0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலா சுஃபலா மலய ஜ சீதலா.

আজ শনিবার, 10ই শ্রাবণ, 1948 শকাব্দ, 1 আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 15ই শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়, ভোর 5টা বেজে 9 মিনিট হয়ে 12 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যে 6টা বেজে 16 মিনিট হয়ে 8 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5টা বেজে 57 মিনিট হয়ে 15 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদীতে অথবা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ।

0: অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত। আজ শুনবেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ।
1: অহিংসা সাহসিকতার চূড়ান্ত। অহিংস হতে হলে পৃথিবীতে দিনহীন যারা, তারা যে জিনিস থেকে বঞ্চিত তা পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের যেন কখনো না হয়। ব্যক্তিগত জীবনে অহিংসা নীতি প্রয়োগ না করে বৃহত্তর ক্ষেত্রে তা প্রয়োগ করতে যাওয়া ভুল। আগে নিজের ঘরে অহিংসা নীতি প্রয়োগ করে পরে তা অপরের ক্ষেত্রে প্রয়োগ করা উচিত। চরিত্রধন না থাকলে সত্যাগ্রহ অসম্ভব। সত্যাগ্রহী হতে হলে সরল প্রকৃতির, ভদ্র ও সংযমী হতে হবে। কারো প্রতি সে শত্রু ভাবাপন্ন হবে না, সুবিবেচিত এক আদর্শ তার সামনে থাকবে। সে যেন অব্যবস্থিত চিত্ত না হয়, আর এর পেছনে যেন কোনো অসদাভিপ্রায় বা বিদ্বেষ না থাকে। সত্যাগ্রহ করতে গিয়ে আমি প্রথম দিকে দেখেছি যে সত্যের অনুসন্ধান করলে বিরুদ্ধ পক্ষের প্রতি কোনো হিংসা থাকে না, উপরন্তু ধৈর্য ও সহানুভূতির মাধ্যমে তার ভুলটাকে দূর করে দেওয়া যায়। কারণ একজনের কাছে যা সত্য অপরজনের কাছে তা অসত্য হতে পারে। ধৈর্য ধারণ করতে গেলেই দুঃখ সহ্য করতে হয়। সত্যকে রক্ষা করার জন্য বিরুদ্ধ পক্ষকে কষ্ট না দিয়ে নিজেকেই কষ্ট করতে হয়, এই মতবাদের অর্থই তাই। একই সঙ্গে সত্য ও অহিংসার আশ্রয় নিলে পৃথিবীকে বশে আনা যায়। রাজনৈতিক অর্থাৎ জাতীয় জীবনে সত্য ও নম্রতার শিক্ষাই সত্যাগ্রহের সারমর্ম। অহিংসার প্রকৃতি এমনই যে সে শক্তি চায় না বা তার লক্ষ্যও নয়, কিন্তু অহিংসার ক্ষমতা আরও বেশি। অহিংসা শাসনযন্ত্র হাতে না নিয়েই তাকে দমন ও পরিচালনা করবার ক্ষমতা রাখে। এখানেই এর সৌন্দর্য। অন্যায়কারীকে হতবুদ্ধি করবার ইচ্ছা সত্যাগ্রহীর থাকে না। সত্যাগ্রহ অন্যায়কারীর মনে ভয়ের উদ্রেক করে না, কিন্তু তার মনে আলোড়ন জাগায়। সত্যাগ্রহীর লক্ষ্য অন্যায়কারীর মনোভাবের পরিবর্তন করা, তাকে দমন করা নয়। সব বিষয়েই সত্যাগ্রহীর কৃত্রিমতা বর্জন করা উচিত। অন্তরে যেমন সাড়া সে পায়, সেই অনুযায়ী সমস্ত রকম কৃত্রিমতা ত্যাগ করে সে কাজ করে যায়। দুষ্কৃতি এবং দুষ্কৃতকারীর মধ্যে যে পার্থক্য, তা যেন সত্যাগ্রহী কখনো না বিস্মৃত হয়। দুষ্কৃতিকারীর বিরুদ্ধে কোনো অসদ্ভাব বা বিদ্বেষ তার থাকা উচিত নয়। সত্যাগ্রহী সবসময় সত্যের মাধ্যমে অসত্য

0: কে, প্রেমের মাধ্যমে ক্রোধকে, সুকৃতির মাধ্যমে দুষ্কৃতিকে ও অহিংসার মাধ্যমে হিংসাকে জয় করতে চেষ্টা করবে।
1: সুভাষিততে শুনলেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এতক্ষণ শুনলেন সঙ্গীতাঞ্জলি। এখন জানিয়ে দেব আজ পরবর্তী কি কি অনুষ্ঠান রয়েছে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টা বেজে 30 মিনিটে আজকের চাষবাস শুনবেন কথিকা, জলবায়ু পরিবর্তনে তথ্য নির্ভর কৃষি বলবেন ডক্টর দেবলীনা সরকার, আপনার স্বাস্থ্য সকাল 6টা বেজে 40 মিনিটে। কথিকা বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহের বার্তা বলবেন ডাক্তার সুমন পোদ্দার, 6টা বেজে 45 মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনে থাকবেন শর্মিষ্ঠা সরকার এবং কার্তিক ঘোষ, 7টা বেজে 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শুনবেন অনুমিতা সেনগুপ্তের কণ্ঠে, জানাও জানা সকাল 8টায় শুনবেন কথিকা কীটপতঙ্গের দুনিয়ায় গোপালচন্দ্র বলবেন শুভেন্দু চট্টোপাধ্যায়, তুবড়ি সকাল 8টা বেজে 5 মিনিটে, 8টা বেজে 20 মিনিটে নজরুল গীতি শুনবেন শর্মিলা দত্তের কণ্ঠে, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সকাল 8টা বেজে 30 মিনিটে শুনবেন খেয়াল শিল্পী দেবশ্রী ভট্টাচার্য, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে সকাল 9টায়, 9টা বেজে 25 মিনিটে জেলার চিঠি উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী, 9টা বেজে 30 মিনিটে গানে গানের শেষাংশ, 10টায় গানের ভেলা রবীন্দ্রসঙ্গীত লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনবেন উপস্থাপনায় থাকবেন মৌলি দাশগুপ্ত, 11টায় যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ উপস্থাপনায় সৌরভ দেবনাথ এবং মল্লিকা চৌধুরী, 12টায় বাংলার মুখ গ্রাম মানসিংহপুর জেলা হাওড়া অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, 12টা বেজে 33 মিনিটে দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদের গান রজনীকান্তের গান, 1টায় রম্য গীতি, 1টা বেজে 45 মিনিটে লাইভ ফোন ইন অনুষ্ঠান মহিলা মহল ক্রীড়ার ভুবন উপস্থাপনায় অঙ্কিতা পাল, দুপুর 2টো বেজে 5 মিনিটে বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2টো বেজে 30 মিনিটে লাইভ ফোন ইন অনুষ্ঠান মাতৃদুগ্ধ খাওয়ানোই সর্বোত্তম সাঁওতালি অনুষ্ঠানে এ বিষয়ে ডাক্তার লক্ষ্মীমণি মুর্মুর সাক্ষাৎকার, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, 5টা বেজে 30 মিনিটে গ্রামীণ শিশুদের অনুষ্ঠান ঋদ্ধিমান একটি ছোট্ট তারা, ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, 6টা বেজে 15 মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, 6টা বেজে 40 মিনিটে কিষাণ বাণী, 7টা বেজে 10 মিনিটে কৃষক ও তাঁর পরিবার মায়ের দুধ এই বিষয়ে ডাক্তার আনন্দচন্দ্রের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 7টা বেজে 30 মিনিটে বিচিত্র সংবাদ, রাত 8টায় অনুরোধের আসর, 8টা বেজে 30 মিনিটে স্পোর্টস এক্সট্রা টাইম সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন উপস্থাপনায় বিতান দে, রাত 9টায় কীর্তন মানসী ঘোষ দস্তিদারের কণ্ঠে, 9টা বেজে 15 মিনিটে রজনীকান্তের গান শুনবেন অসীম কুমার ঘোষের কণ্ঠে, 9টা বেজে 30 মিনিটে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান মুখোমুখি প্রখ্যাত কবি অরুণ মিত্রের সাক্ষাৎকার নিয়েছেন সুরজিৎ ঘোষ, 10টায় অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটকী সঙ্গীতের অনুষ্ঠান, রাত 11টায় এসরাজে লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন সমর্পিতা বসু, 11টা বেজে 10 মিনিটে বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টা বেজে 15 মিনিটে সুবদ্ধ সঙ্গীত শুনছেন, 6টা বেজে 25 মিনিটে রবীন্দ্রসঙ্গীত অনুমিতা সেনগুপ্তের কণ্ঠে, 6টা বেজে 35 মিনিটে রামচরিত মানস শুনবেন 189তম পর্ব, 6টা বেজে 45 মিনিটে অতুল প্রসাদের গান অসীম কুমার ঘোষের কণ্ঠে, 7টা বেজে 10 মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, 8টা বেজে 30 মিনিটে এসরাজ শিল্পী সমর্পিতা বসু, 8টা বেজে 50 মিনিটে কীর্তন শুনবেন মানসী ঘোষ দস্তিদারের কণ্ঠে, 9টা বেজে 10 মিনিটে রাসধারা, 10টা বেজে 15 মিনিটে আঞ্জুমান, 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12টায় সুরভি, 12টা বেজে 20 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1টা বেজে 10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, দুপুর 2টো বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী উস্তাদ সাবির খান,
সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 অতুল প্রসাদের গান মানসী ঘোষ দস্তিদারের কণ্ঠে, 5:20 উর্বশী, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 নজরুলগীতি শুনবেন শর্মিলা দত্তের কণ্ঠে, দর্পণ 7:30 আটটায় হিন্দি ছায়াছবির গান, 8:15 এ সপ্তাহের সংসদে, 8:30 কাহে কাশা, 9:16 স্পটলাইট, 9:30 সাহিত্য।

0: আরতি। ন 10টা বেজে 30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, রাত 11টা বেজে 10 মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী কী কী অনুষ্ঠান রয়েছে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। বাংলায় সংবাদ একটু পরেই।
1: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভের ঘটনায় তরুণ তরুণীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর পরিবর্তে দেশ গঠনের স্বার্থে তাদের সঠিক দিশা দেখানো উচিত বলে প্রধানমন্ত্রী মত প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে জনগণনার কাজ, ত্রিপুরায় শুরু বাড়ি তালিকাভুক্তি। জম্মু কাশ্মীরের কুলগামে সন্ত্রাসবাদী হামলায় এক শ্রমিকের মৃত্যু, আহত এক, চলছে তল্লাশি অভিযান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির সঙ্গে কথাবার্তায় বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন। কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের জোড়াসোনা, জ্যাভলিনে নীরজ চোপড়ার রূপজয়। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি প্রথমে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরমে প্রায় 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী ভোগপুরমে আল্লুরি সীতারামারাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন। বিমানবন্দরটি ওই অঞ্চলে বিমান যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি রাজ্যের পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গতিসঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী বিশাখাপত্তনমে 460 কোটি টাকারও বেশি মূল্যে নির্মিত ASIP সেমিকন্ডাক্টর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া 5,550 কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা কুর্নুল 4 পুনর্নবীকরণযোগ্য শক্তি অঞ্চলের 4.5 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম পর্যায়ে ট্রান্সমিশন সিস্টেমের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী প্রায় 3,550 কোটি টাকা ব্যয়ে নির্মিত কুর্নুল বায়ুশক্তি ও সৌরশক্তি অঞ্চলের পার্ট এ ও পার্ট বি ট্রান্সমিশন ব্যবস্থার উদ্বোধন করবেন। এই প্রকল্পগুলির ফলে কুর্নুল ও অনন্তপুরমের পুনর্নবীকরণযোগ্য শক্তি অঞ্চল থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে সারা দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া যাবে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী 1,880 কোটি টাকারও বেশি মূল্যের জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি জাতীয় মহাসড়ক 565-এর পেনচালাকোনা ইয়েরেপেডু অংশে লিঙ্গসমুদ্রমে একটি সেতুর ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। অন্ধ্রপ্রদেশ সফর শেষে প্রধানমন্ত্রী কর্ণাটকের মহীশূরে পৌঁছবেন। সেখানে 1892 সালের নভেম্বরে ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের মহীশূর সফরের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুবকেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এক জনসমাবেশে ভাষণও দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারোর প্রতি অশালীন শব্দ প্রয়োগ করে, কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান হয় না। তিনি বিপথগামী তরুণদের প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে দেশ গঠন ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সঠিক পথে পরিচালিত করা উচিত। নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় রাজধানীর যন্তর মন্তরে সাম্প্রতিক পড়ুয়াদের বিক্ষোভের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সেখানে কয়েকজন বিরূপ মনোভাবাপন্ন শিক্ষার্থী তাঁকে এবং তার প্রয়াত মাকে লক্ষ্য করে কুরুচিকর ভাষা ব্যবহার করেছিল। এ ধরনের আচরণের কারণে সমাজে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তবে একথা মনে রাখা প্রয়োজন যে শৈশব হল শেখা, ভুল করা এবং সেই ভুল শুধরে নেওয়ার একটি পর্যায়। তাই এ ধরনের তরুণ তরুণীদের আইনি প্রক্রিয়ার জটিলতায় ফেলা বা সামাজিক হেনস্তার স্বীকার করার পরিবর্তে সমাজের উচিত তাদের আপন করে নেওয়া এবং সঠিক পথের দিশা দেখানো।
2: বচপন মে গলতিয়া হতি হ্যায় আর বচপন মে গলতিয়ো সে সুধরনে কা অবসর ভি হোতা হ্যায়। এক গুমরাহ বচ্চে হ্যায়, উনকো রাহ দিখানা হামারা কাম হ্যায়। উনকো সজা দেনা, আদালতো কে চক্কর কটওয়ানা, সমাজ মে উনকো প্রতারিত করনা, ইসসে হাম পরিস্থিতিয়া নাহি বদল পায়েঙ্গে। মে উনহে মাফ করনা চাহতা হুঁ। সমাজ ভি মেরি ইস বাত কো স্বীকার করে। মে ইন বচ্চো কো কহতা হুঁ, বচ্চো আও, হাম দেশ কে লিয়ে সাথ মিল করকে আগে বড়ে। দেশ বহুত আগে বড় রাহা হ্যায়, আগে বড়নে ওয়ালা হ্যায় আর আপকা ভি আগে বড়না নিশ্চিত হো, ইহি মেরা সপনা হ্যায়।
1: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপের কথা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট রেস্ট্রিক্ট করার জেরে কেন্দ্রীয় সরকার সমাজ মাধ্যম সংস্থা মেটার গ্লোবাল টিমকে তলব করেছে। তাদের অ্যালগরিদম কিভাবে কাজ করে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে দুটি পর্যায়ে হবে এই গণনার কাজ। প্রথম পর্যায়ের শুরুতেই আজ থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনুমারেশন বা স্বশুমারি প্রক্রিয়ায় এসই ডট সেন্সাস

ডটজিওভি.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন। এরপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং বা বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। পরবর্তী পর্যায়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রত্যেক পরিবারের সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনসংখ্যা গণনা করা হবে। ত্রিপুরাতেও আজ থেকে জনগণনার প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপের কাজ শুরু হচ্ছে। এই পর্যায়ে রাজ্যজুড়ে বাড়ির তালিকাভুক্তির কাজ চলবে 30 আগস্ট পর্যন্ত। এই সময় তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরের কুলগাম জেলার দেবসার এলাকার কিলামে গত সন্ধ্যায় এক সন্ত্রাসবাদী হামলায় এক শ্রমিক প্রাণ হারিয়েছেন, আহত আরও একজন। কাশ্মীরের IGP VK ভির্দি আকাশবাণীকে জানান, এলাকাটি ঘিরে ফেলা হয়েছে, সন্ত্রাসবাদীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা এই হামলার তীব্র নিন্দা করেছেন। জঙ্গি মোকাবিলায় নিরাপত্তা বাহিনীকে অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ওই অঞ্চলে সংঘাত পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের হামলার লক্ষ্যবস্তু করা কখনোই উচিত নয়। এ ধরনের যে কোনো হামলার তীব্র নিন্দা করে ভারত। তিনি বলেন, ভারত সর্বদা আলোচনা ও কূটনীতির পক্ষে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন শ্রী মোদী। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তাদের মধ্যে প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা, নিরাপত্তা, পরিবেশবান্ধব শক্তি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। ভারত ব্রিটেন সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়েও উভয় নেতা সহমত পোষণ করেছেন। ভারত আসন্ন 18 ব্রিক্স শিখর সম্মেলনে অংশ নেওয়ার জন্য রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে, রাশিয়ার সংবাদ সংস্থা এখবর নিশ্চিত করেছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন বলে গত বুধবার সেদেশের বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছিল। উল্লেখ্য, আগামী 12 সেপ্টেম্বর নতুন দিল্লিতে ভারতের পৌরোহিত্যে শুরু হতে চলেছে দুদিনের ব্রিক্স শিখর সম্মেলন। উজবেকিস্তানের বিদেশমন্ত্রী সাইদাফ বক্তিয়ার ওদিলোভিচ আগামীকাল 4 দিনের ভারত সফরে আসছেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এছাড়া দিল্লিতে একটি ব্যবসায়িক ফোরামে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি গতকাল ভুটানে তাঁর 2 দিনের সরকারি সফর শেষ করেছেন। সফরকালে তিনি ভুটানের 3য় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় ভারত ভুটান উন্নয়ন সহযোগিতা বিষয়ক 5ম দফার আলোচনার সহসভাপতিত্ব করেন। আলোচনায় ভুটানের 3য় পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য ভারত সরকারের 10,000 কোটি টাকার সহায়তার সামগ্রিক অগ্রগতি ও বাস্তবায়নের বিষয়টি পর্যালোচনা করা হয়। বিদেশ সচিব ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুকের সঙ্গেও সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী দশো সেরিং তোবগে এবং বিদেশ ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিওনপো ডিএন ধুঙ্গিয়েলের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দিয়েছেন। জর্ডানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন এবং কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও তেল শোধনাগার সহ দেশটির জ্বালানি পরিকাঠামোতে আঘাত হানার কথা ওয়াশিংটন ভাবছে বলে একটি মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিমান ঘাঁটির কাছে গতকাল একটি মার্কিন F-35B যুদ্ধবিমান ভেঙে পড়ে। পাইলটকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সান দিয়েগো ফায়ার সার্ভিসের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি জানিয়েছেন, বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায়। অগ্নি নির্বাপক কর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কমনওয়েলথ গেমসে জুডোয় প্রথমবার 2টি সোনা পেয়ে ইতিহাস গড়েছে ভারত। অস্মিতা দে এবং হর্ষ সিং ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জয় করেন। যামিনী মৌর্য রূপো জেতেন। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে 85.83 মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করে নীরজ চোপড়া রূপো পেয়েছেন। 85.41 মিটার দূরত্বে বর্ষা ছুড়ে যশবীর সিং ব্রোঞ্জ জেতেন। প্রতিযোগিতায় 128টি পদক নিয়ে অস্ট্রেলিয়া শীর্ষে রয়েছে। 5টি সোনা, 12টি রূপো এবং 6টি ব্রোঞ্জ সহ 23টি পদক নিয়ে ভারত রয়েছে 10ম স্থানে। অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা কুস্তিগির সন্ধ্যা বিষ্ণই ও অক্ষরা রূপো জিতেছেন। অবংশিকা এবং তানিয়া পেয়েছেন ব্রোঞ্জ পদক। আজারবাইজানের বাকুতে প্রতিযোগিতার 46 কেজি বিভাগের ফাইনালে সন্ধ্যা জাপানের কোকোনা মাকিনোর কাছে পরাজিত হয়ে রূপো জেতেন। 53 কেজি বিভাগে অক্ষরা মার্কিন যুক্তরাষ্ট্রের মার্লি জে সলোমনের কাছে হেরে রূপো জয় করেন। 61 কেজি বিভাগে আরুজান বাকিতনুরের বিরুদ্ধে 5-1 বাউটে জিতে অবংশিকা ব্রোঞ্জ জেতেন। তানিয়া 69 কেজি বিভাগে পোল্যান্ডের মাহা ওয়েচানকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন। অনূর্ধ্ব 17 বিশ্বকুস্তি

0: চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল কুস্তি ইভেন্ট আজ শুরু হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে জনগণনার কাজ, ত্রিপুরায় শুরু বাড়ি তালিকাভুক্তি। জম্মু কাশ্মীরের কুলগামে সন্ত্রাসবাদী হামলায় এক শ্রমিকের মৃত্যু, আহত এক, চলছে তল্লাশি অভিযান। খবর শেষ হল, এরপরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন জলবায়ু পরিবর্তনে তথ্য নির্ভর কৃষি। এ বিষয়ে বলছেন নেউটিয়া ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপিকা ডক্টর দেবলীনা সরকার।
1: আজকের আবহাওয়া জলবায়ু কোনো কিছুই আর আগের মতো নেই। এখন বৃষ্টির দিনে বৃষ্টি হয় না, শীতকালে শীত পড়ে না, যখন বৃষ্টি হয় তখন মাঠ ভাসিয়ে দেয়। তাহলে এ সময় আমাদের কৃষক বন্ধুরা কি করবেন? আগেকার দিনে আমাদের বাবা ঠাকুরদারা তাদের অভিজ্ঞতা থেকেই পুরোটা বুঝতে পারত। আকাশের দিকে তাকিয়ে হয়তো বলে দিল, জানিস রে আজকে বৃষ্টি হবে, আজকে কিন্তু মাঠে সেচ দেওয়ার দরকার নেই। কিন্তু এখন মনে হলো খুব মেঘ করে আছে, বৃষ্টি এলো না। এই কৃষক বন্ধুদেরকে এই জায়গাটাতে সাহায্য করার জন্য কিন্তু এসছে আমাদের তথ্য নির্ভর কৃষি। তথ্য কথাটা খুব খটোমটো শোনাচ্ছে তাই না, কিন্তু এতটাও কিন্তু খটোমটো নয়। আমরা যা জানি, যা বোঝার চেষ্টা করি, সেটা যদি আমরা সঠিক মাধ্যম থেকে পাই তাহলেই কিন্তু আমরা তাকে তথ্য হিসাবে বলতে পারি। যেমন ধরুন, আপনাদের মনে হলো যে আজকে বৃষ্টি হবে এবং আপনারা মোবাইলে দেখলেন যে হ্যাঁ ঠিক রাত্রিবেলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাহলে কিন্তু এটা হয়ে গেল তথ্য নির্ভর কৃষি। পরের দিন আপনাদের যা চাষের জন্য পরিকল্পনা ছিল তা আপনারা সেভাবে পরিবর্তন করতে পারবেন, অথবা যেরকম আপনারা ভাবছিলেন সেরকমই করতে পারবেন। আজকালকার দিনে অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার সাথে সাথে প্রকৃতি যদি বদলায় বন্ধুরা তাহলে আপনারা কি করবেন? সেই জায়গাটাতেই কিন্তু চলে এসছে আমাদের কাছে প্রযুক্তি। আপনারা ভাবতে পারছেন বিজ্ঞান এখন কতটা এগিয়ে গেছে? আগে থেকে কত কিছু আপনাদের বলে দেওয়া সম্ভব, আকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে ছবি তুলে সম্পূর্ণটা বোঝা যায় যে কোথায় কতটা জল আছে, কোথায় জল নেই, কোথায় মাটির লবণাক্ততা অনেকটা বেশি, ফসল ভালো নেই, ফসলের কিছু রোগ হয়েছে, সেখানে গিয়ে আমাদের দেখতে হবে, সেটা কিন্তু সম্পূর্ণটা জানান দেয় আমাদের বিজ্ঞান এবং এই আকাশ থেকে তোলা ছবি। শুধু তাই নয়, আপনারা হয়তো প্রতি বছর যেরকম সার দিয়ে আসছেন মাটিতে, আপনারা জানেন যে ধান চাষের আগে এতটা ইউরিয়া দিতে হয়, কিন্তু আপনারা হয়তো জানেনই না যে মাটি চাইছেই না এবছর আর ইউরিয়া সার। তাহলে আপনাদের কি করতে হবে? মাটির পরীক্ষা করতে হবে। কিন্তু এই মাটির পরীক্ষা করাটাও তো একটা ঝুঁকিপূর্ণ কাজ আপনারা বলবেন, যে বিভিন্ন জায়গা থেকে আমাদের মাটি সংগ্রহ করতে হবে, সেটা আমাদের নিয়ে আবার বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলোতে গিয়ে পৌঁছতে হবে, সেখানে অপেক্ষা করতে হবে, তার দুদিন পরে হয়তো তার আপনারা রেজাল্ট জানতে পারবেন। তাহলে এটাও একটা ঝুঁকিপূর্ণ কাজ আপনাদের মনে হতে পারে, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, এখন এরকমও কিছু প্রযুক্তি আছে যাতে এমন কিছু যন্ত্র বেরিয়েছে, সেই যন্ত্র নিয়ে যদি আপনার কাছে কৃষি আধিকারিক অথবা কোনো কৃষি বিজ্ঞানী আপনার মাঠে আসেন, সেই মাঠের উপর দিয়ে শুধু তারা হেঁটে গেলেন যন্ত্র নিয়ে, সেই যন্ত্রটা কিন্তু বলে দেবে যে মাটিতে লবণাক্তটা কতটা রয়েছে, কোন মাটিতে কি চাষ করলে ভালো হবে, মাটির আর্দ্রতা কতটা রয়েছে, এ ধরনের বিভিন্ন তথ্য। এগুলো তো আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে এগুলো জানতে পারলে তবেই আপনারা আপনাদের বিভিন্ন আধিকারিক দপ্তরে গিয়ে আপনারা এগুলো জানান দিতে পারবেন, আপনারা চাইতে পারবেন, তারপর বিভিন্ন ধরনের কৃষি বিজ্ঞানীরা তার ব্যবস্থা করতে পারবে। তাছাড়াও আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো, যে আগেকার দিনে আমাদের বাবা ঠাকুরদারা চাষ করত আমাদের পারিবারিক খাদ্যাভ্যাসের জন্য বা খোরাক মেটানোর জন্য। আজকাল কিন্তু আর সেই দিন নেই। এখনকার দিনে কৃষকদের ছেলেরা কিন্তু আর কৃষক হতে চায় না, কারণ তারা প্রতিনিয়ত দেখতে পারে যে তাদের বাবারা ভীষণ পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই ক্ষতি কিন্তু আসলে কৃষকরা এখনো কৃষিটাকে ব্যবসায়িক পর্যায়ে নিয়ে যেতে পারেনি জন্য। আমাদের কিন্তু কৃষিটাকে পুরোপুরি

0: ভাবে ব্যবসার দিকে নিয়ে যেতে হবে। আমাদের কাছে, কৃষি বিজ্ঞানীদের কাছে, কৃষি আধিকারিকদের কাছে, শিক্ষকদের কাছে কৃষক বন্ধু আপনারা হলেন নায়ক, সেই নায়ক যিনি মঞ্চের ওপরে থাকবেন। আমরা হলাম আপনাদের ব্যাক স্টেজে রয়েছি, আমরা আপনাকে সাজানোর চেষ্টা করব। সাজাবো কিভাবে? এই বিভিন্ন ধরনের তথ্য দিয়ে। তথ্যগুলো কি কি হতে পারে? আপনারা যেরকম চাইছেন, আপনারা পরবর্তী পরিকল্পনা থেকে শুরু করে সমস্ত ধরনের মাটির তথ্য, জলের তথ্য, আবহাওয়ার তথ্য, সমস্ত কিছু দিয়ে আপনাদেরকে আমরা সুসজ্জিত করে মঞ্চে পাঠাতে চাইছি, যাতে আপনারা ব্যবসায়িকভাবে কৃষিতে লাভবান হন এবং আপনাদের যে মাটির সাথে যোগাযোগ রয়েছে তা যেন অটুট থাকে। আপনারা কোনোভাবেই প্রকৃতিকে আপনাদের প্রতিপক্ষ ভাববেন না। প্রকৃতির সাথে আপনারা যখনই মেলবন্ধন ঘটাবেন তথ্য নির্ভর কৃষির মাধ্যমে, এই জলবায়ুর পরিবর্তন হওয়া সত্ত্বেও, তবেই কিন্তু আপনারা লাভের সম্মুখীন হবেন। আমাদের ভারতবর্ষ তো কৃষি প্রধান দেশ, তাই না বন্ধুরা? আপনারাই তো এই দেশের প্রধান। আপনাদেরকে এই বৈজ্ঞানিক ভিত্তিতে চাষবাস করার জন্য সহায়তা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনারা পেতে পারেন। এই যে ধরুন আপনারা আজকে চাষবাস শুনছেন, এর মধ্যেও তো আপনারা জানতে পারেন যে কতটা আপনি সার প্রয়োগ করবেন, কোথায় প্রয়োগ করবেন, কি পোকার সম্ভাবনা রয়েছে, সেই পোকা নিপাত করার জন্য কি ধরনের ওষুধ ব্যবহার করতে হবে, এটাও তো এক ধরনের তথ্য। এই তথ্যগুলো বৈজ্ঞানিক ভিত্তিতে আপনারা যদি সাথে নিয়ে চলেন, তবেই তো আপনারা প্রকৃতির সাথে, প্রকৃতির যেভাবে বদলাচ্ছে সেই বদলানোর সাথে আপনারা তাল মিলিয়ে চাষবাস করতে পারবেন। প্রকৃতি কিন্তু আমাদের শত্রু নয়, প্রকৃতি আমাদের বন্ধু। প্রকৃতি বদলাচ্ছে, সেই বদলানোর পেছনেও তো রয়েছি আমরা, কিন্তু তারপরেও আমাদেরকে কৃষি প্রধান দেশ ভারতবর্ষে, তার মধ্যে আমাদের লাভের জন্য আমাদের বৈজ্ঞানিক ভিত্তিতে চাষবাস কিন্তু অনিবার্য হয়ে উঠেছে। আমরা যারা কৃষি গবেষক রয়েছি, আমরা কিন্তু সবসময় আপনাদেরকে আমাদের সবার ওপরে দেখতে চাই। আপনারা যদি একটুও লাভবান হন আজকের চাষবাসের এই বিভিন্ন ধরনের এপিসোডগুলো থেকে, তবে কিন্তু সব থেকে বেশি খুশি আমরাই হব। আমরা যারা কৃষি গবেষক রয়েছি, আমাদের গবেষণা কিন্তু আপনাদেরকে কেন্দ্র করি। আপনারা যখন এই বৈজ্ঞানিক চাষাবাদকে পাশে নিয়ে আপনারা শিখরে পৌঁছবেন, আপনারা লাভবান হবেন, আপনারা সর্বতোভাবে সমস্ত দিক থেকে এগিয়ে যাবেন, তবেই কিন্তু আমাদের সফলতা। আমরা নিজেদেরকে কিন্তু মনে করি যে আপনারাই এই যুগের হিরো, আপনারা আমাদেরকে খাদ্যের যোগান দিয়ে চলেন। সেই জায়গাটা আমরা কিন্তু আপনাদের সবসময় মঞ্চের নায়ক, মঞ্চের ওপরে ভাবি। আমরা কিন্তু মঞ্চের পেছনে দাঁড়িয়ে থেকে আমরা আপনাদের সফলতায় হাততালি দিতে চাই। সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনারা যখন সফল হবেন, তবেই তো আমাদের কৃষি গবেষণার সার্থকতা, আমরা তবেই নিজেদেরকে সার্থক বলে মনে করব।
1: এতক্ষণ শুনলেন জলবায়ু পরিবর্তনে তথ্য নির্ভর কৃষি, এ বিষয়ে বললেন নেউটিয়া ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপিকা ডক্টর দেবলীনা সরকার।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি অংশে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর এখানেই শেষ হলো, এর সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের চাষবাস।
3: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না, সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা @gmail.com,

0: AITRWKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। পয়লা থেকে 7ই অগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ, এই উপলক্ষে এখন শুনবেন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের বার্তা। বার্তাটি দিয়েছেন কথিকার মাধ্যমে শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুমন পোদ্দার।
2: আজ মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালন হচ্ছে, এটা বিশ্বব্যাপী এটা পালন হচ্ছে, এই সারা সপ্তাহ ধরে এটা আমরা পালন করব। কিন্তু আমি মনে করি মায়ের দুধ এটা অমৃত, এটা কোনো একটা সপ্তাহ দিয়ে এটাকে পালন করেই তার উপকারিতা আমরা বুঝতে পারবো তা নয়। প্রত্যেক দিন যেমন মা একটু একটু করে তার বাচ্চাকে বড় করে তোলে, সেরকমই জন্মের পর থেকে মায়ের দুধ বাচ্চাটিকে একটু একটু করে ভবিষ্যতের জন্য তৈরি করে। একটি বাচ্চা যখন জন্মায় তখন তার যেরকম যেরকম প্রয়োজন, মায়ের দুধেরও সেরকম সেরকম পরিবর্তন হয়। যেমন কোনো একটি বাচ্চা যদি সময়ের আগে জন্মে যায়, প্রিটার্ম যদি হয়, তাহলে সেই মায়ের দুধে যে গুণগত মান বা যেরকম কম্পোজিশন থাকবে, একজন বাচ্চা যে পুরো সময়ে জন্মেছে প্রপার নিউট্রিশন পেয়ে যখন ঠিকঠাক ওজনে জন্মেছে, তার ক্ষেত্রে প্রয়োজনটা আলাদা হবে, তার মায়ের দুধের কম্পোজিশন কিন্তু একটু হলেও আলাদা হবে। প্রকৃতি সবসময়ই শিশুদেরকে প্রোটেকশন দিতে চায়, আর সেই প্রোটেকশনের কথা যখন আমরা ভাবি তখন একজন মা তার বাচ্চাকে যা দিতে পারে তার মধ্যে সবথেকে ভালো বা সবথেকে মহৎ যে দান সেটা হচ্ছে মাতৃদুগ্ধ। জন্মের জাস্ট প্রথম দিকেই, প্রথম একদিন দুদিন বা কয়েকদিন, অনেক সময় ঠিকমতো দুধ আসে না বলে মায়েরা একটু চিন্তায় পড়ে যান। কিন্তু মনে রাখতে হবে সেই সময় যে গাঢ় হলুদ রঙের যে দুধটি বেরোয়, যেটাকে কলোস্ট্রাম বলে, সেটার আমার কিন্তু প্রচুর পরিমাণে দরকার নেই। সেটা কিন্তু মনে রাখতে হবে, সদ্যজাত শিশুটির পেটের যে ক্ষমতা সেটাও কিন্তু খুবই অল্প, তাই অল্প পরিমাণ কলোস্ট্রামও যেটুকু পাওয়া যাচ্ছে সেটা সেই শিশুটির জন্য যথেষ্টই হওয়া উচিত। এছাড়া মা যদি শারীরিক আর মানসিকভাবে চাপমুক্ত থাকে, আস্তে আস্তে আস্তে আস্তে শিশু যত দুধ টানবে তত মায়ের দুধ বাড়বে। কিন্তু তার জন্য মাকে শারীরিক এবং মানসিকভাবে চাপমুক্ত থাকতে হবে। ইদানিংকালে আমরা প্রায়ই দেখি যে মায়েরা খুব বেশি টেনশনে পড়ে যান, চিন্তায় পড়ে যান যে বাচ্চাটি কী করে ধরবো, কী করে তার ঘাড় শক্ত হয়নি, কী করে তার ল্যাচিং হবে। ভয় লাগাটা খুব স্বাভাবিক, কিন্তু তাকে সাপোর্ট দেওয়াটাও আমাদের কর্তব্য। সেটা যেমন চিকিৎসক মহলের তরফ থেকে আমাদের কর্তব্য, সেরকম পারিবারিক দিক থেকেও সেই মাকে সাপোর্ট দেওয়াটা খুব জরুরি। আরও একটা খুব কমন জিনিস আমরা দেখতে পাই যে শিশুটি রাত জাগছে এবং তাতে দেখা যাচ্ছে যে মাও সঙ্গে সঙ্গে রাত জাগছে, তাতে মায়ের না হচ্ছে দিনের বেলা ঘুম না হচ্ছে রাতের বেলা ঘুম, কারণ দিনের বেলা সে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু পরিবারের সাপোর্ট, বিশেষ করে বাবার সাপোর্ট ভীষণ দরকারি, তাই প্রপার ল্যাকটেশন চালিয়ে যাওয়ার জন্য শুধু মা নয়, মা, শিশু এবং সমগ্র পরিবার সবাই কিন্তু একই রকমভাবে দায়িত্বশীল হতে হবে। এছাড়াও কখনো কখনো ল্যাকটেশনে প্রবলেম হয়, তার জন্য দরকার হলে যথাযথ চিকিৎসকের পরামর্শ নেওয়া, ল্যাকটেশন কনসালটেন্ট তার সাথে যোগাযোগ করা। কিন্তু মায়ের দুধের বিকল্প কিন্তু আর কিছু হয় না, কোটি টাকা দিয়েও বাইরের দুধ কিনলেও সেই দুধ কিন্তু মায়ের দুধের কোনো বিকল্প হবে না। আমরা চেষ্টা করি বাইরের দুধ যেটা তৈরি করতে সেটাকে মায়ের দুধে যতটা সম্ভব কাছাকাছি আনতে, তা সত্ত্বেও বলছি নেচার এতটাই ফাইনলি টিউন্ড, প্রকৃতি এতটাই শিশু বান্ধব, সেক্ষেত্রে মায়ের দুধ সত্যিই অমৃত। তাই আজ এই যে সপ্তাহব্যাপী যেটা আমরা পালন করতে চলেছি, এটা শুধু এই সপ্তাহের মধ্যে লিমিটেড নয়, এটা প্রত্যেক দিনের প্রত্যেক মুহূর্তের, যেখানে যত মা আছেন তাদের সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। মায়ের দুধের বিকল্প আর কিছু হয় না, একজন মা তার শিশুকে যা দিতে পারেন তার মধ্যে সবথেকে বেস্ট বা বেস্ট জিনিসটি হচ্ছে মায়ের দুধ। তাই প্রথম 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, 6 মাসের পর থেকে কমপ্লিমেন্টারি ডায়েট, মানে একটু একটু করে সলিড ডায়েট শুরু করতে হবে, 1 বছর দরকার হলে দুবছর পর্যন্ত মায়ের দুধ দেওয়া যেতে পারে।

0: বিশেষ করে আমাদের তৃতীয় বিশ্বের দেশ, আমাদের দেশে 2 বছর পর্যন্ত অ্যাটলিস্ট মায়ের দুধ দিতে পারলে খুবই ভালো।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের বার্তা। কথিকাটি বলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুমন পোদ্দার। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকী।

0: You have to believe in yourself when no one else does. That makes you a winner right here. Venus Williams. এমন এক একটা সময় আসে যখন তোমার উপরে কেউ বিশ্বাস করে না, তোমার ক্ষমতার উপরে তুমি কি পারতে পারো বিশ্বাস করে না কেউ, কি করবে তখন? ভেনাস উইলিয়ামস তিনি তো বলছেন যে যখন তোমার উপর কেউ বিশ্বাস করবে না, তুমি বিশ্বাস করবে তোমার উপর, তোমার ভেতরে যে অসীম ক্ষমতা আছে তার উপর তুমি যেন কখনো বিশ্বাস হারিয়ে ফেলো না। কারণ আর কেউ যদি তোমাকে ভরসা নাও করে, নিজের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, তোমার জয় কেড়ে নিতে পারবে না কেউ। জয়ী তুমি তখনই হবে যখন আত্মবিশ্বাস তোমার মধ্যে থাকবে ভরপুর। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের প্রাত্যহিকের দরবারে। জানাই সুপ্রভাত।
1: চোখ রাখব আজকের দিনের পাতায়। অসহযোগ আন্দোলনের সঙ্গে আজকের দিনটির সম্পর্ক রয়েছে। কংগ্রেসের নাগপুর সম্মেলনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অসহযোগের মূল প্রস্তাবটি পেশ করেছিলেন, আর গান্ধীজির ডাকে খিলাফত কমিটি সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের কথা বলেছিলেন। 1920 সালের আজকের এই দিনটিতে, অর্থাৎ 1 আগস্ট, মহাত্মা গান্ধী আনুষ্ঠানিকভাবে অসহযোগ আন্দোলনের সূচনা করেন। শুরু হয়ে গেল বয়কট। সামিল হল ছাত্র, যুবক, আইনজীবী, ধনী, দরিদ্র, কৃষক, হিন্দু, মুসলমান, সর্বস্তরের মানুষ। এই আবেগ ছড়িয়ে পড়ল দেশের সমস্ত রাজ্যের কোণে কোণে। সংবাদপত্রের রিপোর্ট অনুসারে 1921 সালে প্রায় 90,000 ছাত্র ব্রিটিশ শিক্ষা বয়কট করে যোগ দিয়েছিলেন 800টির বেশি জাতীয় স্কুলে ও কলেজে। সেই সময় জাতীয় কলেজের অধ্যক্ষ ছিলেন সুভাষচন্দ্র বসু। জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান তৈরির সেই উষাকালে লালা লাজপত রায়ের গুরুত্বপূর্ণ অবদান ছিল। আদালত বয়কটেও ঘটল চমকপ্রদ ঘটনা। চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, সি রাজা গোপালচারী, আসফ আলীর মতো যশস্বী আইনজীবীরা এক কথায় লাভজনক আইন ব্যবসা ছেড়ে দিয়ে অসহযোগ আন্দোলনে যোগ দিলেন। জনমানসে আত্মত্যাগ অনুপ্রেরণার উৎস হয়ে রইল এই সময়টা। অসহযোগ আন্দোলনের সাফল্যে ভীত হয়ে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করল রাজনৈতিক জনসভা ও সমাবেশ। বেআইনি ঘোষণা করা হল কংগ্রেসের সেবা দলকেও। 1921 সালে গ্রেপ্তার হলেন শীর্ষস্থানীয় সমস্ত নেতাসহ সারা দেশে 30,000-এরও বেশি মানুষ। ইতিমধ্যে উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরি চৌরাতে ঘটল একটি মর্মান্তিক ঘটনা। পুলিশের গুলি চালনায় ক্ষিপ্ত হয়ে থানায় আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। নিহত হয় প্রায় 22 জন পুলিশ কর্মী। এই হিংসাশ্রয়ী ঘটনার প্রতিক্রিয়া হিসেবে গান্ধীজি এই আন্দোলন প্রত্যাহার করে নিলেন। 1922-এর 12 ফেব্রুয়ারিতে অবসান হল অসহযোগী আন্দোলনের। কিন্তু অসহযোগ আন্দোলনের জোয়ার যেন শেষ হয়েও শেষ হয় না। ভারতের পরবর্তী স্বাধীনতা আন্দোলনগুলিতে অনুভব করা যায় অসহযোগ আন্দোলনের নিঃশব্দ উপস্থিতি।

0: পয়লা আগস্ট আজ স্মরণ করব প্রকৃতি প্রেমিক স্বভাব বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্যকে। জন্ম 1895 এর আজকের দিনে ফরিদপুরের লুনজিং অঞ্চলে। 1913-এ ম্যাট্রিক পরীক্ষায় সর্বোচ্চ স্থান অধিকারের জন্য লুনজিং উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে স্বর্ণপদক লাভ করেন। গ্রামের স্কুলে শিক্ষকতা করার পাশাপাশি তিনি সাহিত্য চর্চা, সমাজসেবা, সারিগান ও পালা গানের দল তৈরি করেছেন, আবার কবিতা ও ছড়ার গানও লিখেছেন। এভাবে চলতে চলতে হঠাৎই এক ঘন অন্ধকার রাতে গোপালচন্দ্র আবিষ্কার করলেন পচা গাছপালার আলো বিকিরণ করার ক্ষমতা। এই নামেই তাঁর প্রবন্ধটি 1918-এ প্রবাসীতে প্রকাশিত হয়। এরপর 1921-এ আচার্য জগদীশচন্দ্র বসুর আমন্ত্রণে তিনি বসু বিজ্ঞান মন্দিরে রিসার্চ অ্যাসিস্ট্যান্টের পদে যোগ দেন। তিনি উদ্ভিদের শারীরবৃত্তীয় ঘটনা, জৈবদ্যুতি, মাছ ও অন্যান্য প্রাণী এবং কীটপতঙ্গের আচার আচরণ ও মেটামরফোসিস নিয়ে কাজ করেছেন। গোপালচন্দ্রের মৌলিক গবেষণা প্রধানত মাকড়সা, পিঁপড়ে, প্রজাপতি, শুঁয়োপোকা, মাছ ও ব্যাঙাচি নিয়ে। গবেষণালব্ধ বিষয় নিয়ে ইংরেজি ও বাংলায় বহু গ্রন্থ লিখেছেন। 1948-এ বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠায় তিনি আচার্য সত্যেন্দ্রনাথ বসুর সহকারী হিসেবে কাজ করেছেন। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার জন্য 1968-তে আনন্দ পুরস্কার, বিজ্ঞান প্রচারের জন্য 1974-এ আচার্য সত্যেন্দ্রনাথ বসু ফলক ও তাঁর বাংলার কীটপতঙ্গ গ্রন্থের জন্য 1975-এ রবীন্দ্র পুরস্কার লাভ করেন গোপালচন্দ্র। কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1980-তে তাঁকে সাম্মানিক ডিএসসি ডিগ্রি প্রদান করে। আজ জন্মদিনে তাঁকে জানাই প্রণাম।
1: বাংলা ভাষার মাধ্যমে শিক্ষাদানের উদ্দেশ্যে বাংলা পাঠশালা প্রতিষ্ঠার অন্যতম পথিকৃৎ ও ইউনিয়ন ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তিনি ছিলেন কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারের একজন। ইংরেজি ও ফরাসি ভাষায় দক্ষ দ্বারকানাথ ব্যবহারশাস্ত্র আয়ত্ত করে আইন ব্যবসা শুরু করেন। 1823-এ সরকার কর্তৃক 24 পরগনার নিমক মহলের কালেক্টরের দেওয়ান পদে তিনি নিযুক্ত হন। চাকরির সঙ্গে সঙ্গে স্বাধীনভাবে ব্যবসার কাজেও সমান তালে চালিয়ে যেতে থাকেন তিনি। 1834-এ সরকারি কাজ ছেড়ে কয়লা খনি কিনে জাহাজ ব্যবসার পত্তন করেন তিনি। রেশম ও নীল রপ্তানি করে এবং চিনির কল স্থাপন করে দ্বারকানাথ ঠাকুর একজন বিখ্যাত শিল্পপতি ও সমাজের প্রধান ব্যক্তি হয়ে ওঠেন। এদেশে শর্করা উৎপাদনে ব্যবসায়ী যন্ত্র ব্যবহার তিনি প্রবর্তন করেন। 1853-এ ক্যালকাটা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা এবং কলকাতা মেডিকেল কলেজ ও জমিদার সভা স্থাপনে তিনি বিশেষ উদ্যোগী ছিলেন। 1846-এর আজকের দিনে লন্ডনে দ্বারকানাথের মৃত্যু হয়।
0: পয়লা আগস্ট আজ। আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক স্তন্যদান সপ্তাহ, ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, ইউনিসেফ, তাদের সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাষ্ট্রের উদ্যোগে 1992 সালে প্রথম এই স্তন্যদান সপ্তাহ দুনিয়া জুড়ে পালিত হয় ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর ব্রেস্ট ফিডিং অ্যাকশন WABএর চেষ্টায়। নবজাতকের সর্বোত্তম আহার যে মাতৃদুগ্ধ, এ বিষয়ে দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছে হু এবং আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স। বিশেষজ্ঞরা বলছেন জন্মের প্রথম 6 মাস পুরোপুরি এবং তারপর থেকে 2 বছর বা তার কিছু বেশি সময় পর্যন্ত অন্য খাবারের পাশাপাশি মায়ের দুধই হল শিশুর পক্ষে সবচেয়ে বেশি পুষ্টিকর ও নিরাপদ আহার। শুধু সন্তানের জন্যই নয়, মায়ের স্বাস্থ্যের দিক থেকে দেখলেও বলা যেতে পারে যে শিশুকে স্তন্যদান মায়ের স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সার রোধে, টাইপ 2 ডায়াবেটিস, রক্তচাপ ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে। বিশ্বের বহু দেশ এখন অগস্ট মাসের প্রথম সপ্তাহে এই স্তন্যদান সপ্তাহ পালন করে থাকে। প্রাত্যহিকীতের সময় দেশবন্দনার আজ আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে দেশবন্দনা।

0: শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে দেশবন্দনা।
1: আগস্ট মাসের প্রথম পক্ষের বিষয়, নিঃস্বার্থ লড়াই। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস উজ্জ্বল হয়ে আছে অগণিত মানুষের আত্মত্যাগে, আত্মবলিদানের কাহিনীতে। তাঁদের সেই নিঃস্বার্থ সংগ্রামে একমাত্র ধ্যান জ্ঞান ছিল দেশের মুক্তি, পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করা। বিদেশি শক্তির কবল থেকে রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়েছিলাম 1947 সালের 15ই অগাস্ট। লড়াই তাই বলে শেষ হয়ে যায়নি, সামাজিক অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের লড়াই জারি আছে আজও। শুধু নিজের আখের গোছানো নয়, বিদ্বেষ, বিভাজন, অন্ধবিশ্বাসের হাত থেকে মুক্তির জন্য আমাদের আশেপাশের অনেক মানুষ এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন, কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়াই। অতীত বর্তমান মিলিয়ে এমনই সব নিঃস্বার্থ লড়াইয়ের কাহিনী উঠে আসুক আপনাদের চিঠিতে আগস্ট মাসের প্রথম পক্ষ জুড়ে। আমাদের ইমেল আইডি chithirjhapi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। অগস্ট মাসের প্রথম পক্ষের বিষয়, নিঃস্বার্থ লড়াই।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দম বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন লেজার পদ্ধতির মাধ্যমে।

রেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

জি সি গোস্বামী স্ট্রিট শ্রীরামপুর থেকে। অনেকদিন আগে আন্দামানে বিখ্যাত সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ডের অসাধারণ অনুষ্ঠানে ভেসে এলো সমবেত কণ্ঠে সেই গান।

0: सरफरोशे की तमन्ना अब हमारे दिल में है, अर्थात देशेर जन्य जीवन बलिदान देवर तीव्र इच्छा एखन आमादेर मने। सुनते सुनते तखन शिहरित होयेछिलाम कबीर भाषाय, तारा दुपाए दोले गेल मरण संकारे, सबारे डेके गेल शिकल झंकारे। जीवन मृत्यु के पायर भृत्य करे जारा पथ चलतें तादेर सम्पर्के बलाकाय रवींद्रनाथ लिखलें, घरेर मंगल शंख नहे तोर तरे, नहेर सन्धार दीपालोक, नय प्रियसीर अश्रु चोख, पथे पथे अपेक्षिछे काल बैशाखीर आशीर्वाद, श्रावण रात्रिर वज्रनाद, पथे पथे कंटकेर अभ्यर्थना, पथे पथे गुप्त सर्प गूढ़ फना, निनादिबे जय शंखनाद, ए तोर रुद्रेर प्रसाद। स्वाधीनतार जन्य निस्वार्थ से लड़ाई, से लड़ाइयेर कथा हलेई आमार शहर श्रीरामपुरेर शहीद गोपीनाथ साहार कथा लिखतेई हबे। 1924 सालेर पयला मार्च आक्षरिक अर्थे हासते हासते फाँसिर दड़ी गलाय पड़े चित्कार करे बोलेछिलेन, आमार प्रतिटी रक्तबिंदु जेन भारतेर घरे घरे स्वाधीनतार बीज बपन करे। प्रत्यक्षदर्शी एकजन आयरिश जेल वार्डन लिखेछिलेन, He played like a fawn and at the dawn was slain on the lawn. নিঃস্বার্থ লড়াই। বিখ্যাত সৈনিক ক্ষুদিরা মতো নিজেই হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন। সেদিন দ্য এম্পায়ার কাগজ রোল অফ অনার শিরোনামে কি লিখেছিল, তারা লিখেছিল, ক্ষুদিরাম বোস was executed his this morning. It is alleged that he mounted the scaffold with his body erect. He was cheerful and smiling. অনেক প্রাণ আর অনেক রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত এলো স্বাধীনতা। এখন ভাবি শুধুই বিদেশি শাসকদের সরিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করলেই তো লড়াই শেষ নয়, এখনো অন্ধবিশ্বাস এবং কুসংস্কার আমাদের ক্রমাগত পেছনে টানছে। এই ভয়ঙ্কর দাসত্বের সঙ্গে লড়াই করে কবে এ দেশের কোটি কোটি মানুষ মুক্তির স্বাদ পাবে? এর বিরুদ্ধে লড়াই চলছে চলবে। অনিলেশ গোস্বামী, ডাক্তার জি সি গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর থেকে।
1: এরপর লিখছেন পুলক কুমার ত্রিপাঠী, বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে। স্বাধীনতা কেবল একটি ভূখণ্ডের শৃঙ্খল মুক্তির নাম নয়, এটি মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা, সহমর্মিতা ও আত্মত্যাগের এক চিরন্তন অঙ্গীকার। যে স্বাধীনতার স্বাদ আজ আমরা অনুভব করি, তার ভিত্তি নির্মিত হয়েছে অসংখ্য শহীদের আত্মত্যাগের মাধ্যমে। দেশের স্বাধীনতার জন্য যারা জীবন, স্বপ্ন ও পরিবার বিসর্জন দিয়েছিলেন, তাদের সংগ্রাম ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ। তারা নিজেদের বর্তমানকে উৎসর্গ করেছিলেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীন বাতাসে মাথা উঁচু করে বাঁচতে পারে। তাই প্রতি বছর আমরা স্বাধীনতা দিবস পরম শ্রদ্ধা ও

0: ভক্তির সঙ্গে স্মরণ করি সেই মহান আত্মত্যাগের ইতিহাসকে। এই নিঃস্বার্থ মানবিক চেতনার এক উজ্জ্বল আধুনিক প্রতিচ্ছবি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাইক অ্যাম্বুলেন্স দাদা। 1995 সালে অ্যাম্বুলেন্সের অভাবে নিজের মাকে হারানোর বেদনাই তার জীবন বদলে দেয়। পরে এক অসুস্থ সহকর্মীকে মোটরসাইকেলে হাসপাতালে পৌঁছে প্রাণ বাঁচানোর পর তিনি সংকল্প করেন, চিকিৎসার অভাবে আর কোনো মানুষ যেন প্রাণ না হারায়। নিজের সামান্য আয়ের বড় অংশ ব্যয় করে তিনি মোটরসাইকেলকে অ্যাম্বুলেন্সে রূপ দেন এবং দিন রাত দুর্গম গ্রামের অসংখ্য রোগীকে বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেন। তার এই অসামান্য মানব সেবার স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে 2017 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। স্বাধীনতার বীর যোদ্ধারা যেমন নিঃস্বার্থভাবে জাতির ভবিষ্যৎ রক্ষায় আত্মোৎসর্গ করেছিলেন, তেমনি এদের মতো মানুষ অন্যের জীবন রক্ষার জন্য নিঃস্বার্থ লড়াই চালিয়ে যাচ্ছেন। সময় বদলেছে, সংগ্রামের রূপ বদলেছে, কিন্তু নিঃস্বার্থতার দীপ্তি আজও অম্লান। তাই স্বাধীনতা দিবস আমাদের শেখায় প্রকৃত দেশপ্রেম কেবল আনুষ্ঠানিক উদযাপনে নয়, মানুষের পাশে দাঁড়ানো, সংকল্পে দৃঢ় থেকে দায়িত্ব পালন করা এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমেই তার সর্বোচ্চ প্রকাশ। পরিশেষে স্যালুট জানাই নিঃস্বার্থভাবে লড়াই চালিয়ে যাওয়া সকল সংগ্রামীদের। পুলক কুমার ত্রিপাঠী বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে লিখলেন।
1: চন্দনা চক্রবর্তী চিঠি লিখছেন, দেশবন্ধু পল্লী, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর থেকে। ইদানিংকালে আমরা কত যে অগ্রসর হয়েছি সে কথা আর বলার অপেক্ষা রাখে না। এখন হাতের তালুতে আমাদের দুনিয়াদারির সাতকাহন, আর প্রযুক্তির সুচারু অভিঘাতে সবাই আমরা সব বিষয় বিশেষজ্ঞ। এই হেন জীবন গাথায় অগস্ট আসে ঝরঝরো বরিশনে, আমরা এক অপার বেদনায় ভিজতে থাকি, নীল হয়ে ভিজতে থাকি। পিছু হাঁটতে হাঁটতে পৌঁছে যাই সেই কামিনী গাছ আর নারকেল শাড়ি ঘেরা মাটির দাওয়ার ইলেকট্রিসিটিহীন আধার ঘেরা প্রাইমারি স্কুলে। সামনের প্রশস্ত মাঠে তখন লকলকে জোঁকের সাম্রাজ্য আর চোরকাঁটার বিস্তার। আমার খেলার ইচ্ছে নানা আহত হতে হতে তখন ভঙ্গুর। আমার স্বাধীনতা পরবর্তী শৈশব যখন চোরকাঁটায় এত বিখ্যাত, তাহলে তার পূর্ববর্তী এই নদী মাটির দেশ কেমন ছিল তা বুঝতে তেমন পড়াশোনা না করলেও চলে। তাহলে সেই সময়ের প্রযুক্তিহীন দুর্বলতায় আর আধার ঘেরা দেশে নিশি চাঁদ সম্বল করে যে লড়াই দেশের ছেলেরা সেদিন লড়েছিল, সেই সন্তানদের লড়াইয়ে যে মায়েরা হাতের সোনার বালা খুলে দিয়েছিল, কপালে লাল সিঁদুর পরা নববধূ আড়ালে চোখে আঁচল চাপা দিয়েও প্রকাশ্যে খুশির ভাব দেখিয়েছিল, আমরা আজকের এ যুগে দাঁড়িয়ে তার তারতম্য বিচার নাই বা করলাম? করলে তা হয়তো উচ্চতায় হিমালয়কেও ছাপিয়ে যাবে। থাক থাক সেসব মাপামাপির চুলচেরা বিশ্লেষণ, এটুকু শুধু স্বীকার করলেই হবে যে সেসব লড়াইয়ের আঁতুর ঘরে স্বার্থপরতার পঙ্কিলতা ছিল না, অনাবিল জ্যোৎস্না ঢালা এক নিঃস্বার্থ ভালোবাসার নিকোনো উঠোন ছিল। তাই সেই লড়াইটা ঘা খেতে খেতে উঠে দাঁড়ানোর সাহস পেয়েছিল, চোখে চোখ রেখে কথা কইতে পেরেছিল আর দাঁতে দাঁত চেপে সহ্য করার মন্ত্র জেনে নিয়েছিল। চন্দনা চক্রবর্তী, দেশবন্ধু পল্লী,

0: নুনা চন্দনপুকুর ব্যারাকপুর থেকে ফেলে আসা ইতিহাসের এক জীবন্ত সত্যির সামনে দাঁড় করালেন আমাদের।
1: এবারে লিখছেন সোমানাথ, কান্দি মুর্শিদাবাদ থেকে। প্রিয় প্রাত্যহিকী, মানব সভ্যতার ইতিহাস মূলত লড়াই আর বেঁচে থাকার ইতিহাস। তবে সব লড়াই নিজের স্বার্থের জন্য হয় না। যে লড়াইয়ের পিছনে থাকে না কোনো ব্যক্তিগত প্রাপ্তির আশা বা লোভ, কেবল থাকে সমাজ, দেশ কিংবা অন্যের কল্যাণের তাগিদ, তাই হল নিঃস্বার্থ লড়াই। এটি মানব চরিত্রের শ্রেষ্ঠতম মহত্বের বহিঃপ্রকাশ। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম নিঃস্বার্থ লড়াইয়ের এক জ্বলন্ত উদাহরণ। 1947 সালের 15ই আগস্ট আমরা যে স্বাধীনতার সূর্য দেখেছি, তা উর্জিত হয়েছিল অগণিত বিপ্লবীর রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে। নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং কিংবা ক্ষুদিরাম বসুর মতো বীরেরা নিজের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য ও জীবন তুচ্ছ করে দেশের মুক্তির জন্য লড়াই করেছিলেন। তাদের এই ত্যাগের পিছনে ছিল কেবলই দেশপ্রেম, কোনো ব্যক্তিগত লাভ নয়। রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হলেও নিঃস্বার্থ লড়াইয়ের প্রয়োজন আজও ফুরিয়ে যায়নি। সমাজ থেকে দারিদ্র, অশিক্ষা, কুসংস্কার এবং কুপ্রথার বিরুদ্ধে আজও বহু মানুষ আড়ালে থেকে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। করোনাকালের মতো মহামারীতে চিকিৎসাকর্মী, সমাজসেবী এবং সাধারণ মানুষের আত্মত্যাগ প্রমাণ করে যে মানবিকতার খাতিরে নিজের জীবন বাজি রেখে লড়াই করার মানসিকতা আজও জীবন্ত। নিঃস্বার্থ লড়াই সমাজকে এগিয়ে নিয়ে যায় এবং মানুষের প্রতি মানুষের বিশ্বাস টিকিয়ে রাখে। প্রাত্যহিক জীবনে হিংসা ও স্বার্থপরতা ভুলে অপরের পাশে দাঁড়ানো এবং ন্যায়ের পক্ষে লড়াই করাই হল প্রকৃত মানব ধর্ম। প্রতিদানের আশা না করে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি সুন্দর ও বৈষম্যহীন পৃথিবী। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অগ্রিম জানিয়ে চিঠি শেষ করেছেন সোমানাথ, কান্দি মুর্শিদাবাদ থেকে লিখলেন।
0: অঞ্জলি ভট্টাচার্য চিঠি লিখছেন কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা 36 থেকে। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। নিঃস্বার্থ লড়াই যারা করছেন তাদের মন্ত্র তো এটাই, এটাই তাদের পথ নির্দেশ। নিজের থেকে বেরোতে না পারলে, নিঃস্বার্থ হতে না পারলে কিভাবে সে লড়াইটা নিঃস্বার্থ হবে? পরাধীন ভারতে বহু মানুষ নিঃস্বার্থভাবে ত্যাগ করে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। তারা চাইলে ভালোভাবে থাকতে পারতেন, বড় চাকরি করতে পারতেন, অনেক কিছু অর্জন করতে পারতেন, কিন্তু তারা চেয়েছিলেন দেশের স্বাধীনতা। নিজেদের সমস্ত স্বার্থ ত্যাগ করে তারা ছুটে গিয়েছিলেন দেশ সেবায়। লড়াই করেছেন, জেলে গেছেন, দ্বীপান্তর হয়েছে, ফাঁসি হয়েছে, জীবনের পর জীবন হারিয়ে গিয়েছে, শত জীবনের মূল্যে এসেছে আমাদের দেশের স্বাধীনতা। যত মানুষের নিঃস্বার্থ আত্মদানের কথা আমরা জানি, তার থেকেও শত সহস্র গুণ মানুষের নিঃস্বার্থ লড়াই চাপা পড়ে গেছে ইতিহাসের অতল গহ্বরে। চিরকালই যুদ্ধে সেনাপতিদের মৃত্যুটাই গুরুত্ব পায়, কিন্তু যে সাধারণ সৈনিকদের মৃত্যু হয় তাদের কথা মনে রাখে কে? কিন্তু তারাও তো নিঃস্বার্থভাবেই দেশের জন্যই প্রাণ ত্যাগ করেন। আমরা মনে রাখিনি সরকারি ডাকঘরের সাধারণ কর্মী রামশরণ দাসের স্ত্রী সত্যবতীর কথা, যিনি বিপ্লবী রাসবিহারী বসুকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন, বিনিময়ে

পুলিশের নির্মম অত্যাচার সহ্য করতে হয়েছিল তাকে আমরা মনে রাখিনি। চন্দননগরের বিপ্লবী মতিলাল রায়ের স্ত্রী রাধারানী রায়কে, কিংবা বিপ্লবী সাগরকালী ঘোষের বোন নিত্যকালীকে, যারা সুনিপুণভাবে বোমার মশলা বেটে সাহায্য করতেন বোমা তৈরিতে। তবে শুধু স্বাধীনতার জন্য লড়াই যে নিঃস্বার্থ লড়াই তাও তো নয়। দেশের সামাজিক কুপ্রথা আর কুসংস্কার, অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই, অথবা পরিবেশ দূষণ রোধ করার জন্য যে লড়াই, তাও যে নিঃস্বার্থ লড়াই, যা আজও লড়ে চলেছে আমাদের দেশের বহু মানুষ। এরাই তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায়ের প্রকৃত উত্তরসূরি। দেশে সমাজে যেমন নিঃস্বার্থ লড়াই চলছে, তেমনি পরিবারে মায়েরা নিঃস্বার্থভাবে সন্তানের জন্য লড়াই করে যান, বিনিময়ে কোনো প্রত্যাশা তারা করেন না। তারা শুধু চান তার সন্তান যেন ভালো থাকে। তাই তো যে সন্তান নিজের মাকে সম্মান করতে পারে, সেই পারে দেশের জন্য নিঃস্বার্থভাবে লড়াই করতে। তার সে স্বাধীনতার জন্যই হোক, কিংবা সমাজ সংস্কারের জন্যই হোক, কিংবা পরিবেশ রক্ষার জন্যই হোক লড়াই। পরিশেষে বলবো, নিঃস্বার্থ লড়াই করার মানসিকতা যতদিন পৃথিবীতে থাকবে, ততদিন এ পৃথিবী ধ্বংস হবে না। অঞ্জলি ভট্টাচার্য, কালীনাথ মুন্সী লেন, বরানগর, কলকাতা থেকে।

0: সে মুক্তির সার্বিক রূপ আমরা পাচ্ছি কি? মুক্তির পতাকা উড়িয়ে তারা আমাদের দিয়ে গিয়েছেন স্বাধীনতা, রাখতে পারছি কি? শুনব সেসব নিয়ে আপনাদের চিঠি আবারও আগামীকাল। আজ আপাতত এবার জেনে নেওয়া যাক আকাশ বাতাসের কথা।
1: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে সাধারণত মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দিনে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.0 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 28.0 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94%, সর্বনিম্ন 65%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর এখানেই শেষ হল।
0: শেষ করব প্রাত্যহিক কিও। আজ এখানেই, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
1: আমি কার্তিক ঘোষ,
0: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে। নমস্কার।
1: নমস্কার।

শুনলেন প্রাত্যহিকী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন খবর।

0: আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভের ঘটনায় তরুণ তরুণীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর পরিবর্তে দেশ গঠনের স্বার্থে তাদের সঠিক দিশা দেখানো উচিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে জনগণনার কাজ, ত্রিপুরায় শুরু হচ্ছে বাড়ি তালিকাভুক্তি, ইরানে নতুন করে হামলা চালানোর নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, স্পেনে অনুপ্রবেশ সংকটের জেরে সেদেশের সঙ্গে আকাশ ও সমুদ্র সীমা বন্ধ করল ইতালি, কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের জোড়া সোনা, জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়ার রূপজয়। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারোর প্রতি অশালীন শব্দ প্রয়োগ করে, কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান হয় না। তিনি বিপথগামী তরুণদের প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে দেশ গঠন ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সঠিক পথে পরিচালিত করা উচিত। নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় রাজধানীর যন্তর মন্তরে সাম্প্রতিক পড়ুয়াদের বিক্ষোভের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সেখানে কয়েকজন বিরূপ মনোভাবাপন্ন শিক্ষার্থী তাকে এবং তাঁর প্রয়াত মাকে লক্ষ্য করে কুরুচিকর ভাষা ব্যবহার করেছিল, তবে এ ধরনের আচরণের কারণে সমাজে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। একথা মনে রাখা প্রয়োজন যে শৈশব হল শেখা, ভুল করা এবং সেই ভুল শুধরে নেওয়ার একটি পর্যায়। তাই এ ধরনের তরুণ তরুণীদের আইনি প্রক্রিয়ার জটিলতার ফেলা বা সামাজিক হেনস্থার স্বীকার করার পরিবর্তে সমাজের উচিত তাদের আপন করে নেওয়া এবং সঠিক পথের দিশা দেখানো।
1: বচপন মে গলতিয়া হতি হ্যায় আর বচপন মে গলতিয়ো সে সুধরনে কা অবসর ভি হোতা হ্যায়। এ গুমরাহ বচ্চে হ্যায়, উনকো রাহ দিখানা হামারা কাম হ্যায়। উনকো সাজা দেনা, আদালতো কে চক্কর কাটওয়ানা, সমাজ মে উনকো প্রতারিত করনা, ইসসে হাম পরিস্থিতিয়া নাহি বদল পায়েঙ্গে। মে উনহে মাফ করনা চাহতা হুঁ, সমাজ ভি মেরি ইস বাত কো স্বীকার করে। মে ইন বচ্চো কো কহতা হুঁ, বচ্চো আও, হম দেশ কে লিয়ে সাথ মিল করকে আগে বড়ে। দেশ বহুত আগে বড় রহা হ্যায়, আগে বড়নে ওয়ালা হ্যায়, আর আপকা ভি আগে বড়না নিশ্চিত হো, ইহি মেরা সপনা হ্যায়।
0: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপের কথা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট রেস্ট্রিক্ট করার জেরে কেন্দ্রীয় সরকার সমাজ মাধ্যম সংস্থা মেটার গ্লোবাল টিমকে তলব করেছে। তাদের অ্যালগোরিদম কিভাবে কাজ করে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে। পাশাপাশি জনশৃঙ্খলা রক্ষায় সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হবে। একটি সংসদীয় কমিটির সামনেও এই দলকে হাজিরা দিতে হবে। এর আগে মেটার এক শীর্ষস্থানীয় আধিকারিককে তলব করা হলেও তার উত্তরে সন্তুষ্ট হয়নি বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি প্রথমে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরামে প্রায় 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী ভোগপুরামে আল্লুরি সীতারামরাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন। বিশাখাপত্তনামে 460 কোটি টাকারও বেশি মূল্যে নির্মিত ASIP সেমিকন্ডাক্টর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। কেন্দ্রটি বছরে প্রায় 9,60,00,000 সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন করবে। এছাড়া 5,550 কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা কুর্নুল 4 পুনর্নবীকরণযোগ্য শক্তি অঞ্চলের 4.5 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম পর্যায়ের ট্রান্সমিশন সিস্টেমের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন শ্রী মোদী। প্রায় 3,550 কোটি টাকা ব্যয় নির্মিত কুর্নুল বায়ুশক্তি ও সৌরশক্তি অঞ্চলের পার্ট এ ও পার্ট বি ট্রান্সমিশন ব্যবস্থারও উদ্বোধন করবেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী পাওয়ার গ্রিডের মাধ্যমে 800 কোটি টাকারও বেশি ব্যয় তৈরি অনন্তপুরম ও কুর্নুল সৌরশক্তি অঞ্চলের জন্য ট্রান্সমিশন প্রকল্পের উদ্বোধন করবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী 1,880 কোটি টাকারও বেশি মূল্যের জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি জাতীয় মহাসড়ক 565 এর পেনচালাকোনা ইয়ারেপেডু অংশে লিঙ্গসমুদ্রমে একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পগুলি বিজয়ওয়াড়া ও অন্যান্য কয়েকটি শহরের যানজট কমাবে, সড়ক নিরাপত্তা উন্নত করবে, বিশাখাপত্তনম ও হায়দ্রাবাদের মধ্যে যাতায়াতের সময় কমাবে এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশ সফর শেষে প্রধানমন্ত্রী কর্ণাটকের মাইসুরুতে পৌঁছবেন। সেখানে 1892 সালের নভেম্বরে ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের মহীশূর সফরের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুবকেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করবেন তিনি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এক জনসমাবেশে ভাষণও দেবেন। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে দুটি পর্যায়ে হবে এই গণনার কাজ। আজ থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনুমারেশন বা স্বশুমারি প্রক্রিয়ায় ac.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। এই পর্যায়েরই দ্বিতীয় ধাপে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং বা বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। পরবর্তী পর্যায়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রত্যেক পরিবারের সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনসংখ্যা গণনা করা হবে। ত্রিপুরাতে আজ থেকে

গণনার প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপের কাজ শুরু হচ্ছে। এই পর্যায়ে রাজ্য জুড়ে বাড়ির তালিকাভুক্তির কাজ চলবে 30 আগস্ট পর্যন্ত। তথ্য সংগ্রহকারীরা এই সময় বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। আসামে আগামী 25শে ডিসেম্বর থেকে জমির পুনর্জরিপ প্রক্রিয়ার কাজ শুরু করার লক্ষ্যে মিশন বসুন্ধরা 4 প্রকল্প শুরু হতে চলেছে। এই কর্মসূচির আওতায় আধুনিক গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে আগামী 4 বছরে রাজ্যের প্রায় 18,000 গ্রামে প্রথমবারের মতো জমির পুনর্জরিপের কাজ চলবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। জর্ডনে অবস্থিত মার্কিন সেনাঘাটিতে হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন এবং কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও তেল শোধনাগার সহ দেশটির জ্বালানি পরিকাঠামোতে আঘাত হানার কথা ওয়াশিংটন ভাবছে বলে একটি মার্কিন সংবাদমাধ্যম সূত্রের খবর। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘুচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ওই অঞ্চলে সংঘাত পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের হামলার লক্ষ্যবস্তু করা কখনোই উচিত নয়। ভারত সর্বদা আলোচনা ও কূটনীতির পক্ষে বলেও তিনি মত প্রকাশ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা প্রদেশের জল সরবরাহ পরিকাঠামোয় সাম্প্রতিক সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নাকচ করে দিয়েছেন। পরিবর্তে তিনি ওই প্রদেশের ডেমোক্র্যাট গভর্নর টিম ওয়ালসকে দায়ী করেছেন। মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প গোয়েন্দা সংস্থা ও প্রাদেশিক কর্তৃপক্ষের দেয়া তথ্য খারিজ করে দেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়ার প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক থাকতে হবে। এর মাধ্যমে কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে আগে যে অনুমোদনের ইঙ্গিত দেওয়া হয়েছিল তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অস্ত্র উৎপাদন বাড়ানোর চেয়ে যুদ্ধ অবসানের উপর গুরুত্ব দিয়ে ট্রাম্প বলেন, শান্তি প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য। মার্কিন বিদেশ দপ্তর 50টি দেশের নাগরিকদের জন্য ভিসা আবেদন করতে বন্ড জমা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করতে চলেছে। প্রধানত আফ্রিকার দেশগুলির নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য এই বন্ডের সর্বোচ্চ পরিমাণ 15,000 থেকে বাড়িয়ে 20,000 মার্কিন ডলার করা হচ্ছে। প্রায় 1 বছর ধরে পর্যালোচনার পর মার্কিন প্রশাসন জানিয়েছে, ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করতে এই কর্মসূচি কার্যকর হয়েছে। আগামী সোমবার থেকে নতুন নিয়ম সক্রিয় হচ্ছে। স্পেনের সিউটায় অনুপ্রবেশ সংকট তীব্র আকার ধারণ করায় ইতালি স্পেনের সঙ্গে তাদের সমুদ্র ও আকাশপথের সীমান্ত সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সর্বশেষ গোয়েন্দা তথ্য পর্যালোচনার পর ইতালির স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্ত। এদিকে সিউটা থেকে 48,000-এরও বেশি অভিবাসী মরক্কোতে ফিরে গেছেন। এদিকে সিউটায় অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে স্পেন ও মরক্কো যৌথভাবে কঠোর পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছে। কমনওয়েলথ গেমসে জুডোয় প্রথমবার 2টি সোনা পেয়ে ইতিহাস গড়েছে ভারত। অস্মিতা দে এবং হর্ষ সিং ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জয় করেন। যামিনী মৌর্য রূপো জেতেন। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে 85.83 মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করে নীরজ চোপড়া রূপো পেয়েছেন। 85.41 মিটার দূরত্বে বর্ষা ছুড়ে যশবীর সিং ব্রোঞ্জ জেতেন। বক্সিংয়ে অলিম্পিক পদকজয়ী লাভলিনা বড়গোহাইন, অরুন্ধতী চৌধুরী, বিশ্ব চ্যাম্পিয়ন জেসমিনা লম্বোরিয়া সহ মোট 10 জন ভারতীয় ফাইনালে উঠেছেন। লন বলসেও ভারতের পুরুষ দল টানা চতুর্থ ম্যাচে অপরাজিত রয়েছে। প্রতিযোগিতায় 128টি পদক নিয়ে অস্ট্রেলিয়া শীর্ষে রয়েছে। 5টি সোনা, 12টি রূপো এবং 6টি ব্রোঞ্জ সহ 23টি পদক নিয়ে ভারত রয়েছে 10ম স্থানে। অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা কুস্তিগির সন্ধ্যা বিষ্ণই ও অক্সারা রূপো জিতেছেন। অবংশিকা এবং তানিয়া পেয়েছেন ব্রোঞ্জ পদক। আজারবাইজানের বাকুতে প্রতিযোগিতার 46 কেজি বিভাগের ফাইনালে সন্ধ্যা জাপানের কোকোনা মাকিনোর কাছে পরাজিত হয়ে রূপো জেতেন। 53 কেজি বিভাগে অক্সারা মার্কিন যুক্তরাষ্ট্রের মার্লি জে সলোমনের কাছে হেরে রূপো জয় করেন। 61 কেজি বিভাগে আরুজান বাকিতনুরের বিরুদ্ধে 5-1 বাউটে জিতে অবংশিকা ব্রোঞ্জ জয় করেন। তানিয়া 69 কেজি বিভাগে পোল্যান্ডের মাহা ওয়েচানকে হাড্ডাহাড্ডি লড়াই হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন। অনূর্ধ্ব 17 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল ইভেন্ট আজ শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভের ঘটনায় তরুণ তরুণীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর পরিবর্তে দেশ গঠনের স্বার্থে তাদের সঠিক দিশা দেখানো উচিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে জনগণনার কাজ, ত্রিপুরায় শুরু হচ্ছে বাড়ি তালিকাভুক্তি। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারোর প্রতি অশালীন শব্দ প্রয়োগ করে, কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান হয় না। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে দুটি পর্যায়ে হবে এই গণনার কাজ। অনুপ্রবেশের ফলে রাজ্যে জনবিন্যাসে পরিবর্তন ঘটেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্যে দীর্ঘদিনের অমীমাংসিত রেল প্রকল্পের কাজে জমি অধিগ্রহণে অগ্রগতি হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। বীরভূমের মোহাম্মদবাজারের দেউচায় 28.5 কোটি টাকা নগদ অর্থ এবং 15 কেজি সোনা উদ্ধারের ঘটনায় মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের প্রশংসা করেছেন। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় সিবিআই আরও দুজনকে গ্রেপ্তার করেছে। ইস্টবেঙ্গল ক্লাবের আজ 107তম প্রতিষ্ঠা দিবস, এই উপলক্ষে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারোর প্রতি অশালীন শব্দ প্রয়োগ করে, কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান হয় না। বিপদগামী তরুণদের প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের শাস্তি দেবার পরিবর্তে দেশ গঠন ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সঠিক পথে পরিচালনা করা উচিত। নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক পড়ুয়াদের বিক্ষোভের কথা উল্লেখ করেন। সেখানে কয়েকজন বিরূপ মনোভাবাপন্ন শিক্ষার্থী তাঁকে এবং তাঁর প্রয়াত মাকে লক্ষ্য করে যে কুরুচিকর ভাষা ব্যবহার করেছিল তাতে সমাজে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। শ্রী মোদী বলেন, একথা মনে রাখতে হবে যে শৈশব হল শেখা, ভুল করা এবং সেই সঙ্গে ভুল শুধরে নেওয়ার একটি পর্যায়।
1: बचपन में गलतियां होती है और बचपन में गलतियों से सुधरने का अवसर भी होता है। एक गुमराह बच्चे हैं, उनको राह दिखाना हमारा काम है। उनको सजा देना, अदालतों के चक्कर कटवाना, समाज में उनको प्रताड़ित करना, इससे हम परिस्थितियां नहीं बदल पाएंगे। मैं उन्हें माफ करना चाहता हूँ, समाज भी मेरी इस बात को स्वीकार करे। मैं इन बच्चों को कहता हूँ, बच्चों आओ, हम देश के लिए साथ मिलकर के आगे बढ़े।
0: পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে দুটি পর্যায়ে হবে এই গণনার কাজ। প্রথম পর্যায়ের শুরুতেই আজ থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ ইনিউমারেশন বা স্বশুমারি প্রক্রিয়ায় se.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। এই পর্যায়েরই দ্বিতীয় ধাপে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং বা বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। পরবর্তী পর্যায়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রত্যেক পরিবারের সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনসংখ্যা গণনা করা হবে। জনগণের সাহায্যের জন্য জাতীয় স্তরে একটি 24 ঘণ্টা হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। রাজ্যস্তরে সাধারণ নাগরিকরা 0332335953 নম্বরে যোগাযোগ করতে পারবেন। এদিকে কলকাতায় জনগণনার প্রস্তুতি হিসেবে শহরকে মোট 8112টি ব্লকে ভাগ করা হয়েছে। গণনার কাজ সুষ্ঠু নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য নেওয়া হয়েছে সব রকমের ব্যবস্থা। কলকাতা পুরসভা এলাকায় শহরবাসী যাতে জনগণনায় সার্বিকভাবে অংশ নেন সেজন্য পুর কমিশনার ও পুর প্রশাসক স্মিতা পাণ্ডে আবেদন জানিয়েছেন। পুরভবনে গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সেলফ ইনিউমারেশন সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য প্রত্যেকটি বোরোতে 5টি করে দল গঠন করা হচ্ছে। শহরের বস্তি এলাকার মানুষ যাতে এই প্রক্রিয়া অংশ নিতে পারেন সেজন্য একাধিক ব্যবস্থা নিচ্ছে পুরসভা, রাখা হচ্ছে প্রয়োজনীয় সংখ্যক সুপারভাইজারও। অনুপ্রবেশের ফলে রাজ্যে জনবিন্যাসে পরিবর্তন ঘটেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল রাজ্য সচিবালয়ে নবান্নে মুখ্য জনগণনা আধিকারিক সম্মেলনের উদ্বোধন করে শ্রী অধিকারী বলেন, পূর্বতন সরকার অনুপ্রবেশের মোকাবিলায় কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে সময়মতো চিঠি পাঠানো হলেও প্রাক্তন তৃণমূল কংগ্রেস সরকার জনগণনার কাজ শুরু করেনি বলে তাঁর অভিযোগ। মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে পর্যাপ্ত বেড়া না থাকাই জনবিন্যাসে পরিবর্তনের অন্যতম কারণ। এর ফলে সীমান্তবর্তী জেলাগুলি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। শুভেন্দু অধিকারী জানান, জনগণনা থেকে প্রাপ্ত তথ্য নীতি নির্ধারণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণের কাজে ব্যবহার করা হবে। জনগণনার অংশ হিসেবে মুখ্যমন্ত্রী আজ বেলা 11টায় বিধাননগরের সেচ দপ্তরের বাংলোতে সেলফ ইনিউমারেশন প্রক্রিয়ায় অংশ নেবেন। রাজ্যে দীর্ঘদিনের অমীমাংসিত রেল প্রকল্পের কাজে জমি অধিগ্রহণে অগ্রগতি হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। সংসদে গতকাল রাজ্যসভার সদস্য বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী জানান, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সুসমন্বয়ের ফলে চলতি বছরের মে মাস থেকে এই জমি অধিগ্রহণের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রকল্প রূপায়ণ ত্বরান্বিত এবং যাবতীয় প্রতিবন্ধকতা দূর করার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে গঠন করা হয়েছে রাজ্যস্তরের একটি টাস্কফোর্স। পরিসংখ্যান রেলমন্ত্রী জানান, 2026-27 আর্থিক বছরের রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2009 থেকে 2014 সাল পর্যন্ত বরাদ্দ বাজেটের তুলনায় 3 গুণেরও বেশি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বীরভূমের মোহাম্মদবাজারের দেউচায় 28.5 কোটি টাকা নগদ অর্থ এবং 15 কেজি সোনা উদ্ধারের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের প্রশংসা করেছেন। নবান্নে এক সাংবাদিক বৈঠকে শ্রী অধিকারী গতকাল বলেন, পূর্বতন সরকারের আমলে রাজ্যের একটি জেলা থেকেই বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে। দুর্নীতির সঙ্গে যে বা যারা যুক্ত থাকবে তাদের কাউকেই রেয়াত করা হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান।
2: যেখানে পাথর থেকে বছরে 60-80 কোটি টাকা রেভিনিউ আসত, সেখানে 11 মে থেকে 11 জুন এই এক মাসে আমরা 83 কোটি রুপিটা জায়গা একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 কোটির কাছাকাছি চলে গেছে। অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন, শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের লিকেজ হয়েছে। তাই মূল যে লাভার্থী তাকেও আমরা খুঁজে বের করার জন্য যা যা করার যতদূর যাওয়ার আমরা যাব।
0: মুখ্যমন্ত্রী জানান, টুনুমণ্ডলের মালিকানাধীন 242টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে রয়েছে 83টি ডাম্পার এবং অত্যাধুনিক বিলাসবহুল গাড়ি, তার 7টি বাড়ি, 1টি খামার বাড়ি, 2টি পেট্রোল পাম্প, 1টি ইটভাটা সহ 21টি সম্পত্তির হদিশ পাওয়া গেছে। এছাড়া রয়েছে 300 বিঘা জমির মালিকানা। টুনুমণ্ডলের বিভিন্ন অ্যাকাউন্টে থাকা 93 কোটি টাকাও ফ্রিজ করা হয়েছে এবং নগদ 53 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। টুনুমণ্ডল বিদেশে পালিয়ে গেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় সিবিআই আরও 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃত 2 ভাই সাগর সুনকার ও শাহেদ সুনকার সুপারি কিলার বলে সিবিআই এর দাবি। গত কয়েকদিন ধরেই এই 2 জনের ওপর নজর রাখছিলেন তদন্তকারী আধিকারিকরা, সেই সূত্রেই তাদের সন্ধান মেলে। এই নিয়ে চন্দ্রনাথের হত্যার ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হল 5। ধৃতদের আজ ব্যাংকশাল আদালতে তোলা হবে। কলকাতা পুলিশে ফের একবার রদ বদল করা হয়েছে। 18 জন ইন্সপেক্টরকে বদলি করেছে লালবাজার। ভবানীপুর থানার ওসির পদে সৌমিত্র বসুকে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে এসটিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের সঙ্গেই অতিরিক্ত দায়িত্ব দিয়ে তাকে সেখানে আনা হচ্ছে। এদিকে ভবানীপুর থানার বর্তমান ওসি রাজীব চট্টোপাধ্যায়কে পাঠানো হয়েছে এসটিএফ এর ইন্সপেক্টর পদে। গার্ডেনিজ থানার ওসি দিলীপ সরকারকে ট্রাফিকে এবং মেটিয়াবুরুজ থানার ওসি অখিলেশ ঝাকে পাঠানো হল গোয়েন্দা দপ্তরে। একই সঙ্গে এসবিতে থাকা কৌশিক সরকারও গিয়েছেন গোয়েন্দা দপ্তরে। অন্যদিকে মেটিয়াবুরুজ থানার ওসির দায়িত্ব পাচ্ছেন সায়ন বিশ্বাস। গার্ডেনিজ থানার ওসি হিসেবে প্রতীক মুর্মুকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুরজিৎ ভট্টাচার্য হচ্ছেন হেয়ারস্ট্রিট থানার অতিরিক্ত ওসি। নিউ আলিপুর থানার অতিরিক্ত ওসি করা হচ্ছে ইবিতে থাকা দীপক বসাককে। রাজ্যের সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে ইস্কন ধাপে ধাপে মিড ডে মিল দেওয়ার কাজ শুরু করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আজ থেকে কলকাতায় সংস্থাটি মিড ডে মিল সরবরাহ করবে, পরে নদিয়া সহ রাজ্যের অন্যান্য জায়গাতেও ইস্কনের দেওয়া মিড ডে মিল পৌঁছে যাবে। কলকাতা পুরসভা এলাকায় 15,000 ওয়ান সাইড পার্কিং প্লেস চিহ্নিত করে টেন্ডার ডাকতে চলেছে পুর নগরোন্নয়ন দপ্তর। কলকাতা ও হাওড়া পুলিশ এবং দপ্তরের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল গতকাল সাংবাদিকদের বলেন, কলকাতা পুলিশের মাধ্যমে একটি অ্যাপ চালু করা হবে, যার মাধ্যমে চালক জানতে পারবেন নির্দিষ্ট এলাকায় কোথায় গাড়ি রাখার জায়গা খালি আছে।
3: একটা হচ্ছে অ্যাপ আমরা চালু করবো, অ্যাপটা কোথায় পার্কিং খালি আছে আপনি জানতে পারবেন। পেনাল্টি দেবো, পেনাল্টিতে কি হচ্ছে কমার্শিয়াল ভেহিকেল যেগুলো বাস, ওলা, উবের, এই ধরনের ট্যাক্সি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ফোন করলে ওরা তখন যাবে। তো রাস্তায় দাঁড়িয়ে থাকলে এভাবে তো চলতে পারে না। তো এইগুলোর জন্য যদি পেনাল্টি হয় আলাদা বেশি টাকার জরিমানা কমার্শিয়াল ভেহিকেলকে করা হবে।
0: ইস্টবেঙ্গল ক্লাবের আজ 107তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। সকালে ক্লাব পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাতা সদস্যদের ছবিতে মাল্যার্পণ করা হবে। সন্ধ্যায় নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে ভারত গৌরব সম্মাননা প্রদান করা হবে অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল ও সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীকে। প্রাক্তন অধিনায়ক বলাই মুখোপাধ্যায় ও তরুণ দেখে দেওয়া হবে জীবনকৃতি সম্মান। বিশেষ পুরস্কার পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আনোয়ার আলী এবং সাথী দেবনাথ। রিতম পোড়েল বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। এদিকে যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে ইস্টবেঙ্গল 8-0 গোলে সিআইএসএফ প্রোটেক্টার্সকে হারিয়ে দিয়েছে। পিভি বিষ্ণু হ্যাট্রিক করেছেন, দুটি গোল করেছেন জেসিন টিকে, জিকসন সিং ও বিপিন সিং একটি করে গোল করেন, অপর গোলটি মোহাম্মদ খালিদের আত্মঘাতী গোল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারোর প্রতি অশালীন শব্দ প্রয়োগ করে, কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান হয় না। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হচ্ছে, অনুপ্রবেশের ফলে রাজ্যে জনবিন্যাসে পরিবর্তন ঘটেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন। ইস্টবেঙ্গল ক্লাবের আজ 107 প্রতিষ্ঠা দিবস, এই উপলক্ষে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর সকাল 9:15।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী অনুমিতা সেনগুপ্ত।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন অনুমিতা সেনগুপ্তের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: প্রত্যেক বছর পয়লা আগস্ট উদযাপিত হয় প্রকৃতি বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্যের জন্মদিন। এই উপলক্ষে আজ জানাও জানায় কীট পতঙ্গের দুনিয়ায় গোপালচন্দ্র, বলছেন শুভেন্দু চট্টোপাধ্যায়।
1: প্রকৃতি বিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য, এই বিশেষণেই তিনি পরিচিত। জন্মেছিলেন অবিভক্ত বাংলার ফরিদপুর জেলার লোনসিং গ্রামে 1895 সালের পয়লা আগস্ট। গোপালচন্দ্র তাঁর শিশুকাল থেকেই বাংলার প্রকৃতিকে পেয়েছেন একান্ত আপনভাবে। এই সঙ্গে বিদ্যালয় জীবনে যোগেন মাস্টারের প্রভাবে তাঁর মনে জেগে উঠেছিল প্রকৃতি সম্পর্কে নতুন আগ্রহ ও অনুসন্ধিৎসা। সর্বোপরি প্রকাশের ভাষা যা তাঁর লেখনীর সম্পদ, আমাদের কাছে হয়ে উঠেছে তথ্যবহুল ও প্রকৃতির প্রাঞ্জল কাব্য। গোপালচন্দ্রের অন্যান্য বিজ্ঞান প্রবন্ধ বা গবেষণা ব্যতিরেকে আমরা এখানে তার কীটপতঙ্গের জগতের মধ্যেই আলোচনা সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। যদি ধরে নিই তার সমস্ত লেখাই আমরা খুঁজে পেয়েছি, তবে কীটপতঙ্গ বিষয়ে গোপালচন্দ্রের লেখালেখি একত্রিত করলে যা দাঁড়ায়, মাকড়সা বিষয়ক রচনা 20টি বাংলা নিবন্ধ এবং 5টি ইংরাজিতে লেখা গবেষণা নিবন্ধ, এছাড়াও এমন কিছু সার্বিক আলোচনা নিবন্ধ আছে যেখানে অন্য পোকামাকড়ের সঙ্গে মাকড়সা বিষয়ক আলোচনা আছে। পিঁপড়ে বিষয়ক রচনা 11টি বাংলা নিবন্ধ এবং ইংরাজিতে লেখা 4টি গবেষণা নিবন্ধ, এছাড়াও অন্যান্য কিছু রচনায় পিঁপড়ে প্রসঙ্গ আছে। প্রজাপতি বিষয়ক রচনা 6টি বাংলা নিবন্ধ এবং ইংরাজিতে 5টি গবেষণা নিবন্ধ। পোকামাকড় বিষয়ক অন্যান্য নিবন্ধগুলির মধ্যে মশা বিষয়ক, ফড়িং বিষয়ক, কুমোরে পোকা, পঙ্গপাল, নেউলে পোকা, কানকোটারি, কাঁচপোকা, ভীমরুল, মথ ও রেশমকীট, মৌমাছি ও বোলতা প্রভৃতির কথাও আছে। এছাড়া আরও প্রায় 15টি রচনা রয়েছে যেখানে মৌলিক পর্যবেক্ষণ ও তার বিবরণ আছে, কিন্তু এই রচনাগুলি পাঁচমিশালি ধরনের, যেমন জিঘাংশু কীটপতঙ্গ, কীটপতঙ্গের শিকার কৌশল, কীটপতঙ্গের লুকোচুরি, কীটপতঙ্গের বাজনা ইত্যাদি। অর্থাৎ বাংলা ইংরাজি মিলিয়ে পোকামাকড় সংক্রান্ত লেখা নিবন্ধের সংখ্যা 80 থেকে 90টি। জীববিজ্ঞানী হিসেবে গোপালচন্দ্রের গবেষণার ক্ষেত্র ছিল খুবই বিস্তৃত। বায়োলুমিনেসেন্স বা জৈবদূতি থেকে তার শুরু, যে লেখা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হওয়ার পর জগদীশচন্দ্র তাঁর খোঁজ করেছিলেন। পোকামাকড় বিষয়ক প্রথম বৈজ্ঞানিক নিবন্ধ জলের মাকড়সা নিয়ে। গোপালচন্দ্র মেছো মাকড়সার উপর সুদীর্ঘ পর্যবেক্ষণ করে দেশীয় বিদেশি পত্রিকায় প্রবন্ধ প্রকাশ করেছেন। তাঁর প্রথম বই বাংলার মাকড়সা প্রকাশিত হয় 1355 বঙ্গাব্দ বা 1948 সালে। সেই বই থেকে গোপালচন্দ্রের পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ ও তার বর্ণনা আমরা একটু শুনে নেব। এই মাকড়সারা সুদক্ষ শিকারী, এদের কৌশলও অদ্ভুত। এরা কিরূপ ধৈর্যের সঙ্গে শিকারের উপর লাফিয়ে পড়বার সুযোগের অপেক্ষায় বসে থাকে এবং কিরূপ সন্তর্পণে শিকারকে অনুসরণ করে তা বিশেষ প্রণিধানযোগ্য। আরও বিস্ময়ের বিষয় এই যে এই ক্ষুদ্র প্রাণী কিরূপ অব্যর্থ কৌশলে নিজের শরীর অনুপাতে বড় শিকারকে দাঁত ফুটিয়ে অনায়াসে আয়ত্ত করে ফেলে। বিশিষ্ট বিজ্ঞানী রতনলাল ব্রহ্মচারী গোপালচন্দ্রের পোকামাকড় সংক্রান্ত 3টি কাজকে পৃথিবীর প্রথম সারির কাজ বলে চিহ্নিত করেছেন। পিঁপড়ে নিয়ে গোপালচন্দ্রের গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। পিঁপড়ের প্রজাতি নির্ণয় এবং এদের যৌন পরিবর্তন সম্বন্ধে তাঁর গবেষণালব্ধ তথ্য এদেশের প্রকৃতি বিজ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। যে প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয়টি ঘটে তার নাম থেলিটকি। আজ তা প্রমাণিত, কিন্তু বহুদিন আগেই গোপালচন্দ্রের পর্যবেক্ষণে তা ধরা দিয়েছিল। কুমোরে পোকা কানকোটারি ডিমের যত্ন নেয়। গোপালচন্দ্র লক্ষ্য করলেন ডিম রক্ষা করার সময় এরা পায়ে কাদা লাগায়। এই কাদা শুকিয়ে শক্ত হয়, তখন কোনো শত্রু কাছে এলেই পোকাটি পিছনের পা দিয়ে লাথি মারে, যেন লাথি জোরালো করবার জন্য বুট পরে নিয়েছে। জল দিয়ে তখন এই কাদা ধুয়ে দিলে সে আবার কাদা মাখিয়ে নিয়ে আসে, কিন্তু ডিম পাড়বার পর বা ডিম রক্ষা করার সময় ছাড়া তার এই প্রবণতা দেখা যায় না। তাঁর তৃতীয় উল্লেখযোগ্য কাজটি ব্যাঙাচি থেকে ব্যাং হওয়ার ঘটনায় পেনিসিলিনের প্রভাব সংক্রান্ত। এই গবেষণার ফলাফল সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকায় প্রকাশিত হয়। শেষ করার আগে তার রচনা থেকে পিঁপড়ের কীর্তিকলাপের ছোট অংশ আমরা শুনে নেব। পিঁপড়েদের মধ্যে বিভিন্ন সময়ে এমন কয়েকটি লড়াই প্রত্যক্ষ করার সুযোগ ঘটেছিল যাতে তাদের একপক্ষে রণকৌশল, সৈন্য পরিচালনা, সৈন্য সংস্থান এবং অসতর্ক মুহূর্তে বিদ্যুৎ গতিতে আক্রমণ প্রভৃতির ব্যাপার বহুলাংশই ব্লিৎজক্রিগের অনুরূপ বলিয়া মনে হয়। এমনকি ব্যাপক ধ্বংস ও লুণ্ঠনাদি ব্যাপারের ভীষণতায় হয়তো তা মনুষ্য পরিচালিত ব্লিৎজক্রিগকেও হার মানায়।
0: কীট পতঙ্গের দুনিয়ায় গোপালচন্দ্র, শুনলেন জানা অজানায়, বললেন শুভেন্দু চট্টোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: আজকের অনুষ্ঠানে

0: ভাই যাই, বড় ভাই ডমরুধর, তোমার মতো কপালে পুরুষ আমি খুব কমই দেখেছি।
1: না না না না শঙ্কর, না না, তুমি কি বলছো?
0: এই কি বলছো মানে, আর কেউ না জানুক আমি তো জানি তুমি কি ছিলে আর কি হয়েছো। সুন্দরবনের আবাদে জমি জিরেত করেছো, কলকাতায় এই দালান কোটা করেছো, বছর বছর ঘটা করে দুঃখোৎসব করছো। এই বাবা, কপালে পুরুষ না হলে এমনটা হয়?
1: দেখো দেখো, বোঝো বোঝো, কপালটাই শুধু দেখলে, সুন্দরবনের আবাদের কষ্টটা দেখলে না, কত বিপদ আপদ যে গেছে।
2: এই যে এই যে ডমরুধর,
0: হ্যাঁ ডমরুধর, বুঝি আবার আবাদের গল্প ফাঁদছ?
3: আরে এসো এসো এসো এসো,
0: লম্বোদর ভায়া, এসো বসো বসো বসো। বলছিলাম এই ডমরুধর ভায়ার কপালের কথা,
2: কপাল একেবারে কপাল, বলো।
1: হ্যাঁ তোমরা তো ওই কপালটুকুই দেখেছো, কতবার এই আবার কৌটো খুলছো কেন? বলছিলাম কি, কতবার যে কত আবাদে কত লোকসান হয়েছে, কত কত কত লোকসান হয়েছে, তা তো খোঁজ রাখো না তোমরা, নদী নালা খালবিলের দেশ।
0: তা তোমার আবাদে কুমির কেমন
1: নেই?
0: সুন্দরবনের নদী নালায় কুমির নেই?
1: নেই, বললাম তো নেই, কুমির নেই। সুন্দরবনের নদী নালায় যা আছে তা কুম্ভী।
2: অত অত গম্ভীর করে বলার দরকারটা কি?
1: দরকার আছে, বিষম কুমিরকে কুম্ভীর বলে। কত বড় কুমির দেখেছো তোমরা বলো তো, বলো বলো কত বড় দেখেছো বলো।
2: তা তিন হাত,
0: তিন হাত,
2: সাড়ে তিন হাত।
1: কুমির ছানা?
2: ছানা,
1: ও তো কুমির ছানা। কুম্ভীর তাহলে দেখো নি তোমরা, আমার আবাদের কাছে যে নদী তাতে এক একটা খেজুর গাছের মতো কুম্ভীর সর্বক্ষণ হেঁটে বেড়াচ্ছে।
0: খেজুর গাছের মতো?
1: কখনো ডাঙ্গাইতে পালে পালে রোদ পোয়াচ্ছে, গরুটা মানুষটা ভেড়াটা বাগে পেলে কপাত কপাত করে খেয়ে যায়। আবাদে অমন আকছার হচ্ছে, কিন্তু একবার একবার আমার আবাদের কাছে এক বিষম কুম্ভীরের আবির্ভাব হলো।
0: কেমন কেমন? খেজুর গাছের থেকেও বড়?
1: মনে করো একটা তাল গাছ, পেটটা হবে আমাদের এই এই ধরো কি এই দালানটার মতো। না না না না না, গলা খাঁকা দিয়ে দিও না, গলা খাঁকা দিয়ে দিও না, এই দালানটার মতোই তার পেটটা। তোমরা যাকে কুমির বলো, সেগুলো তো জীবজন্তু ছেড়ে চিবিয়ে ভক্ষণ করে। আমি যে কুম্ভীরের কথা বলছি তার হাঁটা বুঝতে পারছো? গরু হোক মানুষ হোক কপাত করে আত্ম গিলে ফেলবে।
0: এটা ভাই এ কুমির না জাহাজ?
1: বললুম তো কুম্ভীর।
2: তা অত বড় অত বড় কুম্ভীর থাকে কোথায়?
1: যা এই যা।
0: কি হলো?
1: হাত নেই। আচ্ছা তুমি বৃত্তান্তটা শেষ করতে দেবে?
0: লম্বোদর ভায়া, বেগড়া দিও না তো, গল্পটা বেশ জমে উঠেছে, শুনতে দাও। বড় ভাই ডমরুধর তারপর কি হলো?
1: বলি বলি। এই কুম্ভীরের জ্বালায় আবাদের লোক অস্থির হয়ে উঠল, ল্যাজির ঝাপটায় নৌকো ডুবিয়ে দিয়ে আরোহীদের কপকপ কপকপ গিলে ফেলতে লাগলো। প্রজারা এমন ভয় পেল, আমি ভাবলুম কোনোদিন না তারা আবাদ ছেড়ে পালায়। এই কুম্ভীরের হাত থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায় ভাবছি, আমি ভাবছি, বসে বসে ভাবছি। এমন সময় একদিন এক ভদ্রলোক নৌকোয় করে সপরিবারে পূব দেশে যাচ্ছিলেন, নদীর ভারে দাঁড়িয়ে। সে দৃশ্য তোমরা কল্পনা করতে পারবে না। নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখলুম যে ভদ্রলোকের তীর সর্বাঙ্গে বহুমূল্য স্বর্ণালঙ্কার। অকস্মাত অকস্মাত সেই কুম্ভীর নৌকো ডুবিয়ে সালঙ্কারা সেই মহিলাকে কপাত করে গিলে ফেললো। আমি হাই হাই হাই হাই করে উঠলুম, তখনই তখনই স্থির করলুম ওই

0: কুম্ভীরকে আমি শেষ করব।
1: কেন কেন ভাই, এর আগে কি সে কোনো স্ত্রী লোককে ভক্ষণ করেনি? তোমার এই তোমার এই চিত্ত চাঞ্চল্যের কারণ কি ভাই?
2: এই দেখো আবার বাজাতে
3: লম্বতর্কি হচ্ছে কি ভাইয়া, চুপ করবে নাকি?
2: কথার কথার মাঝখানে কথার মাঝখানে খালি খালি বাধা দেয়।
3: তুমি তুমি বলো ভাই, বলো।
2: হ্যাঁ বলি তাহলে।
0: কুম্ভের নিধনে চিন্তা করে আমি কলকাতায় গেলাম। ওই কুম্ভীর ধরতে গেলে যেসে মসজিদে তো হবে না,
3: না হবে না।
0: আমি কি করলুম জানো?
3: করলে করলে মায়া,
0: খিদিরপুর থেকে জাহাজের একটা নোঙর কিনলুম, সেটাকে উখো ঘষে ধার করলুম। তারপর যে কাঁচিতে জাহাজ বাঁধা থাকে বেশ কয়েক গজ সেই কাঁচি কিনে ফেললুম।
4: কুম্ভীর ধরার সুতো আর বড়শি হলো।
0: ঠিক তাই ঠিক তাই। কিন্তু সেই কাঁচি আর নোঙর নিয়ে আবাদে ফিরেই শুনলুম ইতিমধ্যে আর একটা ঝামেলা হয়ে গেছে।
1: কি ঝামেলি?
0: কি ঝামেলি? শুনবে শুনবে, সেই ঝামেলির কথা শুনবে?
3: বলো না ভাই।
0: আমার এক প্রজা বুঝলে দৌড়ে এসে বলল,
5: বাবু বাবু বাবু
0: সর্বনাশ
5: হয়ে গেছে। আমার বউটা বেগুনের ঝুড়ি মাথায় নিয়ে হাটে বেচতে যাচ্ছিল, নদীর ধার দিয়ে পর এমন কপাল পরিবিত পর সেই খুনে কুমিরটার মুখে পেছন থেকে পারে উঠে এসে বেগুনের ঝুড়ি শুদ্ধ বউটাকে গিলে ফেলেছে। বাবু বাবু একটা বিদ করুন, বাবু একটা বিদ করুন।
2: সেই জন্যই তো কলকাতায় গেছিলাম রে। এই দেখ দেখ, কুমির গাছের বসে সুতো কিনে যাচ্ছে। অরে বৃন্দাবন, সে গেছে সে গেছে তো।
0: জানিস জানি, এবার এবার ওই রাক্ষসটাকে না নিকেশ করতে হবে। লোকজন দরকার, লোকজন দরকার, অনেক লোক লাগবে, অনেক অনেক। বসে টোপ গিললে কুম্ভীর নদীতে টানবে, আর তোরা এদিকে কাছে গাছে পাক দিই না সবাই মিলে টেনে ধরবি। এক সময় না এক সময় কুম্ভীর বাবা যে কাহিল হয়ে পড়বে। যা যা যা যা যা যা যা, কালি সবাইকে জমায়েত কর, ওরে ওরে ঢোল শহরত করে দে।
3: তারপর তারপর
0: তারপর তারপর সে এক কাণ্ড, বড়শিতে কি টোপ দিয়েছিলাম জানো? একটা মোষের বাচ্চা।
3: বাচ্চা? মোষের বাচ্চা?
0: জ্যান্ত মোষের বাচ্চা বড়শিতে গেঁথে ছেড়ে দিয়েছে নদীর ধারে। যন্ত্রণায় চিৎকার করছে বাছুরটা, আর সেই শুনে কুম্ভীর বাবাজি এসে উপস্থিত। যেই গিলেছে অমনি কাছিতে পড়েছে টান। ওদিকে কুম্ভীর বাবাজি একা, এদিকে 500 লোক একা। চলল টাকাপুয়া
1: টাকাপুয়া কি
0: কখনো কখনো কুমির এগিয়ে আসে, কখনো বা 500 লোক দড়ি চুদ্ধ নদীর দিকে হর হর হর হর করে এগিয়ে যায়। কখনো কুমির পেছে, কখনো ওরা পেছে, কখনো কুমির এগিয়ে, কখনো এক সময় মনে হলো এই যা গেল গেল গেল, এই বুঝি কাটে ছিঁড়লে গেল।
1: আর ডমরু ধর, তুমি দেখছি রয়্যাল বেঙ্গল টাইগারের গল্প বলছো।
3: লম্বোদর, মনে করো ওটা রয়্যাল বেঙ্গল কুম্ভীর। এই তারপর তারপর তারপর কি হলো ভাই ডমরু ধর?
0: বলি বলি, টানাটানিতে তখন দ চলছে, দ
1: চলছে,
0: দ চলছে, দ
3: দ
0: দ চল। এই দেখো দ বোঝো না, সমান সমান চলছে,
3: সমান
0: ঝুঁকনের মধ্যে তখন সমান সমান চলছে। প্রজারা ওরই মধ্যে কুম্ভীরের মাথায় গুলি চালালো, তীর বিঁধলো, নদীর জল লাল লাল হয়ে গেল, একেবারে রক্তে ভেসে উঠলো। সারা রাত যুদ্ধ করে তবে মারা গেল কুম্ভীরটাকে, বুঝেছো? কিন্তু মারলে কি হবে, ওই কুম্ভীরের পেট চেরা যেসে অস্তে কম্য নয়, কুড়ুল দিয়েও হলো না। শেষ পর্যন্ত কি করলুম জানো? কি বলবো ভাই তোমাদের, করাতি আনিয়ে করাত দিয়ে পেট কাটা হলো। পেট কেটে যা দেখলুম তাতে তো আমার চক্ষু স্থির।
1: কি দেখলে ভাই?
3: কি দেখলে?
0: তার আগে শোনো, এত উপযোগ আয়োজন কেন করলুম? অহেতুক পয়সা খরচা করবার লোক তো আমি নই, সেটা তোমরা জানো। সেই যে তখন বললুম না, সোনার গয়না পরা তিলকটিকে কুম্ভীর গিলেছিল, আসলে কি আমার মতলব ছিল জানো? সেই স্বর্ণালঙ্কার কুম্ভীরের উদর থেকে

0: হস্তগত করার, ত্রিলোকটিকে হাড় মজ্জা মাংস শুদ্ধ কুম্ভীরের পেছে হজম হয়ে যাবে, কিন্তু সন্না লঙ্কার তো হজম হবে না। করাতি ডেকে পেট চিড়িয়ে কি দেখলুম জানো?
1: সেইটাই বলো না, কি দেখলে?
0: কি বলবো ভাই, সে এক দুঃখের কথা। আমরা আমরা আমাকে আমাকে কপালে পুরুষি বলে যাই বলো তোমরা, আমার সব আয়োজন একেবারে আমার বৃত্তা গেল।
1: বলো যা কি হলো, বলবে তো?
0: হ্যাঁ বলি বলি, দেখি কি জানো, আমার সব আয়োজন বৃথা গেল ভাই, আমার সব আয়োজন বৃথা গেল।
1: কেন না?
0: আমি কি দেখলাম জানো?
1: কি?
0: আমার প্রজা বৃন্দাবনের সেই বউটা যাকে কুমিরে খেয়েছিল সে বেটি সেই গয়নাগুলো সারা গায়ে পড়েছে, তারপর নিজের বেগুনের ঝুড়িটা উপর করে বেগুনগুলো ডাঁই করে রেখেছে সামনে, ঝুড়ির উপর বসে সে বেটি মহা আনন্দে তখন বেগুন বেচছে।
1: কি বলছো, কুমিরের পেটে ভেতর বসে বেগুন বেচছে? কার কাছে বেচছে ভাই, খদ্দের কোথায়? এত আজগুবি গল্প তুমি কোথায় পাও বলো দেখি? হ্যাঁ
0: কোথায় পাই, এতক্ষণ তো হাঁ করে গল্পটা শুনলে যেই শোনা শেষ হয়ে গেল অমনি বললে আজগুবি, একেই বলে কলিকায়।
1: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে, তা গয়নাগুলো তাহলে কোথায় গেল?
0: ওরে বাবা, যাকে বলে একেবারে ঝগড়ুটি, কোমর বেঁধে ঝগড়া করতে লাগলো আমার সঙ্গে। কপাল্লাকো বৃন্দাবনের কুমিরের পেট থেকে বউ তো ফেরত পেলই, সঙ্গে একগা গয়না।
2: এ তোমার পক্ষে কিন্তু বড় দুঃখের হলো হে ডমরুধর। ডমরুধর একটা কথা বলবো ভাই।
0: বলো বলো।
2: আচ্ছা, এ কুম্ভীরের গল্প যে সত্য তার কোনো প্রমাণ আছে?
0: প্রমাণ? তাহলে তো বৃন্দাবনে বউয়ের কাছে নিয়ে যেতে হয় তোমাদের, সুন্দরবনের আবাদে তোমরা যাবে?
2: অন্য কোনো প্রমাণ
0: আছে? আছে, নিশ্চয় প্রমাণ আছে। কোমরের ব্যথার জন্য এই দেখো না, দেখো সেই কুমিরের দাঁতটা না আমি পড়ে
1: আছি,
0: দেখো দেখো দেখো দেখো
1: এই দাঁত,
0: এই দাঁত, এই হাসছো কেন?
1: তোমার কুম্ভীর তো তাল গাছে থেকেও বড়।
0: তাই তো তাই তো,
1: তার দাঁত এত ছোট কেন? কুমির ছানার দাঁতের মতো।
0: হেঁচো না হেঁচো না, বুদ্ধি খাটালি বুঝতে পারবে লম্বোধর, কত মানুষ খেয়েছে একবার ভাবো, মানুষ খেতে খেতে দাঁতটা না খয়ে গেছে, ছোট হয়ে গেছে। আর বকিও না তো।

0: ডমরুধরের কুম্ভীর বিভ্রাট কৌতুক নাটিকাটি শেষ হল। কাহিনী ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, বেতার নাটক বৈদ্যনাথ মুখোপাধ্যায়, অভিনয় করেছেন দীপক গঙ্গোপাধ্যায়, রানা বসু, শোভন চক্রবর্তী আর শুভাশিস মুখোপাধ্যায়, সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা বিশ্বনাথ দাস। তুবড়ি আজ এই পর্যন্ত।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: শুনলেন নজরুল গীতি শর্মিলা দত্তের কণ্ঠে, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন ভাটিয়ার রাগে খেয়াল, শিল্পী দেবর্ষি ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পিনাকী চক্রবর্তী এবং হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। ভাটিয়ার রাগে খেয়াল।

0: শুনলেন ভাটিয়ার রাগে খেয়াল, শিল্পী দেবর্ষী ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পিনাকী চক্রবর্তী এবং হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

নমস্কার, আমি ডাক্তার পার্বতী সেনগুপ্ত, শিশু রোগ বিশেষজ্ঞ এবং ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি। নতুন মায়েদের বলছি, সন্তানের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য আপনার সন্তানের 6 মাস বয়স অবধি শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এমনকি তাকে জলও খাওয়াবেন না। মায়ের দুধ শিশুর জন্য একমাত্র ও সম্পূর্ণ আহার। এতে আপনার সন্তান শরীরে, মনে এবং বুদ্ধিমত্তায় হবে সম্পূর্ণ সুস্থ এক মানুষ।

0: Work from home. High salary. শুধু একটাই ক্লিকে। আরে বাস।
1: অন্য ফাঁদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। এই অনুষ্ঠানের প্রথম পর্বে চারমূর্তি ছবির গান শুনবেন শুরুতেই মান্না দের কণ্ঠে।

Lago,

খট খট খট খট ঝটফট ঝটমট গুড গুড গুড গুড গুড গুড আনন্দ আসছে। ভেরি গুড ভেরি গুড ঝালমুড়ি ডালমুট পাউরুটি বিস্কুট বড় খিদে পাচ্ছে। জীবে জল আসছে, জীবে জল আসছে।

আনি মানি জানি না পাগ পাগ মানি না আনি মানি জানি না পাগ পাগ মানি না আসে যদি কাছাকাছি আরে আসে যদি কাছাকাছি মেরে দেবো ল্যাং জুজুৎসু প্যাচে ব্যাটা হয়ে যাবে ব্যাং

0: জুজুৎসু প্যাচে ব্যাটা হয়ে যাবে।
1: বানাদের কণ্ঠে চারমূর্তি ছবির এ গানের সঙ্গে শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

আকাশবাণী। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন পরীক্ষায় অনিয়ম রুখতে সংসদে পাশ হওয়া পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভের ঘটনায় তরুণ তরুণীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর পরিবর্তে দেশ গঠনের স্বার্থে তাদের সঠিক দিশা দেখানো উচিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে জনগণনার কাজ, ত্রিপুরায় শুরু হচ্ছে বাড়ি তালিকাভুক্তি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সঙ্গে কথাবার্তায় বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন। কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের জোড়া সোনা, জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়ার রূপজয়। আসি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন পরীক্ষায় অনিয়ম রুখতে সংসদে পাশ হওয়া পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। এর ফলে বিলটি আইনে পরিণত হল। গত বৃহস্পতিবার সংসদে এই বিলটি পাশ হয়। পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করার পাশাপাশি পরীক্ষায়

0: দুর্নীতি ও অনিয়ম রোধ করাই এই আইনের লক্ষ্য। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের 10 বছর পর্যন্ত কারাদণ্ড, সর্বোচ্চ 10 কোটি টাকা পর্যন্ত আর্থিক জরিমানা এবং অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কঠোর শাস্তির সংস্থান রয়েছে এই আইনে। মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই আইনে প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে দৈনন্দিন বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। থানায় অভিযোগ নথিভুক্ত হওয়ার তারিখ থেকে 2 মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। চার্জশিট দাখিলের মধ্যে 3 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে বলেও এই আইনে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারো প্রতি অশালীন শব্দ প্রয়োগ করে, কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান হয় না। তিনি বিপথগামী তরুণদের প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে দেশ গঠন ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সঠিক পথে পরিচালনা করা উচিত। নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় রাজধানী যন্তর মন্তরে সাম্প্রতিক পড়ুয়াদের বিক্ষোভের কথা উল্লেখ করে বলেন, সেখানে কয়েকজন বিরূপ মনোভাবাপন্ন শিক্ষার্থী তাঁকে এবং তাঁর প্রয়াত মাকে লক্ষ্য করে কুরুচিকর ভাষা ব্যবহার করেছিল। এ ধরনের আচরণের কারণে সমাজে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তবে একথা মনে রাখা প্রয়োজন যে শৈশব হল শেখা, ভুল করা এবং সেই ভুল শুধরে নেওয়ার একটি পর্যায়।
1: বচপন মে গলতিয়া হতি হ্যায় আর বচপন মে গলতিয়ো সে সুধরনে কা অবসর ভি হোতা হ্যায়। এক গুমরাহ বচ্চে হ্যায়, উনকো রাহ দিখানা হামারা কাম হ্যায়। উনকো সজা দেনা, আদালতোকে চক্কর কটওয়ানা, সমাজ মে উনকো প্রতারিত করনা, इससे हम परिस्थितियां नहीं बदल पाएंगे। मैं उन्हें माफ करना चाहता हूं, समाज भी मेरी इस बात को स्वीकार करे। मैं इन बच्चों को कहता हूं, बच्चों आओ, हम देश के लिए साथ मिलकर के आगे बढ़े।
0: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপের কথা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট রেস্ট্রিক্ট করা বা মুছে ফেলার জেরে কেন্দ্রীয় সরকার সমাজ মাধ্যম সংস্থা মিটের গ্লোবাল টিমকে তলব করেছে। তাদের অ্যালগোরিদম কিভাবে কাজ করে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে। পাশাপাশি জনশৃঙ্খলা রক্ষায় সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি প্রথমে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলায় ভোগপুরমে প্রায় 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। বিশাখাপত্তনমে 460 কোটি টাকার বেশি মূল্যে নির্মিত ASIP সেমিকন্ডাক্টর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া 5,550 কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা কুর্নুল 4 পুনর্নবীকরণযোগ্য শক্তি অঞ্চলের 4.5 গিগাওয়াট ক্ষমতার প্রথম পর্যায়ে ট্রান্সমিশন সিস্টেমের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন শ্রী মোদী। অন্ধ্রপ্রদেশ সফর শেষে প্রধানমন্ত্রী কর্ণাটকের মহীশূরে যাবেন। সেখানে 1892 সালের নভেম্বরে ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের মহীশূর সফরের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করবেন। এ উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি ভাষণও দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ পুনেতে এক অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে লোকমান্য তিলক মেমোরিয়াল জাতীয় পুরস্কার প্রদান করবেন। দুদিনের সফরে স্বরাষ্ট্রমন্ত্রী গত রাতে পুনে পৌঁছন। এদিকে আজ স্বাধীনতা সংগ্রামী লোকমান্য বাল গঙ্গাধর তিলকের প্রয়াণ দিবস এবং সমাজ সংস্কারক লোকশাহীর আন্নাভাউ সাথে জন্মবার্ষিকী উপলক্ষে মহারাষ্ট্রের একাধিক জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ত্রিপুরাতে আজ জনগণনার প্রথম পর্যায়ে বাড়ির তালিকাভুক্তির কাজ শুরু হচ্ছে, চলবে 30 আগস্ট পর্যন্ত। এই সময় তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। ত্রিপুরা জনগণনা কার্যক্রমের অধিকর্তা রতন বিশ্বাস জানিয়েছেন, সেলফ এনিউমারেশন প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে, 50,000-এরও বেশি পরিবার এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হচ্ছে, ডিজিটাল পদ্ধতিতে 2টি পর্যায় হবে এই গণনার কাজ। প্রথম পর্যায়ের শুরুতেই আজ থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনিউমারেশন বা স্বশুমারি প্রক্রিয়ায় sc.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। এই পর্যায়ের দ্বিতীয় ধাপে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং বা বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। পরবর্তী পর্যায়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রত্যেক পরিবারের সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনসংখ্যা গণনা করা হবে। অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গে জনবিন্যাসে পরিবর্তন ঘটেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল রাজ্য সচিবালয়ে নবান্নে মুখ্য জনগণনা আধিকারিক সম্মেলনের উদ্বোধন করে শ্রী অধিকারী বলেন, পূর্বতন সরকার অনুপ্রবেশ মোকাবিলায় কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে সময় মতো চিঠি পাঠানো হলেও প্রাক্তন তৃণমূল কংগ্রেস সরকার জনগণনার কাজ শুরু করেনি, সীমান্তে পর্যাপ্ত বেড়া না থাকায় তাই জনবিন্যাসের পরিবর্তনের অন্যতম কারণ বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। পূর্ব বর্ধমানের রেনেসায় ধৃত জঙ্গি হামিমকে জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ড থেকে এক মহিলাকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। রাতেই ধৃতকে বর্ধমান থানায় আনা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলা ও ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য এই মহিলাকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে। এর মাধ্যমে নির্দিষ্ট টার্গেট করে তারা তথ্য সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছিল বলে তদন্তকারী সংস্থা জানিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ওই অঞ্চলে সংঘাত পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের হামলার লক্ষ্যবস্তু করা কখনোই উচিত নয়। এ ধরনের যে কোনো হামলার নিন্দা করে ভারত। তিনি বলেন, ভারত সর্বদা আলোচনা ও কূটনীতির পক্ষে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। জর্ডানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন এবং কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার সহ দেশটির জ্বালানি পরিকাঠামোতে আঘাত হানার কথা ওয়াশিংটন ভাবছে বলে একটি মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর। এদিকে ইরানের বিরুদ্ধে কোনোরকম হামলা চালানো হলে পশ্চিম এশিয়া, ইসরায়েলের গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং মার্কিন জ্বালানি কেন্দ্রগুলিকে নিশানা করে আঘাত হানা হবে বলে তেহরান হুঁশিয়ারি দিয়েছে। ইউক্রেনের কিভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন, আহত ১২ জনেরও বেশি। কিভের মেয়র ভিতালি ক্লিটস্কো জানিয়েছেন, সলোমিয়ানস্কি জেলায় পাঁচতলা একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত, ভেতরে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। শেভচেংস্কি জেলায় আরও একটি আবাসিক ভবন আংশিকভাবে ধসে পড়ায় ভেতরে কয়েকজন আটকে পড়েছেন বলেও তিনি জানান। ভারত আসন্ন অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনে অংশ নেওয়ার জন্য রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা এখবর নিশ্চিত করেছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন বলে গত বুধবার সেদেশের বিদেশমন্ত্রক নিশ্চিত করেছিল। উল্লেখ্য, আগামী ১২ সেপ্টেম্বর নতুন দিল্লিতে ভারতের পৌরোহিত্যে শুরু হতে চলেছে দুদিনের ব্রিক্স শিখর সম্মেলন। ভারত ও চীনের মধ্যে আজ সিকিমের নাথুলা গিরিপথ দিয়ে বাণিজ্য পুনরায় শুরু হতে চলেছে। কোভিড ১৯ অতিমারীর কারণে ২০২০ সাল থেকে ৬ বছর ধরে এই বাণিজ্য পথ স্থগিত ছিল। এর ফলে সীমান্ত লাগোয়া এলাকার পরিবহন সংস্থা ও সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। ওড়িশায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বেশ কয়েকটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করায় শতাধিক গ্রাম জলমগ্ন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ সকালে বন্যা কবলিত ভদ্রক, বালাসোর, জাজপুর ও কেওনঝড় সহ কয়েকটি এলাকা পরিদর্শন করবেন, খতিয়ে দেখবেন ত্রাণ ও উদ্ধার কাজ। এদিকে হীরাকুঁদ বাঁধে জলস্তর ৬২৫.৪৭ ফিট পৌঁছেছে। জলের গতি অব্যাহত রাখতে খুলে দেওয়া হয়েছে ২২টি গেট। অন্যদিকে কেরালামে ভারী বৃষ্টি অব্যাহত। রাজ্যের ১৪টি জেলার মধ্যে ৮টিতে লাল, ৩টিতে কমলা এবং ৩টিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কমনওয়েলথ গেমসে জুডোয় প্রথমবার দুটি সোনা পেয়ে ইতিহাস গড়েছে ভারত। অস্মিতা দেব এবং হর্ষ সিং ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জয় করেন। যামিনী মৌর্য রূপো জিতেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদকজয়ী ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে ৮৫.৮৩ মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করে নীরজ চোপড়া পেয়েছেন রূপো। ৮৫.৪১ মিটার দূরত্বে বর্ষা ছুড়ে জসবীর সিং বঞ্জি জিতেছেন। ইস্টবেঙ্গল ক্লাবের আজ ১০৭তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। এদিকে যাদবপুরে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লীগ ম্যাচে ইস্টবেঙ্গল ৮-0 গোলে সিআইএসএফ প্রোটেক্টার্সকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন পরীক্ষা অনিয়ম রুখতে সংসদে পাশ হওয়া পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল ২০২৬ অনুমোদন দিয়েছেন। পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে জনগণনার কাজ। ত্রিপুরায় শুরু হচ্ছে বাড়ি বাড়ি তালিকাভুক্তি। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল ১০:১০ মিনিটে।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় আনুষ্ঠানিকভাবে সূচনা হল কেন্দ্র রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চালু হওয়া বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড জীবিকা মিশন ভিভিজি রামজি প্রকল্পে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা গ্রামীণ কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিয়ে চোপড়া গ্রাম পঞ্চায়েতের কুমারটোল এলাকায় একটি পুকুর খনন কাজের মধ্য দিয়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়ারুল রহমান জানান, এলাকার অসংখ্য জবকার্ডধারী দীর্ঘদিন ধরে কাজের অপেক্ষায় ছিলেন। প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রেখে কাজ করা হবে, এবং জব কার্ডধারীদের নির্ধারিত নিয়ম অনুযায়ী কর্মসংস্থানের সুযোগও দেওয়া হবে। কাজের গুণগত মান, উপস্থিতি এবং মজুরি প্রদানের বিষয়ে বিশেষ নজর রাখা হবে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে উৎপাদিত আনারস শুধু ফসল হিসেবেই নয়, তার পাতা থেকেও গড়ে উঠতে পারে এক

নতুন শিল্প বিপ্লব। চোপড়া, ইসলামপুর এবং দার্জিলিং জেলার বিধাননগর এলাকায় উৎপাদিত আনারসের পাতা থেকে সুতো তৈরি করে সেই সুতোয় বোনা হতে পারে বাংলার নিজস্ব আনারসি শাড়ি, যা একদিন বেনারসির বিকল্প হিসেবেও পরিচিতি পেতে পারে। একসময় দার্জিলিং জেলার বিধাননগরে বেসরকারি উদ্যোগে আনারসের পাতা থেকে সুতো তৈরির কাজ শুরু হলেও সরকারি সহায়তার অভাবে সেই উদ্যোগ বেশিদিন টেকেনি, ফলে সম্ভাবনাময় একটি শিল্প ধীরে ধীরে হারিয়ে যায়। উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের প্রাক্তন চিফ জেনারেল ম্যানেজার সুনীল সরকার বলেন, ইসলামপুর মহকুমা ও বিধাননগর এলাকায় এখনও যে পরিমাণ আনারস উৎপাদিত হয় তা এই শিল্প গড়ে তোলার জন্য যথেষ্ট। তার মতে, সরকার যদি এই প্রকল্পে এগিয়ে আসে তাহলে শিল্পের সম্ভাবনা তৈরি হওয়ার খবরেই বহু কৃষক আবার নতুন করে আনারস চাষে আগ্রহী হবেন। আসন্ন 79তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের নির্দেশে সম্প্রতি জেলার কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে অনুষ্ঠিত হল অঙ্কন ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। কালিয়াগঞ্জ পুরসভা ভবনে আয়োজিত এই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতা দিবসে প্রকৃত তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলা, পাশাপাশি শিশু কিশোরদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও চিন্তাশক্তির বিকাশ ঘটানোর লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলা জুড়ে আবহাওয়ার চরম খামখেয়ালিপনায় বাড়ছে অসুস্থতার প্রকোপ। কখনো প্রবল বৃষ্টি, কখনো আবার অসহনীয় গরম। এই আকস্মিক আবহাওয়া পরিবর্তনের জেরে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট এবং পেটের সমস্যায় আক্রান্ত হচ্ছেন জেলার বহু মানুষ। হাসপাতালের আউটডোরেও প্রতিদিনই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। চিকিৎসকদের মতে, গত কয়েকদিন ধরে তাপমাত্রার অস্বাভাবিক ওঠানামা এবং অতিরিক্ত গরমের কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশ্ব দাবা দিবস উপলক্ষে সবার জন্য দাবা, এই মূল স্লোগানকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার উদ্যোগে জেলার বিভিন্ন ব্লকের একাধিক উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয় সেমিনার, ওয়ার্কশপ এবং কুইজ প্রতিযোগিতার। শিক্ষকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান সময়ে পড়াশোনার পাশাপাশি দাবার মতো মানসিক বিকাশমূলক খেলাধুলোর গুরুত্ব ক্রমশই বেড়ে চলেছে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত সরকার, দাবা কোচ অমিত হোর, পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা, শিক্ষিকা রীপা প্রসাদ সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও জেলা দাবা সংস্থার সদস্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা দাবা সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত সরকার বলেন, দাবা এমন একটি খেলা যা শিশুদের ধৈর্য শক্তি বৃদ্ধি করে, বিশ্লেষণ ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা গড়ে তোলে এবং মনের একাগ্রতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আগামী প্রজন্মকে সুস্থ মানসিক বিকাশের পথে এগিয়ে নিয়ে যেতে জেলার বিভিন্ন বিদ্যালয়ে এ ধরনের কর্মসূচি আরও বিস্তৃতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। জেলার চিঠি শেষ হল। উত্তর দিনাজপুর থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।

0: নমস্কার, আমি ডাক্তার পার্বতী সেনগুপ্ত, শিশু রোগ বিশেষজ্ঞ এবং ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি। নতুন মায়েদের বলছি, সন্তানের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য আপনার সন্তানের 6 মাস বয়স অবধি শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এমনকি তাকে জলও খাওয়াবেন না। মায়ের দুধ শিশুর জন্য একমাত্র ও সম্পূর্ণ আহার। এতে আপনার সন্তান শরীরে, মনে এবং বুদ্ধিমত্তায় হবে সম্পূর্ণ সুস্থ এক মানুষ।
1: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন গানে গানের দ্বিতীয় পর্ব। শুরুতে আরতি মুখোপাধ্যায়।

শুনছেন গান শ্রীমান পৃথ্বীরাজ ছায়াছবি থেকে, আরতি মুখোপাধ্যায়ের পর এখন দ্বৈতকণ্ঠে লতা মঙ্গেশকর এবং কবিতা কৃষ্ণমূর্তি।

শ্রীমান পৃথ্বীরাজ থেকে গান শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবার সমবেত কণ্ঠে একই ছায়াছবির গান।

0: শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এতক্ষণ গান শোনাচ্ছিলাম শ্রীমান পৃথ্বীরাজ ছায়াছবি থেকে।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: গানে গানেতে এবারের ছায়াছবি পলাতক, শিল্পী রুমা গুহ ঠাকুরতার সঙ্গে অন্যান্যরা।

চলে যাওয়ার ক্ষণ আমাদেরও এগিয়ে এলো। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সকাল 9:59 হয়ে 35 সেকেন্ড। শুনছিলেন বাংলা ছায়াছবির অনুষ্ঠান গানে গানে, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আজ 15ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, আর কয়েকদিন পরেই 22শে শ্রাবণ আসছে। বাংলায় এক ইন্দ্রপতনের স্মৃতি বিজড়িত মহাকাব্য লেখা হয়েছিল এই বর্ষণ মুখর শ্রাবণেই। বিশ্ববন্দিত কবি রবীন্দ্রনাথ কি চলে গেলেন শ্রাবণধারায়, নাকি শাশ্বত মহাসত্যের মতন চিরন্তন হলেন বঙ্গজীবনের পরতে পরতে?

রবীন্দ্রনাথ। এহেন বিশ্বকবির জীবনে মৃত্যু এসেছে বারবার বিষাদের ঘন মেঘ ছড়িয়ে দিয়ে। একের পর এক প্রিয়জনদের প্রয়াণ তাকে ভেঙে চুরমার করতে পারত, কিন্তু তিনি তো সবার থেকে আলাদা, তাই তিনি সেই শোককে রূপান্তরিত করেছেন পরম শান্তিতে। কান্নাকে সুরের মালায় গেঁথে তিনি হয়ে উঠেছেন মৃত্যুঞ্জয়ী। তাই আজকের গানের ভেলায় সেই সব মৃত্যুভার উত্তরণের কথা, কোন অভিঘাতে কখন জন্ম নিয়েছিল কোন সুর শোনাব, সেই সব গানগুলি এবং তার পেছনে লুকিয়ে থাকা কাহিনীগুলি আজকের গানের ভেলার উপস্থাপনায় রবীন্দ্রনাথের মৃত্যু চেতনায় জীবন উত্তরণ।

রবীন্দ্রনাথের জীবনে মৃত্যুর সাথে প্রথম পরিচয় মাত্র 13 বছর বয়সে তার মা শারদা দেবীর প্রয়াণে। 27 ফাল্গুন 1281 বঙ্গাব্দ। ঠাকুরবাড়ির নিজস্ব কড়া নিয়মকানুনে ভৃত্যদের পরিমণ্ডলে বড় হয়ে ওঠা বালক রবীন্দ্রনাথ শৈশবে খুব একটা মায়ের সাহচর্য পাননি। তাই যেদিন মা শারদা দেবী চলে গেলেন, সেদিন চলে যাওয়াটা বালক মনকে ততটা তোল পার করতে পারেনি। পরবর্তীকালে জীবন স্মৃতিতে কবি সেই রাতের কথা স্মরণে এনে লিখেছিলেন যে, স্তিমিত আলোর ঘরে হঠাৎ জেগে উঠে বালক রবীন্দ্রনাথের বুকটা দমে গিয়েছিল এই খবরে। কিন্তু আসলে যে কি ঘটেছে তা তিনি বুঝে উঠতে পারেননি। পরের দিন সকালে বারান্দায় এসে তিনি দেখলেন সুসজ্জিত খাটে মায়ের দেহ, কিন্তু মৃত্যুর যে রূপ তিনি সেদিন ভোরের আলোয় দেখেছিলেন তাতে তাঁর মনে কোনো ভয়ঙ্করের বার্তা নিয়ে আসেনি, তা ছিল এক প্রশান্ত মনোহর রূপ। প্রথম ধাক্কাটা কবি তখন পেলেন যখন মায়ের দেহ সদর দরজার বাইরে নিয়ে যাওয়া হলো। হঠাৎ একটা দমকা হাওয়ায় মনের গভীরটা হাহাকার করে উঠেছিল যে এই বাড়ির দরজা দিয়ে মা আর কোনোদিনই তার চিরদিনের চেনা সংসারে ফিরে এসে বসবেন না। পরবর্তীকালে কবি বলছেন, আসলে শৈশবের একটা সহজাত শক্তি থাকে, সেই সময় শোককে দ্রুত পার করে যাওয়া যায়। তাই জীবনে যে প্রথম মৃত্যুর কালো ছায়া প্রবেশ করেছিল তা চিরন্তন হয়নি, তা নিঃশব্দ পায়ে চলে গিয়েছিল কবির জীবন থেকে, ধাক্কাটা পান এর পরবর্তী মৃত্যুটা দেখে। সেই মৃত্যুর কথায় আসব, তবে তার আগে আরও একটা গান আপনাদের জন্য।

জ্যোতিরিন্দ্রনাথের গৃহিণী। চতুর্দোলায় চড়ে যেদিন 9 বছরের ছোট্ট মেয়েটা কাঁচা শ্যামলা হাতে সরু সোনার চুড়ি পরে, গলায় মোতির মালা আর রাঙা চেলি পরে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে প্রবেশ করলেন, সেদিন থেকেই তিনি হয়ে উঠেছিলেন রবীন্দ্রনাথের জীবনের অন্যতম সঙ্গী বন্ধু। প্রায় সমবয়সী হওয়ার কারণে কাদম্বরী দেবীর সঙ্গে জীবনের গল্প, কবিতা, নাটক, গান সমস্ত কিছু ভাগাভাগি করে নিতেন নিরন্তর উৎসাহে। দুজনের কত স্মরণীয় মুহূর্ত কেটেছে খেলা, খুনসুটি আর কাব্যচর্চায়। সেই হাসি খেলার দিনগুলো পেরিয়েই 1884 সালের 20 এপ্রিল বজ্রপাত ঘটল, কাদম্বরী দেবীর আত্মহত্যা। অবিশ্বাস আর দুঃসহ বেদনায় রবীন্দ্রনাথ শোকে পাথর হয়ে গিয়েছিলেন। জীবনস্মৃতিতে তিনি লিখছেন, ইতিপূর্বে মৃত্যুকে আমি কোনোদিন প্রত্যক্ষ করি নাই, কিন্তু আমার 24 বছর বয়সের সময়ে মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা চিরস্থায়ী পরিচয়। তাহার পরবর্তী প্রত্যেক বিচ্ছেদ শোকের সঙ্গে মিলিয়া অশ্রুর মালা দীর্ঘ করিয়া গাঁথিয়া চলিয়াছে। কাদম্বরী দেবী মারা গেলেন, কিন্তু উজ্জ্বল নক্ষত্রের মতো তাঁর প্রতি রবীন্দ্রনাথের ভালোবাসা বেঁচে থাকল যতদিন তিনি নিজে বেঁচেছিলেন। একটা সময় খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, দিনের সমস্ত কাজকর্ম থেকে তিনি সংসার বিমুখ হয়ে পড়েছিলেন। একটা সামগ্রিক উদাসীনতা তাকে গ্রাস করে রেখেছিল। তাই লিখেছিলেন, আমি ঘুরিয়া ফিরিয়া কেবল সেইখানে আসিয়া দাঁড়াই, সেই অন্ধকারের দিকে তাকাই এবং খুঁজতে থাকি। জীবনের প্রায় শেষ প্রান্তে এসে রানীচন্দ্রকে বলেছিলেন, দেখো মরে যে যায় সে যাই, আর তাকে দেখতে পাওয়া যায় না। নতুন বৌঠান মারা গেলেন, কি বেদনা বাজল বুকে। মনে আছে সে সময় আমি গভীর রাত পর্যন্ত ছাদে পায়চারি করেছি আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছি, কোথায় তুমি নতুন বৌঠান, একবার এসে আমায় দেখা দাও। কতদিন এমন হয়েছে, সারা রাত এভাবে কেটেছে।

সেই সময় আমি এই গানটাই গাইতুম বেশি করে, আমার বড় প্রিয় গান বলে গেয়ে উঠেছেন।

0: বাতিনি বিয়ে, একে একে রবীন্দ্রনাথের কাছের মানুষেরা পাড়ি দিয়েছেন অনন্ত লোকে, তবু তিনি গান দিয়ে উত্তরণের সুর খুঁজেছেন জীবনে। সেই নিয়েই আজকের গানের ভেলা। এই গানের ভেলায় রয়েছেন আপনারাও, টেলিফোনের লাইনে অপেক্ষা করছেন শ্রোতা বন্ধুরা। দেখি কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি খড়গপুর থেকে আশিস কুইলা বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
1: আপনি এর আগে যে কাদম্বরী গিয়ে লিখতে বলেছেন ফিটকেশে, তারপর উনি কিন্তু মারা গেলেন 1884 সালের 20 এপ্রিল হচ্ছে মানে আত্মহত্যা করেছিলেন। আর ঠিক 10 বছর পরে রবীন্দ্রনাথ বসুচিত্ত নয়নে কিন্তু একটা গান লিখেছিলেন, ওই জীবন বল্লব সাধন বল্লব, এটা লিখে এটা ওই গান। ঠিক আছে,
0: এই গানটা আপনি শুনতে চাইছেন? রবীন্দ্রনাথের জীবনে মৃত্যু এসেছে বারংবার, সেই কথাতেই থাকব। 1309 সালের 11ই মাঘ, 73তম মাঘোৎসব, রবীন্দ্রনাথ 23টি ব্রহ্ম সঙ্গীত গাওয়ার কথা ঠিক করলেন। এই সবকটি গানের মধ্যেই ছিল এক অব্যক্ত বেদনার সুর। আসলে ঠিক তার 2 মাস আগে, অর্থাৎ 7ই অগ্রহায়ণ, জীবনাবসান হয়েছে জীবনের আরেক সঙ্গী, তার স্ত্রী মৃণালিনী দেবীর। তাঁর এই অকাল মৃত্যুর যে সন্তাপ ধ্বনি তা প্রকাশ পেল নিবিড় ঘন আধারে, চলেছে জ্বলিছে ধ্রুবতারা আর দুয়ারে দাও মোরে রাখিয়া এই গান দুটিতে। পরবর্তীকালের শান্তিদেব ঘোষ লিখছেন, সেবারের মাঘোৎসবে গাওয়া গানগুলিতে রবীন্দ্রনাথ স্ত্রী বিয়োগ ব্যথা অনুভব করেছেন। আবার প্রশান্ত পাল যখন তার রবি জীবনী লিখছেন, সেখানেও মোটামুটি এই একই মত পোষণ করেছিলেন। পূর্ব রচিত নৈবেদ্য থেকে এবং অন্যান্য কয়েকটি বেদনাবিধুর গান নির্বাচিত করে রবীন্দ্রনাথ এই বছরের মাঘোৎসবে একটা শোকের আবহ তৈরি করতে চেয়েছিলেন, তা খুবই স্পষ্ট হয়ে ওঠে। এবারে সেই দুটি গান আপনাদের জন্য আজকের গানের ভেলায়।

0: টেলিফোনের অপরপারে রয়েছেন আরো কোনো শ্রোতা বন্ধু, শুনেনি তার কথা। নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আমি সম্মোহন দাস, আগর থেকে, মুর্শিদাবাদ থেকে বলছিলাম।
0: বলুন,
1: আজকে কবিগুরুর যে মৃত্যু যন্ত্রণা ব্যথাহত হয়ে যে সঙ্গীত গুলো রচনার প্রয়াসী হয়েছিলেন, সেই সমস্ত সঙ্গীতের উপরে গানের বেলা সাজিয়েছেন, খুব ভালো লাগছে, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। তো এমন একটা গানের কথা আমার একটু স্মরণ হচ্ছে, যেটা নাকি তার সন্তান সৌমেন্দ্রনাথের মৃত্যুকে স্মরণ করে একটা গান লিখেছিলেন, তোমার সোনার থালায় সাজাবো আজ দুঃখের অশ্রুধার। এই গানটা লিখতে কবিগুরুর অশ্রু ঝরেছিল, এরকম একটা কথিত করা আছে, জানা আছে আমার। এটুকু আপনাকে স্মরণ করালাম, খুব ভালো আছে। আপনি কি নিবেদা দিয়ে বলছেন?
0: না, আমি মৌলি বলছি। হ্যাঁ, আপনি যে গানের অনুরোধ রেখেছেন, নিশ্চয়ই চেষ্টা করব সেই গান শোনাতে। এবং সৌমেন্দ্রনাথের যে মৃত্যু, অর্থাৎ সন্তানের যে মৃত্যু যন্ত্রণা রবীন্দ্রনাথ পেয়েছিলেন তার জীবনে, আমরা যাব সেই কথাতেও। তবে তার আগে যে কথা বলছিলাম আপনাদের, শান্তিনিকেতন গড়ে তোলার প্রথম পর্বেই কবি হারালেন তাঁর অন্যতম সহযোগীকে, শুরু হলো তাঁর আবার একলা পথ চলা। কবির জীবনে স্ত্রীর মৃত্যু বিশেষ অভিঘাত ফেলে যায়, তাঁর পরিচয় রয়ে গেছে তাঁর স্মরণ কাব্যগ্রন্থের ছত্রে ছত্রে। মৃত্যুর মধ্যে যে শোক, সেই শোকের শত যন্ত্রণা ছাপিয়ে এই যে ঐকান্তিক প্রেম, এই প্রেমের শক্তিই তো আমাদের সংলগ্ন রাখে জীবনের প্রবহমানতার সঙ্গে। কবিতায় মৃত্যুর বিচ্ছিন্নতাকে কোনোদিন অস্বীকার করেননি, তবুও মৃত্যুতে প্রবহমান থেকেছে তার জীবনের ধারা, তার জীবনের যত কাজ। তাই তো তিনি মৃত্যুকে উত্তীর্ণ করেছেন জীবনের পূর্ণতায়। ঠিক এর এক বছরের মধ্যেই হারালেন মেজ মেয়ে রেণুকাকে, 14 সেপ্টেম্বর 1903 সাল। বেশ কিছুদিন যক্ষায় ভুগতে থাকা কন্যাকে আসন্ন মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখেছিলেন তিনি। মীরা দেবীর কাছে স্মৃতিচারণ

রণে লিখছেন কনিষ্ঠা কন্যা। বাবা রোজ সকালবেলায় ওকে বারান্দার এক কোণে বসিয়ে উপনিষদ থেকে মন্ত্র পাঠ করে তার মানে বুঝিয়ে দিতেন। এমনি করে তার মনকে সংসারের বন্ধন থেকে মুক্তি লাভ করবার পথে অনেকটা এগিয়ে দিয়েছিলেন, যাতে ছেড়ে যেতে বেশি কষ্ট না পান। এই সময়ে বাবা যেন রানীদিকে বেশি করে কাছে টেনে নিয়েছিলেন। মৃত্যুসজ্জায় রেণুকা কবির হাত ধরে আবদার করেছিলেন, বাবা ওং পিতানুহসি এই মন্ত্র উচ্চারণ করো। কিন্তু কবি জানতেন যে এই মৃত্যু অনিবার্য, তাই তাকে শান্ত চিত্তে বরণ করে নিতে হবে। পরবর্তী সময় রেণুকার মৃত্যুর দেড় বছরের মধ্যে কবি হারালেন তাঁর জীবনের অন্যতম দীক্ষাগুরু পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরকে। মহর্ষির মৃত্যু হয় 19 জানুয়ারি 1905। বয়সের ভারে দেহ রাখলেন তিনি। কবির জীবনে এই প্রথম মৃত্যু শোক এলো স্বাভাবিক গতিতে, অর্থাৎ এটা অকস্মাৎ অনাহুতের মতন চলে আসা নয়। মহর্ষির মৃত্যুর সাথে শেষ হলো একটা শতাব্দী, আর কবি সাঁকো হয়ে রইলেন দুটো শতাব্দীকে ধারণ করে। পিতার হাত ধরেই তিনি উপনিষদের সংস্পর্শে এসেছিলেন, তাই পিতার মৃত্যুকে শোকের হাহাকারে নয় বরঞ্চ জীবনের বড় ক্ষেত্রেই বরণ করলেন। তারপর কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথ। রবীন্দ্রনাথের এই কনিষ্ঠ পুত্রের মধ্যে শান্তশিষ্ট ভাবুক ছেলের ছায়া দেখতে পেতেন, অসম্ভব ভালোবাসতেন তাঁকে। জন্ম থেকেই সোমেন্দ্রনাথ ছিলেন বড় রুগ্ন, প্রায় ভুগতেন জর্জারিতে। 1907 সাল অসুস্থ মীরা দেবী সোমেন্দ্রনাথকে নিয়ে রয়েছেন শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথের চূড়ান্ত ব্যস্ত দিনগুলো কাটছে তখন কলকাতায়। দেখতে দেখতে পুজো এসে গেল, পুজোর ছুটিতে সোমি কোথায় থাকবে সেই চিন্তায় রবীন্দ্রনাথ খুব বিব্রত হয়ে পড়লেন, কারণ সে ভিড় আর ইটের জঙ্গল ভরা কলকাতায় একেবারেই আসতে পছন্দ করত না। রবীন্দ্রনাথের বন্ধু শ্রীশচন্দ্র মজুমদারের শ্বশুরবাড়ি মুঙ্গের শহরে ঠিক করা হলো সোমিকে পাঠানো হবে, সেটি সবচেয়ে নিরাপদ স্থান। 16 অক্টোবর বিজয়া দশমীর দিন সোমেন্দ্রনাথকে মুঙ্গেরে পাঠিয়ে দেওয়া হলো। সঙ্গে গেলেন সহপাঠী বন্ধু ভোলা, যার ভালো নাম ছিল শরৎচন্দ্র মজুমদার। নভেম্বর মাসের মাঝামাঝি ভয়ানক দুঃসংবাদ। মুঙ্গের থেকে খবর এলো সোমি খুব অসুস্থ, কলেরায় আক্রান্ত, শয্যাশায়ী। 17 নভেম্বর একজন চিকিৎসককে নিয়ে সব কাজ ফেলে রবীন্দ্রনাথ তড়িঘড়ি মুঙ্গের গ্রামী ট্রেন ধরলেন। প্রথমে সোমেন্দ্রনাথের অসুখের গুরুত্ব রবীন্দ্রনাথ বুঝতে পারেনি, ভেবেছিলেন স্থানীয় চিকিৎসা একটু উন্নতি হলেই ছেলেকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাবেন। কিন্তু সমস্ত চিকিৎসা বিফল করে 24 নভেম্বর রাতেই সমীর জীবন প্রদীপ নিভে গেল, মাত্র 11 বছর বয়সে। 46 বছরের রবীন্দ্রনাথের জীবনে অনেক রকম মৃত্যুশোকের ঝড় বয়ে গিয়েছে, তার মধ্যে দিয়েও তিনি অনুভব করেছেন জীবন দেবতার নির্দেশ, সহজভাবে গ্রহণ করেছেন সেই সমস্ত শোকের বেদনাকে। কিন্তু আজ প্রিয়তম আত্মজের মৃত্যুতে তার দুচোখ ভরে অশ্রুধারা নেমে এলো নিঃশব্দে। স্তব্ধ হয়ে বসে রইলেন রবীন্দ্রনাথ। মৃত্যুর পরে মীরা দেবীকে লিখছেন, যে রাত্রে সোমি গিয়েছিল সেই রাত্রে সমস্ত মন দিয়ে বলেছিলুম, বিরাট বিশ্ব সত্তার মধ্যে তার অবাধ গতি হোক। আমার শোক তাকে একটুও যেন পিছনে না টানে। সোমি যে রাত্রে গেল, তার পরের রাত্রে রেলে আসতে আসতে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই।
মন বলল।

রে কম পড়েনি, সমস্তর মধ্যে রয়ে গেছে সবই, আমিও তার মধ্যে। সমস্তের জন্যে আমার কাজও বাকি রইল, যতদিন আছি সেই কাজের ধারা চলতে থাকবে। যা ঘটেছে তাকে যেন সহজে স্বীকার করি, যা কিছু রয়ে গেল তাকেই যেন সম্পূর্ণ সহজ মনে স্বীকার করতে ত্রুটি না ঘটে। এই চিঠি রবীন্দ্রনাথের মৃত্যু চেতনার এক দলিল হয়ে থাকে। পরবর্তীকালে 1907 সালের সোমেন্দ্রনাথের মৃত্যুর পর লিখেছিলেন গান অন্তর মম বিকশিত কর অন্তরতর এহে। তারও 2 বছর পরে তাঁর কলম থেকে আবারও উৎসারিত হতে থাকল গীতাঞ্জলির গানের ধারা। আষাঢ় মাসে লিখলেন, মেঘের পরে মেঘ জমেছে আঁধার করে আসে।

মৃত্যুদূত হানা দিয়েছে বারংবার, কিন্তু কবি বসেছিলেন না। তিনি পত্রে রানুকে জানাচ্ছেন, আমার উপরে যে কাজের ভার আছে তাই আমাকে দুঃখ ভোগ করে দুঃখের ওপরে উঠতে হবে। তাকে নিঃস্ব করে একে একে বিদায় নিয়েছেন বৌদি, কাদম্বরী, স্ত্রী মৃণালিনী, কন্যা রেণুকা, পিতা দেবেন্দ্রনাথ, পুত্র সোমেন্দ্রনাথ এবং আরও অনেকে, অনেক আত্মীয় পরিজন। চোখের সামনে দেখেছেন পুত্র সম সুকুমার রায়ের মৃত্যু। সেই মৃত্যুর দিনে কিছুদিন আগেই তার বাড়িতে গিয়ে গান শুনিয়েছিলেন কবি, আছে দুঃখ আছে মৃত্যু। পরবর্তীকালে চলে গিয়েছিলেন মেয়ে মাধুরীলতা, সেই সুখ বহন করেও তিনি হয়ে উঠেছিলেন বিশ্বপথিক। 1939 সালে যখন মঙ্পুতে মৈত্রেয়ী দেবের সঙ্গে কথোপকথন হয়, তখন রবীন্দ্রনাথ বলছেন, জীবনের পথ কুসুমাস্তীর্ণ নয়, যা ভালো লাগে, যা চাওয়া যায়, তার সমস্তটুকুই কেন পেলাম না এ নিয়ে আবদার করা সাজে না, যা পাওয়া যায় তাই নিয়েই আনন্দিত হতে হবে, মানুষের সেই তো পরীক্ষা। তবু যাদের স্নেহ করা যায়, ইচ্ছে করে, সব অসুবিধে কেটে যাক তাদের। আর তারপর যখন রথীন্দ্রনাথের বিয়ে দিচ্ছেন, তোড়জোড় শুরু করেছেন বিনয়নী দেবীর বিধবা কন্যা প্রতিমার সঙ্গে, শুভ বিবাহ 1909 সালে, তাঁর জীবনকে সুরক্ষিত রাখার জন্য সেই সময়ও রবীন্দ্রনাথ জীবন বিমা করে যাচ্ছেন 40,000 টাকা মূল্যের। কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই জীবন কত মূল্যবান, তাকে সুরক্ষিত রাখার প্রয়োজন তিনি উপলব্ধি করেছিলেন অভিজ্ঞতা থেকে। তার ক্যাশ বাক্সের যে বইটি ছিল সেখান থেকে জানা যায় যে 15 বছরের মেয়াদের ত্রৈমাসিক প্রিমিয়াম 655 টাকার বিনিময়ে রথীন্দ্রনাথের জন্য এই বিমা করেছিলেন। এবং সেই সময়

আত্মীয় বিয়োগ স্মৃতিবিরত রবীন্দ্রনাথ রচনা করেছিলেন সেই ব্রহ্মসঙ্গীতটি, যেটি দিয়ে শেষ করব আজকের গানের ভেলা। আজকের গানের ভেলায় আপনাদের সঙ্গে ছিলাম মৌলি দাশগুপ্ত। এবারে সেই গান।

এতক্ষণ শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় সৌরভ দেবনাথ এবং মল্লিকা চৌধুরী।

0: অ্যাটেনশন,
1: ও দাদারা,
2: ও দিদিরা,
1: ও কাকিমা,
0: ও মাসিমা,
1: এই যে যারা আপনারা পাড়াতে,
2: পার্কে,
1: রাস্তায়,
2: মাঠে,
1: দোকানে,
2: বাজারে,
1: দিনে,
2: রাতে,
1: যখনই বিপদে পড়ে,
0: এবং বিপদ পড়লেই শুধু তাকেই স্মরণ করেন,
1: কি হবে নাকি একটা দিন শুধু তাদের জন্য
0: সিনেমার মশলা মুড়ি নিয়ে জমিয়ে?
1: কিন্তু ওরা কারা?
0: ওরা আসলে আমাদের বন্ধু। আমরা চলে এসেছি গীতাঞ্জলি স্টুডিওতে এই মুহূর্তে সিনেস্কোপের আড্ডায়।
1: সিনেস্কোপের আড্ডায়, আচ্ছা গল্পে তো ঢুকবো সৌরভ, কিন্তু তার আগে আমার গিফট কোথায়?
0: গিফট গিফট গিফট মানে তুমি জন্মদিনের গিফটে এত তাড়াতাড়ি চাইছো, এটা কেন?
1: দেখো এই মাসটা ভীষণ স্পেশাল, কারণ প্রথমত যুববাণীর জন্ম।

0: এই মাসে
1: একদম,
0: আর তার সঙ্গে কিন্তু আমার এবং সৌরভের আমাদের দুজনেরও জন্মদিন এই মাসে। সুতরাং
1: বাপরে, মানে তিনটে জন্মদিন
0: এবং হ্যাট্রিক বলতে পারো এই বিষয়ে। তাই জন্য তোমাকে তো আমাকে গিফট দিতেই হবে। আর আরেকটা কারণে, যে কারণে আমি গিফট চাইছি, সেটা হচ্ছে যে আগামী কাল ফ্রেন্ডশিপ ডে।
1: ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো আমার জন্য তো তুমি মানে একদম সেই বলে না যে সারা বছরই আর কি বন্ধু, মানে বন্ধুত্বের গিফট তুমি পাচ্ছই আমার থেকে। এই
0: যে অহেতুক তুমি যেই আলিবাই গুলো দাও না, মানে এইটাই হচ্ছে পাশ কাটানো ব্যাপার স্যাপার। এগুলো করো না, একটু উদার হয়ে, উদার হস্তে একটু দাও, একটু গিফট দাও, একটু ট্রিট দাও।
1: বুঝতে পাচ্ছি বুঝতে পাচ্ছি, কিন্তু গিফট তো দেবো, কিন্তু এই যে আমরা জন্মদিনের কথা বললাম, যুবপানির জন্মদিন আগামী 16ই অগাস্ট নাকি?
0: একেবারে একেবারে।
1: তার জন্য আমরা কি করেছি মল্লিকা?
0: ঝলক আছে, এক ঝলক আছে।
1: এক ঝলক তো আছে, কিন্তু কি ঝলক আছে সেটা তো বলবো, কিন্তু তার থেকেও বড় কথা, 16ই আগস্ট কিন্তু আমাদের একেবারে দিনভর প্রোগ্রাম।
0: একেবারে একেবারে একেবারে, সে বিষয়ে ফিরবো, কিন্তু তার আগে এই যে আজকে আমরা চলে এসেছি সকাল সকাল গল্প করতে দুজনে বন্ধুদের সঙ্গে। বন্ধু তোমরা কিন্তু আমাদের সঙ্গে গল্প করতে পারো, তবে তার আগে বিষয়টা একটু বলে দিই, যেহেতু কালকে আগামী কাল হচ্ছে মানে অগস্ট মাসের প্রথম রবিবার হচ্ছে ফ্রেন্ডশিপ ডে, মানে ভারতে পালন করা হয় ফ্রেন্ডশিপ ডে, এবং তাই জন্য আজকে থেকে আমরা শুরু করে দিয়েছি সেটা, একেবারে পয়লা অগস্ট থেকে আমরা শুরু করে দিয়েছি উদযাপন করা, এবং তাই জন্য আমরা খুব ভালো মানে দুজন বন্ধু কি বলছো তো মুখ ফুলিয়ে
1: মানে একদম একদম
0: চলে এসেছি আমরা গল্প করতে।
1: এবং প্রথমেই যেটা বলার কথা যে এই মুহূর্তে আজকে মানে কালকে ফ্রেন্ডশিপ ডে তুমি বললে, আজকে এই মুহূর্তে এমন দুজন মানুষ তোমাদের সামনে বসেছে যাদের ওই হয় না যে আজ আরই কাল ভাব, বা
0: ওরে বাবা
1: সে একটা ভাব আছে আমাদের মধ্যে যে তুই যা ইচ্ছা কর আমি যা ইচ্ছা করছি, আবার দিন
0: ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে উপনীত হওয়া। এবং তাই জন্য, এবং সেটা তো আমরা করি, কারণ এই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আসবো এবং আমরা আসবো না। আর তার সঙ্গে যেটা তুমি তো অনেক কিছু বললে সৌরভ, কিন্তু বিষয়টা তো বললে না, আজকে তো সিনেস্কোপে চলে এসেছি, কিন্তু আমরা বারবার বলছি যে আজকে ফ্রেন্ডশিপ ডে, মানে আগামী কাল ফ্রেন্ডশিপ ডে, কিন্তু কি নিয়ে কথা বলবো?
1: কি নিয়ে কথা বলবো? এই যে জীবনের রং, জীবনের যেমন প্রচুর রং হয়, এই যে সিজন, বিভিন্ন ঋতুতে বিভিন্ন রং বদলায় প্রকৃতি, কিন্তু বন্ধুত্বের রং কি কখনো বদলায় মল্লিকা?
0: বন্ধুত্বের রং মাঝে মাঝে বদলায়, মাঝে মাঝে আরো ম্যাচিওরড হয়।
1: আচ্ছা, তাহলে মানে বলতে চাইছো যে বন্ধুত্বে যেমন সাদাও আছে, কালোও আছে, বিভিন্ন রংও আছে,
0: বিভিন্ন রঙে আছে, এবং মানে পুরো রং ধনুর মতন, এবং সেই বন্ধুত্বের রঙের গল্প কিন্তু আজকে আমরা তোমাদের সঙ্গে করব, মানে
1: এই বন্ধুত্বের রং কিভাবে সিনেমার পর্দাকে আরো বেশি এডিটেড একটা কালার দিয়েছে সেটা আমরা দেখব।
0: আর এই বিষয়ে আমাদের তো প্রচুর বলবার আছে, কারণ সেটা তুমি টলিউড বলো, হলিউড বলো, বলিউড বলো, প্রত্যেকটা জায়গায় এত মানে বন্ধুত্ব নিয়ে এত এত সিনেমা তৈরি হয়েছে, ওয়েব সিরিজ তৈরি হয়েছে, যে মানে আজকে বোধহয় আমাদের লিস্টই শেষ হবে না,
1: শেষ হবে না। এবং এবং এবং বন্ধুরা যারা শুনছে, শ্রোতা বন্ধুরা, তাদের দুর্দান্ত একটা ছবি দিয়ে পোস্টার আমরা দিয়েছি।
0: আচ্ছা সৌরভ, একটু আমি তোমাকে আটকাচ্ছি, সেটা হচ্ছে যে বন্ধুদের কিন্তু বলতে হবে যে ব্যাপারটা, এই যে পোস্টারটা গেছে সেটা কোন থিমে। হ্যাঁ, পোস্টারটা কিন্তু একটা থিম আছে, সেটাও কিন্তু বলতে হবে।
1: সেটা কিন্তু হ্যাঁ, সেটা আমরা একটা ছোট্ট করে কন্টেস্ট রাখতে পারি, মানে মগজ মিটার খেলতে পারি আর কি।
0: আজকে সিনেস্কোপের আড্ডায় মগজ মিটারের প্রশ্ন
1: সব হবে, সব হবে, মজারু হবে, মগজ মিটার হবে। কিন্তু কিন্তু কিন্তু ওই যে ও বললো যে পোস্টারটা কিন্তু একটা থিমের উপর,
0: একটা
1: একটা সিরিজ, তাই তো? একটা ছোট হিন্দি,
0: আর তোমাকে হিন্দিতে হবে না সৌরভ, এবং এটা একটা বিখ্যাত সিরিজ, এবং আমার মনে হয় বন্ধুরা মানে অপেক্ষা করছে কতক্ষণে তারা টেক্সট করা শুরু করবে বা ফোন করা শুরু করবে।
1: তাহলে বন্ধুদের জন্য দুটো প্রশ্ন প্রথমেই আমরা রাখলাম, যে আমাদের যে ফেসবুকে পোস্টারটি আছে সেটা কোন থিমের উপর আমরা তৈরি করেছি, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তোমাদের কাছে, তোমাদের, এটা প্রশ্ন ঠিক নয়, তোমাদের কাছে সবচেয়ে প্রিয় বন্ধুত্বের উপর তৈরি সিনেমা কোনটি, বা দেখা কোন সিনেমা?
0: একদম, যেটা এখনো মনের গভীরে একদম জলজল করছে, যে যেটা আজকে আমাদের সঙ্গে তুমি ভাগ করে নিতে চাও।
1: জলজল তো করছে আমাদের ফোন লাইনও,
0: চলো ফোন লাইন ব্লিং
1: করছে। কি বলছে বন্ধু?
0: নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, পাবনা থেকে সায়ন ঘোষ কথা
0: বলছি। বলুন
1: বলুন।
2: আসলে জীববাণী তো আমার বড় বন্ধু, আগাম
0: আপনাকে অনেক শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ।
2: আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমার এই মুহূর্তে মনে পড়ছে তিন ইয়ারের কথা বলে একটা
0: ছবি।
2: তিন ইয়ারের কথা, সেখানে বরমব্রত চট্টোপাধ্যায়, সুজন নীল মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, মানে বিলু, অন্তু আর শ্যামল। অন্তু শ্যামলের যে কাণ্ড কারখানা, সে দারুণ একটা ব্যাপার ছিল। তাছাড়াও একটা সিরিজের কথা মনে পড়ছে, সেটা হচ্ছে হোস্টেল ডেজ।

0: আচ্ছা,
1: হোস্টেল বেস সিরিজটা কিন্তু অসাধারণ।
0: হুম হুম
1: কপিল, তারপরে হচ্ছে পরী, আর অর্কর যে কাণ্ড কারখানা, মানে
0: হুম
1: হোস্টেলে যা হয় আর কি, মানে আমার তো মনে হচ্ছে হোস্টেলেই যেন একটা ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে।
0: তাহলে তো বড় মুশকিল। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।
2: এবং
0: আমাদের সঙ্গে
2: তিনিয়ারি কথা যেটা উনি বলছিলেন
0: হ্যাঁ
2: মল্লিকা,
0: হ্যাঁ
2: তিনিয়ারি কথা না একটা এমন সময় বাংলা সিনেমাতে এসেছিল
0: হুম

0: যায় যে একটা উল্টো দিক, উল্টো স্রোতে বওয়া একটা
1: হুম হুম
0: সিনেমা সেই সময় দাঁড়িয়ে, যে যেরকম ধারার সেই সময় বাংলা সিনেমা হচ্ছিল, মানে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি
1: মানে
0: যেরকম তৈরি করছিল,
1: রেভলিউশনারি বলছো?
0: ঠিক রেভলিউশনারি মানে একটা অন্যরকম স্বাদের একটা সিনেমা।
1: আচ্ছা আমি বুঝেছি, তাহলে তো খুব তাড়াতাড়ি দেখতে হবে, আমার এই সিনেমাটা দেখা হয়নি, তাড়াতাড়ি আজকে বাড়িতে গিয়েই ভাবছি দেখে নেব কোনোভাবে। তবে এই যে সৌরভ, আমরা আজকে বন্ধুত্বের গল্প করতে বসেছি এবং বন্ধুত্বের সঙ্গে গল্প করতে বসেছি, কারণ প্রত্যেক দিন প্রত্যেকটা আসর আমরা বন্ধুদের জন্যই জমাই, তাই তো? মানে যুববাণী হচ্ছে বন্ধুদের জন্য, আর আগামীকাল হচ্ছে ফ্রেন্ডশিপ ডে, আর আজকে আমরা সিনেস্কোপে চলে এসেছি সেই বন্ধুত্বের রং নিয়ে গল্প করতে। তবে তার আগে তোমার আমার মানে বন্ধুত্ব নিয়ে যদি একটু দু লাইন তো বলাই যেতে পারে, কি বলো?
0: শুনো, আমাদের বন্ধুত্ব কিন্তু তৈরি হয়েছিল, তোমার যদি মনে থাকবে।
1: কেন মনে থাকবে না?
0: যে গুনগুন করে গান করে, ঠিক আছে?
1: এবং হ্যাঁ, এবং বলতে পারি যে আমাদের বন্ধুত্বে বোধহয় একটা পোয়েটিক জাস্টিস পেল আর কি আমাদের বন্ধুত্বটা, মানে যেখান থেকে শুরু করেছে এবং যেখানে এসে শেষ করছে। এবং শেষ করার কথাটা কেন বলছি সেটারও একটা কারণ আছে, সেটা যদিও শেষে বলবো। তবে হ্যাঁ, সেই যে একটা পুরো সমাপ্তি, একটা পুরো গোটা জিনিসটাকে তুলে ধরা আমাদের, আচ্ছা শুরুতেই এত মন খারাপের কথা বলবো না, আপাতত কি বন্ধুদের জন্য একটা গান থাকবে?
0: বন্ধুদের সঙ্গে বন্ধুদের জন্য গান থাকবে, কিন্তু যে তুমি এতগুলো কথা বলে ফেললে এবং আমাকে কথা বলতে দিচ্ছ না, তার জন্য তোমার সঙ্গে এই মুহূর্তে আড়ি।
1: এই রে মহা সমস্যা, তাহলে পুরো শোটা শেষ করব কি করে?
0: পুরো শোটা তো আমরা শেষ করব, কিন্তু তার আগে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ছোট্ট করে গান শুনে নিই, শ্রেয়া ঘোষালের কণ্ঠে আড়ি আড়ি।
1: চলো।

0: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
1: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
0: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
2: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
3: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
1: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
0: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
2: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
1: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
4: #YV56।

0: তাহলে কি বুঝলাম আমরা?
1: তাহলে আমরা এটাই বুঝলাম যে বন্ধুত্বে তো আড়ি থাকবে, কিন্তু সেই বন্ধুর বাড়ি যদি হয় বুকের বাপাশে,
0: বাপাশে
1: একেবারে ভাগ করে নিতে হয় নাকি?
0: একদম, বেশি সময় লাগে না, একদম অভিমান টভিমান গলে জল হয়ে যায়। এবং ঠিক সেইভাবেই কিন্তু আমাদের যুবাণীর বাকি বন্ধুরা তোমাকে জানিয়ে দিয়েছে যে তোমরা কিভাবে চলে আসতে পারবে আমাদের কাছাকাছি,
1: কাছাকাছি চলে আসতে পারবে রেডিওর হট সিটে, তোমরা
0: একদম
1: কিভাবে বসতে পারবে একদিনের জন্য,
0: চলে এসো তাড়াতাড়ি করে ফেলো
1: একদম। আর ওই যে আমরা বলছিলাম যে তোমরা ভিডিও করতে পারো, তোমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে #YV56 বলে লিখে পার্টিসিপেটও করতে পারো।
0: একেবারে আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বন্ধুত্বের রং। এবং আজকে আমরা চলে এসেছি সিনেস্কোপের আড্ডায়। আজকে আমরা আছি তোমাদের দুই বন্ধু, আমি মল্লিকা এবং আমার সঙ্গে আছে সৌরভ।
1: তোমাদের দুই বন্ধু এবং আমরা দুজনও বন্ধু আর কি।
0: হ্যাঁ একদম একদম, সেটা আর বলে দিতে হবে না সৌরভ। আমরা যাই হোক, এইবারে আমরা তাহলে চলে আসি আসল গল্পে। এই যে সিনেস্কোপের মধ্যে বন্ধুত্বের রং নিয়ে কথা হচ্ছে, মানে এত শেডস বন্ধুত্বের মধ্যে আছে। আমার মনে হয় প্রত্যেকটা সম্পর্কে আছে না, জীবনের প্রতিটা সম্পর্কের মধ্যে অনেক ধরনের রং, অনেকটা শেড, মানে কোনো কিছুই ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে পড়ে না, কি বলো?
1: একদমই তাই। এবং সিনেমা নিয়ে যখন কথা বলছি, তুমি যখন বন্ধুত্বের রং নিয়ে কথা বলছো, প্রথমেই যেই সিনেমাটির কথা ভীষণ ভাবে বলতে ইচ্ছে করছে, একটু পুরনো কিন্তু খুবই ক্লাসিক একটি সিনেমা, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় এবং এবং এবং সৌমিত্র বন্দ্যোপাধ্যায় অভিনীত
0: ত্রয়ী, তাই তো?
1: একদম
0: ঠিক বলেছি।
1: চলেছে যে এরকম কিছু একটা,
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ঠিক মনে পড়ছে না আমার। যাই হোক, এরকম দুমদাম কিন্তু সৌরভ গান গিয়ে শোনাবে তোমাদের বন্ধু, ঠিক আছে? আমিও ভাবছিলাম, আমিও গলা মেলাবো।
1: আরে আজকে সিনেমা নিয়ে কথা বলার দিন,
0: হ্যাঁ আজকে আমাদের মানে আমরা যা ভালোবাসি এবং বন্ধুরাও ভীষণ ভালোবাসে, গান সিনেমা হই হট্টগোল আড্ডা এইসব নিয়েই থাকবে। এরপরে কোথায় চলে আসবো? এরপরে আমার মনে হয় যেটা আমাদের দুজনের আরেকটা ভীষণ পছন্দের সিনেমা, সেটা হচ্ছে ওপেন টি বায়োস্কোপ। পিচ ম্যাচ করছে না, আরেবার করি চলো, ওপেন টি বায়োস্কোপ।
1: এবার তো আমি গাইলাম না,
0: করো করো, টাই টু ইটাইস্কোপ।
1: আরে লেলে বাবু চওয়ানা,
0: লেলে বাবু সাতানা, লেলে বাবু আটানা, সামথিং।
1: একদমই তাই।
0: যাই হোক বন্ধুরা, একটু ক্ষমা টমা করে দিও, ভুলটুল বললাম। আর এটা
1: ওপেন টি বায়োস্কোপও কিন্তু ওই যে বললাম যে একেবারে নর্থ কলকাতা বেসড একটি সিনেমা ছিল, এবং পাড়ার বন্ধুত্ব,
0: একেবারে একেবারে সেই ছোট্টবেলাকার প্রেম, তার মধ্যে বন্ধুরা।
1: জানো তো পাড়া একটি বন্ধু ছিল, এবং সে এখনো আছে আর কি,
0: অবশ্যই দুগ্গা দুগ্গা,
1: এবং সে এখনো আমাদের ওখানেই থাকে, পাড়াতেই থাকে। এবং আমার না তার সঙ্গে একদম বলে না সেই হাফ প্যান্ট থেকে বন্ধুত্ব,
0: বুঝেছি
1: সেরকম আর কি। স্কুল থেকে ফিরেই একদম মাঠে খেলা, তখন তো বুঝতে পারছো মানে
0: পড়াশোনাটা
1: পরে, ছোটবেলা
0: আগে খেলাধুলো,
1: আগে খেলাধুলো, তো সেই খেলাধুলো, তারপরে গরমকাল এলেই মানে হাঁটতে বেরোনো, একটা ওই মানে
0: লোডশেডিং
1: হতো, সেই সব নিয়ে মানে সেই বন্ধুটির স্মৃতি আমার কাছে ওর সঙ্গে এখনো যখন দেখা হয় তখন মানে এই কথাগুলোই আমাদের মধ্যে

0: সুশান্ত সিং রাজপুত অভিনীত ছিচোরে
1: আমার ভীষণ পছন্দের একজন অভিনেতা এবং তার অভিনয় করে একটি ভীষণ ভীষণ সুন্দর একটা ছবি। হ্যাঁ, তুমি যা বলছিলে
0: সব থেকে বড় কথা, সুশান্ত সিং রাজপুতের এই যে সিনেমাটি, শ্রদ্ধা কাপুর আছে এবং সুশান্ত সিং রাজপুত আছেন, ছিলেন আর কি সিনেমাটা, যদিও সেই আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা আমাদের মধ্যে এই মুহূর্তে নেই,
1: কিন্তু আমার মনে হয় প্রত্যেক মানুষের মধ্যে যারা তাকে চেনেন আর কি, তাদের সবার ওই মনের মনিকাটা এখনো তিনি আছেন এবং খুব পছন্দের একজন শিল্পী হয়ে আছেন।
0: একদম একদম একদম। এবং ওই যে সিনেমাটি ছিচোরের কথা বলছিলাম, ইঞ্জিনিয়ারিং কলেজ, তার সঙ্গে
1: এক দঙ্গল বন্ধু,
0: হোস্টেল লাইফ তো কেমন একটা বন্ধু হোস্টেল ডেজের কথা বলছিলেন, তো সেই যে হোস্টেল লাইফ সেটা এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সেটা সত্যি, জানো তো।
1: এবং তারপরে পরবর্তীকালে জীবনটা পাল্টাতে, মানে একদম চেঞ্জ হয়ে যাওয়ার পরেও তারা কিভাবে ফিরে আসছে
0: এবং লাইফে ফিলোসফি যেটা, মানে জীবনকে তুমি কিভাবে দেখবে বা জীবনকে কিভাবে তুমি সামলাবে, এই শিক্ষাটা না এই সিনেমাটা এত সহজভাবে বা এত সুন্দরভাবে দেওয়া হয়েছে, প্রত্যেকের অভিনয় অসাধারণ ছিল। এবং সত্যি
1: শ্রদ্ধা কাপুরকে আমার এত ভালো লেগেছে ওখানে, খুব মিষ্টি সত্যি। মানে যাই হোক, এবারে আবার তাহলে পরের একটা সিনেমার যে কথাতে আমার মানে মাথায় আসছে সেটা হচ্ছে চলো লেটস গোর কথা তো আমরা বলতেই পারি,
0: কারণ চলো লেটস গো 2008 সালের একটি সিনেমা।
1: কারণ এই যে তুমি সবসময় ঘুরতে ভালো, মানে এখান থেকে ওখানে ট্রাভেল করছো, আমিও সারাক্ষণ প্রায় মানে পায়ের তলে সর্ষে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এই যে চলতে চলতে আমাদের যে বন্ধুত্ব জীবনের মাঝখানে, যদি আমরা এখনো মাঝখানে পৌঁছাইনি, একদম শুরুতেই আছি, কিন্তু সেই যে চলতে চলতে আমাদের কোথাও হঠাৎ করে আলাপ হয়ে যাবে এবং সেখান থেকে কিভাবে বাদ বাকি পরিণয় বা বন্ধুত্ব, সেই একটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই সিনেমাটা। তাই
0: তাহলে মল্লিকা তুমি বলছো যে তুমি চলো লেটস গো এটা তোমার জীবনের একটি লাইনও হতে পারে।
1: একদম একদম, আমার তো একেবারে
0: কোনো প্ল্যান করলে ক্যান্সেল করবে না তো আগের দিন রাতে?
1: না, করছি না, আমি করিনি, সেটা আমার পরীক্ষা ছিল। এইভাবে যে তুমি আমাকে অবদস্থ করবে এটা খুব খারাপ, আজকে বন্ধুত্বের দিনে একটা পরীক্ষার জন্য আমি ক্যান্সেল করলাম, সেইটাই বলতে হবে বন্ধুকে?
0: সত্যি
1: এই নালিশ গুলো কি ভালো? যাই হোক,
0: একদমই তাই। সিনেমা নিয়ে তো চলো লেটস গো নিয়ে আমরা কথা বলছি, তবে আরো কিছু কথা বলবো, আরো অনেক সিনেমার কথা বলবো, তোমরাও কিন্তু
1: বন্ধুরা চলে এসেছে, বন্ধু চলে এসেছে ফোন লাইনে, শুনে নি বন্ধু কি বলছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, শোনা যাচ্ছে।
2: আমি যে চিরদিনই তুমি যে আমার যে ছবিটা,
1: হ্যাঁ,
2: এতে যে নায়িকার যে বন্ধুত্বটা সব থেকে ভালো লেগেছে, নায়ককে সেটাকে যে মারা হলো, এটা খুব দুঃখের সিন হলো।
1: আপনার নাম এবং ধাম কিন্তু আপনি আমাদেরকে জানালেন।
2: আমার নাম তরুণ ভৌমিক, আমি হাওড়া জেলা উদয়পুর থেকে বলছি।
1: অনেক ধন্যবাদ। তার মানে বন্ধু কিন্তু বলতে চাইছে প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই এই বন্ধুত্বটা কিন্তু খুব দরকার।
0: একটা শাহরুখ খানের একটা ডায়লগ ছিল না,
1: কোনটা বলো তো, দোস্ত হ্যায়, একেবারে একেবারে। এবং আমার মনে হয় জীবনের প্রতিটা ক্ষেত্রে, সে বাবা মায়ের সঙ্গে বলো, মানে যার সঙ্গে পরিণয় হবে তার সঙ্গে বলো, এমনি প্রত্যেকটা ক্ষেত্রে আমার মনে হয় বন্ধুত্বটা খুব খুব গুরুত্বপূর্ণ, একদম বেস রুটে।
0: তুমি বিয়েও বলতে পারো, মানে পরিণয় কথাটা বলবো,
1: আমার ভালো লাগে,
0: সাধু ভাষা অ্যাপ্লাই,
1: এটা মোটেও সাধু ভাষা নয়।
0: আচ্ছা,
1: যাই হোক, এটা আমার খুব পছন্দের একটি শব্দ তাই আমি বললাম। আবার ঝগড়া টগড়াতে না গিয়ে ফিরে এসো স্ক্রিপ্ট, মানে আমাদের বন্ধুদের সঙ্গে আড্ডা দিই।
0: কিন্তু ওই যে বললাম যে বন্ধুরাও কিন্তু, এই যেমন আমাদের বিভিন্ন শ্রোতা বন্ধুরা ফোন করলো, এই মুহূর্তে দুটো ফোন আমরা পেয়ে গেছিলাম, তাদের সঙ্গে কথা বললাম, তোমরাও ফোন করতে পারো 03322131342 তে। কিংবা সমাজ মাধ্যমে আমাদের ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্ট করতে পারো, জানাতে পারো তোমাদের ফেভারিট সিনেমা
1: এবং বেসড অন ফ্রেন্ডশিপ। একদম, এবং বলতে বলতে কিন্তু ফেসবুক ইতিমধ্যে অনেক কমেন্ট চলে এসেছে। অভিজিৎ রুদ্র বলছেন যে ডিজনি তে আর কি একটা
0: রুদ্র, আচ্ছা
1: সে বলছেন যে মুভিটার নাম হচ্ছে লুকা, তারপরে ধরো আমার মনে পড়ে গেল কোকো সিনেমার ছবি, তারপর হচ্ছে অলোকা নাগ লিখছেন কৃষ্ণ সুদাম, সন্তু বসাক লিখছেন প্রেমী।
0: কৃষ্ণ সুদাম বলতে আমার মনে পড়লো, উনি বোধ হয় বোঝাতে চাইছেন যে বন্ধুত্ব কিন্তু মাইথোলজিতেও আছে, ইন্ডিয়ান মাইথোলজিতে।
1: আমারও তাই মনে হয়
0: সুদামের বন্ধুত্ব।
1: একদম একদম,
0: উনি আবার লিখছেন থ্যাংক ইউ অলোকা নাগ।
1: এবং সন্তু প্রেমী লিখছেন প্রেমী, সন্তু বসাক ক্ষমা করো, তিনি লিখছেন প্রেমী ছবির নাম, এবং তার সঙ্গে আসবো আমরা ওখানে। আর তার সঙ্গে তিনি লিখছেন যে তোমাদের জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা, ও আর একজনের জন্মদিন, সেটা হলো কিশোর কুমারের জন্মদিন। একদম একদম, এবং আমাদের জন্য এই যে আমাদেরকে আপনি জানিয়েছেন শুভেচ্ছা, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মিন্টু দালাল তিনি লিখছেন যে সঙ্গে যুক্ত হলাম, আচ্ছা খুব ভালো, খুব অনেক অনেক ধন্যবাদ। এবং রিমো মুখোপাধ্যায় বলছেন যে গুড মর্নিং টু ইউ টু।
0: একদমই তাই। তাহলে ওই যে কথা বলছিলাম সিনেমা নিয়ে, আচ্ছা একটা ক্লাসিক বাংলা সিনেমা কিন্তু আমরা মিস করে যাচ্ছি,
1: কোনটা?
0: সত্যজিৎ রায়।
1: ও না না, কি করে আমরা সত্যজিৎ বাবুকে আমরা ভুলি, কখনো সম্ভব? একেবারে, মানে এদের ছাড়া বোধ হয় আমাদের আজকে শুরুও হতো না, শেষ হতো না গল্প বলা।
0: আচ্ছা মল্লিকা, একটা চেঞ্জের জন্য একটা কথা প্রশ্ন করছি তোমাকে, ধরো আমার আর তোমার মধ্যে, তোমার কি মনে হয় গুপি গাইন কে হতো, বাঘা বাইন কে হতো, যদি হতো, যদি হাইপোথেটিক্যালি আমি ভাবতে বলি তোমাকে?
1: আমি না, দেখো এটা তো খুব গন্ডগোলের একটা,
0: মানে গুপি গাইন হবে
1: ওটাই আমি বলছি, আমি বাঘাও হতে পারি, ওর জন্য আমি গুলিয়ে গেছে আমার বিষয়টা, যে মানে দেখতে তোমাকে গুপির মতো, আমাকে বাঘার মতো।
0: না, তুমি হীরক রাজা হবে।
1: না, একেবারে না, কি করে এগুলো বলতে পারো? হ্যাঁ, আমি মাস্টার হব, সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত, একেবারে উদয়ন পণ্ডিত। তা গান গাই বলেই যে আমাকে গুপি হতে হবে তার কোনো মানে নেই, এটা ঠিকই,
0: কিন্তু আমরা হাতে হাতে দিয়ে তালে কিন্তু আমরা অনেক জায়গায় চলে গেছি,
1: চলে গেছি, এবং আরো যাওয়ার আমাদের প্ল্যান চলছে। কিন্তু আপাতত চলে আসি সত্যজিৎ বাবুর গুপি গাইন, একেবারে একেবারে সত্যজিৎ রায়ের। এবং এইখানে এদের যে বন্ধুত্ব সেটা দেখিয়েছে, এবং পরে হীরক রাজা দেশেতেও আমরা সেটা দেখতে পাচ্ছি, এটা অনবদ্য।
0: তারপরেই আসে বাংলা সিনেমায় আরেকটা,
1: আমি বলবো দাঁড়াও, আমি মানে ফেলুদার কথা বলতে গেলে ছোটবেলায় না, মানে তোমাকে বলছি এক নিঃশ্বাসে আমি গিলতাম গল্পগুলো, মানে আমি সারাদিন স্কুলেও লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়তাম, অনেক কিছু থাকতো যদিও তার মাঝখানেও মাঝে মাঝে গল্পের বই পড়তাম, বাড়িতে ফিরে মা খেতে দিচ্ছে, হাত শুকিয়ে গেছে, খাওয়া শেষ, তখন আমি ওই পাতার পর পাতা চলছে, মানে এইভাবে আমি ফেলুদা বলো কোনো উপন্যাস, মোস্টলি ফেলুদার গল্প, কিন্তু তারপরেও কোনো ছোটদের উপন্যাস ইত্যাদি খুব পছন্দের একটি ত্রয়ী। এবং তুমি বোধ হয় এখানে মানে অস্বীকার করার কোনো জায়গাই নেই, যে জটায়ুকে ছাড়া বোধ হয় এই ত্রয়ী ঠিকঠাক করে
0: একেবারে জমবে না। ফেলুদা, তোপসে এবং জটায়ুর এই যে জড়ি, জড়ি একদম তিনজনের, সেটা কিন্তু আমরা সত্যি ভীষণভাবে পছন্দ করি, বিশেষ করে বাঙালি, মানে বাংলা ছাড়িয়ে ভারতবর্ষ কেন আন্তর্জাতিক স্তরে এই ফেলুদার যে সিরিজ আছে সেটা কিন্তু সমাদৃত হয়েছে
1: একেবারে একেবারে ভীষণভাবে। আর সেই কাকাবাবুর কথা হবে না, কি করে হয়, ফেলুদার কথা হচ্ছে, কাকাবাবুর কথাও তো বলতে হবে।
0: তুমি একটা জিনিস দেখো, এই যে গোয়েন্দা গল্প যে বাংলা সিনেমায় বা বাংলা সাহিত্যে গোয়েন্দা গল্প যেখানে, সেখানে কিন্তু এই জড়ি ব্যাপারটা সেখানে কিন্তু আছেই।
1: হ্যাঁ, মানে একজন ডিটেকটিভ থাকেন, তার সঙ্গে একজন,
0: তুমি ব্যোমকেশ অজিত দেখো,
1: একেবারে
0: একেবারে, মানে ব্যোমকেশ সত্যবতীর কেমিস্ট্রি থেকেও ব্যোমকেশ অজিতের কেমিস্ট্রি থেকে
1: উন্মুখ হয়ে আমরা থাকি যে কি হচ্ছে ব্যাপারটা। মানে ধরো শার্লক হোমস আর ওয়াটসন,
0: ওরে বাপ,
1: উফ উফ, মানে এই বন্ধুত্বগুলো যে মানে এত সুন্দর করে সাজিয়ে গেছেন
0: বাদর মিতিন মাসির সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট।
1: হ্যাঁ, কিন্তু এখানে কেভি যে ধরো মিতিন মাসির যে বোন,
0: তোর বোন পো বললাম, বোনজি,
1: বোনজি, হ্যাঁ হ্যাঁ সরি বোনজি, তো তার কথা বলছি, বা ধরো কাকাবাবুর সঙ্গে যে জোজো থাকছে, সন্তু থাকছে, সন্তুর বন্ধু হচ্ছে জোজো, এদেরকে কিন্তু কখনোই মানে তারা আর কি, কাকাবাবু বলো বা মিতিন মাসি বলো, এরা কিন্তু কখনোই মানে ছোট বলে একটু হেও এরকম কিন্তু কিছুই না, তারা কিন্তু সমানভাবে পারদর্শী, এবং তাদেরকে সম্পূর্ণভাবে ওই ট্রেন করা হচ্ছে যাতে তারাও ভবিষ্যতে এদিকে যেতে পারে, বা তোপসের কথাও একই।
0: একদমই তাই, একদমই তাই, ওই যেই বললাম যে এই জুটিগুলো বাংলা সাহিত্যে বলে, এবং তারপরে যখন তার অ্যাডাপ্টেশন হয়েছে বাংলা সিনেমায় বা ইংরেজি সিনেমায় বা হিন্দি সিনেমায়, এই প্রত্যেকটা জুটি কিন্তু ভীষণ ভাবে হিট হয়েছে, কারণ একটা কথাই, সেটা হচ্ছে বন্ধুত্ব। কিন্তু বন্ধুদেরকে কিন্তু আমরা অনেক সময় বেশ কষ্ট দিয়ে ফেলি বন্ধু, অনেক সময় তাদেরকে ভুলে যাই, অনেক সময় তাদেরকে মনে রাখি না।
1: না না, এটা একটু বোধহয় ভুল হলো, ভুলে যাই না আমরা, মনে সবাই থাকে যারা আমাদের জীবনে মোটামুটি কম বেশি এসেছে, তারা যদি খুব মানে আঘাত না করে থাকে আমরা তাদেরকে মনে রাখি, ভেতরে থাকে তারা কথা।
0: না না দেখো, আমি এরকম বন্ধু বা আমি এরকম মানুষ যে খুব আঘাত দিলে আমি সত্যিই ভুলে যাই।
1: আমি তো সেটার কথা বলছি, আঘাতের কথা আমি বলছি না, ইন জেনারেল বলছি, মানে চলতে চলতে যদি দুজনের পথ আলাদা হয়ে যায়, একজন একদিকে আরেকজন আরেকদিকে,
0: বন্ধুত্বের মধ্যেও না কোথাও একটা লিমিটেশন থাকা দরকার।
1: অবশ্যই অবশ্যই,
0: আমরা সিনেমাগুলো নিয়ে কথা বলছি, প্রত্যেকটা সিনেমাতেও দেখবে মানে মানে খুব খুব ইয়ার কি ঠাট্টা চলছে ঠিক আছে, কিন্তু একটা জায়গায় একটা লিমিটেশন নিশ্চয়ই থাকা দরকার, এবং সেই লিমিটেশনটা যখন ছাড়িয়ে যায় তখন মনে হয় সত্যি এই বন্ধুত্বটা ওই তিক্ত হয়ে যাচ্ছে, এবং তার থেকে বলো তুই থাক।

0: আমি রাখছি।
1: এটা কি তোমার প্রায়শই আজকাল হচ্ছে?
0: আমি অ্যাপ্লাই করার চেষ্টা করছি, বুঝতে পারলে তো? আসলে আমি মানুষটা এত ভালো না,
1: হয়ে গেছে এইভাবে ঢাকঢোল পেটায় না সৌরভ,
0: কিন্তু মানুষে বুঝতে পারছে সেলফ অবসেসড আমি কিন্তু সেটা নই।
1: ভালো, খুব ভালো শুনে খুব খুশি হলাম। আপাতত চলে এসে আরেকটা জমজমাট সিনেমাতে, সেটা হচ্ছে ভূতের ভবিষ্যৎ। এবারে বন্ধুরা জিজ্ঞাসাই করতে পারে যে এই সিনেমাটার কথা কেন বলছি, কারণ এই সিনেমাটার কথা বলছি কারণ দেখো এখানে একসঙ্গে এতগুলো মানুষ যে আছে, সবসময় আমাদেরকে বলেই যে তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু, এইভাবে যে এগোতে হবে তার তো কোনো মানে নেই। ভূতের সিনেমাতে দেখছি একটা জায়গায় তাদের যে মানে কোণঠাসা করে দেওয়া হচ্ছে, তারা যে আর পালাতে পারছে না কোথাও, এই বাড়িও তারা ছাড়তে পারছে না, সেখানে যে বিভিন্ন ধরনের ভূতেরা এসে একসঙ্গে কোএক্সিস্ট করছে,
0: এবং এটাই কোএক্সিস্টেন্স, মানে বন্ধুত্ব থাকলে মানে কোএক্সিস্ট করা যায়, একসঙ্গে একটা জায়গায় থাকা যায়,
1: অ্যাডজাস্ট করা যায়।
0: এবং ওইখানে তুমি দেখবে ভূতের ভবিষ্যৎ সিনেমাটাতে যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ফিল্ড থেকে কিন্তু ভূতেরা আসে,
1: এবং বিভিন্ন সময়ের তারা, মানে এরকম না যে তারা এই সময়ের,
0: মানে কদলিবালার সঙ্গে তুমি কিন্তু রিকশাওয়ালাকেও
1: এবং রক ব্যান্ডের একটি ভূতকেও আমরা পাচ্ছি। আমি ভূতই বললাম, যাই হোক ভীষণ পছন্দের একটি সিনেমা আমাদের নিশ্চয়ই।
0: কিন্তু এই মুহূর্তে
1: গানে বোধহয় যাব আমরা, কিন্তু গানে যাওয়ার আগে বন্ধুদের তো আরেকবার প্রশ্নটা মনে করিয়ে দিতে হবে। বন্ধুরা তাদের পছন্দের সিনেমার নাম তো বলছে, বন্ধুত্বের সিনেমার নাম বলছে, কিন্তু এই যে আমাদের পোস্টারটা গেছে যুবাণী কলকাতার পেজে, সেটা যে একটা খুব মিষ্টি একটা পোস্টার গেছে, এবং সেটার একটা থিম আছে। খুব জনপ্রিয় একটি, বিশেষত আমাদের যে যুবক কেন্দ্রীয়, মানে আমরা যুবকেরা খুব দেখি, খুব পছন্দ। তো তোমরা প্লিজ আমাদেরকে জানাও তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের জন্য পোস্টার গুলো আমরা
0: বানাই,
1: বন্ধুত্বের এলিমেন্ট কিন্তু ছড়ানো আছে পোস্টারটা, এবং তোমরা খুব সহজেই গেস করতে পারবে। চলে এসো তাড়াতাড়ি আমাদের কমেন্ট সেকশনে, কিন্তু আপাতত সৌরভের আর ধৈর্য ধরছে না,
0: চলে আস্তে আস্তে গান শুনতে থাকো। আর কার গান শুনবে সেটা তো বলার অপেক্ষা রাখে না, এই মুহূর্তে তোমার জন্য রাখছি এসপি বালা সুব্রমণিয়াম এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে বন্ধু বলে ডাকো যারে।

0: বেশ, তাহলে বন্ধু কিন্তু লাইভে আমাদের একদম ঠিকঠাক উত্তর দিয়েছে।
1: তার আগে তুমি বলো এই যে গানটা তুমি আমাদেরকে শোনালে, তুমি খুশি হয়েছো?
0: খুব খুশি, মানে আজকে আমার পছন্দের পরপর গান আমরা বন্ধুদের জন্য রেখেছি। আজকে
1: আমি একেবারেই তোমার এগেইনস্টে যাইনি এসব বিষয়, এবং তার সঙ্গে কিন্তু আমাকে, আমিও ভীষণ খুশি হয়ে গেছি আমাদের বন্ধুর এই উত্তর দেখে। মানে আমাদের লাইভে কিন্তু বন্ধু অলরেডি উত্তর দিয়েছেন, বন্ধুর নাম হচ্ছে মিন্টু দালাল। হ্যাঁ, তিনি লিখছেন ফ্রেন্ড ফ্রিজের সেন্ট্রাল পার্ক ক্যাফে প্রমাণিত হচ্ছে বন্ধুত্বের থিম, বন্ধুত্বের থিম একেবারে। কিন্তু আরেকটু মানে আপনি কাছাকাছি চলে এসেছেন। ও আচ্ছা, আপনি বলেই দিয়েছেন ফ্রেন্ড মানে ফ্রেন্ডস, ইয়েস ফ্রেন্ডস ওয়েব সিরিজের একটা কিন্তু থিম আমরা তুলে ধরেছি আমাদের পোস্টারে। আপনি একেবারে সঠিক উত্তর দিয়েছেন, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। চলে আসি কিন্তু আমাদের মূল গল্পে, আজকের গল্পের বিষয় হচ্ছে, আজকে আমরা চলে এসেছি সিনেস্কোপে, এবং আজকে আমরা আছি দুই বন্ধু।
0: আমি আর আসবো না,
1: চলে গেছে অলরেডি। ঠিক আছে চলো। এবং ভীষণ মানে গানগুলো এত মানে এক্সাইটিং, তাই না?
0: একদমই তাই। আচ্ছা, ধূমকেতুর কথা কি করে মিস করি? মানে
1: না, তুমি তো একেবারেই মিস করবে না, কারণ এটা বোধহয় মানে শুভশ্রী এবং দেব বোধহয় তোমার ফেভারিট জুটিদের মধ্যে পড়ে।
0: না না, সেই জন্যই নয়, দেব শুভশ্রীর জন্য ধূমকেতু বন্ধুত্বের সিনেমা নয়।
1: আমি সেটা বলছি তো, মানে তোমার পছন্দের জুটি, আমি সেটা বলেছি।
0: কিন্তু যেই জুটি বন্ধুত্বের জন্য, যেই জুটি ধূমকেতুতে ভীষণ ভাবে সমাদৃত হয়েছিল, সেটা হচ্ছে দেব এবং রুদ্রনীল ঘোষ অভিনীত চরিত্রটি। ঠিক আছে, এই যে দুটো চরিত্র,
1: হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক,
0: এখানে কিন্তু ধূমকেতুতে মানে ওরা জাস্ট কাঁপিয়ে দিয়েছে।
1: সহজ পাঠের গপ্পে, সহজ পাঠের গপ্পটা মানে এত মিষ্টি, এত মানে ছোটবেলাকার সেই শৈশবে ফিরে যাওয়া গ্রাম বাংলা, তাই না? ছোটবেলাকার যে সিম্পলিসিটি সেগুলো কোথায় উঠে আসছে।
0: ছোটবেলার কথা বলতে মনে পড়লো
1: হামি সিনেমা,
0: শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই যে হামি সিনেমা।
1: কি মিষ্টি না, মানে কি ইনোসেন্ট, কিন্তু মানে আমাদের কত কিছু একসঙ্গে শিখিয়ে দিয়ে যাচ্ছে। আমাদের
0: গুলো কি মিষ্টি, ভুটু চিনি জাস্ট।
1: এবং হামি সিনেমার গান একটি থাকবে তোমাদের জন্য বন্ধু। তবে আমার আরেকটা সিনেমার নাম মনে পড়ছে সৌরভ, সেটা হচ্ছে অঙ্ক কি কঠিন।
0: অঙ্ক
1: কিছুদিন আগেই বেরিয়েছে, এবং এখানে যে বন্ধুত্বের মানে ইকুয়েশনটা দেখানো হয়েছে তিন বন্ধুর মধ্যে, একজন নার্স, একজন ডাক্তার সেজেছে, আরেকজন কি ছিল সৌরভ,
0: অনবদ্য

0: খুব সিম্পল ভাবে ছবিটাকে কিন্তু তুলে ধরা হয়েছে, তাই তো? এরপরে আমার যে সিনেমাটার কথা বলতে মানে মনে পড়ছে সোরাও, সেটা হচ্ছে বাপি বাড়ি যা।
1: বাপি বাড়ি যা, ওফ, মিমি চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী অভিনীত এই যে সিনেমাটি, সেখানে কিন্তু ওই বন্ধুত্বের ওই যে ক্যাওসটা, ঠিক আছে, ওইটা কিন্তু ছিল। এবং সেইটা দেখার জন্য মানে বাপি বাড়ি যা একটা সেই সময়কার বাংলা সিনেমাতে বেশ ভালো একটা ফলাফল কিন্তু করেছিল। তার সঙ্গে যেটা বলতেই হচ্ছে, আচ্ছা তুমি শাহরুখ খানের কথা কেন বলছো না?
0: আসছি আসছি, আমাদের বাংলাই শেষ হয়নি, মানে এত তার লম্বা লিস্ট। আজকে আমি বলছিলাম না যে আমাদের আজকে গল্প করে শেষ হবে না, মানে সিনেমা এত এত আছে বন্ধুত্বের উপরে যে আমাদের আজকে বোধহয় মানে কিছুতেই শেষ হবে না। কিছু
1: হতা হে যদি না হতো তাহলে মানে হিন্দি সিনেমায় এই যে ফ্রেন্ডশিপ, আমরা শাহরুখ কাজলের এই যে বন্ধুত্বের সমীকরণ, আমরা কিন্তু সত্যি খুব মিস করি।
0: এবং তুমি ইয়েতে চলে গেছো বলে আমার মনে পড়লো থ্রি ইডিয়টস এর কথা। থ্রি ইডিয়টস এর কথা আমরা কি করে ভুলতে পারি? এই মানে আচ্ছা, এখানে নায়ক কে বলতো থ্রি ইডিয়টস এ?
1: এইটাই হচ্ছে কথা যে থ্রি ইডিয়টস এর অ্যাকচুয়াল হিরোটা কে? এই যে তিনজন বন্ধু এবং তার সঙ্গে আছে মানে সেই তার মধ্যে আছে র্যাঞ্চো, কিন্তু এই র্যাঞ্চোর কিন্তু মানে
0: নায়ক আমরা সেইভাবে দেখলেও কিন্তু আসল নায়ক বোধহয় বন্ধুত্ব, তাই না সোরা?
1: একদমই তাই। এবং এই প্লটটা যে মানে ভালোভাবে সাজানো হয়েছে সেটা কিন্তু পুরোপুরি গল্পটা কিন্তু একেবারে সেই বন্ধুত্ব, সেই পাশে থাকা এবং বিপদে আটকে রাখা, প্লাস যেটা হয় আর কি
0: সময়ে অসময়ে মানে ছেড়ে যাওয়ার পরেও যেভাবে ফিরে আসা যায় এবং পাশে থাকা যায়, মনে রাখা যায়, সেটার একটা মানে জলজ্যান্ত প্রতীক হচ্ছে আমাদের এই সিনেমাটা, তাই তো?
1: আচ্ছা, একজন বলছে আমাদের লাইভে কমেন্ট করছে, সুমিতা রায় বলে, অনুষ্ঠান খুব ভালো লাগছে শুনতে, কিন্তু বন্ধুত্ব অনেক সময় কাট হয়ে যায়, তখন মনটা খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে।
0: ঠিক, আমাদের চলতে চলতে এরকম অনেক সময় হয়,
1: আমারও বলছি অনেক সময় অনেক জিনিস কাট করতে হয়,
0: সেটাও ঠিক। এবং তার সঙ্গে হচ্ছে যেতে যেতে এটা জীবনের নিয়ম, আমরা সবাই জানি যে চলতে চলতে এরকম অনেক মানুষ আসেন আবার তারা ছেড়েও চলে যান, যারা থাকেন তারাই হচ্ছে প্রকৃত বন্ধু।
1: একদম একদম,
0: একেবারে। আর আরেকজন লিখছেন, রিমো মুখোপাধ্যায় লিখছেন যে দুই পৃথিবী আসবো,
1: জিত আর দেবের বন্ধুত্ব।
0: এবং তার সঙ্গে আছে জ্যাকপটের কথা বলতে হয়,
1: জ্যাকপটের গান আমরা প্রথমেই শুনিয়ে দিয়েছি শ্রেয়া ঘোষালের কণ্ঠে আরি আরি। এখানে যে চারজন বন্ধুত্ব এবং জ্যাকপটের একটা খুব ইন্টারেস্টিং প্লট হচ্ছে লাস্ট যে ক্লাইম্যাক্স সিনটা, যেখানে যে কোয়েল অভিনীত যে চরিত্র, কোয়েল মল্লিক অভিনীত যে চরিত্রটি, সে না বা লাস্টে তা বোঝা যায় আর কি তার একটি মানসিক অসুস্থতা আছে, তো অসুস্থতার শিকার সেই চরিত্রটি আর কি। তো তখন এই জ্যাকপট সিনেমাটা তুমি দেখো খুব ভালোভাবে বুঝতে পারবে, আমার সঙ্গে কথাগুলো রিলেট করতে পারবে, যে এই বাকি তিনজন বন্ধু তাদের একটা খেলা চলে, মানে এই সিনেমাটা হচ্ছে একটা রিয়েলিটি শো এর উপর, রিয়েলিটি শো হচ্ছে সিনেমাটিতে, তার জন্য এরা তিনজন খেলছে আর কি, দুজন খেলছে, দুজন ছেলে চরিত্রটি সে খেলছে, হিরণ এবং রাহুলের যে চরিত্রটি। তো লাস্টে কোয়েলের এই অসুস্থতার জন্য ওর প্রতি সহমর্মিতা দেখিয়ে, ওর প্রতি সে অনুভূতিশীল হয়ে, ওদের পুরো জেতা টাকাটা মানে রিয়েলিটি শো এর পুরো জেতা টাকাটা ওরা কিন্তু ওর চিকিৎসায় ব্যবহার করেছে।
0: সত্যি, এর থেকে উদার্য কোথায়?
1: মানে কৌশিক গাঙ্গুলির এই সিনেমাটির এই প্লটটি আমি যখন দেখলাম, দেখেছিলাম আর কি, আমার এত ভালো লেগেছে,
0: মন ছুঁয়ে যাওয়ার মতো,
1: এত মানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে এত সুন্দর জিনিসটা লেগেছে।
0: তারপরে তুমি মানে মানসিক স্তরে একটু সমস্যা ইত্যাদির কথা বললে আমার হেমলক সোসাইটির কথা মনে পড়লো, সেখানেও কিন্তু এক বন্ধুত্বের কথা আমরা দেখছি, খুব আনকনভেনশনাল একটা বন্ধুত্ব কিন্তু দেখেছি।
1: এবং বন্ধুত্ব থেকেও বড় কথা, মানে বন্ধুত্ব থেকে বড় কথা আর কিছু হয় না যদিও, কিন্তু বন্ধুত্ব থেকেও ওই সিনেমাটি তুমি যদি দেখো হেমলক সোসাইটি, ওই যে পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রটি, যে সেই চরিত্রটি কিন্তু ওই যে প্রত্যেক রাতে ওই যে হাওড়া ব্রিজে বা যে কোনো ব্রিজে যাচ্ছে এবং ও লক্ষ্য রাখছে যে কেউ ওখান থেকে আত্মহত্যা করতে যাচ্ছে কিনা, মানে তুমি ভাবো না মানে কতটা বন্ধুত্বপূর্ণ একটি মন থাকলে
0: যে আমি সবার
1: সবার জন্য ভাবছি।
0: একদম, এবং সেটা কোনো ঠিক নেই কিন্তু আমি যাচ্ছি প্রতিদিন সেটা আটকাতে। এরপরে আমার মনে পড়ে যাচ্ছে বলদুর্গা মাইকি, কিন্তু এর লিস্ট চলতেই থাকবে, শেষ হবে না আপাতত। তারপরে কিসে আসছি আমরা?
1: তারপরে আমরা যেটা আসি সেটা আমাদের লাইভেই একজন বলেছেন, দীপ মান্না বলে, বন্ধুত্বের কথা বললে কেদারা সিনেমায় কৌশিক গঙ্গোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষের বন্ধুত্ব আমার খুব ভালো লেগেছে।
0: ঠিক ঠিক, আমি
1: ভীষণ ভালো সিনেমা,
0: এবং আমি ওটাই বলছি যে আজকে কিন্তু আমাদের মানে লিস্ট শেষ হবে না, আমরা অনেক কথা বলবো, বন্ধুরা অনেক কথা বলবে। আরো কমেন্ট চলে আসছে, শ্যাম সুন্দর দাস তিনি কি বলছেন?
1: তিনি বলছেন যে একটা সুন্দর বৃষ্টির গান শুনতে চাই।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করছি। আপাতত তুমি কিন্তু ছিচড়ের কথা বলে দিয়েছো, আমি এবার একটা সিনেমার কথা বলি?
1: বলো বলো বলো।
0: দিল চাহতা হ্যায় কথা তুমি কি করে ভুলে গেলে?
1: দিল চাহতা হ্যায়। ওই যে রোড ট্রিপ,
0: উফ উফ উফ, মানে অনবদ্য, মানে এইটা দিলশাদ দেখার

0: সিনেমাটা ঘিরে মানে ওই সিনেমাটা দেখলে বোধহয় আমরা নিজেরা আরো বেশি করে ডাবল বোধহয় সেই দিনের জন্য
1: বেঁচে ওই বন্ধুত্ব থেকে কিন্তু একটা শিক্ষা আছে, যে শিক্ষাটা আমার আরেকটা সিনেমার ডায়লগ দিয়ে বলতে ইচ্ছা করছে, যে বাবুমশাই জিন্দেগি বড়ি হোনি চাহিয়ে লম্বি নাহি।
0: একেবারে একেবারে। আর আর কোন সিনেমার কথা মনে পড়ছে? ওটার সঙ্গে আরেকটা সিনেমা আছে না, জিন্দেগি না মিলে, ও ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির কথা,
1: মানে
0: একেবারে বানি। এবং কবিরের কথা না বললে কি করে হয়, এই যে একটা খামখেয়ালি তার জীবন, সেখান থেকে গুছিয়ে এই যে তার এত ঘুরতে ভালো লাগে।
1: আমি সেদিন
0: বন্ধুত্বের জন্য
1: ফেসবুকে, মল্লিকা তোমাকে একটু ইন্টারাপ্ট করলাম,
0: হ্যাঁ বলো,
1: যে একটা পোস্ট দেখলাম আর কি, একটা ছবি দেখলাম, সেখানে একটা লেখা কোটেশন আর কি, মোটিভেশনাল কোট, তো ওখানে লেখা যে এই যে বানি এবং নায়না, এই যে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি সিনেমাটা আমরা দেখেছি, খুব ভালোবেসেছি, স্টুডেন্ট অফ দ্য ইয়ারে আমরা পরে আসবো, তো এই বানি এবং নায়না এখানে বলছে যে নায়না অ্যাকচুয়ালি বানিকে ভালোবাসেনি, কিন্তু বানির যে লাইফস্টাইলটা, বানির যে সবসময় উঠতে চাইছি,
0: সেখানে একটা উন্মাদকতা আছে, এই যে আনসার্টেনটি, মানে ও এতটা একটা ঘেরাটোপের মধ্যে ছিল আর কি, সেখান থেকে যে মানে বার্স্ট অফ এনার্জি, সেটার জন্য বোধহয় অ্যাট্রাক্টেড হয়েছে। এই জন্য বলে এই যে অপোজিটস অ্যাট্রাক্ট।
1: সলমান জোশি এবং মাধবন, এই যে পুরো একটি গ্রুপ, এবং সেখানে আমরা দেখতে পাই কিভাবে ওই স্বাধীনতা সংগ্রাম তার সঙ্গে জড়িয়ে যায় পুরো প্লটটার সঙ্গে, সেই সিনেমাটি কিভাবে দেশপ্রেমকে বর্ণনা করে, সেগুলো সত্যি ভীষণ
0: সত্যি সত্যি ভালো লাগছে।
1: এবং ফোন লাইন কিন্তু আবারও ব্লিঙ্ক করছে, শুনে নেই বন্ধু কি বলছে।
0: হ্যালো নমস্কার, কে বলছেন?
2: কোথা থেকে বলছেন? পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে রীতা পাল বলছি।
0: হ্যাঁ বলুন বলুন।
2: শোলে ছবিতে ধর্মেন্দ্র আর হচ্ছে অমিতাভ বচ্চন বন্ধু, তারপরে হচ্ছে একটা বই দেখেছিলাম, নামটা ঠিক মনে পড়ছে না, চার বন্ধু, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুপ কুমার, যে ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ, এই গানটা আছে, ওই একটা বন্ধু। আর একটা বন্ধু হচ্ছে উত্তম কুমারের দুই ভাইয়ের মতো যে বন্ধুত্ব, এই বন্ধুত্ব, এই বন্ধুত্বটা মানে অটুট বন্ধুত্ব।
1: সত্যি তাই, সত্যি।
0: অনেক ধন্যবাদ বন্ধুকে আমাদের সঙ্গে জুড়ে থাকবার জন্য।
1: একেবারে ঠিক, ক্লাসিকে তো এরকম প্রচুর বন্ধুত্বের সিনেমা আছে, কিন্তু আমরা বেশ কয়েকটা বাংলা সিনেমার কথা বললেও বলিউড কিন্তু দেখিয়ে দিয়েছে যে বন্ধুত্ব কিভাবে সেলিব্রেট করতে হয় সেলুলয়েডের পর্দায়।
0: একেবারে, যেমন ফুকরেও আছে, তাই না?
1: ফুকরে আছে,
0: ফুকরে সিনেমাটার কথা আমাদের বলতে হয়।
1: এবং আমরা যেটা সবচেয়ে এটা বেরিয়ে যাচ্ছি বা যেটার নাম আমরা না করলেই না, সেটা পিকে।
0: হ্যাঁ হ্যাঁ, আমি তো কি করে ভুলে গেলাম, পিকেতে যে কি অনবদ্য ভাবে তুলে ধরা হয়েছে বন্ধুত্বটা, জাগুয়ার, হ্যাঁ হ্যাঁ,
1: শর্মা সঙ্গে যে সুশান্ত সিং রাজপুতের যে চরিত্রটি,
0: না না সেটা তো বন্ধুত্ব, অবশ্যই প্রেম বন্ধুত্ব,
1: কিন্তু সঙ্গে বন্ধুত্ব
0: পিকের সঙ্গে অনুষ্কার যে বন্ধুত্ব, মানে
1: নিঃস্বার্থ,
0: নিঃস্বার্থ ভালোবাসা সত্ত্বেও, মানে অবশ্যই বন্ধুত্বে তো ভালোবাসা থাকেই, কিন্তু তার সত্ত্বেও এই যে সুশান্তের কাছে তাকে যে ফিরিয়ে দিচ্ছে, এই যে তাদের এতদিনের যে গ্যাপ, যে ডিস্টেন্স, সেটা কমিয়ে গিয়ে কোথাও তারা একসঙ্গে আবার একসঙ্গে হতে পারছে, সেটাও কিন্তু পিকের জন্য।
1: সত্যি তাই, সত্যি তাই।
0: তারপর ওই যে ওই সিনেমাটা কি করে আমরা ভুলে যাচ্ছি, রোশন আর আরে বলো না, কাঁধে করে জাদু, জাদু কই মিল গয়া, কই মিল গয়ার কথা কি করে এরকম হয় জানো তো, বন্ধুদের সঙ্গে গল্প করতে বসলে আমরা কিন্তু একেবারে মাথার থেকে কোথা থেকে বার করে করে আনছি
1: এই এইগুলোই তো, মানে একটু আগে বঙ্কু বাবুর বন্ধুর কথা আমরা বলছিলাম, এখন আবার ও কই মিল গয়ার কথা বলছে, মানে এই যে অদ্ভুত কিছু ফ্রেন্ডশিপ পর পর্দায় দেখানো হয়েছে, সেটা বাংলায় হোক, হিন্দিতে হোক, ইংরেজি সিনেমাতেও হোক,
0: ইংরেজিতে আসবে। আর তাছাড়া আছে কাইপোচে, কাইপোচের কথা কি করে আমরা ভুলে গেলাম, কাইপোচে একটা ভীষণ সুন্দর একটা সিনেমা। আচ্ছা আপাতত তো
1: একটা গান মনে,
0: গান নয়, গান নয় সৌরভ, আমাদের আরেক বন্ধু স্বপ্নময়ের কথা কিন্তু শুনে নিতে হবে আজকে, মানে কমনওয়েলথে যে রাউন্ড আপ আছে সেটা তো শুনবো। হ্যাঁ শুনে নিই স্বপ্নময় কি বলছে।

আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা হয়তো আমরা কখনো স্বপ্নেও কল্পনা করি না। আজকে না কমনওয়েলথ গেমসে ভারতের জন্য দিনটা এমনই ছিল। জুডো এমন একটা খেলা যেটা ভারতে হয়তো ততটা পপুলার নয় যতটা ফুটবল বা ক্রিকেট পপুলার, কিন্তু সেই খেলাটাতেই রিসেন্টলি একটা সোনা এসেছে। ত্রিপুরা অস্মিতা দে, তিনি হিস্ট্রি ক্রিয়েট করেছেন উইমেন্স 48 কেজি ক্যাটাগরিতে সোনা জিতে। তিনি প্রথম ইন্ডিয়ান উইমেন যিনি কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেল পেলেন জুডো গেমে। এছাড়াও হর্ষ সিং এবং যামিনী মরিয়া এরা দুজনও কিন্তু তাদের রেসপেক্টিভ ফাইনালি ইতিমধ্যে পৌঁছে গেছে এবং অ্যাটলিস্ট একটা সিলভার মেডেল এখান থেকে কিন্তু শিওর। এখনও যদি মেডেল টেবিলটা আমরা কুইকলি দেখে নিই, অস্ট্রেলিয়া কিন্তু লিড করছে, ইংল্যান্ড ডেফিনেটলি সেকেন্ড পজিশনে হচ্ছে এবং ভারতও কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। এখনও অবধি 19 খানা পদক কিন্তু ভারতের জন্য চলে এসেছে, আর সেগুলো নিয়ে আলোচনা করতে আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে স্বপ্নময় কমনওয়েলথ গেমস রাউন্ড আপে। ভারতের জন্য আজকের দিনের বিগেস্ট হাইলাইটস কোনগুলো? প্রথমেই বলি দিলীপ গভীতের কথায়। দিলীপ গভী মেন্স T47 100 মিটারে সোনা জিতেছেন। মোহাম্মদ বাসিল, তিনি কিন্তু সেম ইভেন্টে একটা সিলভার পেয়েছেন, ভারতকে 1-2 ফিনিশ দিয়েছেন, অর্থাৎ পোডিয়ামে দুজন ভারতীয় কিন্তু ওই মোমেন্টে প্রেজেন্ট ছিল। মুরলি শ্রীশঙ্কর আরও একটা সিলভার তিনি কিন্তু লং জাম্পে অ্যাড করেছেন এবং ভারতের মেডেল ট্যালি আজকে কিন্তু একটা বিশাল বড় বুস্ট পেয়েছে। এবং যদি আমরা দেখি যে কী কী রেকর্ড এবার কমনওয়েলথ গেমসে ভাঙল আজকের দিনে, তার মধ্যে কিন্তু দিলীপ গভী সবার উপরে আসবে। মেন্স T47 100 মিটারে তিনি কিন্তু শেষ করেছেন 10.71 সেকেন্ডস। এছাড়াও সাউথ আফ্রিকার পিটার কোয়েটসে তিনি কিন্তু মেন্স 100 মিটার ব্যাক স্ট্রোকে একটা রেকর্ড ক্রিয়েট করেছেন। আনা মরিস ওয়েলসের 4000 মিটার ট্র্যাক সাইক্লিংয়েও রেকর্ড ক্রিয়েট করেছেন। এই বছরের কমনওয়েলথ গেমসটা আসলে রেকর্ড ভাঙান কমনওয়েলথ গেমস। যদি আমরা স্ট্যান্ড আউট ইন্টারন্যাশনাল পারফরমেন্স দেখি, সেখানে অস্ট্রেলিয়া তাদের ডমিনেন্স সুইমিং সাইক্লিং যে দুটো তাদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট সেখানে কিন্তু তারা মেনটেন করে গেছে। ইংল্যান্ড তাদেরও কিন্তু কনসিস্টেন্সি বেশ ভালো এবং সাউথ আফ্রিকা ডেফিনেটলি স্পোর্টসের সবসময় তাদের একটা ডমিনেন্স থাকে এবং সেটা কিন্তু তারা এই কমনওয়েলথ গেমসেও মেনটেন করছে। এছাড়া স্কটল্যান্ড তারাও হোম সাপোর্ট মেনটেন করেছে এবং একের পর এক পদক কিন্তু তারা নিজেদের ঝুলিতে ভরেছে। আজকের দিনের যদি বিগেস্ট টকিং পয়েন্টস আমরা ভাবি, তাহলে ডেফিনেটলি ইন্ডিয়ান অ্যাথলিটসের পারফরমেন্স, একটার পর একটা মেডেল তারা কিন্তু নিজেদের ঝুলিতে ভরেছে। প্যারা অ্যাথলিটস জুডো, যেটা হয়তো ভারতে সেভাবে পপুলার নয়, সেই স্পোর্টসটা থেকে অ্যাটলিস্ট 3টে মেডেলের এক্সপেকটেশন করা হচ্ছে। সো ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট। এবার আসি আগামীকাল বা এর পরে কী কী ইভেন্ট আছে 1 এবং 2 তারিখ। দেখো বক্সিংয়ে লভলিনে ইতিমধ্যে সেমিফাইনালে গেছে এবং আমরা এক্সপেক্ট করছি যে তার কাছ থেকে হয়তো একটা সোনা আমরা পেতেই পারি। এছাড়া অ্যাথলেটিক্সও বেশ কিছু ইন্ডিয়ান অ্যাথলিট তারা কিন্তু পৌঁছে গিয়েছে ফাইনালে। আরও একটা নাম যেটা না বলি নয়, শনিবার রাত 12:45 নীরজ চোপড়া, ভারতের সবচেয়ে বড় নাম অ্যাথলেটিক্সে এবং এবছর অ্যাথলেটিক্স দলের ক্যাপ্টেনও কিন্তু তিনি, তিনি কিন্তু নামবেন জ্যাভলিন হাতে। হয়তো তার হিটে থ্রোটা অতটা ভালো হয়নি, যে থ্রোটা করেছেন 5 নম্বর পজিশনে এসেছেন, বাট সেটা ম্যাটার করে না, কারণ চ্যাম্পিয়নরা সবসময় কিন্তু ফাইনাল স্টেজেই নিজেদেরকে প্রমাণ করে। এবং তার সাথে কিন্তু আরও দুজন ভারতীয় অ্যাথলিট জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে। জুডোরও বেশ কয়েকটা মেডেল বাউট রয়েছে এবং জুডো থেকেও কিন্তু বেশ কয়েকটা আরও মেডেল এক্সপেক্ট করা হচ্ছে। নেটবল তার নকআউট ম্যাচ কিন্তু রয়েছে এবং নেটবল কিন্তু ভারতের অন্যতম ফাস্টেস্ট গ্রোয়িং স্পোর্টস এবং সেখান থেকে যদি ভারতের জন্য এই কমনওয়েলথ গেমসে একটা পদক আসে, সেটা কিন্তু ডেফিনেটলি একটা স্বপ্নবহ সূচনা দেবে নেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া এবং আপামর ভারতের নেটবল প্লেয়ার্সদের। কেননা দেখো নেটবল এতটা পপুলার হচ্ছে, একটা বুস্ট কিন্তু দরকার। যেমন 83 বিশ্বকাপ জয়ের পরে কিন্তু ভারতে একটা ক্রিকেটের বুস্ট এসেছিল, সিমিলারলি নেটবল যদি একটা পদক এনে দিতে পারে সেখানেও কিন্তু একটা বুস্ট আমরা দেখতে পারি। এছাড়াও আরও বেশ কিছু টুর্নামেন্ট রয়েছে, যেমন অ্যাথলেটিক্সে ভারত কিন্তু বেশ কয়েকটা জায়গায় মাঠে নামবে এবং যেই কথাটা আমি একটু আগে বলছিলাম যে এই বছর কিন্তু একটা অন্যরকম বছর। এবং মুরলি শ্রীশঙ্কর, ইন্ডিয়া বক্সিং কন্টিনজেন্ট, হর্ষ সিং, যামিনী মরিয়া, ইনফ্যাক্ট যদি জুডো তুমি স্পোর্টসটা দেখো, জুডো স্পোর্টসে কিন্তু একটা সোনা এবং দুটো রূপো হর্ষ সিং এবং যামিনী মরিয়া তরফে এসেছে। সুতরাং
এখনো কিন্তু চান্স রয়েছে, ডেফিনেটলি দুজনে ফাইনালে গেছে এবং দুটো রুপোর কিন্তু নিশ্চিত এই জায়গাটা থেকে। সুতরাং এই বছরে কমনওয়েলথ গেমসটা টোটালি

আলাদা, বাট এখান থেকেও কিন্তু ভারতের পদকের আশা করা হচ্ছে। এই বলে আমি স্বপ্নময় এখানে শেষ করছি, ফিরিয়ে দেবো স্টুডিও, দেখা হবে পরশু দিন এন্টায়ার কমনওয়েলথ গেমস রাউন্ড আপ নিয়ে। টিল দেন বাই বাই, স্টে টিউনড।

0: সকাল সকাল মুড়ি শশা কফি বলছে সুমিতা রয়, একদমই তাই। খাবার দাবার তো প্ল্যান, ব্রেকফাস্ট তো করেছি।
1: আমার মতে ক্যাফিনের সঙ্গে বোধহয় ফল নেওয়াটা উচিত নয়,
0: তাই না?
1: হ্যাঁ,
0: আচ্ছা ওটা আমরা শরীর স্বাস্থ্যের জন্য
1: রাখি। জানো তো, মানে ক্যাফিনের সঙ্গে তো প্রোটিন নেওয়া একেবারেই উচিত নয়। মানে অনেকে কি করেন, ডিমের সঙ্গে।
0: আচ্ছা সুমিতা রয় বলছেন, বাহ দারুন গান গাও তো তোমরা। থ্যাংক ইউ,
1: অনেক ধন্যবাদ। আচ্ছা এবার একটু গল্পে ফিরে আসি, আমাদের তো একেবারে ইয়েতে যেতেই হবে, মানে হলিউডে যেতে হবে।
0: একদমই তাই,
1: ডেড পোয়েটস সোসাইটির কথা বলতে হবে। শুরুতেই যেটা আমি মানে লাইভে আমরা বলছিলাম যে বিগ ব্যাং থিওরির কথা, বিগ ব্যাং থিওরির কথা কি করে না বলে মানে থাকতে পারি, এত উইটি একটা ওয়েব সিরিজ শোর অফ। মানে পেনি বলো, শেলডন বলো, হাওয়ার্ড রাজ, উফ অনবদ্য একটা ওয়েব সিরিজ। তার সঙ্গে আছে ফ্রেন্ডস,
0: ফ্রেন্ডস আছে, এবং তোমাকে আরেকটা সিনেমার কথা যদি বলি সেটা স্টিফেন হকিং এর গল্প অবলম্বনে এই ছবিটা, স্ট্যান্ড বাই মি।
1: স্ট্যান্ড বাই মি, তারপর আছে দ্য শশাঙ্ক রিডেম্পশন, তারপর দ্য ইনটাচেবলস। ইনটাচেবলস কিন্তু একটা অদ্ভুত, এই যে গতানুগতিকতার বাইরে গিয়ে একটা সিনেমা।
0: ফর দ্য ভেরি ফার্স্ট টাইম মল্লিকা কিন্তু শশাঙ্ক বলেছে, শশাঙ্ক বলেনি।
1: না, ইটস নট শশাঙ্ক, ইটস শশাঙ্ক। হ্যাঁ
0: মানে শয় বলছো।
1: হ্যাঁ শয়, ইটস শ। উফ হয়েছে তোমার, এটা ঠিকই উচ্চারণ করেছি।
0: আচ্ছা
1: যাই হোক, তারপর আছে গুড উইল হান্টিং, তারপর আছে টয় স্টোরি,
0: যে লর্ড অফ দ্য রিংস।
1: লর্ড অফ দ্য রিংস এর মানে বন্ধুত্ব আলাদা লেভেলের,
0: ফ্রোডো এন্ড স্যামের বন্ধুত্ব।
1: আরেকটা যেটার কথা আমরা কি করে ভুলছি সেটা হচ্ছে হ্যারি পটার, হারমায়োনি। এবং এই যে এখানে তিনজনের যে আবার যে একটা মানে কি বলবো, ট্রিগোনোমেট্রি বলা কি যায় জানি না, হ্যারি পটার ফ্যান্সরা বোধহয় আমাকে এক্ষুনি বকাঝকা করতে শুরু করে দেবে। এটা মানে অনবদ্য একটা বন্ধুত্বের সমীকরণ। তার সঙ্গে আছে
0: এবং ব্রুকলিন 99 এর জেক পেরাল্টা, অ্যামি স্যান্টিয়াগো, রোজা ডিয়াজ, এদের প্রত্যেকের যে একটা কেমিস্ট্রি, এবং তারা আস্তে আস্তে একটা পরিবারের মতো হয়ে ওঠে একটা সময়। ক্যাপ্টেন হোল্ট ছিল,
1: মডার্ন ফ্যামিলির কথা বলতে হবে সৌরভ, মানে আমি দেখেছি, আমার এত ভালো লাগে, এত মজার। যারা যারা দেখেছো তোমরা রিলেট করতে পারবে। এবং তাদের মধ্যে যে চরিত্রগুলো আছে, জে, গ্লোরিয়া, ক্লেয়ার, ফিল, মানে জাস্ট দারুণ, একটা অদ্ভুত একটা মানে একটা পরিবার যেখানে নরমাল ওই হিসেব নিকেশ চলে না, খুব আনকনভেনশনাল একটা পরিবার।
0: যখন মন ভালো থাকে না তখন এইসব সিনেমাগুলো কিন্তু আমরা চালিয়ে বসি
1: একেবারে।
0: বিশেষ করে ফ্রেন্ডস সিরিজটা, মানে অনেকেই এরকম রিলেট করতে, ফ্রেন্ডস আর হ্যারি পটার।
1: না ফ্রেন্ডস আছে, তার সঙ্গে আছে ও হাওয়াই মেট ইওর মাদারের কথা বলিনি, তারপরে বিগ ব্যাং থিওরি আছে, আর মডার্ন ফ্যামিলি। ও তুমি নিউ গার্ল এর কথা বলতে ভুলে গেছো।
0: হ্যাঁ নিউ গার্ল, নিউ গার্ল, জে, স্নিক, এদের প্রত্যেকের যেই একটা কেমিস্ট্রি, আবারও বলছি ফ্রেন্ডশিপের উপর তৈরি সিনেমা, এগুলো কিন্তু ভীষণ ভালো।
1: আমরা আরো মানে আমি আজকে তো বলছি বারবার, আমি শোরাও যে কিন্তু
0: না না না না, আমরা শেষ করার আগে একটি সিনেমার কথা বলবো বলেছি, কথা দিয়েছিলাম প্রথমে কিন্তু বলা হয়নি, সেটা প্রেমী।
1: প্রেমী
0: সিনেমাটার কথা আমাদের এক বন্ধুও বলেছিলেন, একদমই তাই। জিৎ এবং যিশু সেনগুপ্ত এই দুজন ছিলেন, এবং তাদের বন্ধুত্ব এতটা অটুট যে ফুটবল খেলা নিয়ে বিশেষ করে, ঠিক আছে, ওরা একে অপরের পাশে থাকতো সবসময় আর কি, এবং সবটা মিলিয়ে ওরা নিজেদেরকে ভাই ভাই ভাবতো যাকে বলে আর কি।
1: সেরকমই হয় বোধহয় বৃদ্ধতা একদম ছোটবেলায়।
0: প্রেমী সিনেমাটা সত্যি বন্ধুত্বের সিনেমা কিন্তু।
1: তার সঙ্গে যে যে সিনেমাগুলোর নাম আমরা বললাম না, সেগুলো হচ্ছে জ্যাকপট, তারপর খুবসুরত, দ্য গ্রিন বুক, পার্কস অফ বিং এ ওয়ালফ্লাওয়ার, দ্য স্যান্ড লর্ড, গুনিজ, মানে চলছে অহরহ, ফাইন্ডিং ফরেস্টার, তারপর দ্য বাকেট লিস্ট, বিগ হিরো 6, মানে মানে মানে শেষ হবে না। হ্যাঁ ইটি দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল, তারপর কি আছে, আই লাভ ইউ। হ্যাঁ এই মানে ভর্তি ভর্তি বন্ধুত্বের সিনেমা, এবং এইগুলো আজকে আমাদের মানে তোমাদের কি বলছে মানে প্রত্যেকটা সিনেমা নিয়ে থরলি ডিসকাস করলেও
0: শেষ হবে না।
1: হ্যাঁ কিন্তু শেষ না হওয়াই ভালো, বন্ধুত্ব চলতে থাকুক, আমার সৌরভেরও বন্ধুত্ব চলতে থাকুক, তাজপুর। কিন্তু আজকে একটু ওই মন খারাপের বিষয়, মন খারাপ বলবো কি, হ্যাঁ একটু তো বটেই, কারণ গীতাঞ্জলিতে আজকে আমাদের শেষ ডুয়ো আপাতত, সাইনিং অফ অ্যাজ মল্লিকা অ্যান্ড সৌরভ ফর দ্য লাস্ট টাইম। সৌরভকে আপাতত আমরা কি বলবো, তোমাদের সঙ্গে জুড়ে থাকবো অন এয়ার, অফ এয়ার সব সময়। আর বন্ধু তোমরা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থেকো আমাদের জন্মদিনে, এবং সেটা হচ্ছে 16 তারিখে, তাই তো?
0: একদমই 16 তারিখে তোমরা থেকো, যুববাণীর সঙ্গে যুক্ত থেকো, যুববাণীকে প্রচুর প্রচুর উইশ পাঠিও, এবং যুববাণী কলকাতার ফেসবুক পেজ কিংবা যুববাণী

0: kolkata@gmail.com এ মেইল করেও জানাতে পারো আমাদের অনুষ্ঠান কেমন লাগছে বা আর কি কি নতুন কিছু চাও যুববাণীর থেকে তোমরা সেটা জানাতে পারো। তার পরে মানে একদম শেষে আমরা তোমাদের জন্য একটা গান রেখেছি, বড় বলা ভালো তোমাদের জন্য ঠিক নয়, তোমাদের মধ্যে যারা খুব ছোট আমাদের বন্ধুরা আছো তাদের জন্য হামি, ঠিক আছে, একটা দুটো নয়,
1: সবার জন্যই ভালোবাসা, সবার জন্যই ভালোবাসা এবং সবার জন্যই হামি, শুধু ছোটদের জন্য কেন, এরকম ব্যাপার কি, সবার জন্য, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, কান রেখো রেডিওতে এবং মন রেখো খোলা। আর আপাতত তোমার সঙ্গে ছিলাম আজকে তোমার যুবাণী দুই বন্ধু, আমি মল্লিকা এবং সৌরভ, আজকে আপাতত বলছি টাটা, টেক কেয়ার।
0: তাহলে শুনতে থাকো অরিন্দ চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয় কণ্ঠে হামি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবা ও নিউজ অন AIR অ্যাপে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুরু হচ্ছে বাংলার মুখ।

0: ভরা শ্রাবণে ঝিরঝিরে বৃষ্টি মাথায় বেরিয়ে পড়েছি। ঘুরতে ঘুরতে এসেছি মানসিংহপুর গ্রামে, হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকের বর্গেছিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। গ্রামটি বেশ বর্ধিষ্ণু, ছবির মতো সুন্দর। চোখে পড়ল নানান রকমের গাছপালা, জল টলটল পুকুর, প্রাচীন মন্দির, স্কুল, ক্লাব, ছোট বড় বাড়ি ইত্যাদি। এলাকার বুক চিরে চলে গেছে গৌরী গাং। ঘুরতে ঘুরতে মনে হলো চিরসবুজ মানসিংহপুর গ্রামটি সম্পর্কে জানতে পারলে বেশ হয়। কথা বললাম কয়েকজন গ্রামবাসীর সঙ্গে, জানালাম মনের কথাটা। তারা তো বেজায় খুশি। বসা হলো মন্দির সংলগ্ন একটি জায়গায়, শুরু হলো কথাবার্তা। গ্রামের ঐতিহ্য, নামকরণ, যোগাযোগ, চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি বিষয়ে বললেন অশ্রুবিন্দু চক্রবর্তী।
1: মূলত আমাদের মানসিংহপুর গ্রামটা বোধিষ্ণু গ্রাম। গ্রামের বুক চিরে এঁকে বেঁকে চলে গেছে গৌরী গাং। হুগলির নিমাইঘাট থেকে এই গৌরী গাং চলে এসছে ভায়া বরগাছিয়ার সোজা চলে গেছে রাজাপুর ক্যানেলে। এই গৌরী গাং অত্যন্ত গুরুত্বপূর্ণ গাং।

গৌরীগঙ্গের বুকে একসময় মানুষ, এই এলাকার মানুষ রুজি রোজগারের ব্যবস্থা পেয়েছিল। রুজি রোজগার মানে এই এলাকায় আগে মানুষ এই গৌরীগঙ্গের বুকে ভেলা ভাসিয়ে বিচালি, এই বিচালি নিয়ে কলকাতায় বিক্রি করতো। বিচালি এখান থেকে নিয়ে রপ্তানি করতো কলকাতায়, আসার পথে কাঁচা মাল নিয়ে আসতো, নিয়ে সেখানকার বাজারে বিক্রি করতো। এই গৌরীগঙ্গ এলাকার মানুষের অত্যন্ত রুজি রোজগার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু সেদিক দিয়ে যেমন, আবার এই গৌরীগঙ্গের বুক থেকে মাছ উৎপত্তি হয়ে সেই মাছ আমাদের হাওড়া জেলার বিভিন্ন গ্রামে রপ্তানি হয়ে থাকে। এই গৌরীগঙ্গ আমাদের কাছে যেমন মায়ের মতো, সেই গৌরীগঙ্গের আশীর্বাদে আজও আমরা যেমন বেঁচে আছি। সেই গৌরীগঙ্গ আগে জন্মলগ্নে ছিল প্রায় 500 ফুট চওড়া, কিন্তু বর্তমানে সেই গৌরীগঙ্গের অবস্থা অত্যন্ত সঙ্গীন। সেই গৌরীগঙ্গ ক্রমশ ছোটো ছোটো হয়ে একদম অবস্থা তার গৌরীগঙ্গের বুক এখন মাত্র কোথাও 3 ফুট কোথাও 2 ফুট এরকম হয়ে গেছে। জলের যে গতি, জলের সে গতি আর নেই, যার ফলে এখানে চাষবাস যে হতো সেই চাষবাসও বন্ধ হয়ে গেছে। আমাদের যত এই এলাকায় কেউ বলতে পারবে না যে আমি বেকার, প্রত্যেকটা ছেলে আমাদের এই এলাকায় শিক্ষিত যেমন, তেমন রুজি রোজগারের ব্যবস্থা তাদের আছে। কলকাতা যায় এখানকার প্রত্যেকটা, দুটো ভাই থাকলে বাড়িতে দুটো ভাইয়েরই কারখানা, প্রায় 2000 থেকে 2500 এই শিল্প এই কারখানা এই এলাকায় রয়েছে, ছোট ছোট কারখানা। এই সমস্ত ছেলেরা সেই সমস্ত কারখানায় কাজ করে মাল তৈরি করছে, করে নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে এবং নিজেদের রুজি রোজগার সামাল দিচ্ছে। কলকাতার সঙ্গে যোগাযোগ, ট্রেন চলছে, এই ট্রেন বড়গাছিয়া থেকে আমটা এইসব জায়গায় চলছে, বাস চলে এখানকার, আগে যে বাস চলতো এখন বাসটা প্রায় সব বন্ধ হয়ে গেছে। আগে 63 নম্বর বাস চলতো, এখন তো সব সেই সব বাস উঠে গেছে, এখন উঠে গিয়ে শুধু মানুষ টোটো আর অটোয় চলছে। এতে কোনো রকমের মানুষ মানে যাতায়াত ব্যবস্থাটা অত্যন্ত সঙ্গীন, অত্যন্ত খারাপ। আমার এই মানসিংহপুর গ্রামে টোটাল আপনার যেমন 3775 জন, 3775 জন টোটাল মানসিংহপুর উত্তর দক্ষিণ মিলে বাস করে, আর এই কিলোমিটার হচ্ছে 15 কিলোমিটার, টোটাল এরিয়াটা 15 কিলোমিটার। হাটবাজার একটা আগে বড়গাছিয়ায়, এখন যেটা আমাদের পাশেই সাধুপুর গ্রাম, এখান থেকে প্রায় ওই 10-15 মিনিট গেলেই একটা গ্রাম, এই গ্রামে বাজার বসে। সুবিধের জন্য মানুষ এখান থেকে 1-1.5 কিলোমিটার আর যেতে হয় না, পাশেই এখানে বাজার, অতএব অসুবিধে কিছু নেই। কিন্তু বাজার থেকে যে কাঁচা মালটা, সেই কাঁচা মালটা বর্তমানে উৎপন্ন খুব কম হচ্ছে, বড় চাষবাসের জমি জায়গা তো উঠেই গেছে। এখন এই তো সমস্ত কারখানা হচ্ছে, কারখানার উপর ঘর দৌড় করে যে সমস্ত জায়গা চাষবাস হতো, চাষবাস তো বন্ধ হয়েছে, সেটা ঘর হয়ে যাচ্ছে, যার ফলে চাষবাসেরও অবস্থা খুব খারাপ। মানুষ চাষের দিকে আর কেউ নজর নেই। অবশ্য আগে 75% মানুষ এই এলাকার চাষের উপর নির্ভরশীল ছিল, 5000 কিলোমিটার মানে জমি, চাষের জমি 5000 কিলোমিটার, বুঝতে পারলেন? সেই চাষের জমি আজকে প্রায় শেষের দিকে, আজকে জলের অভাবে, শুধু জল, আকাশের জলে নির্ভর করে কত চাষ হবে। আর এক তো এই যে ক্যানেলটা যেটা বলছিলাম, ওই ক্যানেলটা আগে এর বুকটা চওড়া ছিল 500 ফুট, এখন যেটা 2-3 ফুট কোথাও কোথাও, এই তো জল তো আর যায় নি, চাষবাসও আর হয়নি। অন্যান্য পেশায় মানুষ, ওই কারখানা ছাড়া অন্য পেশায় কেউ নেই, 1% চাকরিজীবী তাও নেই, এখানে চাকরিজীবী বলতে কেউ নেই, 1%, তাও 0% বললে হবে, 0% চাকরিজীবী। আর শিক্ষার দিক দিয়ে মোটামুটি ভালোই, আমাদের এই গ্রামটা শিক্ষার দিক দিয়ে অনেক উন্নত, আগের চেয়ে অনেক উন্নয়ন হয়েছে। আমাদের সমাজ থেকে এখন যে সমস্ত ছেলেরা আসছে, শিক্ষা ছাড়া মানুষের কথা নেই। এই সকালবেলা উঠলেই দেখা যাবে মায়েরা সব তাদের বাচ্চাদের নিয়ে ঝুড়ি করতে তাদের এতে নিয়ে যাচ্ছে, মানে পড়াশোনার ক্ষেত্রে নিয়ে যাচ্ছে, স্কুলে নিয়ে যাচ্ছে। এখানে এই স্কুল সামনে, স্কুল আমাদের স্কুল, এই স্কুলের সামনে মায়েরা সব এসে বসে থাকে, মায়েরা স্কুলে এসে বসে থাকে, বালিকা বিদ্যালয়, এই প্রাথমিক বালিকা বিদ্যালয়। আর এই গ্রামের নামটা মানসিংহপুর, কী করে এলো মানসিংহপুর নামটা? মানসিংহপুর নামটা এলো সম্রাট আকবর হোল্ডিঘাট যুদ্ধে যাবার সময় এইখানে সৈন্য শিবির স্থাপন করেছিল। কেন? রাত হয়ে গিয়েছিল, রাত্রে এই সমস্ত সৈন্যদের নিয়ে যাওয়া তার পক্ষে খুব কষ্টকর, সৈন্যদের কষ্টকর, সেই জন্য এখানে সৈন্য শিবির স্থাপন করেছিল আকবর। সেই মানসিংহ এখানে সৈন্য শিবির স্থাপন করেছিল বলে সেই দিকে গ্রামের নাম হয় মানসিংহ।

আর সেই থেকেই আকবর এই গ্রামটার উপর তার নজরে পড়ে গেল, রাজস্ব আদায় করতে গিয়ে আর গৌরীগঙ্গার বুকে বজরা জাহাজ ভাসিয়ে এখানে আসতো, এসে এখানকার মানুষের রাজস্ব আদায় করতো। এই এই মানসিংহপুর গ্রামে, এই মানসিংহপুরে এইখানে এসে, এই মানসিংহপুরে এইখানেই, এই যে আমার পিছনেই রয়েছে যে আরাধ্য দেবতা আমাদের গ্রামের রাধাকান্ত জিউ, এই রাধাকান্ত

0: কাল থেকে, মানে আমার চার পুরুষ আগের, তা সেই এই দেবতারই রথ, সেই রথটাই মাঝিতে রয়েছে, মাঝিতে আমাদের রয়েছে, বৌদ্ধ পূর্ণিমায় এই রথটা হয়। সেই সময় আকবর তখন এখানে মাঝে মাঝে আসতো রাজস্ব আদায় করতে, তখন সে আমার যে আমার ঠাকুরদাদা ঠাকুরদাদা ঠাকুরদাদা এই তাদের কাছে মানসিংহের কাছে এ করেছিল, আবেদন করেছিল যে এই আমাদের আরাধ্য দেবতার একটা রথ হলে খুব ভালো হয়। সেই রথ নির্মাণ করা হয়, সেই রথ আগে মাঠে হতো, আর ওই রথটার ঐতিহ্য নদিন ধরে মেলা হতো, বিরাট ঐতিহ্য। তখন স্বাধীনতার আন্দোলন, এই সমস্ত ছেলেগুলো আমাদের ছেলেদের কীভাবে স্বাধীনতার উদ্যোগী করা যায়, কীভাবে তাদের উদ্যোগ মানে স্বাধীনতার দিকে মনটাকে আগিয়ে নিয়ে যাওয়া যায়, তখন লাঠি খেলা, ছুরি খেলা, বললাম খেলা, ঘোড়ায় চড়া সব কিছু এই মেলায় হতো। আর তখন মেলাটাই একমাত্র নির্ভরযোগ্য মেলা ছিল, এই হাওড়া জেলার সবচেয়ে ঐতিহ্যপূর্ণ মেলা এবং ঐতিহ্যপূর্ণ রথ এবং ঐতিহ্যপূর্ণ এলাকার মানে ঐতিহ্য দর্শনীয় রথ, দর্শনীয় মেলা হতো।
1: এখন মেলা হয়,
0: এখনও মেলা হচ্ছে, এখন সেই রথ আমার এই ক্লাবের ছেলেরা বারবারিভাবে এসে তৈরি করেছে করেছে এবং সেই রথ চলছে, রথ কোনই মন নয়, রথ চলছে। আমাদের এই এলাকায় সবচেয়ে বড় হয়ে হচ্ছে জগদ্ধাত্রী পুজো, এই জগদ্ধাত্রী পুজোর উৎসবকে কেন্দ্র করে এই হাওড়া জেলার মানুষ উৎসুক হয়ে থাকতো, কবে সেই পুজো আসবে, কবে সেই জগদ্ধাত্রী পুজো হবে। এই জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য, সাংস্কৃতিক জেলার গুরুত্বপূর্ণ ঐতিহ্য হচ্ছে হাওড়া জেলার সবচেয়ে হচ্ছে এখানে যাত্রা নাটক, ঠিক আছে। এইখানে এই এলাকার মানুষ যাত্রা নাটক গান বাজনা কোথা থেকে শিখেছে, এই মানসিংহপুর গ্রাম থেকে, এই গ্রাম থেকে উৎপত্তি, এই গ্রাম থেকে একটা বাচ্চা ছেলে আজকে যারা গান শিখেছে, যারা গান করছে, এই মানসিংহপুর গ্রাম থেকেই সেই গানের গানের শিক্ষা নিয়ে আজকে তারা মাস্টার হয়েছে, বড় বড় মাস্টারই করছে সবাই। এই এলাকা প্রত্যেকটা বাড়িতে গাহক, প্রত্যেকটা বাড়িতে গাহক, নাচ গান যাত্রা থিয়েটার এইসব মানে কালচার প্রোগ্রামে সবচেয়ে বেশি ঐতিহ্যপূর্ণ গ্রাম মানসিংহপুর গ্রাম, হাওড়া জেলার বিখ্যাত গ্রাম।
2: জানতে চাইলাম গ্রামের শিক্ষা ব্যবস্থা, উৎসব ও পূজা পার্বণ সম্পর্কে। সৌম্যেন রায় বললেন,
3: বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ, অর্থাৎ পূজা পার্বণ নিয়ে আমাদের সারা বছর অনুষ্ঠান চলে। আমরা সবাই যে উৎসব ডাকানে মেতে থাকি সেটা হচ্ছে আমাদের বাঙালির বড় উৎসব দুর্গা পুজো। কিন্তু মানসিংহপুর গ্রামে হাতে গোনা মাত্র তিনটে পুজো হয়, কিন্তু তার থেকে বেশি আনন্দ উপভোগ করি আমরা কিন্তু এই জগদ্ধাত্রী পুজোর থেকে। এই জগদ্ধাত্রী পুজোরা স্বাধীনতা আন্দোলনের আগে থেকে শুরু হয়ে থেকে চলছে এবং এটা নদিনব্যাপী অনুষ্ঠান ছিল, এখন সেটা পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান হয়। প্রথম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, দ্বিতীয় দিন যাত্রা, তারপরের দিন বিচিত্র অনুষ্ঠান, তারপর দিন নরনারায়ণ সেবা এবং তারপর দিন ভাসান। আর এছাড়া আমাদের মানসিংহপুর গ্রামের ঐতিহ্য হলো আমাদের গ্রামের যে আরাধ্য দেবতা রাধাকান্ত জিউ, উনি আমাদের গ্রামের পরম পূজনীয়, বছরে একদিন পরিক্রমা করেন, নগর পরিক্রমা করেন, এবং সেই উপলক্ষে আমাদের তিন দিন হরিনাম সংকীর্তন হয়। এই তিন দিন হরিনাম সংকীর্তনে সাধারণ মানুষ, সাদতপুর মানসিংহপুরের মানুষ প্রত্যেকে সেই এই পুজোয় অংশগ্রহণ করে এবং প্রত্যেকের বাড়ি বাড়ি এবং মানসিংহপুর সাতপুর গ্রামটা উনি পরিক্রমা করেন, আমাদের আমরা ওনার সঙ্গে সহযোগিতা করি। আর এই জগদ্ধাত্রী পুজো বাদ দিয়ে আমাদের রথ আছে মানসিংহপুর গ্রামের ঐতিহ্য, যেটা আমরা ছোটো থেকে দেখে আসছি। আগে কাঠের রথ ছিল, রথের উপর ঘোড়া থাকতো, হ্যাঁ, বিভিন্ন রকমের সিংহ রাজাদের দেবদেবীদের ছবি ছিল, কিন্তু এত বছর হওয়ার ফলে সে রথের ধ্বংসাবশেষ হয়ে জীর্ণ অবস্থায় ছিল, সেটা আমরা পুনর্নির্মাণ করেছি। পুনর্নির্মাণ করে আমাদের বৈশাখ মাসের বুদ্ধিমা পূর্ণিমায় সেই রথটি অনুষ্ঠিত হয়, সেটা সাতপুর গ্রামে যায়, আবার ঠিক এক সপ্তাহ পর আবার সেই রথ তার নিজের সহমহিমায় জায়গায় ফিরে আসে। মানসিংহপুর গ্রামে শুধু যে আমরা হিন্দু বা থাকি সেরকম নয়, আমাদের মানসিংহপুরের মুসলমান ওনারাও বাস করেন, হিন্দু মুসলমান আমরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করি। কীরকমভাবে এই যে আমাদের প্রাকৃতিক দুর্যোগ হয়, বন্যা হয়, সেই সময় আমাদের মানসিংহপুর গ্রামের প্রাইমারি স্কুল, সেই স্কুলে আমরা যেরকম যাদের বাড়িঘর বন্যায় বিপর্যস্ত হয় তারা যেমন থাকি, ঠিক সেম একই পদ্ধতিতে একটা মুসলমান ভাইয়েরও যদি কোনো রকম বন্যায় বিপর্যয় হয় তারাও কিন্তু আমরা একসঙ্গে থাকি এবং এই বিপদের ক্ষেত্রে আমরা দুজনে একে অপরের একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করি। এবং ওদের মহরমের সময় যদি ওদের যদি কোনো দিন যখন ওরা রাস্তায় বেরোয় তখন আমরাও চেষ্টা করি তাকে প্রোটেক্ট দেওয়া, এবং ওরা আমরাও যখন এই আরাধ্য দেবতা আমাদের রাধাকান্ত জিউকে যখন নগর ভ্রমণে নিয়ে যাই তখন ওনারাও যথেষ্ট সাহায্য করেন যাতে কোনো রকম

0: বাধা বিরূপ না হয়। যেহেতু আমরা একই গ্রামে পাশাপাশি থাকি, তাহলে আমাদের এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষ বা দুর্গাপুজো উপলক্ষ কোনো পুজো পাঠ উৎসবে আমাদের নরনারায়ণ সেবা হয়, সেখানে আমরা আমাদের ক্লাব থেকে আমাদের গ্রাম থেকে ওদেরকে আমন্ত্রণ জানানো হয়। ওনারা হয়তো কোনো সময় শারীরিক, মানসিক এবং আর্থিক দিক দিয়ে সাহায্য করে থাকেন। তাতে আমরা এদের যখন নিমন্ত্রণ হয় আমাদের ক্লাবকে নিমন্ত্রণ করে যায়, আমরাও চেষ্টা করি তাদের উৎসবে সামিল হওয়ার জন্য, এবং আমরা এটা চলে আসছি বিগত স্বাধীনতা আন্দোলনের আগে থেকে। আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের থেকে দেখে আসছি এখানকার পঠন পাঠনের বিষয়। এখানে আগে একটা স্কুল ছিল, এখন দুটো স্কুল হয়েছে। শিক্ষা ব্যবস্থা মান এখানে যথেষ্ট ভালো, এখানকার শিক্ষার হার প্রায় 80%। একটা মানসিংহপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, একটা মানসিংহপুর বালিকা বিদ্যালয়। ছাত্রছাত্রীর সংখ্যাটা কমেছে এই একটাই কারণে, হ্যাঁ, ইংলিশ মিডিয়াম স্কুল কালচারের ভিত্তিতে প্রাইমারি স্কুলের অবস্থাটা একটু জীর্ণ অবস্থা, এবং প্রতিনিয়ত অতি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ও সুস্বাস্থ্যভাবে চলে। এখানে মিড ডে মিলে সপ্তাহে যেরকম ডাল ভাত তরকারি থাকে, একদিন খিচুড়ি হয়, তার সঙ্গে ডিম তো থাকছেই। মানসিংহপুর বালিকা গার্লস বালিকা বিদ্যালয়, ওটা সকালের দিকে অঙ্গনওয়াড়ি স্কুল হয় এবং 10টার পর ওটা আমাদের ডে স্কুল হয়, প্রাইমারি স্কুল।
1: কথা হলো কৌশিক রায়ের সঙ্গে, গ্রামের সংস্কৃতি ও খেলাধুলা চর্চা সম্পর্কে তিনি জানালেন।
2: মানসিংহপুর গ্রামের প্রধান সাংস্কৃতিক বিষয় যেটা হলো, সেটা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যা প্রত্যেকটা ক্লাবেই অনুষ্ঠিত হয়। যে যার ক্লাবের সাধ্য মতো তারা চেষ্টা করে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। আমাদের প্রধান যে পুজো সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী পুজো 5 দিন চলে। 5 দিনে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, গান, আবৃত্তি, অঙ্কন, যাত্রা, নাটক এবং কালচারাল বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। তার সঙ্গে রক্তদান শিবির হয়, এবং আমাদেরও পাশাপাশি আরও ক্লাব আছে, মাতৃসঙ্গ ক্লাব, সেবাব্রতী ক্লাব, তারা তাদেরও দুর্গাপুজো অনুষ্ঠান সাড়ম্বরে পালন করে এবং তারাও তাদের সাধ্যমতো বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান তারা আয়োজন করে। যাই হোক, মানসিংহপুর গ্রামের সাংস্কৃতিক দিক থেকে বলতে গেলে আমরা অনেকটাই এগিয়ে বলতে পারি নিজেদেরকে, কারণ আমাদের এখানে মেন যে জিনিসগুলো হলো সেগুলো হলো শিক্ষা যেরকম আছে, খেলাধুলা যেরকম আছে, সেরকম সাংস্কৃতিক ব্যাপারটাও আমাদের এখানে একটা গুরুত্ব সহকারে দেখা হয়। গান বলুন, আবৃত্তি বলুন, তবলা বলুন, আমাদের এই সাংস্কৃতিক বিভাগগুলোকে আমরা প্রত্যেকটা ক্লাব যদি নিজেরা নিজেদের মতো করে সাজিয়ে নিয়ে চালাতে পারি, আশা করছি আগামী দিনে সাংস্কৃতিক দিকটা আরও উন্নত হবে। আমাদের ক্লাব শুধু নয়, আশেপাশে যে সকল ক্লাব আছে তারা তাদের প্রত্যেক অনুষ্ঠানেই যাত্রা, নাটক, বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করে। তার মধ্যে আমাদের এই যাত্রাটা হারিয়ে যাওয়ারই পথে, কারণ অ্যামেচার দল এখন একটা যাত্রা রাখা খুব মুশকিল, কারণ সেরকম শিল্পী আর আসছে না। তবু আমাদের নিজস্ব এখনও একটা যাত্রা দল আছে, এবং আমরা চেষ্টা করব আগামী দিনেও সেই দলকে টিকিয়ে রাখার। বিভিন্ন জায়গায় তারা কম্পিটিশনের মাধ্যমে যাত্রা পরিবেশন করেন। যাই হোক, আমরা চেষ্টা করব নিজেদের মতন করে আমরা এই সাংস্কৃতিক বিভাগটাকে আরও আগিয়ে নিয়ে যাওয়ার। খেলাধুলা এই জগৎবল্লভপুর শুধু মানসিংহপুর নয়, মানসিংহপুরের মধ্যে জগৎবল্লভপুর ব্লকের খেলাধুলা হচ্ছে একটা বড় ভূমিকা পালন করে, কারণ আমরাও ছোট থেকে বিভিন্ন ক্লাব বলুন, টুর্নামেন্ট বলুন, সরকারি প্রতিষ্ঠানে অনেক খেলাধুলা করেছি এবং এখনকার ছেলেরাও করছে। জগৎবল্লভপুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশন ছিল আমাদের, আমরা সকলেই তার সঙ্গে যুক্ত ছিলাম। আস্তে আস্তে হয়তো মানুষ সময়ের অভাবে খেলাধুলাটা অনেকটা কমেছে, কিন্তু হারিয়ে যায়নি, খেলাধুলা চলছে, চলবে, আশা করব সকলের আশীর্বাদে এই খেলাধুলাটাও আমাদের এখানে থাকবে।
3: কী কী খেলা হতো বা হয়?
2: আমাদের প্রধান খেলা হতো জগৎবল্লভপুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের ফুটবল, ক্রিকেট, ভলি, কবাডি, বিভিন্ন রকম খেলা ওনারা আয়োজন করতেন এবং আমরা প্রত্যেকটা ক্লাব অংশগ্রহণ করতাম। ক্যারাম বোর্ড চলতো, অনেক রকম হকি, যেরকম পারে ক্লাব তাদের নিজের মতো করে খেলাগুলোকে চালিয়ে যেত। আশা করছি আস্তে আস্তে খেলাটা অনেকটা হারিয়ে গেছে, বলবো না যে সবটাই আছে, কিন্তু পরবর্তী প্রজন্ম খেলা চালিয়ে যাবে। আমার নিজের ক্লাব একটা স্পোর্টস ক্লাব, আশা করছি আমরাও এই খেলাটাকে ধরে রাখার চেষ্টা করব। আমাদের এখানে মাঠ তো অনেক আছে, কিন্তু মাঠের পরিকাঠামোগত দিক থেকে সেসব মাঠগুলোর গুণগত মান অনেক নষ্ট হয়ে গেছে। যাই হোক, যে কটা মাঠ আছে, 5টা 7টা বড় বড় মাঠ আছে আমাদের জগৎবল্লভপুর গ্রামের মধ্যে, এবং মানসিংহপুরের মাঠ বলতে আমাদের এই ছোট মাঠ, এইটুকু মাঠেই 4-5টা পাড়ার ছেলেরা আসে, এখানে খেলাধুলা করে, আগেও খেলেছে, এখনও খেলাধুলা করছে, পরবর্তীতেও তারা খেলাধুলা করে খেলাকে চালিয়ে যাবে। আমাদের গ্রামে প্রাকৃতিক

0: পরিবেশ খুব সুন্দর, আমাদের সবুজ গ্রাম যেটা বলা চলে, আমাদের এখানে নোংরা নেই, আবর্জনা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। চেষ্টা করি আমরা সকলে এইটুকুটা যাতে রাখা যায়, গ্রামটাকে নিজেদের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন চেষ্টা করব আমরা সেই দিকেই। এখানে 100 দিনের প্রকল্পের কাজ হয়েছিল, 100 দিনের কাজে এখানে রাস্তাঘাট পরিষ্কার, পুকুর পরিষ্কার, এখানে যেসব ড্রেন আছে সেসব ড্রেন পরিষ্কার, বিভিন্ন রকম পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে 100 দিনের কাজকে আমি বলবো তারা যথেষ্ট চেষ্টা করেছে বা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। পানীয় জলের কোনো অসুবিধা নেই, বিদ্যুতের কোনো অসুবিধা নেই, সব দিক থেকেই আমরা মোটামুটি এগিয়ে আছি।
1: এই গ্রামে কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন বহু মানুষ, পাশাপাশি আছেন অন্য পেশার মানুষজন, জানালেন মলিন মাখাল।
2: এই অঞ্চলের কুটিরশিল্প আগের থেকে অনেক উন্নত। আমরা যে সময় কাজ করেছি সেই সময় আমরা মেশিনে প্রথমে পাখা টানা ছিল, ওই সাইকেলের আপনার সাইকেলের চাকা দিয়ে দড়ি দিয়ে মেশিনে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে, তখন কারেন্ট বলে কিছু ছিল না, ঠিক আছে, ওই হাতে হ্যান্ডেলে পাখার মতো টেনে মেশিনে মাল কাটা হতো, ঠিক আছে, এই আপনার ইলেকট্রিক জব। তা এখন কারেন্ট এসেছে, অনেক উন্নত হয়েছে, লেথ ক্যাবিস্টন আপনার ইলেকট্রিক পার্টস, ইলেকট্রনিক সব পার্টসের কাজ হয়। হ্যাঁ, এখানে অন্তত 1500 ঘর আছে, অন্তত মানসিংহপুরে 1500 ঘর আছে, ক্যাবিস্টন প্রতি ঘরে ঘরে আছে, ঠিক আছে, আগের থেকে অনেক উন্নত, তবে কম্পিটিশন মার্কেট হয়ে গেছে। আগে যে পজিশনটা ছিল, আয় ছিল, সেইটা অনেক পরিশ্রম করে করতো, আগে 8 ঘন্টা যে কাজটা করতো এখন সেখানে 12 ঘন্টা করতে হচ্ছে কি 16 ঘন্টা করতো। আমরা এখানে বড়বাজার কলকাতা সাপ্লাই করা হয়, মিউজিক লাইনের কাজ আছে, বড়বাজারে আপনার ইঞ্জিন পার্টসের কাজ আছে, কাঁচামাল সাধারণত আপনার হাওড়ার ওদিক থেকে এদিকে আসে, এখানে অনেক দোকান আছে, এখান থেকেই কেনা হয়, মিল থেকে এখানে দোকানে দোকানে আসে, দোকানে থেকে মাল লোক কেনে। এই কাজগুলো শুধু সংসার নয়, আগের থেকে আমার এই বলছিলাম আগেই যে আমরা যে সময় কাজ করেছি অনেক কষ্ট করে করেছি, এখন তুই সহজেই লোক লোন পাচ্ছে, ওই লোন পেয়ে আপনার অনেক একটা জায়গায় দুটো জায়গায় চারটে, একটা ফ্যামিলিতে 3-4 ছেলে মেয়ে আছে, মেয়েরাও কাজ করছে, এখন এই ক্যাবস্টনে মেয়েরাও কাজ করছে। আগে আমরা কাজ করতে ভয় পেতাম, ভার্নিয়া মাইক্রোমিটার ধরে কাজ করতে ভয় পেতাম, এখন কিন্তু লোকের এতটা ভয় নেই, সাহস আছে, অনেক চাষের কমে গেছে, চাষের দিকে কেউ যাচ্ছেই না। চাষে আগে যে মানুষ আমাদের গ্রামের লোকেরাই আগে আমরা দেখেছি আমার পিস্তত দাদা সব ন্যাঙ্গল দিয়ে এ করতো, মানে ঘরোয়া লোকেরাই চাষ করতো, এখন চাষই পাওয়া যাচ্ছে না, সব এই ইন্ডাস্ট্রিয়াল লেগে লেগে।
3: বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল,
1: গান শুনলাম, শিল্পী সর্বাণী চক্রবর্তী।

বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দুবো লাল গেন্দা ফুল।

ভাব ছাড়ে সি ভাবলে হবে কি, চিংড়ি মাছের ভিতর কইরা তাই ঢালছে ঘি, আর নিজের হাতে ভাব ছাড়ে সি ভাবলে হবে কি, চালুর চুল লম্বা কোচা খুলি খুলি যায়, দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়, কালো জলে হে কুচলা তলে হে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, মেদিনীপুরের আয়না শিরণ বাঁকুড়ার ওই ফিতা, আর যতন কইরা বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা, মেদিনীপুরের আয়না শিরণ বাঁকুড়ার ওই ফিতা, আর যতন কইরা বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা, পেছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, কালো জলে হে কুচলা তলে হে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আর কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা, কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আর কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা, কালো জলে হে কুচলা তলে হে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, আজ সারা না।

ঘুরে দেখলাম হাওড়া জেলার মানসিংহপুর গ্রাম। আহা, এমন গ্রাম ঘুরে দেখতে খুব ভালো লাগে, তাই তো আপনাদের সেই গ্রামের কথা শোনাই। বাংলার মুখ আজ এ পর্যন্ত। আবারও কথা হবে আগামী শনিবার বেলা ১২টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা শ্রুতমা মুখোপাধ্যায়। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

এতক্ষণ শুনলেন বাংলার মুখ, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আমি প্রফেসর ডক্টর জয়দেব রায়, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান। মায়েদের উদ্দেশ্যে একটি কথা আমি জানাতে চাচ্ছি, মাতৃদুগ্ধের কোনো বিকল্প হয় না। এই মাতৃদুগ্ধের বাচ্চাকে খাওয়ালে এটা বাচ্চার তো বিভিন্ন ধরনের উপকার হয়েই থাকে, মায়ের উপকার হয় এবং ফ্যামিলিরও উপকার হয়। এই মাতৃদুগ্ধ বাচ্চা হওয়ার সাথে সাথেই শুরু করতে হবে, এক ঘন্টার মধ্যেই বাচ্চাকে স্তন্যপান করাতে হবে। তার কারণ, এর মধ্যে যে কলস্ট্রাম জাতীয় জিনিসটি থাকে সেটা বাচ্চার জন্যে খুবই উপকারী। এবং ওই যে মাতৃদুগ্ধ খাওয়াতে আপনি শুরু করলেন, ছমাস পর্যন্ত মাতৃদুগ্ধ ছাড়া অন্য কিছু খাওয়াবেন না, জল শুদ্ধন খাওয়াবেন না, অন্য কিছু তো ছেড়েই দিন, জলও দেবেন না। আপনার যে মাতৃদুগ্ধ ঠিক হচ্ছে সেটা বোঝা

জন্য উপায় হচ্ছে দেখবেন শিশু 24 ঘন্টায় 6 বা তার বেশি ইউরিন করছে, এবং যখনই আপনি স্বাস্থ্য করতে যাবেন বা ডাক্তারের কাছে যাবেন তখন যে যদি বাচ্চার ওজন করেন তাহলে দেখবেন বাচ্চার ওজন ঠিকমতো করে বাড়ছে। বাচ্চার ওজন যদি ঠিকমতো করে বাড়ে এবং বাচ্চার ইউরিন যদি 6 বা তার বেশি সময় হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার দুধ ঠিকমতো হচ্ছে। 6 মাসের পর থেকে আপনি অন্যান্য খাবার শুরু করতে পারেন, তার কারণ 6 মাসের পর থেকে এনার্জি নিডের জন্য, প্রোটিন নিডের জন্য, গ্রোথের জন্য অন্যান্য খাবারের দরকার হবে। শিশুকে স্তন্যপান করান, স্তন্যপানের কোনো কিছু বিকল্প হয় না।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছে চন্দ্রচূড় সরকার। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হয়েছে। আগেই জানানো হয়েছে ডিজিটাল পদ্ধতিতে দুটি পর্যায়ে হবে এই গণনার কাজ। প্রথম পর্যায়ে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনুমারেশন বা স্বশুমারি প্রক্রিয়ায় ac.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। এই পর্যায়ের দ্বিতীয় ধাপে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং বা বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। পরবর্তী পর্যায়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রত্যেক পরিবারের সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনসংখ্যা গণনা করা হবে। জনগণের সাহায্যের জন্য জাতীয় স্তরে একটি 24 ঘন্টার হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। রাজ্য স্তরে সাধারণ নাগরিকেরা 033-2335-9503 নম্বরে যোগাযোগ করতে পারবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে গণনাকর্মীদের সঙ্গে সহযোগিতা করার জন্য রাজ্যের নাগরিকদের কাছে আহ্বান জানিয়েছেন। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে শিলিগুড়িতেও আজ শুরু হয়েছে জনগণনার কাজ। শিলিগুড়িতে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ এদিন ফর্ম পূরণ করেন। আজ সকালে পুর নিগমের আধিকারিকরা ও কর্মীরা তাঁর বাড়িতে যান। বাড়িতে বসেই নিজের মোবাইলে সমস্ত তথ্য জমা করেন মন্ত্রী। এদিকে পুরুলিয়া জেলাতেও আজ জনগণনার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বিস্তারিত আলোচনা করেছেন। রাজ্যে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের পড়ুয়াদের ইস্কনের মাধ্যমে মিড ডে মিল দেওয়ার কাজ আজ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুপুর 12টা নাগাদ কলকাতার তারাতলায় ইস্কনের অন্নামৃত রান্নাঘরে এই প্রকল্পের সূচনা করেন। পরিষ্কার পরিচ্ছন্নভাবে পড়ুয়াদের খাবার প্যাক করে দেওয়া হবে। এতে আলাদা করে থালা ধোয়া মোছার ব্যাপার থাকবে না। উল্লেখ্য, ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার দিতে রাজ্য সরকারের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সেদ্ধ ডিম দেবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন। ছাত্রছাত্রীরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য ইতোমধ্যেই মিড ডে মিলের বাজেট বাড়িয়েছে রাজ্য সরকার। এর আগে প্রাথমিকে 6.78 টাকা বরাদ্দ ছিল, বর্তমানে তা বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। সদ্যজাত শিশুদের স্তন্যপান বিষয়ে সচেতনতা গড়ে তুলতে সারা বিশ্বের সঙ্গে রাজ্যেও 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয়। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে প্রচার সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ি জেলাতে প্রশাসনের তরফ থেকে ও জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কর্মসূচি নেওয়া হয়েছে। মুর্শিদাবাদের পদ্মাপাড় সংলগ্ন এলাকায় ফের ভাঙন শুরু হয়েছে। লালগোলা ব্লকের তারানগরে কিছুটা মাটি ধসে পড়লেও ভাঙনের মাত্রা বেশি ছিল রঘুনাথগঞ্জ 2 ব্লকের রাধাকৃষ্ণপুর গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত বৃহস্পতি ও শুক্রবার প্রায় 10 বিঘা জমি নদীর তলে তলিয়ে গিয়েছে। পাটসহ পাটের জমি থেকে মাটি ভেঙে পড়ছে পদ্মায়। এই এলাকায় ভাঙন রোধে কোনো কাজ হয়নি বলে অভিযোগ। ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক বাড়ছে বাসিন্দাদের মধ্যে। ডানকুনি স্টেশন সীমান্ত আজ রাত 10:30 থেকে আগামীকাল ভোর রাত 4:30 পর্যন্ত মোট 6 ঘন্টা ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই কারণে আজ হাওড়া থেকে 2টি ও বাড়ুইপাড়া, শিয়ালদা, মশাগ্রাম ও বর্ধমান থেকে 1টি করে ট্রেন বাতিল থাকবে। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরবর্তী খবর 12:50।
0: আকাশবাণী

কলকাতা গীতাঞ্জলি। এখন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। হিমালয় সংলগ্ন জেলাগুলির অন্যান্য অংশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার দু একটি জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর।

0: শুনছেন অতুল প্রসাদের গান, এবারে শিল্পী পাহাড়ি সান্যাল।
1: জল কহে চল মোর সাথে।

অতুল প্রসাদের গান শুনছিলেন পাহাড়ি সান্যালের কণ্ঠে। এবারে শোনাব দ্বিজেন্দ্র গীতি, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন অতুল প্রসাদের গান এবং দ্বিজেন্দ্র গীতি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন আকাশবাণীর স্টুডিও থেকে সংগৃহীত রম্যগীতি।

আজকে রম্যগীতির শুরুতেই শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় শ্যামল গুপ্তর কথায় এবং পি ভি কৃষ্ণামূর্তির সুরে

শুনছেন রম্যগীতি। এবারে জ্ঞানপ্রকাশ ঘোষের কথায় শিল্পী ললিতা ঘোষ।

এবারের রম্যগীতি, গীতিকার প্রণব রায়, সুরকার এবং শিল্পী জগন্ময় মিত্র।

আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। পরবর্তী গানের ক্ষেত্রেও শিল্পী এবং সুরকার সতীনাথ মুখোপাধ্যায়, গীতিকার শ্যামল গুপ্ত।

আজকের শেষ সম্মুগীতিটি দ্বৈতকণ্ঠে মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং পুরবী দত্তর কণ্ঠে। গান লিখেছেন আশানন্দন চট্টোপাধ্যায় এবং সুর করেছেন সত্যজিৎ মজুমদার।

নমস্কার, আমি ডাক্তার পার্বতী সেনগুপ্ত, শিশু রোগ বিশেষজ্ঞ এবং ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি। নতুন মায়েদের বলছি, সন্তানের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য আপনার সন্তানের 6 মাস বয়স অবধি শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এমনকি তাকে জলও খাওয়াবেন না। মায়ের দুধ শিশুর জন্য একমাত্র ও সম্পূর্ণ আহার। এতে আপনার সন্তান শরীরে, মনে এবং বুদ্ধিমত্তায় হবে সম্পূর্ণ সুস্থ এক মানুষ।

একটু পরেই শুনবেন খবর। এখন বাংলা খবর।

আকাশবাণী খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন। তিনি 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন পরীক্ষায় অনিয়ম রুখতে সংসদে পাশ হওয়া পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। দিল্লিতে পড়ুয়াদের বিক্ষোভের ঘটনায় তরুণ তরুণীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানোর পরিবর্তে দেশ গঠনের স্বার্থে তাদের সঠিক দিশা দেখানো উচিত বলে প্রধানমন্ত্রী মত প্রকাশ করেছেন। ভারত ও চীনের মধ্যে আজ সিকিমের নাথুলা গিরিপথ দিয়ে বাণিজ্য পুনরায় শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাখচির সঙ্গে টেলিফোনে বার্তালাপ করেছেন। উড়িষ্যায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরামে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এস আব্দুল নাজির, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। যাত্রী টার্মিনালের উদ্বোধন করে প্রধানমন্ত্রী গ্রিন ফিল্ড বিমানবন্দরটি হেঁটে প্রদক্ষিণ করেন। শ্রী মোদী বিমানবন্দরটির খুঁটিনাটিও পর্যালোচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঐতিহ্যপূর্ণ থিমসা নাচের অনুষ্ঠান পরিদর্শন করেন। প্রায় 13,500 আদিবাসী মহিলা এই অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশের আদিবাসী সংস্কৃতি একাধিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী একাধিক প্রকল্পের শিলান্যাস এবং সূচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আজ একদিনের অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি প্রথমে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগপুরামে প্রায় 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করছেন। অন্ধ্রপ্রদেশ সফর শেষে প্রধানমন্ত্রী কর্ণাটকের মহীশূরে পৌঁছবেন। সেখানে 1892 সালের নভেম্বরে ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের মহীশূর সফরের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুবকেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধন করবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এক জনসমাবেশে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন পরীক্ষায় অনিয়ম রুখতে সংসদে আনা পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। এর ফলে বিলটি আইনে পরিণত হল। গত বৃহস্পতিবার সংসদে এই বিলটি পাশ হয়। পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করার পাশাপাশি পরীক্ষায় দুর্নীতি ও অনিয়ম রোধ করাই এই আইনের লক্ষ্য। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত আর্থিক জরিমানা এবং অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কঠোর শাস্তি সংস্থান রয়েছে এই আইনে। মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই আইনে প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে দৈনন্দিন বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। থানায় অভিযোগ নথিভুক্ত হওয়ার তারিখ থেকে 2 মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারোর প্রতি অশালীন শব্দ প্রয়োগ করে, কটূক্তি বা ঘৃণা প্রদর্শন করে কোনো সমস্যার সমাধান হয় না। তিনি বিপথগামী তরুণদের প্রতি সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, তাদের শাস্তি দেওয়ার পরিবর্তে দেশ গঠন ও জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সঠিক পথে পরিচালিত করা উচিত। নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জাতীয় রাজধানীর যন্তরমন্তরের সাম্প্রতিক পড়ুয়াদের বিক্ষোভের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সেখানে কয়েকজন বিরূপ মনোভাবাপন্ন শিক্ষার্থী তাঁকে এবং তাঁর প্রয়াত মাকে লক্ষ্য করে কুরুচিকর ভাষা ব্যবহার করেছিল। এ ধরনের আচরণের কারণে সমাজে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তবে একথা মনে রাখা প্রয়োজন যে শৈশব হল শিক্ষা, ভুল করা এবং সেই ভুল সূত্রে নেওয়ার একটি পর্যায়।
1: বচপন মে গলতিয়াঁ হতি আর বচপন মে গলতিও সে সুধরনে কা অবসর ভি হতা হ্যায়। এক গুমরাহ বচ্চে হ্যায়, উনকো রাহ দিখানা হামারা কাম হ্যায়। উনকো সজা দেনা, আদালতোঁ কে চক্কর কটওয়ানা, সমাজ মে উনকো প্রতারিত করনা, ইসসে হাম পরিস্থিতিয়াঁ নাহিঁ বদল পায়েঙ্গে। মে উনহে মাফ করনা চাহতা হুঁ। সমাজ ভি মেরি ইস বাত কো স্বীকার করে। মে ইন বচ্চোঁ কো কহতা হুঁ, বচ্চো আও, হাম দেশ কে লিয়ে সাথ মিল করকে আগে বড়ে।
0: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপের কথা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফেসবুক পোস্ট রেস্ট্রিক্ট করার জেরে কেন্দ্রীয় সরকার সমাজ মাধ্যম সংস্থা মেটার গ্লোবাল টিমকে তলব করেছে। তাদের অ্যালগোরিদম কিভাবে কাজ করে সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে। জম্মু কাশ্মীরের কুলগাম জেলার কেলাম এলাকায় সন্ত্রাসী হামলায় আহত এক শ্রমিক শ্রীনগরের হাসপাতালে আজ সকালে মারা গেছেন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হল দুই। গতকাল সন্ধ্যায় এক ইটভাটায় কর্মরত এই দুই শ্রমিকের ওপর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলা হয় এবং সন্ত্রাসীদের খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। উপরাজ্যপাল মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও শ্রমিকদের হত্যার তীব্র নিন্দা করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী নিহতদের নিকট আত্মীয়দের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মাথাপিছু 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত ও চীনের মধ্যে আজ সিকিমের নাথুলা গিরিপথ দিয়ে বাণিজ্য পুনরায় শুরু হতে চলেছে। কোভিড-19 কারণে 2020 সাল থেকে 6 বছর ধরে এই পথে বাণিজ্য স্থগিত ছিল। এর ফলে সীমান্ত লাগোয়া এলাকার পরিবহন সংস্থা ও সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, 4 দশকেরও বেশি সময় বন্ধ থাকার পর 2006 সালে নাথুলা দিয়ে দুদেশের মধ্যে বাণিজ্য ফের চালু হয়েছিল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘুচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ওই অঞ্চলে সংঘাত পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের হামলার লক্ষ্যবস্তু করা কখনোই উচিত নয়। এ ধরনের যে কোনো হামলার নিন্দা করে ভারত। তিনি বলেন, ভারত সর্বদা আলোচনা ও কূটনীতির পক্ষে। অর্থনৈতিক সম্পর্ক সচিব সুধাকর ডালেলা রিপাবলিক অফ বেনিনের জাতীয় দিবস উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সমাজ মাধ্যমের এক বার্তায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী ডালেলা ফের ভারত ও বেনিনের মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপনের অঙ্গীকারের কথা ঘোষণা করেন। এক বৈঠকে অর্থনৈতিক সচিব দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক ক্ষেত্রে সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়বদ্ধতার কথা ব্যক্ত করেন। ভারত আসন্ন 18 ব্রিক্স শিখর সম্মেলনে অংশ নেওয়ার জন্য রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা এখবর নিশ্চিত করেছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন বলে গত বুধবার সে দেশের বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছিল। উল্লেখ্য, আগামী 12 সেপ্টেম্বর নতুন দিল্লিতে ভারতের পৌরোহিত্য শুরু হতে চলেছে দুদিনের ব্রিক্স শিখর সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। জর্ডনে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন এবং কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার সহ দেশটির জ্বালানি পরিকাঠামোতে আঘাত হানার কথা ওয়াশিংটন ভাবছে বলে একটি মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর। ইউক্রেনের কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় 3 জন প্রাণ হারিয়েছেন। আহত 12 জনেরও বেশি। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, সলোমিয়ানস্কি জেলায় 5তলা একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেতরে কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। ওড়িশায়

বন্যা পরিস্থিতি এখন উদ্বেগজনক। বেশ কয়েকটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করায় শতাধিক গ্রাম জলমগ্ন। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ সকালে বন্যা কবলিত ভদ্রক, বালাসোর, জাজপুর ও কেওনঝড় সহ কয়েকটি এলাকা পরিদর্শন করবেন, খতিয়ে দেখবেন ত্রাণ ও উদ্ধার কাজ। এদিকে হীরাকুদ বাঁধে জলস্তর 625 ফিটে পৌঁছেছে। জলের গতি অব্যাহত রাখতে খুলে দেওয়া হয়েছে 22টি গেট। নদী সংলগ্ন এলাকায় গ্রামগুলির পাশাপাশি চাষের ক্ষেতেও জল ঢুকেছে, বিঘ্নিত স্বাভাবিক জনজীবন। কমনওয়েলথ গেমসে জুডোয় প্রথমবার 2টি সোনা পেয়ে ইতিহাস করেছে ভারত। অস্মিতা দে এবং হর্ষ সিং ভারতের হয়ে কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জয় করেন। যামিনী মৌর্য রূপো জেতেন। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে 85.83 মিটার দূরত্বে বর্ষা নিক্ষেপ করে নীরজ চোপড়া রূপো পেয়েছেন এবং যশবীর সিং ব্রোঞ্জ জেতেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন। তিনি 18,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন পরীক্ষায় অনিয়ম রুখতে সংসদে পাশ হওয়া পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। খবর এখন এই পর্যন্ত, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে চন্দ্রচূড় সরকার। পশ্চিমবঙ্গে আজ জনগণনার কাজ শুরু হয়েছে। আগেই জানানো হয়েছে ডিজিটাল পদ্ধতিতে দুটি পর্যায়ে হবে এই গণনার কাজ। প্রথম পর্যায়ে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা সেলফ এনুমারেশন বা স্বশুমারি প্রক্রিয়ায় ac.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। এই পর্যায়ের দ্বিতীয় ধাপে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিং বা বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। পরবর্তী পর্যায়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রত্যেক পরিবারের সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রকৃত জনসংখ্যা গণনা করা হবে। জনগণের সাহায্যের জন্য জাতীয় স্তরে একটি 24 ঘন্টার হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। রাজ্যস্তরে সাধারণ নাগরিকেরা 033-2335-9503 নম্বরে যোগাযোগ করতে পারবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে গণনা কর্মীদের সঙ্গে সহযোগিতা করার জন্য রাজ্যের নাগরিকদের কাছে আহ্বান জানিয়েছেন।
1: এই তথ্য সম্পূর্ণ গোপনীয়, আইনগতভাবে সুরক্ষিত, শুধুমাত্র পরিসংখ্যান পরিকল্পনা উন্নয়নের জন্য ব্যবহৃত হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহার করার সুযোগ এক্ষেত্রে নেই। এই যে ব্যাপক একটি অভিযান যা আমাদের সংবিধান স্বীকৃত বিকশিত ভারতের লক্ষ্যে সেন্সাস সফল হোক এই প্রার্থনা করছি।
0: রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে শিলিগুড়িতেও আজ শুরু হয়েছে জনগণনার কাজ। শিলিগুড়িতে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ এদিন ফর্ম পূরণ করেন। এদিকে পুরুলিয়া জেলাতেও আজ জনগণনার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বিস্তারিত আলোচনা করেছেন। হুগলির চুঁচুড়া রবীন্দ্র ভবনে আজ এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংশোধিত নাগরিকত্ব আইন CAA অনুসারে যারা আবেদন করেছেন তাদের হাতে রাজ্য সরকার নাগরিকত্ব শংসাপত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় এক অনুষ্ঠানে এই শংসাপত্র প্রাপকদের হাতে তুলে দেবেন বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে। এদিকে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR এর সময় নাম বাদ যাওয়ার পর যে 27 লক্ষ বিচারাধীন ভোটার ট্রাইব্যুনালে গিয়েছিলেন তাদের মধ্যে 20 লক্ষ মানুষ ভোটার বা নাগরিক হিসেবে ট্রাইব্যুনালের কাছে দাবি জানাননি বলে রাজ্য সরকার জানিয়েছে। কলকাতার তারাতলায় ইসকন অন্নামৃত ফাউন্ডেশনের মিড ডে মিল কর্মসূচির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ থেকে কলকাতায় মিড ডে মিল সরবরাহ করবে ইসকন। অনুষ্ঠানের প্রথমে পূজার্চনা ও আরতি করে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর আনুষ্ঠানিকভাবে মিড ডে মিল রান্নায় অংশ নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল প্রমুখ। বহুতল নির্মাণের নিষেধাজ্ঞা 15 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে রাজ্য সরকার। মুখ্য সচিব মনোজ আগরওয়াল গতকাল এই নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তারাতলার দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটির চেয়ারম্যান হয়েছেন পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য। আগে এই কমিটির চেয়ারম্যান ছিলেন রাজেশ পাণ্ডে, তিনি দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান হয়ে যাওয়ার পর এই পদে অন্তরা আচার্যকে আনা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার বড়ানগরে বিটি রোডের ওপর স্কুটিতে লরির ধাক্কায় ছিটকে পড়ে আজ সকালে 2 স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 5 ও 7 বছরের শিশু দুটি বড়ানগরের ডানলভ খালসা স্কুলের পড়ুয়া। স্কুল থেকে ফেরার বাবার সঙ্গে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বড়ানগর থানার পুলিশ। অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে

0: রাজ্য সরকার কলকাতা ও শহরতলি এলাকায় 11টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে বাইরের খোলা জায়গায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে থাকা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল থেকে জারি হওয়া এক আদেশনামায় আজ থেকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে। ইস্ট বেঙ্গল ক্লাবের আজ 107তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে সকালে ক্লাব তাম্বুতে এক অনুষ্ঠানে ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর ক্লাব পতাকা উত্তোলন করা হয়। প্রাক্তন খেলোয়াড়, একাডেমি শিক্ষার্থী ছাড়াও বহু সদস্য সমর্থক মাঠে উপস্থিত ছিলেন। সন্ধ্যায় নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল ও সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীকে ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ভারত গৌরব সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি প্রাক্তন অধিনায়ক বলাই মুখোপাধ্যায় ও তরুণ দেকে জীবনকৃতি সম্মান দেওয়া হবে। বিশেষ পুরস্কার পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সক্রিয় মৌসুমী অক্ষরেখা, অনুকূল বায়ুপ্রবাহ এবং প্রচুর পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সতর্কতা। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। অনবরত বৃষ্টিতে বেশ কিছু নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘণ্টায় সবথেকে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে জলপাইগুড়ির দোমোহনীতে 184 মিলিমিটার। স্থানীয় সংবাদ শেষ হল। পরবর্তী খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
3: ফলফাদে।
4: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: এখন মহিলা মহল, ক্রীড়ার ভুবন, উপস্থাপনায় অঙ্কিতা পাল।

নমস্কার, মহিলা মহলে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার, আর ছোট্টবেলায় যখনই স্কুল, আমরা আজকে তো হাফ ডে স্কুলে, তো যখনই ছুটিটা পড়তো এই হাফ ডের, তখনই আমরা কোথাও একটা ঠিক করে নিতাম আজকে কিন্তু খেলতে যাব, আর কালকের দিনটাও ছুটি। যদিও আমরা যে সময়টা বড় হয়েছি সেই 90-এর দশকে, তখন কিন্তু খেলার মাঠের সঙ্গে আমাদের একটা অঙ্গাঙ্গিক যোগাযোগ ছিল। প্রায় প্রত্যেকটি ধরুন পাড়ায় খেলার মাঠ, আর খেলার মাঠ যদিও বা না থাকতো তাহলে বাড়ির উঠোন সেটা তো ছিলই, এবং তার সঙ্গে রাস্তা, সেই রাস্তায় দৌড়োদৌড়ি করে একসাথে খেলার সে এক অন্যরকমের মজা। তো আজকে আমরা একটু খেলা নিয়েই কথা বলবো, যে বিষয়টি আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে খেলার মাঠ। এবং আরও একটি বিষয়

আমরা হয়তো এবং আমাদের যে বাবা মারা রয়েছেন, বর্তমান যুগে যারা বাবা মা হয়েছেন আর কি, তারা এখন অনেকটা সচেতন খেলাধুলা নিয়ে। কিন্তু যদি আমি একটু মফস্বল বা গ্রামের দিকে যাই, সেখানে আমরা দেখতে পাব যে খেলাটাকে আমাদের সেকেন্ডারি অপশন হিসেবে রাখা হয়। এই পড়াশোনা করে যদি একটু সময় পাওয়া যায় তাহলে তুমি খেলতে পারো, আপত্তিটা এখানেই যে সেটা কেন হবে। খেলাটা কিন্তু খুব প্রাথমিক একটা বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ, পড়াশোনার পাশাপাশি এটা ভীষণ ভীষণ প্রয়োজনীয় একটা ব্যাপার এবং বিষয়। এবং আরও একটি বিষয় আপনাদের সঙ্গে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে একটি মেয়ে হয়তো দারুণ ফুটবল খেলে, হতে পারে সে দারুণ ব্যাডমিন্টন খেলে, কিন্তু তাকে বলা হয় যে এই যে ফুটবল খেলছো ছেলেদের সঙ্গে হাফ প্যান্টি পরে, বিয়ে দিতে কিন্তু সমস্যা হবে, তার শারীরিক গঠনে পরিবর্তন আসবে এবং লোকে কি বলবে। এই যে তিনটে শব্দ, লোকে কি বলবে আর যে শারীরিক গঠনের যে পরিবর্তন হবে, এই দুটো কথার মধ্যে দিয়ে মেয়েটিকে কিন্তু একটা সময়ের পর, ছোটোবেলায় অ্যালাউ করা হয় কিন্তু তার পরবর্তীতে কিন্তু এই কথাগুলো তাদের শুনতে হয়। হাফ প্যান্ট পরে খেলা, বিভিন্ন রকমের টোন টিটকিরি এখনও কিন্তু আমাদের সমাজে রয়েছে, এখনও কিন্তু আমাদের চারপাশে মেয়েদের এই যে খেলা এবং খেলতে এবং খেলোয়াড় হয়ে ওঠার যে স্বপ্ন, সেটাই কিন্তু আমরা প্রাথমিকভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে পুরুষতান্ত্রিক মানসিকতা। শুধুমাত্র পুরুষরা কিন্তু নন, কারণ পুরুষতান্ত্রিক মানসিকতাটা বহন করেন একটি ছেলেও হতে পারে, একটি মেয়েও হতে পারে। বাড়ির যে মহিলাটি রয়েছেন একটু বয়স্কা হতে পারে বা মা হতে পারে, অনেক সময় কিন্তু তারাও বিভিন্ন ধর্মীয় এবং সমাজের যে গোড়ামি, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছেন না, যার জন্য তারাও কিন্তু ওই ধারণার বশবর্তী হয়ে বহন করে এই ধরনের কথাগুলো বলছেন। কিন্তু একটুখানি ভেবে দেখুন, আমরা যদি কোনো মেয়ে বা একটি ছেলে যেই হোক না কেন, তারা যদি খেলার মাঠে যায়, খেলার মাঠ কিন্তু আমাদের চরিত্র গঠন করে এবং আমাদের যে লিডারশিপ কোয়ালিটি সেটা তৈরি করে, আত্মবিশ্বাস তৈরি করে। এবং বর্তমান যুগে দাঁড়িয়ে খেলা মানুষকে কিন্তু একটা জীবিকার সন্ধানও দিতে পারে। এই যে ধারণাগুলো আমাদের ভেঙে বেরিয়ে আসতে হবে, খেললে ছেলেদের মতো চেহারা হয়ে যায় না। আর খেলাটা এই যে লোকে কি বলবে সেই ভাবনা থেকে কিন্তু আমাদের কোথাও গিয়ে একটু বেরিয়ে আসতে হবে। আর বিয়েটাই কিন্তু মানুষের জীবনে একমাত্র মাপকাঠি হতে পারে না। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি বা রোজকার জীবনে অনেকের সাথেই কথা হয়, মেয়েরা কিন্তু বর্তমান যুগে যে সমস্ত মেয়েরা বড় হচ্ছে, তারা কিন্তু অনেকেই এই ধারণা থেকে অনেকটা বেরিয়ে এসেছে। তাদের বক্তব্য, আমরা খেলবো, চাকরি করব, বিয়ে হবে না হবে না, তারা কিন্তু সেই বিষয়টা নিয়ে অতটা ভাবিত নয়। মুশকিল হচ্ছে যখন তাদের উপর কোনো একটা বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে, এই চাপিয়ে দেওয়া জায়গাটা থেকে সে হয়তো খুব একটা বাধ্য, মানে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সেই খেলা থেকে সরে আসছে। হতে পারে যে তার হয়তো ইচ্ছে ছিল খেলোয়াড় হওয়ার, কিন্তু তার সেই স্বপ্নটা পূরণ হলো না, পরিবারের চাপে হতে পারে এবং সমাজের চাপে হতে পারে। আমরা এই যে বিষয়গুলো, সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম জিনাত রেহেনা ইসলামের সঙ্গে, যিনি পেশায় একজন শিক্ষিকা এবং অবশ্যই একজন সমাজকর্মী। আমরা এই বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলেছিলাম, তার কথার মধ্যে উঠে এসেছে এই যে একটা বৈষম্য, ছেলেরা খেলবে, ছেলেরা ফুটবল খেলবে, মেয়েরা কেন ফুটবল খেলবে, একটু বড় মেয়েরা কেন ফুটবল খেলবে, এই যে বৈষম্য এবং বাড়ির কাজ তাদের করতে হবে, এবং এই বাধাগুলো আসছে অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়ির যে মহিলাটি রয়েছেন, বর্ষীয়ান মহিলা থাকতে পারেন, তার কাছ থেকে। তো এই জায়গাটা ছেড়ে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে, কারণ একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের অধিকার কিন্তু আমাদেরই, সেটা কিন্তু অন্য কেউ এসে আমাদের হাতে তুলে দেবে না। আমরা কিন্তু সবটাই করতে পারি, শুধু আমাদের যে সুযোগ, সেই সুযোগটা আমাদের কাছ থেকে কেড়ে নিলে হবে না। আমাদের যে খেলার মাঠ,

0: এটা কিন্তু আমাদেরই, আমরাও বল খেলতে পারি, আমরাও ক্রিকেট হাতে মাঠ জয় করতে পারি। শুনে নি জিনাত রেহনা ইসলাম এই বিষয়ে কি বলছেন।
1: খেলার মাঠে লিঙ্গ সমতার দিন বদলের পাঠ। আসলে এই বিষয়টা নিয়ে বলতে শুরু করলে পুরো জীবন জুড়ে এর স্পর্শ রয়েছে। নমস্কার, আমি জিনাত রেহনা ইসলাম। এই বিষয়টি নিয়ে আমার অভিজ্ঞতার কথা এবং পরিস্থিতির কথা এবং সর্বোপরি মেয়েদের জীবনের কথা আমি আমার ভাষায় বলছি। আমরা যখন লিঙ্গ সমতার কথা বলি, তখন বেশিরভাগ সময় কর্মক্ষেত্র, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি, কিন্তু আসলে লিঙ্গ সমতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শুরু হয় কোনো একটা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে, এবং সেখান থেকে যখন একটি মেয়েকে খেলার মাঠে পাঠানো হয়। কারণ মাঠে বাচ্চারা শুধু খেলতে শেখে না, তারা সহযোগিতা, জয় পরাজয়, নিয়ম মেনে চলা, অন্যকে সম্মান করা, এই যে সমতাভিত্তিক যে মূল্যবোধ সেগুলো শেখে। কিন্তু আমরা যে সমাজে বাস করি, সেখানে ছোটবেলা থেকে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা পৃথিবী তৈরি করা হয়। ছেলেকে বলা হয় যাও মাঠে খেলো, আর মেয়েকে বলা হয় রোদে যেও না, কালো হয়ে যাবে, বা এভাবে দৌড়েও না, দেখতে খারাপ লাগবে, বা মেয়েদের মাঠে বেশিক্ষণ থাকার দরকার নেই। এই যে এই কথাগুলোর একটা অদৃশ্য সীমারেখা আছে, এই সীমারেখা মেনে চলতে গিয়ে মেয়েদের আত্মবিশ্বাসের জায়গাটা নষ্ট হয়, সঙ্গে সঙ্গে স্বাধীনতার ধারণা বদল হয়, এবং নেতৃত্ব শুধুমাত্র ছেলেদেরই হবে এইরকম একটা ভাবনা তাদের হৃদয় এবং মস্তিষ্ক দখল করতে থাকে। কিন্তু একটা বিষয় যদি আমরা ভাবি, যেটা আমরা সকলেই জানি, একটা জীবন পেরোনোর পর একটি মেয়ে বোঝে যে কেউ জন্মগতভাবে নেতা হয় না, নেতৃত্ব করার সুযোগ দিতে হয়, এবং সেই সুযোগ খেলার মাঠে, শ্রেণীকক্ষে, এইরকম জায়গায় বা প্রতিবেশীর মধ্যে থেকে ধীরে ধীরে তৈরি হয়। আসল সুযোগ সে পায় আসলে খেলার মাঠে। একটা বাচ্চা যখন একটা টিমকে পরিচালনা করে, সিদ্ধান্ত নেয়, তখন তার মধ্যে গড়ে ওঠে দায়বদ্ধতা, এবং সে বুঝতে পারে যে তার সামনের দিনটা কিভাবে তার দল এগিয়ে নিয়ে যাবে এবং তাকে কিভাবে দলকে সামনের দিকে নিয়ে আসতে হবে। এই ক্ষমতা মেয়েদের সামনে যদি নাই দেওয়া হয়, সে সুযোগই যদি না দেওয়া হয়, মেয়েদের নেতৃত্ব মেনে নেওয়ার মতো সে জায়গা যদি তৈরি না হয়, তাহলে কখনোই এই বৈষম্যের সীমারেখা দূর করা অসম্ভব। আমরা যখন নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়া মেয়েদের আত্মবিশ্বাস দেখি, মানুষের দৃঢ়তা দেখি, সেটা কিন্তু সত্যিই যারা খেলার মাঠের বাইরে বড় হয়েছে তাদের সঙ্গে একটা সূক্ষ্ম ফারাক শুধু নয়, বেশ মোটা দাগের ফারাক দেখতে পাওয়া যায়। তাই খেলাধুলাকে শুধুমাত্র আমরা শারীরিকভাবে নয়, এটা যে আমাদের মানসিকভাবে, সামাজিকভাবে শক্তিশালী করে ওঠার যে হাতিয়ার, সেই হাতিয়ারটাকে কিন্তু আমরা প্রথমেই ফেলে দিই। একই সঙ্গে ছেলেদেরকেও গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয়, যে শিক্ষাটা তারা নিজের জীবনে প্রয়োগ করতে পারে। যেমন মেয়েরা দুর্বল নয়, তারা সমানভাবে দক্ষ, একই সঙ্গে তাদেরকে নিয়ে খেলো, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করো, সমান ক্ষমতা নিয়ে করো। এই শিক্ষা আমাদের বহু আগে থেকে দেওয়া শুরু হয়েছে হয়তোবা, কিন্তু পরিবেশের মধ্যে দিয়ে যেখানে আমরা ছেলে মেয়েকে বড় করছি, সেখানে কিন্তু এগুলো শুধুমাত্র আদর্শের কথা মনে হয়। বাস্তবে গিয়ে দাঁড়ায় ওই মাঠে কালো হয়ে যাওয়া, ওই বেশিক্ষণ মাঠে থাকা ছেলেদের মতো হয়ে যাচ্ছে, এর তো বিয়ে হবে না, বা একে আমরা কিভাবে রাখবো, এ তো ছেলেদের সঙ্গে ছেলেদের মতো করে বড় হচ্ছে। আমরা যখন বলি নারীর ক্ষমতায়ন, তখন আমরা শুধুমাত্র চাকরি বা অর্থনৈতিক স্বাধীনতার কথা বলি না। ক্ষমতায়ন শুরু হয় তখন যখন একটা মেয়ে নির্ভয়ে এবং নিশ্চিন্তে মাঠে নেমে বলে যে আমি সবার সঙ্গে খেলবো, ছেলেরা মাঠে আছে বলে ওই মাঠে যাব না এমন নয়, আমি সকলের সঙ্গে সমানভাবে খেলবো। এবং গ্রামে শহরে যদি আমরা দেখি তাহলে দেখব যে বেশিরভাগ মাঠই কিন্তু ছেলেদের দখলে থাকে, মেয়েরা একটা কোণায় দাঁড়িয়ে থাকে, ডাকলে আসে না এবং তারা খুব সংকুচিত হয়। তারা এটা বিশ্বাস করে যে মাঠটা হয়তো শুধু ছেলেদেরই,

0: সামান্য একটা অংশ পেলেই হবে এবং নিজের অধিকার এবং স্বপ্নের জায়গাটা সেভাবে সীমিত করতে থাকে। পরিবার, বিদ্যালয়, ক্লাব, প্রশাসনিক দায়িত্ব বা যে কোনো ক্ষেত্রেই স্বাচ্ছন্দ্য হওয়ার ক্ষেত্রে এটি প্রধান বাধা। সামান্য যে অংশটুকুতে তাকে দুই পায়ে দাঁড়াতে দেওয়া হয়, সে স্বাচ্ছন্দ্যটুকুই তার মনে হয় তার ভাগ্যের ব্যাপার। সে বিরাট কিছু পেল, এই যে সে খোলা মাঠে এসে দাঁড়াতে পারছে এটাই কি কম, সেটা তার মনে হতে থাকে। তাই সমতার ভাষাটা কিন্তু প্রথম থেকে তার মনে তৈরি হয় না। আমাদের দেশে অসংখ্য নারী ক্রীড়াবিদ তৈরি হচ্ছে, মেয়েরা অংশগ্রহণ করছে, এত কিছু দেশের মুখ উজ্জ্বল করছে, এত কিছু বলার পরেও গ্রামগঞ্জে কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি। আসলে একটি মেয়ে মাঠে নামতে যখন কারো অনুমতি চাইবে না তখন, এবং একটি ছেলের জয় যখন তার সঙ্গে সমানভাবে উপভোগ করতে পারবে সেদিনই আমার মনে হয় যে পুরোপুরি সমতার ধারণাটা এগিয়ে আসবে। এবং মেয়েদের আমরা সমাজের সেই দিনটা দেখাতে চাই যেখানে সে নিজে কারো অনুমতি ছাড়া মাঠে নামবে, খেলবে, ট্রফি নেবে, বাড়ি আসবে, গর্বের সঙ্গে পরিবারের সঙ্গে হাত মেলাবে এবং আনন্দ করবে। ধন্যবাদ।
1: সময় তো বলছি এবার যাওয়ার পালা। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আজ যেতে যেতে এই গানটি রইল আপনাদের জন্য। সকলে ভীষণ ভালো থাকবেন। এতক্ষণ আমি অঙ্কিতা ছিলাম আপনাদের সাথে।

0: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজের পরিবর্তনের কাণ্ডারি হওয়ার। আমাদের আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে।
1: আজকে নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন নলিনী রঞ্জন মণ্ডল, লতা বিতান, গুড়দহ, শ্যামনগর, উত্তর চব্বিশ পরগনা থেকে। আমরা ধন্যবাদ দিই নলিনীবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম মুখোশের আড়ালে মুখ।
2: এটা তো আমাদের চন্দ্রকান্তর ঘর, তা তুমি কে বাছা?
3: ঠাকুমা, এটা আমি ভাড়ায় নিয়েছি।
2: ও, তা টুংটাং শব্দ শুনতে পাচ্ছি, কি কাজ করছো তুমি?
3: ঠাকুমা, আমি তো শ্যাকরা, সোনার উপর কাজ করি।
2: ও, তাই নাকি, তাহলে তো ভালোই হয়, ধার বাকি পাবো তো বাছা?
3: নিশ্চয়ই পাবে ঠাকুমা, গ্রামে যখন এসেছি তখন সবার সুবিধা অসুবিধাকে দেখতে তো হবেই।
2: তা তোমার বাড়ি কোথায়?
3: আমার বাড়ি সেই ডায়মন্ড হারবারের কাছে।
2: বাপ রে বাপ, অত দূর থেকে এখানে এসেছো শ্যাকরাগিরি করতে?
3: কি আর করব ঠাকুমা, গয়নার কাজ শিখেছি, চুপ করে ঘরে বসে থাকবো? তবে আমাদের এলাকাতে কাজ আছে, কিন্তু কারিগর অনেক বেশি, তাই এদিকে চলে এলাম।
2: তা বাছা ভালোই করেছো, আমারও একটু কাজ করানোর আছে।
3: নিয়ে এসো না, নিশ্চয়ই করে দেব। তবে ঠাকুমা, নিশ্চয়ই বুঝতে পারছো সব রকম কাজ এই গ্রামে বসে করা সম্ভব নয়, কিছু কিছু কাজ শহর থেকে করিয়ে এনে দিতে হবে।
2: হ্যাঁ, সে তো জানি ভাই, কিন্তু
3: না না না, দুশ্চিন্তা করতে হবে না, অনেকের কাজ নিয়ে কারখানায় দিয়ে এসেছি, আরও কটা অর্ডার এসেছে, এবারে তুমি যদি দাও তাহলে সবার সঙ্গে তোমারটাও করিয়ে এনে দেবো।
4: ও শ্যাকরা ভাই, আমার কতদূর কি হলো?
3: আরে দাদা, তুমি এসে গেছো, তোমার কাজ মনে হয়ে গেছে, এবারে যেদিন যাব সেদিনই এনে দেব।
4: ঠিক আছে, তাই দিও। তা ঠাকুরমা, তুমি কি গয়না টয়না গড়াবে নাকি?
2: হ্যাঁ ভাই, নাতনিটা তো শিয়ানা হয়ে গেছে, ভাবছি সামনের মাঘ ফাগুনের দিকেই শুভ কাজটা সেরে ফেলবো, তাই আগে ভাগে।

0: এই বন্ধক দিয়ে
1: ওটা না হয় করলে, কিন্তু আরো খরচ তো আছে।
0: সে দেখা যাবে, ঘরে চাল আছে, পুকুরে মাছ আছে, বাগানে কিছু সবজিও হবে, আরো কিছু কিনলেই।
1: তাহলে লেগে পড়ো, স্যাকরা এখন বাড়ির কাছে, সুবিধে হয়েছে, আমিও কিছু কাজ করাচ্ছি।
0: তাহলে স্যাকরা বাবা দু একদিনের মধ্যে এসে আমার অর্ডারটা আমি দিয়ে যাব। হ্যাঁ ভালো কথা, মজুরি টজুরি
2: ওসব নিয়ে ভাবতে হবে না ঠাকুমা, তোমরা তো বাইরেও টুকিটাকি কাজ করিয়েছো, দেখবে তার থেকে অনেক কম নেব।
0: ঠিক আছে ঠিক আছে, তাহলে কাল পরশু নাগাদ একদিন আসছি, আজ তাহলে চলি বাছা।
1: তা ভাই ভবতোষ, তোমার সঙ্গে পরিচয় হলো, কিন্তু তোমার পদবী কি সেটা তো জানতে পারলাম না।
2: শীল।
1: শীল তার মানে পরামানিক।
2: হ্যাঁ দাদা, আমার তো আবার তরজাগানের নেশা।
1: ইয়া বলো কি, তুমি তরজাগান করো?
2: আরে হ্যাঁ দাদা, তাই ভাবলাম সেলুন নিয়ে পড়ে থাকলে শখ মেটাতে পারবো না, তার চেয়ে স্যাকরার কাজ শিখলে ব্যবসার ফাঁকে ফাঁকে তরজা গাইতেও যেতে কোনো অসুবিধা হবে না।
1: এই এই ভবতোষ ভাই, এই শোনো না, তুমি কখনো তরজা গায়ক ভীমচন্দ্র হালদারের নাম শুনেছ?
2: ভীমচন্দ্র? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি শুনেছি, তবে দেখিনি।
1: শুনেছ ভাই রে? ভাই আমি সেই বান্দা।
2: আরে তুমি, কি সৌভাগ্য আমার, ভাসতে ভাসতে একেবারে তোমার কাছেই চলে এলাম। বাহ বাহ, খুব ভালো হলো, একজন সমমনস্ক মানুষের সঙ্গ পেলাম। এক লাইনের মানুষ না হলে আলোচনা ঠিক জমে না।
1: আয় না ভাই, আয় না, দুই ভাই একদিন আসর বসাই।
2: আরে দাদা, তাহলে তো খুব ভালোই হয়, অনেক দিন আসরে উঠিনি, কোথায় হবে?
1: কোথায় আবার, তোর দোকানের সামনে এই মাঠে হবে, তোকে কিছু ভাবতে হবে না, পাড়া থেকে আমি শ্রোতা জোগাড় করব। তবে ভাই ঢাক কাঁশি এইসব জোগাড় হবে না, পরের আসরে দেখা যাবে।
2: ঠিক আছে ঠিক আছে, প্রথমটা তো এমনি হোক।
1: আচ্ছা
3: ওই দেখো, ঠাকুমাও তরজা শুনতে এসেছে।
0: হ্যাঁ ভাই, আমাদের ভীম গান করবে আর আমি শুনবো না? তাছাড়া ওই স্যাকরা ছেলেটাও তো আছে।
3: ও ঠাকুমা, স্যাকরাটা কেমন গো?
0: একদিন তো কথা বলে দেখলাম, মন্দ নয়, আমি কিছু কাজ করতে দিয়েছি ওকে।
3: ও তাই নাকি, তুমি দিয়েছ? আমার মেয়েও বলছিল একটা নথ গড়িয়ে দিতে। এ ওই তো ওই তো, দুজনে আসছে, এবার শুরু হবে। এই সবাই সবাই চুপ করো চুপ করো।
2: প্রথমে উপস্থিত শ্রোতাগণকে আমার ভক্তিপূর্ণ প্রণাম।
0: ছেলেটা খুবই বিনয়ী।
2: আজ আমরা দুজনে তরজা গান গাইতে আসরে নেমেছি, তবে আমাদের কোনো বাদ্যযন্ত্র নেই, আশা করি আপনারা এটাকে মানিয়ে নেবেন।
3: আরে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা তো আমাদের পাড়ার ব্যাপার।
4: হ্যাঁ হ্যাঁ, আমরা গান শুনলেই হবে।
2: তাহলে দাদা তুমি শুরু করো।
1: শোনো শোনো জনগণ, একটা কথা কই, ভবতোষদার জাত ব্যবসা ছেড়ে ফেলেছে হইচই।
3: দারুণ দারুণ।
2: আমি দাদা ক্ষুদ্র

0: মানুষ সামান্য পুঁটি মাছ অল্প জলে লাফালাফি করাই আমার তো কাজ।
1: সেলুন খুলে আবার যদি হাতে কাঁচি তোলে, এক পোচেতে হাজার চুল কাটে এই ছেলে।
2: জমে গেছে, জমে গেছে।
0: তুমি বড় দাদার মতো তোমার সম্মান করি, কথার খোঁচা দিলে পরে আমি লাজে মরি।
1: বাপ ঠাকুরদার জাত ব্যবসা আর ধরে না মনে, স্যাকরা হয়ে গয়না গড়ে লড়ে কবি গানে।
0: কর্ম করে খাচ্ছি আমি, করছি তো না চুরি, গয়না ছেড়ে বানাচ্ছি না পকেট কাটা ছুরি।
1: আরে পকেট কেটে অসৎ হওয়া মোটেই ভালো নয়, দেশটা তাতে গোল্লায় যাওয়ার লাগে বড় ভয়।
0: গ্রামবাসীদের

0: বাহ বাহ বাহ, সাধু ভবতোষ, সাধু সাধু সাধু।
1: বাহ, বেশ গাইলি তো বাছা, বেঁচে থাক বাবা বেঁচে থাক, গ্রামবাসী তোর সঙ্গে থাকবে। যাক, একটু কাজের কথা বলি, তা আমার গয়নার কি খবর?
2: ঠাকুমা, তুমি একদম চিন্তা করো না, সামনে সপ্তাহে যাব, তখন সবার জিনিসগুলো একসঙ্গে এনে দেব।
1: আচ্ছা, আর উনিও কিছু কাজ করাবে।
2: তা আপনি গয়না বানাবেন?
3: হ্যাঁ দাদা।
2: তাহলে কাল সকালবেলা একবার আসুন না, মাপঝোপ করে দামটাম বলে দেব। এখন অর্ডার দিলে সামনে সপ্তাহে এদের সঙ্গে আপনারও ডেলিভারি দিতে পারবো।
3: ঠিক আছে, আমি তাহলে কাল সকালে আসব।
2: ঠিক আছে।
1: কদিন ধরে আসছি আর ফিরে যাচ্ছি, দেখছি দোকানটা বন্ধ। তা আজ প্রায় দু সপ্তাহ হতে চলল, শ্যাকরাটা যে কোথায় গেল! ওই তো, ওই তো ভীম দাঁড়িয়ে আছে। ভীম, এ ভীম, এদিকে একবার আয় বাছা। কি রে, মুখ এত শুকনো কেন?
0: সবই তো জানো, কি আর বলবো ঠাকুমা, তোমার মতো আমিও দুশ্চিন্তায় আছি।
1: তোর মুখ শুকনো দেখে বুঝতে পারছি, তা শ্যাকরার কোনো খোঁজ পাসনি?
0: কই আর খোঁজ পেলাম, ওর বাড়ি কোথায় তাও জানি না।
1: আসবে কি না কে জানে, আমাদের উচিত ছিল ওর ঘর বাড়ির খোঁজ নিয়ে তবে ওকে জিনিস তৈরি করতে দেওয়া। ওর জিনিসপত্রগুলো আছে?
0: জিনিস বলতে তো ওই কটা হাতুড়ি, হাপড়, ফু দেয়া পাইপ আর একটা ছোট কাঠের বাক্স, এছাড়া টুকটাক কিছু ওই তো পড়ে আছে।
1: সর্বনাশ! আমার কয়েক হাজার টাকার সোনার উপর গয়না ওর কাছে আছে রে।
0: আরো অনেকের আছে, সবাই আসছে আর ফিরে যাচ্ছে।
1: কি করি বাছা, বুঝতে পারছি না, তোর কথায় ভরসা পেয়ে এগিয়েছিলাম।
0: আমি কি করব ঠাকুমা, আগে থেকে তো ওকে চিনতাম না, শুধু তরজা গাওয়ার নেশায় ঘনিষ্ঠ হয়েছিলাম। আমার নিজের অনেকগুলো টাকা জলাঞ্জলি গেল।
1: হায় হায় হায় রে, এতগুলো টাকা যদি মার খেয়ে যায় তাহলে তাহলে আমার নাতনিকে আর বিয়ে দিতে পারবো না। আমি এখন কি করি? হায় হায় হায়।

0: শুনলেন নলিনী রঞ্জন মণ্ডলের লেখা নাটক মুখোশের আড়ালে মুখ।
1: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।
2: আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে। আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040।

0: आकाशवाणी कोलकाता गीतांजलि।
1: This is Akashwani, your Kamsamiti weather bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Andaman Nicobar Islands. A squall passed over Srivijayapuram and Andaman Nicobar Islands from southwesterly direction and maximum speed of 56 km per hour from 12:45 to 12:46 Indian Standard Time. Very light to moderate rainfall occurred at district of Submarine West Bengal and heavy to heavy rainfall over Jalpaiguri, Alipurduar, Kuchbihar, Submarine West Bengal and also over Bihar. Very light to moderate rainfall occurred over Sikkim and Andaman Nicobar Islands, Gangetic West Bengal and few places over Odisha. Very light to light rain occurred over Jharkhand. Gusty winds were recorded about two places in Odisha and Andaman and Nicobar Island. Chief amount of rainfall received Andaman and Nicobar Island, Port Blair 2 cm, Long Island 2 cm, Sankosti 5 cm, Gaihar 3 cm, Dhagrakota 3 cm as well as Daspala 2 cm each. Weather forecast for the next 48 hours, light to moderate rain or thunder shower to be over district over Sub-Island West Bengal as well as Andaman and Nicobar Island as well as Sikkim. Light to moderate rain over 24 Parganas South, 24 Parganas East Midnapur, Birbhum, Nadia, Murshida, district of Gangetic West Bengal and light to moderate thunder shower over places like Gangetic West Bengal, Bihar, Odisha and Jharkhand. Weather warning for the next 48 hours, heavy to very heavy rainfall for about 7 to 20 cm likely to be over Darjeeling, Kalimpong, Jalpaiguri, Kuchbihar and Alipurduar districts of Submarine West Bengal. Heavy rainfall for about 7 to 11 cm to be over Sikkim, Bihar, Odisha, Nicobar Islands and North Dinajpur district of Submarine West Bengal. Thunderstorm with gusty winds reaching up to 40 to 50 km per hour to be over Jharkhand, Andaman and Nicobar Island as well as thunderstorm with gusty wind reaching up to 30 to 40 km per hour to be over Bihar, Odisha, South, 24 Parganas, East and West Midnapur, Bakura, East and West Bardhaman, Birbhum and Murshidabad districts of Gangetic West Bengal. Forecast for Kolkata and neighborhood for the next 48 hours, generally cloudy sky with light rain, maximum temperature to be around 33 degrees Celsius and minimum to be around 28 degrees Celsius respectively. There is no weather warning for the fishermen of West Bengal coast, whereas for Andaman and Nicobar coast, there is a squally wind with speed reaching up to 35 to 45 km per hour, occasionally gusting to 55 km per hour is likely to prevail along in all shores of Andaman and Nicobar coast from 3rd to 5th of August 2026. Fishermen are advised not to venture into the sea in the offshores of Andaman and Nicobar coast from 3rd to 5th. As well as there is swell surge of 17.0 to 20.2 second period of 1.6 to 1.7 meters of height forecasted from 23 to 30 hours on 2nd of August 2026. It is advised there is a possibility of surging waves. Boats supply with utmost vigilance and recreation with due care. You were listening to the Midday Weather Bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Andaman and Nicobar Islands.
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ 56 কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে শ্রীবিজয়পুরামের ওপর দিয়ে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু একটি জায়গায় অতি ভারী বৃষ্টি এবং বাকি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বিহারের দু একটি জায়গায় মাঝারি বৃষ্টি হয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ওড়িশা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি অঞ্চলে দমকা হাওয়া রেকর্ড করা হয়েছে। সকাল 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে পোর্ট ব্লেয়ার, সুরি, পশ্চিম মেদিনীপুর, তিলপাড়া, ব্যারেজ 2 সেন্টিমিটার, দুর্গাপুর, নলহাটি, কান্দি, দেবাগ্রাম, লুচিপুরে 1 সেন্টিমিটার করে, আলিপুরদুয়ার 11 সেন্টিমিটার, জলপাইগুড়ি, ফালাকাটা 9 সেন্টিমিটার, ধূপগুড়ি, কোচবিহার 8 সেন্টিমিটার করে, নীলগিরি, ধারাকোটে, বাহাঙ্গায় 3 সেন্টিমিটার করে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ শনিবার হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলায় সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের

বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 224 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার অনেক অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমের বেশিরভাগ অঞ্চলে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলায়, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্কতায় জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কালিম্পং এবং কোচবিহারের দু একটি অঞ্চলে। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা। ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি অঞ্চলে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওড়িশা, বিহার, 224 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদের দু একটি অঞ্চলের উপর দিয়ে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং জেলার দু একটি অঞ্চলের উপর দিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা 7 থেকে 11 সেন্টিমিটার রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সিকিম, বিহার, ওড়িশা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ দিনাজপুর জেলার দু একটি জায়গায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি অঞ্চলের উপর দিয়ে এবং ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বিহার, ওড়িশা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দু একটি অঞ্চলের উপর দিয়ে আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ এবং আগামীকাল প্রধানত মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি, দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের জানানো হয়েছে। ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে, কখনো কখনো বেড়ে 55 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে 3 অগস্ট থেকে 5 অগস্ট এর মধ্যে। মৎস্যজীবীদের 3 অগস্ট থেকে 5 অগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। জানিয়ে দেব গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই 2:30 শুনবেন লাইভ ফোন ইন সাঁওতালি অনুষ্ঠান, মাতৃদুগ্ধ খাওয়ানোই সর্বোত্তম, এ বিষয়ে ডাক্তার লক্ষ্মীমণি মুর্মুর সাক্ষাৎকার। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় থাকছে ক্রীড়াঙ্গন, চোখ বল চ্যাম্পিয়নশিপ নিয়ে একটি অনুষ্ঠান। এটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, উপস্থাপনায় মিতুল সাহা। গ্রামীণ শিশুদের অনুষ্ঠান 5:30 ঋদ্ধিমান এক ছোট্ট তারা, ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সাঁওতালি অনুষ্ঠান 6:05 শুনবেন লোকগীতি, পায়রানি মুর্মু ও সহশিল্পীবৃন্দর কণ্ঠে। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে অসহযোগ আন্দোলনের গুরুত্ব সম্পর্কে বলবেন ছায়া হেমব্রম, লোকগীতি ধানু হাঁসদা, সতীশ রায় মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। 6:40 কিষাণ বাণী, রূপক অনুষ্ঠান সবুজ আঁচল, ভারতের লক্ষ্যে মহিলা কৃষক, আলোচনায় ডাক্তার মানসী চক্রবর্তী এবং পল্লবী চট্টোপাধ্যায়ের সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক। কৃষক ও তার পরিবার 7:10 মায়ের দুধ, এই বিষয়ে ডাক্তার আনন্দচন্দ্রের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। বিচিত্র সংবাদ 7:30, রাত 8টায় অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন, উপস্থাপনায় বিতান দে। রাত 9টায় কীর্তন মানসী ঘোষ দস্তিদারের কণ্ঠে। 9:15 রজনীকান্তের গান অসীম কুমার ঘোষ। 9:30 সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান মুখোমুখি, প্রখ্যাত কবি অরুণ মিত্রের সাক্ষাৎকার নিয়েছেন সুরজিৎ ঘোষ। অখিল ভারতীয় সঙ্গীত সভা রাত 10টায়, কর্ণাটকী সঙ্গীতের দ্বৈত পরিবেশনায় চিন্ময়া সিস্টার্স উমা এবং রাধিকা, আকাশবাণী চেন্নাইয়ের নিবেদন। রাত 11টায় এসরাজে লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন সমর্পিতা বসু, বাংলা আধুনিক এবং ছায়াছবির গান রাত 11:10।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে বিকেল 5:10 অতুল প্রসাদের গান, মানসী ঘোষ দস্তিদার, 5:20 উর্বাশী উপস্থাপনায় রোশান মুরারকা, পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান তাপ্তি চট্টোপাধ্যায়, 6:10, 7:10 নজরুল গীতি শর্মিলা দত্তর কণ্ঠে, দর্পণ রোশান মুরারকার উপস্থাপনায় 7:30।

8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 এ সপ্তাহে সংসদে, 8:30 কাহাকাশা উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ স্পটলাইট, 9:16, 9:30 সাহিত্য ভারতী, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, হিন্দি ছায়াছবির গান রাত 11:10। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এখন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি হচ্ছেন তালমাখন পুন সাই মরগেল তরি গেটোডে তরি মিটারে এহবে না তিহিয়া সান্তাড়ি আখড়া

0: ᱟᱭᱩᱢᱟᱹᱱ ᱠᱟᱛᱮᱫ ᱡᱟᱦᱟᱸ ᱟᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱡᱟᱦᱟᱸ ᱵᱟᱰᱟᱭ ᱡᱚᱝ ᱛᱮᱫᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱮ ᱟᱵᱚ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱮ ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚᱱ ᱟᱭᱩᱢᱟᱹᱱᱮᱫ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱜᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸ ᱵᱚ
1: দেবশঙ্কর মাইতি বলছি, আপনাদের অনুষ্ঠান ভালো হচ্ছে, আমি রেডিও রেপারে শুনছি,
0: হ্যাঁ মাইতিবাবু আপনাকে ধন্যবাদ। মেনখান এই প্রোগ্রামটি কেবলমাত্র সাঁওতালি ভাষাভাষী শ্রোতাদের জন্যে, আমরা কাজেই বাংলাতে প্রশ্ন নিতে পারছি না, এই জন্য আমরা দুঃখিত। হয় আদৌ নয় না ফিডিং বোতল করে না কথাই লিখে থানা গিদ্র এঙ্গাত যখন তোয়াই নিউ উচয়ে কেনা আদৌ ইন মাড়াং তে আয়া চেকনা হাইজিন মেইনটেন্স না দরকার মেনা ওকালকে ভাবতে সাফ সুতরে তাহেনা চেকনা প্রিপারেশন কো মেনা তিয়ানি বাবতে নাসনা লেমে
2: তোয়া নিউ মাড়াং রে যা যদি ফিডিং বোতল রে বলে আ যদি ফিডিং বোতল রে তো ফিডিং বোতল মোটামুটি একদম মানে যাতে বেস্তে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, বেসিক হাইজিন মেনটেন থাকে না ফিডিং বোতল মানে ইউজ পরে ওনা করে না যত রকম পার্টস যাহা কো ইয়ে যত সাবান সাবনতে সে দাঁতে বেস্ট লেখা সাফা হয়ে ওনা পরতে ওরগুম দাঁতে মানে একদম হেঁটেজ দাঁতে পাঁচ খোনা দশ মিনিট ভাগে ঠিক হেঁটেজ কাতে ওনা কো সাফা হয়ে এনা পরতে রুম টেম্পারে চাতে ভাগে ঠিক বদ্ধ হয় মা রুম টেম্পারেচার রহড় মা ওনা পরতে ওনা দো বেশ চেহারা দহ হয়ে যাতে বাহারে কন্টাক্ট দো বাই হিজুয়া নোয়া দো ফিডিং বোতল রেনা যাহা প্রপার যাহা বো দহ দাড়িয়া যাহা লেকা বেশ তে
0: কি আচ্ছা নিয়ে কো ললো দাতে হেড়ে হিজুয়া
2: হ্যাঁ ললো দাঁতে পাঁচ দশ মিনিট হেঁদে লেখান গে গানোয়া আর নেতার আরো স্টিম যাহা স্টেরিলাইজার কো উডুং গানা যাহাতে স্টিম তে কো মানে সাফায় কো স্টিম তে ওনা কো যাহা কো জীবাণু কো ওনা কো চাবায় কো ওনা হম নেতার উডুং গানা ওনা হম কো ইউজ দাঁড়িয়া
0: আচ্ছা আচ্ছা ওনা কো দো আড়ি আইমা যাহা বোতল কো তাহেনা ওনা করে প্লাস্টিক রেনা বোতল তাহেনা ইনা কো ইউজ চেত না পাই গিয়া
2: যখন গে গিদ্র কো মানে হেলথ ইদি কাতে কথা হয় কানা ওন্ডে মা তো মানে রিকাইয়া পে চেষ্টায় পে যে বেস্ট ধারা মানে বেস্ট যাহা প্লাস্টিক ওনা দো বাং মানে বেস্ট উপাদান কো যাহা ফিডিং বোতল অনকা গে ম্যানুফ্যাকচার করাও তাহে না যাতে ওনা উন মানে লোলো দা রে হেডেক তে হো ওনা দো মানে তোয়ারে দো কোনো এফেক্ট পায় মা অনকা কাতে গে বেস্ট ধারা ফিডিং বোতল দো কিরিং
0: আচ্ছা আচ্ছা হয় বা তিহিয়া নিয়া প্রোগ্রাম এটা মুচাদ সেলাং হেজ গড় কানা আডি আইমা আঞ্জমিয়া কো তিহিয়া নিয়া প্রোগ্রাম রে ফোন লাগি পেরিকো কাটা নিথো পেরিকেট গিয়া ওনা নিয়া নিয়া কানা মেন

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এয়ার অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:56।

আকাশবাণী কলকাতা। শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:12। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজ।

বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন এয়ার অ্যাপে। এখন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা।

0: no llore.
1: শ্রোতা বন্ধুরা, শুরু করছি এক নজরে। কমনওয়েলথ গেমস গ্লাসগো পদকের লড়াইয়ে আজ অন্যতম গুরুত্বপূর্ণ দিন। অ্যাথলেটিক্স, বক্সিং, জুডো, প্যারা অ্যাথলেটিক্স, সাইক্লিং ও বোলিংয়ে একাধিক ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। ভারতের সামনে রয়েছে একাধিক পদক জয়ের সুযোগ। আজ কলকাতা লিগে মুখোমুখি মোহনবাগান ও ক্যালকাটা কাস্টমস। শেষ পাওয়া খবর অনুযায়ী ক্যালকাটা কাস্টমস 1-0 গোলে এই মুহূর্তে এগিয়ে রয়েছে। মেজর লিগ বেসবল MLB হিউস্টন অ্যাস্ট্রোস টেক্সাস রেঞ্জার্সকে 11-2 ব্যবধানে হারিয়ে আমেরিকান লিগ ওয়েস্টের শীর্ষে উঠে এসেছে। স্পেনে আজ অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ক্লাসিকো সান সেবাস্তিয়ান, যেখানে বিশ্বের সেরা রোড সাইক্লিস্টরা অংশ নিচ্ছেন। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচ এবং ঘরোয়া লীগের নতুন মরশুমের সূচনা নিয়ে ব্যস্ত ফুটবল বিশ্ব। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন এক নজরে। এরপর বিস্তারিত খেলার খবর নিয়ে আসব আতশ কাছের তলায় বিভাগে। এছাড়াও

কয়েক বছর ধরে বিগত বছরের জাতীয় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী রাজ্য চকবল দিবসে দলের খেলোয়াড়দের সম্বর্ধিত করা হয়। 2025-26 সালে অন্ধ্রপ্রদেশে জুনিয়র জাতীয় প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ বালিকা দল প্রথম, গোয়াতে সিনিয়র জাতীয় প্রতিযোগিতায় পুরুষ দল প্রথম, মহিলা দল দ্বিতীয় এবং কটকে অনুষ্ঠিত পূর্বাঞ্চলীয় প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় দলই প্রথম স্থান অধিকার করেছে। এই পাঁচটি দলের সমস্ত খেলোয়াড়, কোচ, ম্যানেজারদের পশ্চিমবঙ্গ চকবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই পশ্চিমবঙ্গ চকবল দিবস পালন ও খেলোয়াড়দের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহর দাস, পশ্চিমবঙ্গ চকবল অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি দিবাকর রায়, সম্পাদক হিমাংশু ঘোষ দস্তিদার, সংগঠন সম্পাদক সুব্রত চক্রবর্তী।

শ্রোতা বন্ধুরা, চলে যাব বিস্তারিত খেলার খবর। প্রথমে কমনওয়েলথ গেমস। স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস 2026-এ ভারতে পদকের ঝুলিতে আরও একটি সাফল্য যোগ করলেন ডিসকাস থ্রোয়ার সীমা কালিরামনা। ভারতীয় সময় অনুযায়ী 1 আগস্ট শনিবার ভোরে অনুষ্ঠিত মহিলাদের ডিসকাস থ্রো ফাইনালে তিনি 58.65 মিটার নিক্ষেপ করে ব্রোঞ্জ পদক জয় করেন। ফাইনালে প্রথম 4টি প্রচেষ্টা ফাউল হওয়ার পরেও সীমা অসাধারণ মানসিক দৃঢ়তার পরিচয় দেন। পঞ্চম প্রচেষ্টায় 58.65 মিটার ছুঁড়ে তিনি তৃতীয় স্থানে উঠে আসেন এবং শেষ প্রচেষ্টাতেও সেই অবস্থান ধরে রেখে ভারতের জন্য গুরুত্ব পদক নিশ্চিত করেন। অন্যদিকে অলিম্পিকে ছিলেন আরশাদ নাদিম, এবার রোমেশ থারাঙ্গা পাথিরাগে। দুই বড় ইভেন্টে এভাবেই স্বপ্নভঙ্গ হল নীরাজ চোপড়ার। কমনওয়েলথ গেমস 2026-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে ইতিহাস করলেন শ্রীলঙ্কার রোমেশ। 89.75 মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনার পদক জিতে নিলেন তিনি। তার এই পারফরমেন্স রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হলো ভারতের অলিম্পিক সোনাজয়ী নীরাজ চোপড়াকে। মরসুমের সেরা 85.83 মিটার ছুঁড়েও সোনা অধরাই রইল তার। অন্যদিকে 85.41 মিটার ছুঁড়ে ব্রোঞ্জ জিতে চমক দিলেন ভারতের জসবীর সিং। অন্যদিকে গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস 2026-এ যে কথা আমরা বলছিলাম, সেই টুর্নামেন্টে ভারতের অ্যাথলেটিক্সে এক নতুন ইতিহাস রচনা করলেন তেজস্বিনী শঙ্কর। 10টি ইভেন্ট মিলিয়ে মোট পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হয় পদকজয়ী। ডেকাথলনের দ্বিতীয় দিনে তেজস্বিন অংশ নেন 110 মিটার হার্ডলস, ডিসকাস থ্রো, পোল ভল্ট, জ্যাভলিন থ্রো এবং 1500 মিটার দৌড়ে। প্রতিটি ইভেন্টে ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে তিনি পয়েন্ট সংগ্রহ করেন এবং শেষ পর্যন্ত পদক নিশ্চিত করেন। বিশেষ করে শেষ ইভেন্টে 1500 মিটার দৌড় শেষ হওয়ার পরেই চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এই সাফল্যের মাধ্যমে তেজস্বিনী শঙ্কর কমনওয়েলথ গেমসের ডেকাথলনে পদকজয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ইতিহাস করেছেন। এছাড়াও রয়েছে আরও খবর, জুডো। হ্যাঁ, একই গেমসে জুডো ইভেন্টে ভারত দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। মহিলাদের 48 কেজি বিভাগে স্মিতা দিয়ে ফাইনালে কানাডার হেইডি কোয়াজকে গোল্ডেন স্কোরে 2-1 ব্যবধানে হারিয়ে স্বর্ণ পদক জয় করেছেন। এটি কমনওয়েলথ গেমসের এই বিভাগে ভারতের প্রথম স্বর্ণপদক। পুরুষদের 60 কেজি বিভাগে হর্ষিং ফাইনাল অস্ট্রেলিয়ার জসুয়া কার্ডসকে 10-0 ব্যবধানে পরাজিত করে স্বর্ণপদক জিতেন। তিনি কমনওয়েলথ গেমসে জুডোতে স্বর্ণজয়ী প্রথম ভারতীয় পুরুষ অ্যাথলিট হিসেবে ইতিহাস করেন। অন্যদিকে মহিলাদের 57 কেজি বিভাগে যামিনী মৌর্য ফাইনালে ইংল্যান্ডের অ্যাসেলিয়া ট্রোপাকির বিরুদ্ধে লড়াই করে রৌপ্য পদক অর্জন করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনালে যামিনীর লড়াই ভারতের পদক তালিকায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন করে।

এছাড়াও আজ শনিবার বিকেলে স্কটল্যান্ডের গ্লাসগোর ACC সেন্টার অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের বক্সিং ফাইনালে ভারতীয় বক্সাররা দারুণ সাফল্য অর্জন করেন। দিনের শুরুতেই মহিলাদের 54 কেজি বিভাগের ফাইনালে ভারতের প্রীতি পাওয়ার কানাডার স্কারলেট ডেলগাডোকে 5-0 ব্যবধানে পরাজিত করে ভারতের প্রথম বক্সিং স্বর্ণপদক জয় করেন। শুরু থেকেই আক্রমণাত্মক বক্সিং, নিখুঁত পাঞ্চ এবং অসাধারণ রিং নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি। এরপর মহিলাদের 57 কেজি বিভাগের ফাইনালে ভারতের জ্যাসমিন ল্যাম্বোরিয়া উত্তর আয়ারল্যান্ডের অভিজ্ঞ বক্সার মাইকেলা ওয়ালসকে হারিয়ে ভারতের ঝুড়িতে আরও একটি স্বর্ণপদক যোগ করেন। 3 রাউন্ড জুড়েই জ্যাসমিনের গতি, আত্মবিশ্বাস এবং নিখুঁত কাউন্টার অ্যাটাক তাকে জয়ের মঞ্চে পৌঁছে দেয়। দিনের বাকি ফাইনালগুলিতেও ভারতের একাধিক বক্সার রিংয়ে নামেন। অলিম্পিক পদকজয়ী লাভনীলা বরগোহাঁই, যদুমণি সিং, অঙ্কুশ পাংহাল, অরুন্ধতী চৌধুরী সহ ভারতীয় বক্সাররা সোনার পদকের লক্ষ্যে লড়াই করেন। এবারে কমনওয়েলথ গেমসে ভারতের বক্সিং দল দুর্দান্ত পারফরমেন্স করে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। ভারতীয় বক্সারদের এই সাফল্য দেশের পদক তালিকাকেও আরও সমৃদ্ধ করেছে এবং গ্লাসগো কমনওয়েলথ গেমসের ভারতের অন্যতম সফল ইভেন্ট হিসেবে বক্সিং আবারও নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করেছে। এছাড়াও কমনওয়েলথ গেমসের অ্যাথলেটিক্সে পুরুষদের ট্রিপল জাম্প ফাইনালে ভারত আবারও দুর্দান্ত সাফল্য অর্জন করেন। দুপুরে ভারতের সময় শুরু হওয়া এই প্রতিযোগিতায় ভারতের প্রবীণ চিত্রাফেল অসাধারণ ধারাবাহিকতা বজায় রেখে রৌপ্য

রৌপ্যপদক জয় করেন। অন্যদিকে সেলভা প্রভু থিরু মারানো দুর্দান্ত পারফরমেন্স করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। স্বর্ণপদক জেতেন জামাইকার জর্ডান স্কট। শুরু থেকেই দুই ভারতীয় অ্যাথলিট আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিযোগিতা করেন, একাধিক সফল জাম্পের মাধ্যমে তারা শীর্ষস্থান ধরে রাখেন এবং শেষ পর্যন্ত ভারতের ঝুলিতে একসঙ্গে দুটি পদক এনে দেন। এই জোড়া পদক ভারতের অ্যাথলেটিক্স দলের জন্য বড় সাফল্য, পাশাপাশি 2022 সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমস

এর পরিচয় দিয়ে চলেছেন। শ্রোতা বন্ধুরা, আতুশকাছির তলায় রয়েছে আরও অনেক খবর, তার আগে আমরা চলে যাব একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে, চকবল।

0: কয়েক বছর ধরে বিগত বছরের জাতীয় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী রাজ্য চকবল দিবসে দলের খেলোয়াড়দের সম্বর্ধিত করা হয়। 2025-26 সালে অন্ধ্রপ্রদেশে জুনিয়র জাতীয় প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ বালিকা দল প্রথম, গোয়াতে সিনিয়র জাতীয় প্রতিযোগিতায় পুরুষ দল প্রথম, মহিলা দল দ্বিতীয় এবং কটকে অনুষ্ঠিত পূর্বাঞ্চলীয় প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা উভয় দলই প্রথম স্থান অধিকার করেছে। এই পাঁচটি দলের সমস্ত খেলোয়াড়, কোচ, ম্যানেজারদের পশ্চিমবঙ্গ চকবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই পশ্চিমবঙ্গ চকবল দিবস পালন ও খেলোয়াড়দের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহর দাস, পশ্চিমবঙ্গ চকবল অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি দিবাকর রায়, সম্পাদক হিমাংশু ঘোষ দস্তিদার, সংগঠন সম্পাদক সুব্রত চক্রবর্তী। সেখানে হাজির ছিলেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। এখন শুনব হিমাংশু ঘোষ দস্তিদার কি বললেন।
1: 2012 সালের 12 জুলাই আমরা চকবলটা পশ্চিমবঙ্গে শুরু করেছি, সেই জন্য সেইটা আমাদের একদিক থেকে জন্মদিন এবং আমরা সেটা চকবল লাভার্সরা আমরা এটাকে চকবল দিবস হিসেবেই আমরা পালন করি। তা প্রত্যেক বছরই কোনো না কোনো অনুষ্ঠান হয় আমাদের, কিন্তু যেহেতু বর্ষাটা বেড়ে যাওয়ার কারণে আমরা এই কোনো খেলাধুলার প্রোগ্রামটা করতে পারছি না, যে কারণে আমরা গত বছর থেকে শুরু করেছি এর আগের বছরের অর্থাৎ 25-26 সালের এই বছরে আমাদের ছেলেমেয়েরা জাতীয় পর্যায়ের যে ফলাফল করেছে আর কি, ভালো ফলাফল যারা করেছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব। এই উপলক্ষে আমরা এই 12 জুলাইটা চকবল দিবসটা পালন করছি। এইভাবে ছেলে মেয়েদের অবস্থা বলতে গেলে পারফরমেন্সের দিক থেকে এবছর লাস্ট গত বছরের যে উপলক্ষে আমরা আজকের এই সম্বর্ধনা আয়োজন করেছি তাতে সিনিয়র লেভেলে আমাদের ছেলেরা চ্যাম্পিয়ন, মেয়েরা রানার্স, জুনিয়র লেভেলে ছেলেরা ফোর্থ প্লেস পেয়েছে, মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। সাব জুনিয়র লেভেলের খেলা গত বছরের সংগঠন করতে পারিনি সারা ভারতীয় চকবল, যে কারণে হয়নি। ইস্ট জোনে আমরা ছেলে মেয়ে দুটোতেই চ্যাম্পিয়ন টিম আমরা। সুতরাং এই তিনটে যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের ফলাফলের উপরই আমরা আজকে এদের পুরস্কার।
2: এটা কি আগামী দিনে তাদের অনুপ্রেরণা দেবে?
1: অবশ্যই। দেখেন গত বছরেও আমরা দিয়েছিলাম, এরকম আরও বেশি ছিল সেখানে সাব জুনিয়র লেভেলেও দুটো টিম থার্ড প্লেস পেয়েছিল। এবারে খেলা হয়নি তাই সাব জুনিয়রটা করা গেল না।
0: সুব্রত চক্রবর্তী জানালেন, দলের
3: প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা 12 জুলাই 2012 আমরা এই চকবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল এটা আমরা প্রতিষ্ঠা করি। তারপর থেকে আমরা প্রতি বছর এই দিনটাকে পশ্চিমবঙ্গের চকবল দিবস হিসাবে পালন করে থাকি। আর এই দিনের অনুষ্ঠানেতে আমরা আমাদের সারা বছরে যারা জাতীয় প্রতিযোগিতায় আমাদের যেসব দল রেজাল্ট করে তাদের সদস্যদের, সেই খেলোয়াড়দের কোচ ম্যানেজার সহ তাদেরকে আমরা সম্বর্ধনা জানাই। আজকে আমরা যে অনুষ্ঠানটা করছি সেখানে আমাদের গত বছরে 25-26 সালে জুনিয়র ন্যাশনালে আমাদের ছেলেরা রানার্স হয়েছিল এবং আমাদের সিনিয়র ন্যাশনাল যে হয়েছে এবারে তাতে আমরা ছেলেদের চ্যাম্পিয়ন হয়েছি এবং মেয়েদের রানার্স হয়েছি, গোয়াতে হয়েছে। এর আগে উড়িষ্যাতে আমরা আমাদের ইস্ট জোন চ্যাম্পিয়নশিপে আমাদের ছেলেদের এবং মেয়েদের দুটো টিমই চ্যাম্পিয়ন হয়েছে। তো আজকে আমরা যে এই অনুষ্ঠানে তাদেরকে

0: সম্বর্ধিত করব, পুরস্কৃত করব। আমাদের সভাপতি শ্রী দিবাকর রায় তিনিও আসছেন এখানে, এবং আমাদের যিনি ট্রেজারার আজকে আসতে পারছে না, প্রবোধ মজুমদারও চাকরি সূত্রে পশ্চিমবঙ্গের বাইরে এই মুহূর্তে রয়েছে, কদিন বাদে ফিরে আসবে। যাই হোক, আমরা সকলে মিলে, আমাদের খেলোয়াড়রা সকলে মিলে এই অনুষ্ঠানটাকে আমরা আজকে সংগঠিত করব।
1: আপনাদের তো কোনো বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন অন্তর্ভুক্ত নেই, সেখান থেকে নতুন সরকারের কাছে আপনাদের দাবি কী থাকবে?
0: আমাদের প্রথম দাবিটাই হবে, আমরা আগামী দিনে যেটা বলতে যাচ্ছিলাম, যে পশ্চিমবঙ্গে আমাদের বেঙ্গল অলিম্পিক যে অ্যাসোসিয়েশন আছে, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে আমাদের, আমরা চিঠি দিয়েছি আমাদের অন্তর্ভুক্তির জন্য 2013 সালে, কিন্তু আজ পর্যন্ত কোনো রকমের কোনো রেসপন্স করেননি। অনেক কিছু কারণ যে আমাদের মৌখিকভাবে বলেছে, কিন্তু যে কারণগুলো বলেছে সেই কারণগুলোর মধ্যে কিছু অ্যাসোসিয়েশন আছে তারা কিন্তু ওই কারণের মধ্যে একই জায়গায় রয়েছে, যে ইন্ডিয়ান অলিম্পিকের অ্যাফিলিয়েটেড নয়, কিংবা এখানে অ্যাফিলিয়েটেড নয় বেঙ্গল অলিম্পিকের, শুধুমাত্র মানে রেজিস্টার্ড নয়, এটা এখানে এদের কাছে নমিনেটেড একটা ইয়ে রয়েছে। তো আমরা বলেছি আমাদেরকে অনুমোদন দিতে হবে না, আমাদের অনুমোদন দাও, তোমাদের এখানে রিকগনিশনটা চাইছি আমরা, যে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের রিকগনাইজড অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল চম্পল অ্যাসোসিয়েশন, এইটাই শুধু আমাদের এখন কথা। আর আমাদের আর্থিক অবস্থা তো আমরা প্রত্যেক সময়তেই বলি, আর্থিক অবস্থা আমাদের খুবই খারাপ, নিজেরাই টাকা দিই, টাকা তুলি, কিছু শুভাকাঙ্ক্ষী টাকা দেন আমাদের গার্জিয়ান বা খেলোয়াড় এবং তাদের সংগঠক, তারা কিছু টাকা তুলে দেন, যে কারণে আমরা ন্যাশনালে টিম পাঠাতে পারি। সরকারি সাহায্য আমরা কিছুই পাইনি, যাতে আমরা সরকারি সাহায্য কিছু পাই, অন্যান্য অ্যাসোসিয়েশন যেমন পাচ্ছে 3 লাখ 5 লাখ বছরে পেয়েছে, আমরা সেটাও আশা করি।
2: সেরা খেলোয়াড় বললেন,
3: আমার নাম হচ্ছে অভিজিৎ প্রসাদ, নয়টিতে থাকি, আর এবারে খেলতে গিয়ে আমরা খুব ভালো রেজাল্ট করেছি, চ্যাম্পিয়ন হয়েছি অল ইন্ডিয়াতে, আর আমি বেস্ট প্লেয়ার পেয়েছি, ভালোই পজিশন হয়েছে আমাদের, মানে 10-12 বছরের মধ্যে এবার প্রথম হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল সিনিয়র চকবল টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি।
1: কেমন লাগছে, কেমন ফিলিং?
3: খুব ভালো, খুব দারুণ ফিলিং লাগছে আমাদের, সবাই খুব উৎসাহিত জিনিসটাকে নিয়ে। এরপরে আছে যদি আমরা ইন্টারন্যাশনাল একটা খেলতে পারি, এটাই আমাদের লক্ষ্য। আর পরিবর্তে বছরের মধ্যে এই যে আমরা পজিশনটা অ্যাচিভটা করেছি সেটা আমরা বানিয়ে রাখি, ব্যাস এটাই।
1: অন্য খেলা না বেছে নিই চকবলটা?
3: খেলা আমি আগে খোখো খেলতাম, খুব একটা ইন্টারেস্টটা পাইনি, কিন্তু প্রথম যখন 2012 সালে যখন আমাকে খবর দেওয়া হলো আমার নয়টির মাঠে কীরকম একটা খেলা এসছে, তখন আমি বন্ধু বান্ধবরা বললো কি না এসে দেখিস খেলাটা কেমন, গিয়ে খেলাটা দেখলাম। খেলাটা দেখার পর আমার মানে এমনি ফুটবল থেকে খুব একটা ইন্টারেস্ট ছিল, তার সাথে এই বল সাথে যখন খেলাটা দেখলাম খুব ইন্টারেস্ট হলো আমার, তারপর থেকে ওই হালকা ফুলকা খেলতে খেলতে মানে এমন একটা ইন্টারেস্ট উঠে আসলো কি এর ছাড়া আমি অন্য খেলার দিকে তাকাই না, শুধু এটাই খেলি, আনন্দ পাই খেলে।
2: এতক্ষণ শুনলেন রাজ্য চকবল নিয়ে একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। ফিরে এলাম আতসগাছের তলায় আবারও বিস্তারিত খেলার খবর নিয়ে। আজ কলকাতা লিগে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ক্যালকাটা কাস্টমস। কলকাতা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্ট রিজার্ভকে 1-0 গোলে হারিয়ে বড় চমক দিল কলকাতা কাস্টমস। শুরু থেকেই দুই দলের মধ্যে জমে ওঠে লড়াই, মোহনবাগান বলের দখলে এগিয়ে থাকলেও কাস্টমস সুসংগঠিত রক্ষণ এবং দ্রুত পাল্টা আক্রমণের কৌশল নিয়ে মাঠে নামে এবং সফল হয়। অন্যদিকে গতকাল ডুরান্ট 2026 নিজেদের শক্তির পরিচয় দিল ওয়েস্ট বেঙ্গল। 31 জুলাই অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে সিআইএসএফ প্রোটেক্টার্সকে 8-0 গোলে পরাজিত করে টুর্নামেন্টে অন্যতম বড় জয় তুলে নিল লাল হলুদ শিবির।

অন্যদিকে ভারতীয় ফুটবলে বড় ধাক্কা। ইন্ডিয়ান সুপার লিগের আইএসএল 2026-27 মৌসুম থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে জামশেদপুর এফসি। টাটা স্টিল পরিচালিত ক্লাবটি নতুন ক্লাব নেতৃত্বাধীন কাঠামোর অধীনে অংশগ্রহণের জন্য নির্ধারিত 55 লক্ষ টাকার অংশগ্রহণ ফি জমা না দেওয়ার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত সময়সীমা বাড়ানো হলেও শেষ পর্যন্ত ক্লাব কর্তৃপক্ষ আইএসএলে না খেলার সিদ্ধান্ত জানায়। অন্যদিকে একই সময় অংশগ্রহণ ফি জমা দিয়ে আইএসএলে খেলার বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারকাশি।

থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে খেলো ইন্ডিয়া প্রকল্প এবং জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলির জন্য আর্থিক সহায়তা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। 2026-27 থেকে 2030-31 পর্যন্ত মোট 36,441 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তথ্য অনুযায়ী নতুন বরাদ্দ আগের তুলনায় প্রায় 8 গুণ বেশি। আফ্রিকা মহাদেশে 24 বছর পর বসতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের আসর। দক্ষিণ আফ্রিকার নামিবিয়া এবং জিম্বাবুয়ের যৌথ উদ্যোগে আগামী বছর বিশ্বকাপ আয়োজন করা হবে। এদিন জোহানেসবার্গে এক অনুষ্ঠানে বিশ্বকাপের জন্য নির্বাচিত 12টি কেন্দ্রের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। 2027 বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। সে দেশের 8টি শহরের 8টি কেন্দ্রে হবে বিশ্বকাপের ম্যাচ। জিম্বাবুয়ের 3টি কেন্দ্রে হবে ম্যাচ, নামিবিয়ার উন্ধোকে হবে সে দেশের ম্যাচ। এবার বিশ্বকাপের ফরম্যাটেও বড় পরিবর্তন এনেছে আইসিসি। 2027 সালের আসরে মোট 14টি দল অংশ নেবে এবং 57টি ম্যাচ খেলা হবে। প্রতিযোগিতা 3টি পর্যায়ে অনুষ্ঠিত হবে। শনিবার তাইপিদ ওপেন 2026 ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের তানভি শর্মা মহিলাদের একক ফাইনালে পৌঁছালেও এই BWF সুপার 300 ইভেন্টের সেমিফাইনালে পর্যায়ে তার স্বদেশী উন্নতি হুরার যাত্রা শেষ হয়। তাইপে এরিনায় অনুষ্ঠিত সেমিফাইনালে অবাছাইকৃত বিশ্ব র্যাঙ্কিংয়ে 34 নম্বর তানভি শর্মা মাত্র 33 মিনিটে চাইনিজ তাইপের পঞ্চম বাছাই হুয়াং ইউ হসুনকে 21-17, 21-11 গেমে পরাজিত করেন। রবিবারের শিরোপা লড়াইটি হবে তানভি শর্মার বিরুদ্ধে BWF সুপার 300 ফাইনাল। এর আগে তিনি গত বছরই US ওপেনে রানার আপ হয়েছিলেন। এছাড়াও রয়েছে আরও কিছু খবর। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন কেপ ভার্দের গোলকিপার বোসনিয়া। এবারের আসরে অন্যতম বড় চমক হওয়ায় তারকার আসল নাম জসিমার জোসে ইভোবা দিয়াস, তবে তিনি বোসনিয়া নামেই বেশি সমাদৃত। চিলির ঘরোয়া ফুটবলে নিজেরই ডাক সংবলিত জার্সি পরার বিশেষ অনুমতি পেয়েছেন তিনি। চিলি প্রিমিয়ার লিগ আয়োজক সংস্থা ANFP এর এক সভায় সর্বসম্মতভাবে এই ব্যতিক্রমী সিদ্ধান্ত গৃহীত হয়। শ্রোতা বন্ধুরা, আতশগাছের তলায় খবর রয়েছে আরও অনেক, তবে সময় বলছে আজ এখানেই থামতে হবে। তাই গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই প্রতিদিনই শুনবেন গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন। নমস্কার।

ক্রীড়াঙ্গন আজ পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলেন মিতুল সাহা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী গোপাল প্রামাণিক দাস, গ্রাম ব্রজলাল চক, থানা ভবানীপুর, জেলা পূর্ব মেদিনীপুর থেকে জানাচ্ছেন, শ্রী কার্তিক প্রামাণিক দাস, গড়ন মাঝারি, ১৩ বছর বয়স, উচ্চতা ৪ ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা।

বাংলা গত 9ই আগস্ট 2023 থেকে নিখোঁজ হয়েছেন। আরফাত গায়েন 18 বাঁকি 6 নম্বর বড় বাড়িপাড়া থানা জীবনতলা বারুইপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন শ্রীমতী আসমা খাতুন। গড়ন স্বাভাবিক, বয়স 30 বছর, উচ্চতা 4 ফুট 6 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 4ঠা জুন 2011 থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী রণজিৎ বিশ্বাস, গ্রাম বগুলা কলেজপাড়া থানা হাঁসখালী জেলা নদিয়া থেকে জানাচ্ছেন। কুমারী সঞ্চিতা বিশ্বাস, রোগাটি গড়ন, 17 বছর বয়স, উচ্চতা 4 ফুট 5 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 9ই ফেব্রুয়ারি 2026 থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিআইডি মিসিং পার্সন্স ব্যুরো পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 7,27,000 থেকে জানাচ্ছেন। কুমারী আয়ত্রী রায়, রোগাটি গড়ন, 18 বছর বয়স, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 21শে জুন 2026 থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী শঙ্কর জানা, জালাল খানবার, ডাকঘর কন্টাই, থানা কন্টাই, জেলা পূর্ব মেদিনীপুর থেকে জানাচ্ছেন। কুমারী সঙ্গীতা জানা, গড়ন স্বাভাবিক, বয়স 17 বছর, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 12ই জুন 2026 থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিকানা সিআইডি মিসিং পার্সন্স ব্যুরো পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 7,27,000 থেকে জানাচ্ছেন। শ্রী সত্যরঞ্জন বাগ, গড়ন স্বাভাবিক, বয়স 82 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 3রা জুলাই 2026 রামচন্দ্রপুর তালতলা পেয়ারা বাগান থানা নরেন্দ্রপুর বারুইপুর এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 7,27,000। মিসিং পার্সন স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা 7,01,000। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা।

নমস্কার, আমি ডাক্তার পার্বতী সেনগুপ্ত, শিশু রোগ বিশেষজ্ঞ এবং ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি। নতুন মায়েদের বলছি, সন্তানের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য আপনার সন্তানের 6 মাস বয়স অবধি শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এমনকি তাকে জলও খাওয়াবেন না। মায়ের দুধ শিশুর জন্য একমাত্র ও সম্পূর্ণ আহার। এতে আপনার সন্তান শরীরে, মনে এবং বুদ্ধিমত্তায় হবে সম্পূর্ণ সুস্থ এক মানুষ।

0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে গ্রামের ছোটদের আসর।
1: গ্রাম বাংলার ছোট্ট সোনা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে চলে এসেছি আমি তোমাদের দিদি ভাই স্বাগতা মণ্ডল মল্লিক। আর ছোট্টরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই সকলে ভালো আছো। আর শোনো না, আজকে আমাদের যে অনুষ্ঠানটা নিয়ে আমরা এসেছি, প্রত্যেক শনিবার মাসের প্রথম শনিবার আমরা চলে আসি ছোটদের নিয়ে। বেশিরভাগ সময় হয় কি, আমরা বিভিন্ন গ্রামে গিয়ে ছোটদের নিয়ে অনুষ্ঠান করি, কিন্তু আজকে একটু অন্যরকম। আজকে তোমাদের জন্য কিন্তু একটা চমক রয়েছে। আমাদের আকাশবাণীর স্টুডিওতে আজকে এসেছে তোমাদের জন্য এক বন্ধু। কে? দাঁড়াও, আগে পরিচয়টা তোমাদের সঙ্গে করিয়ে দিই। আজকে আমাদের সঙ্গে রয়েছে 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শিশু শিল্পী হিসেবে বিজেতা ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়। ঋদ্ধিমানের সঙ্গে তোমাদের

0: আলাপটা আগে সেরে নিই। ঋদ্ধিমান, কেমন লাগছে বলো আকাশবাণী স্টুডিওতে এসে?
1: আমার খুব খুব খুব আনন্দ হচ্ছে, আর মানে নতুন একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি এখানে এসে, মানে একটা রেকর্ডিং করার জন্য একটা মানে এরকম রেডিও চ্যানেলে, এত পুরনো একটা জায়গায় এত এত ভালো লাগছে কি বলো।
0: দেখো, আমারও এত ভালো লাগছে তুমি আমাদের এখানে এসেছো। আমিও তোমাকে স্বাগত না জানিয়ে কেমন লাগছে জিজ্ঞেস করতে শুরু করে দিলাম। তোমাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আজকে আমাদের এই অনুষ্ঠান ঋদ্ধিমান এক ছোট্ট তারা, এই অনুষ্ঠানে তোমাকে অনেক অনেক স্বাগত জানাই। এবারে তুমি আমাকে বলো, এই যে একটা বিশাল ব্যাপার, এই এতটুকু বয়সে তুমি একটা জাতীয় পুরস্কার পেয়ে গেলে, কি জানো সিনেমাটা অঙ্ক কি কঠিন, অঙ্কটা কি কঠিন, সিনেমার নাম হলে কি হবে, কি সহজে তুমি পুরস্কারটা পেয়ে গেলে, সেই অভিজ্ঞতাটা কেমন বা সেই আনন্দটা কেমন লাগছিল সেটা বলো।
1: আমার মানে যখন খবর পেয়েছি তখন খুব খুব খুব ভালো লেগেছিল, মানে আনন্দ হচ্ছিল একটা মনের মধ্যে, আর বিশ্বাস করতে পারছিলাম না যে মানে আমি এরকম একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি।
0: তারপরে বিশ্বাস করতে পারছো তো এখন? কত কত চ্যানেল থেকে তোমার শুভেচ্ছা বার্তা আসছে, কেউ না কেউ এসে রোজ তোমার সঙ্গে ইন্টারভিউ নিচ্ছে, তাই তো? তাহলে এখন বিশ্বাস হচ্ছে, তাই তো? তাহলে একটু আমাকে সেই সেই দিনের গল্পটা বলো না, যে তুমি কিভাবে খবরটা পেলে, কে তোমাকে প্রথম খবরটা দিল, একটু বলো আমাদেরকে।
1: প্রথম তো বিকেলবেলায় যখন খবরটা এসছে তখন গীতশ্রী, মানে ডলি, যে
0: মানে তোমাদের যে তিনটে চরিত্র ছিল, কি নাম ছিল? তোমার নাম ছিল বাবিন, আর
1: ছেলেটার নাম ছিল তপময়, আর ওখানকার ক্যারেক্টার নাম টায়ার, আর মেয়েটার নাম, আসল নাম হচ্ছে গীতশ্রী, আর ক্যারেক্টার নাম হচ্ছে ডলি। আমাকেও প্রথম খবর দিয়েছিল ওই ডলি, মানে গীতশ্রীর মা আমার মাকে মেসেজ করে পাঠিয়েছিল। তো প্রথমে ভেবেছিলাম যে গীতশ্রী পেয়েছে, তখন তো খুশি হয়েছি যে হ্যাঁ ও পেয়েছে, তো ভালো কথা। তো এবার দেখছি, পড়ছি, দেখছি আমার নামও লেখা।
0: আচ্ছা,
1: তখন বিশ্বাস করতে পারছি না যে আমি কি করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম। তারপর দেখলাম হ্যাঁ আমিও পেয়েছি, খবর খুললাম তখন মানে ডিক্লেয়ার হচ্ছে।
0: তার মানে কি একটা আনন্দ দেখো, যে ক্লাসে মনে হয় যে সবাই গিয়ে শুভেচ্ছা জানায় যে প্রথম হয় তাকে, তাই না? আর এখানে তুমি দেখলে খবর খুলে যে তোমরা তিনজনেই প্রথম, খুব আনন্দ বলো?
1: খুব আনন্দ।
0: তারপর তিনজনে সেই আনন্দটা নিজেরা সেলিব্রেট করলে?
1: সেলিব্রেশন বলতে এখনো মানে সবাই মিলে গেট টুগেদার এখনো হয়নি, কিন্তু হবে, আর বাড়িতে তো এমনি হয়ে গেছে।
0: বাড়িতে হয়েছে, তাই তো? আর এই পুরস্কারটা যে তুমি নিতে যাবে, এটা কোথায় নিতে যাবে? দিল্লিতে, তাই তো?
1: দিল্লিতে নিতে,
0: হ্যাঁ দিল্লিতে নিতে যাবে। কবে নাগাদ নিতে যাবে?
1: এটা ওই সেপ্টেম্বরের দিকে বলবে আই থিঙ্ক, এখনো ডেট কিছু জানাইনি।
0: এইবার আমি আসি সরাসরি তোমার যে সিনেমা যেটার জন্য তুমি শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে পুরস্কারটা পেলে, অঙ্ক কি কঠিন, যার পরিচালক ছিলেন সৌরভ পালোধি, তাই তো? সৌরভ আঙ্কেলের সঙ্গে এই যে তোমার কাজের এক্সপিরিয়েন্স বা এই সিনেমাটার যে গল্পটা, সেটা একটু বলো আমাদেরকে।
1: আমরা প্রথম অডিশন দিতে গেছিলাম ডিসিএম অফিসে, যেটা বালিগঞ্জে আছে। তো ওখানে 250 জন প্রায় এসেছিল অডিশন দিতে। তো তাদের মধ্যে প্রথম দুটো অডিশন হয়েছে, তো 250 জনেরই অডিশন হয়েছে। তো তার মধ্যে আমরা 3 জন সিলেক্ট হয়েছিলাম। তারপর সিনেমা শুটিং, তারপর রিলিজ,
0: এসব হয়ে গেল। মানে প্রায় 1 বছর ধরে শুটিংটা চলেছিল, তাই তো? তো এবার একটু যে বন্ধুরা তোমার দেখেছে সিনেমাটা, তারা তো গল্পটা জানে, কিন্তু যারা জানে না তাদের জন্য একটু ছোট্ট করে গল্পটা বলে দাও।
1: অঙ্ক কি কঠিন গল্পটাই এডুকেশনের লড়াই নিয়ে। তো অনেক স্কুল যে বন্ধ হয়ে গেল সেটাকে দেখানোর জন্যই সিনেমাটা বানিয়েছে
0: কোভিডের সময়।
1: তো মানে আমি, বাবিন, ডলি আর টায়ার, আমরা 3 জন একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করি। তো তারপর আমরা একটা স্কুলে পড়ি যেখানকার স্কুলটা বন্ধ হয়ে গেছিল। তো আমাদের 3 জনেরই ইচ্ছা, আমি ডাক্তার হব, টায়ার ইঞ্জিনিয়ার হবে, আর ডলি নার্স হবে। তো আমরা একটা আব্বুলিশ বাড়ি, মানে আমরা আব্বুলিশ বাড়ি বলতাম, ওটা হচ্ছে একটা এমন বিল্ডিং যেটা পুরোপুরি কমপ্লিট না, মানে হাফ হয়ে ঠিকঠাক মতো

0: হয়নি ঠিকঠাক,
1: মানে নির্মীয়মান একটাবার।
0: তো ওই বিল্ডিংটায় আমরা একটা হসপিটাল বানাবো ভেবেছি, কারণ আমাদের আশেপাশে যে বস্তিটায় আমরা থাকতাম ওখানকার অনেক মানুষজন মরে যাচ্ছিল চিকিৎসা না পাওয়াতে। তো আমরা ভেবেছিলাম যে একটা হসপিটাল খুঁজবো, খুঁজে সেখানে চিকিৎসা হবে, অক্সিজেন সিলিন্ডার থাকবে, তারপর বেড থাকবে।
1: মানে তোমরা তিনজনে মিলে একটা স্বপ্ন দেখছিলে যে একটা হসপিটাল তোমরা করবে এবং সেখানে সব রকম পরিষেবা, তোমার চারপাশে যেমন বস্তির মানুষ আছে তাদেরকেও যেমন দেবে, পাশাপাশি অনেক গরিব মানুষকে তোমরা সেই পরিষেবাটা দেবে। কিন্তু সিনেমার শেষে কি সেই পরিষেবাটা তোমরা দিতে পারলে? তোমরা কি সেই স্বপ্নটাকে সফল করতে পারলে?
0: হ্যাঁ, মানে আমার বাবা মানে ওখানে রাজমিস্ত্রির কাজ করতো, তো করতে করতে লাংসে ইনফেকশন টাইপের হয়ে গেছিল। একদম গল্পের শেষে আমরা দেখব যে আমার বাবা খুবই অসুস্থ হয়ে গেছে আর কাশছে, তো ইমিডিয়েট অক্সিজেন মাস্ক দিয়ে অক্সিজেন দরকার। আমাদের হসপিটালে নিয়ে গিয়ে আমার বাবাকে অক্সিজেন দেওয়া হলো, দিয়ে ডাক্তার দেখা হলো, অনেক ওষুধ দেওয়া হলো, ট্রিটমেন্ট করা হলো, দিয়ে একটু ঠিক হলো।
1: এবার তুমি যে বলছিলে যে এইখানে যিনি ডিরেক্টর তোমাদের এই সিনেমাটা, তিনি দেখাতে চেয়েছেন যে এডুকেশন সিস্টেমটার জন্যই তিনি এই সিনেমাটা, অনেক স্কুল সেই সময় বন্ধ হয়ে গেছে এবং সেই সময় থেকে অনেক স্কুল এখনো খোলেনি, সেইটাই উনি ওখানে দেখাতে চেয়েছেন এই সিনেমাটার মধ্যে দিয়ে, তাই তো? এবং সেখানকার মূল তিনটে চরিত্র হচ্ছে টায়ার, বাবিন আর আরেকটা ডলি। বেশ, এবারে সেখানে আরো কিছু চরিত্র উঠে এসেছে, যেমন পানুমিত্র চরিত্রটা কাজল, যে একটা নার্সের ভূমিকায় আছে, এবং সেখানে আর একটা খুব ইম্পর্টেন্ট চরিত্র হচ্ছে শাহরুখ আঙ্কেল। তাদের কি ভূমিকা ছিল?
0: শাহরুখ দা মানে ইচ্ছা ছিল পাইলট হবে বড় হয়, কিন্তু সেটা হতে পারেনি, তো সাইকেলের পাইলট হয়ে গেছে, দেখাতে চেয়েছে আমাদের। বাজার করে লোকের বাড়ি বাড়িতে দেন, অনেক কেউ আছে, তো ওটাই করতো, শাহরুখ দা নাম ছিল। আর কাজলটা পার্নমিত্র ম্যাম করলো, একটা নার্সের অভিনয় করেছে, তারাও আমাদের সেটে খুব হেল্প করেছে, যে যে মানে ডায়লগ গুলো ভুলে যেতাম, কি করে করতে হবে, কি লাগবে, কি কি এখন কি করতে হবে, অনেক হেল্প করেছে।
1: এবং সিনেমায়ও তো সেই রকমই, তোমাদের সব রকম সহযোগিতা এরা দুজন মিলে করেছে, এই দুটো চরিত্র, তাই তো? একদম। আর পুরো গল্পটা একদম আমরা সব এখনই বলে দেব না, যারা দেখে ফেলেছেন ফেলেছেন, যারা দেখেননি তাদের নিশ্চয়ই ইচ্ছেটা থাকুক দেখার, তাই না? আমরা তো চাইবই, সেই জন্য সবটা গল্প বলবো না আজকে, তাই না? তো ঋদ্ধিমানের কাছে আরো অনেকগুলো প্রশ্ন কিন্তু আমার আছে। এই যে তুমি 250 জনের মধ্যে থেকে সিলেক্ট হয়ে গেলে বা আরো দুজন সিলেক্ট হলো, তুমিও হলে, তো তুমি কি খুব ছোটবেলা থেকে অভিনয়টা করতে?
0: আমি করোনার সময় তখন একটা ওয়ার্কশপ করেছি, সৌরভ স্যারই সুলগ্না ম্যাম করাচ্ছিল, তো ওই ওয়ার্কশপটায় থেকেই আমার অ্যাক্টিংটায় ভালো লাগলো বলে অঙ্ক কি কঠিনের মেসেজ পাঠালো, তারপরই অডিশন দিলাম, সিলেক্ট হলাম, চান্স পেলাম।
1: তার মানে অভিনয়টা তার আগে খুব বেশি দিন করনি, এবং এই ওয়ার্কশপটা কি অনলাইন ছিল, কোভিড এর সময় ছিল তো?
0: হ্যাঁ, আমি সিনেমার আগেই ওয়ার্কশপটা করেছি, তো ওই একটাই ওয়ার্কশপ করেছি করোনার সময়। তো এই রিসেন্টলি আমার ঠাম্মা এখন আর নেই, তো এই ডিসেম্বরে তিনি চলে গেলেন আমাদের ছেড়ে, তো সেই জন্য এই দুদিন বন্ধ আছে, আবার যাব।
1: বেশ, এই যে সৌরভ স্যারের সঙ্গে ওয়ার্কশপ করা, এত একটা সিনেমার এতদিন ধরে শুটিং করা, সেই অভিজ্ঞতাটা কেমন, কি কি শিখলে সেখান থেকে?
0: অনেক কিছু শিখেছি, মানে অভিনয় বাদ দিয়েও অনেক কিছু শিখেছি, মানে অভিনয়, ডিসিপ্লিন, কখন কি করতে হবে, প্রথম সিনেমা যেহেতু আমার, মানে প্রথম ক্যামেরা দেখছি, তো কোনটাকে কি বলে সবকিছুই, কখন কোন অ্যাক্টিংটা, কখন কোন এক্সপ্রেশন, এইসব সব। তারপর ডায়লগ শিখিয়ে দিয়েছে, ভুল হলে বলে দিয়েছে, মানে সেটে আমি একটু বেশি বকা খেয়েছি, কিন্তু বকাটাই আর কি ভালোবাসা ছিল, আর মানে রেগে রেগে থাকতো আর খুব ইয়ার্কি মারতো আমার সাথে, রাগাতো, কিন্তু আমি রাগতাম না।
1: আমি তো শুনেছি তুমি নাকি সৌরভ স্যারের দাড়ি ধরে খুব টানতে,
0: মানে টানতাম না কিন্তু টানার ইচ্ছা ছিল, তো একবারই টেনেছি,
1: একবারই টেনেছে। আসলে আজকের এই অনুষ্ঠান কিন্তু একেবারে, বুঝতেই পারছো ছোট্ট বন্ধুরা, একেবারে জমে উঠেছে, মজার মজার গল্পও আমরা শুনছি, কিন্তু তার মাঝে মাঝে ওর আরও অনেক অভিজ্ঞতা, যেমন

0: এই যে একটা এতদিন ধরে শুটিং চলে, ও তো নিশ্চয়ই একটা স্কুলে পড়ে, কী করে সেই পড়াশুনো ম্যানেজ করে, সেই সব কিছুই একটু একটু করে আমরা আজকে এখানে শুনে নেব। তো এই তো একটা অনেক দিন সময় ধরে তোমাদের শুটিংটা চললো, কতদিন চলেছিল? তাও
1: প্রায় 2 মাস ধরেই না চলেছে, আর মানে বৃষ্টির জন্যই চলেছে ভেবে না। 20 দিন শুটিং হয়েছে।
0: কোথায় হয়েছিল শুটিংটা?
1: এটা হয়েছিল বিধাননগর রাজারহাট। অর্ধেক সময় বৃষ্টি, মানে শুরুতে বৃষ্টি, মিডিলে বৃষ্টি, শেষে বৃষ্টি। তো বৃষ্টির জন্য বাড়ি যাও, এতে যাও, ওতে যাও, মানে এটার জন্যই বেশিরভাগ
0: সময়টা লেগে গেছে। আর তারপরে যখন সিনেমাটা রিলিজ করলো, তুমি নিজেকে প্রথম বড় পর্দায় দেখলে, বন্ধু বান্ধব সবাই তোমাকে দেখলো, স্কুলের দিদিমণি মাস্টারমশাইরা দেখলেন, সেই সময় সেই অভিজ্ঞতাটা একটু বলো।
1: যখন দেখছি মানে প্রথমবার যে একটা সিনেমার বড় পর্দায় নিজেকে দেখছি, আলাদাই একটা ফিলিংস আসছে। মানে আমি সিনেমা করেছি, সবাই আমাকে দেখছে, মানে ভালো ব্যাপার একটা। তো সবাই জানতে পারছে আমাকে যে ঋদ্ধিমান অঙ্ক কি কঠিন করেছে। তো মানে আলাদাই একটা খুব ভালো ফিলিংস, আনন্দ।
0: ঋদ্ধিমান, এই যে তুমি একেবারে ধরো আমাদের যে জায়গাটা, তুমি যেখানটা থাকো সেটা তো বলাই যায় যে একটা গ্রামেরই দিক আমরা বলতে পারি, বা মফস্বলই বলতে পারি, খালি শহর। তো সেখান থেকে কলকাতায় এসে শুটিং করা, তারপরে স্কুলও সেই সঙ্গে বজায় রাখা, পড়াশুনো বজায় রাখা, এই সব কিছুর মধ্যে যে তোমাকে একেবারে সামলে রাখে
1: আমার মা,
0: সেই মা না থাকলে বা মা কিভাবে তোমাকে সামলে রাখে সেটা একটু বলো আমাদেরকে।
1: মা হচ্ছে আমার এখানকার মানে মেন জোন। মা না থাকলে আমি এতদূর আসতে পারতাম না। মাই যাতায়াত করে, মাই সব কিছু ম্যানেজ করে, মানে বলতে গেলে মাই হচ্ছে সব কিছু শিখিয়েছে, অ্যাক্টিংয়েও ঢুকিয়েছে। মাই আমার সব থেকে বড় গুরু, মা বাবা দুজনেই বড় গুরু, কিন্তু মা যাতায়াত করার নিয়ে সাপোর্ট করেছে। আর বাকি ফ্যামিলির সব লোকজনরা তো এই অ্যাক্টিংয়ের জন্য সাপোর্ট করেইছে।
0: তো বাবা একটা বিশেষ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাই তো? বাবা কি কোথায় কাজ করেন?
1: বাবা কল্যাণী জেনারেল হসপিটালে অপারেশন ম্যানেজার।
0: মানে ওই জন্য বাবা সেই জায়গাটাই এতটাই ব্যস্ত থাকে,
1: একদম
0: মানে মেন্টাল সাপোর্টটা দিলেও দৌড়োদৌড়িটা মাকেই করতে হয়, তাই তো?
1: একটা মিনিটও টাইম পায় না একটু বেরোনো, মানে পুরোপুরি অফিসেই থাকে।
0: আচ্ছা, এবার একটা প্রশ্ন আসে, এই যে অঙ্ক কি কঠিন সিনেমা, কিন্তু সত্যি সত্যি কি ঋদ্ধিমানের কাছে অঙ্কটা কঠিন?
1: না, আমার কাছে একদম কঠিন না। আমি যেবারে মানে যে সালে এই সিনেমার শুটিংটা হয়েছে, আমি ম্যাথসে ফুল মার্কস 80-তে 80 পেয়েছিলাম।
0: ওরে বাপ রে বাপ।
1: আর বাকি আমার ম্যাথসের সব থেকে বেশি ভালো লাগে, কারণ অন্য জিনিস মুখস্থ করতে হয়, ম্যাথস খালি ফর্মুলা মনে রাখো, ব্যাস আর কিছুই না।
0: তাহলে ঋদ্ধিমানের কাছে অঙ্ক কঠিন না। তাহলে বন্ধুরা যারা শুনছো, ছোট্ট বন্ধুরা বিশেষ করে, অঙ্ককে কিন্তু ভয় পড় একেবারেই কিছু
1: না, একদমই কিছু না।
0: আচ্ছা, শুটিং যখন চলছিল তখন কি কোনো পরীক্ষা ছিল? পরীক্ষা মিস হয়েছে বা ওর মধ্যেই পড়াশোনা করে পরীক্ষা দিতে হয়েছে?
1: যখন অঙ্ক কি কঠিন শুরু হয়েছে সিনেমা শুটিং, আমি তো হাফ ইয়ারলি এক্সাম দিইনি, ক্লাস 2 এর হাফ ইয়ারলি এক্সাম দিইনি আমি। তো ওই এক্সামটা মিস গেছে সেদিনকার, মানে সেই 2 দিন পড়াশোনা, স্কুলও অ্যাবসেন্ট গেছে।
0: দিদিমণি মাস্টারমশাইরা সকলেই সহযোগিতা করলো সেটা?
1: পুরো স্কুলই, প্রিন্সিপাল ম্যাম আর সব টিচাররা আমাকে খুব খুব সাপোর্ট করেছে, কারণ নাহলে না ছাড়লে, এই এক্সামের জন্য না ছাড়লে আমি এখানে আসতে পারতাম না।
0: এবারে এটা বলো যে এখন কি কি কাজ তোমার হাতে রয়েছে, বা অঙ্ক কি কঠিনের পরে আর কোন কোন কাজ তুমি করলে?
1: অঙ্ক কি কঠিনের পর আমি ছোট ব্যোমকেশ করেছি, ছোট ব্যোমকেশ, ওখানে আমি অজিতের রোল করেছি, আর ছোট ব্যোমকেশ 2ও আসছে।
0: সেটা কি OTT প্ল্যাটফর্মে?
1: এটা OTT প্ল্যাটফর্মেই আছে, ওয়েব সিরিজ। তো তারপর করলাম এরাও মানুষ মুভিটা, তো ওটা September 18 আমার বার্থডে দিনই আসার কথা আছে।
0: আরে শাবাশ,
1: তো ওটাও আসছে।
0: তার মানে এখনো অনেকগুলো কাজ চলছে, আর সামনে আর কোনো কাজের কথা হচ্ছে কি?
1: হ্যাঁ, ওই ছোট ব্যোমকেশ 2-এরটাতেও আমাকে ডেকেছে, আর বাকি আসছে।
0: তাহলে এই যে সামলে নিচ্ছ কি করে, একদিকে পড়াশুনো, একদিকে শুটিং, আর কি হবি আছে কিছু ঋদ্ধিমানের?
1: আমি জিমনাস্টিক শিখি, সুইমিং।

0: শিখি, ড্রাম শিখি, আর অ্যাক্টিং তো শিখি থিয়েটার, আর এই সিনেমা শুটিং, আর মা যাতায়াত করে, মা যাতায়াত নিয়ে আসা দিয়ে আসা।
1: এই যে এত শুটিং রয়েছে, এত হবি, তার পেছনে দৌড়োদৌড়ি রয়েছে, প্লাস তুমি পড়াশুনোটাও করছো, খুব ভালো করেই করছো, এই সব কিছু সামলে নিচ্ছ কে করে? চাপ তো হচ্ছে না?
0: না, চাপ নিয়ে লাভ নেই একদমই।
1: হ্যাঁ,
0: তো স্কুলও সাপোর্ট করছে, ফ্যামিলিও সাপোর্ট করছে, মা তো আছেই সবসময়, মাই নিয়ে আসা দিয়ে আসা করছে, মাই সব কিছু সামলাচ্ছে, আর তারপর হয়ে যাচ্ছে। চাপ না,
1: চাপ নিয়ে বস, কোনো লাভ নেই।
0: চাপ
1: শুনবো নাকি আমরা?
0: হ্যাঁ
1: শুনি।
0: থাকছে দেখে।

0: বাহ,
1: তাহলে যারা শুনছো এই অনুষ্ঠান তাদেরকেও বলি আর তাদের বাবা মাকেও বলি, চাপ নিয়ে কিন্তু সত্যিই একদম লাভ নেই, তাই না? মজা করে করে সব কাজ করতে হবে, ঠিক? তাহলে একেবারে স্মুথ সব চলে যাবে, তাই তো? আচ্ছা, এবারে একটা অন্য প্রশ্নে আসি, যে ওখানে বাবিন, অঙ্ক কি কঠিনের বাবিন, সে ডাক্তার হতে চায়, অঙ্ক কি কঠিনের বাবিন আর সত্যিকারের ঋদ্ধিমান, তার মধ্যে কি মিল আছে আর কি অমিল আছে?
2: অমিল বলতে গেলে বাবিন ডাক্তার হতে চায় আর ঋদ্ধিমান পাইলট হতে চায়।
1: আচ্ছা,
2: আর মিল বলতে গেলে দুজনেই খুব দুষ্টু, আর সবাই বলে নাকি বাবিনও খুব ফানি আবার ঋদ্ধিমানও খুব ফানি।
1: আর বাবিন তো অনেকের হেল্প করতে চায়, ঋদ্ধিমান,
2: হ্যাঁ
1: ঋদ্ধিমানও সেটাই চায়। কিন্তু ঋদ্ধিমান যদি বড় হয়ে পাইলট হয়ে যায়, তাহলে অভিনেতা ঋদ্ধিমানকে আমরা কি করে পাবো?
2: আমি মানে অভিনয়টাকেও বজায় রাখতে চাই, আবার ড্রাম বাজাতে পারি, ড্রামও বাজানো, ড্রামারও হতে চাই, আর পড়াশোনার দিক থেকে তো পাইলট হবই।
1: বেশ, আচ্ছা, তাহলে আমরা কিন্তু একজন পাইলট অভিনেতাকে ভবিষ্যতে পেতে পারি, তাই তো? আজকের এই অনুষ্ঠানে প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, কিন্তু ওই যে ঋদ্ধিমান বললো, ঋদ্ধিমান ড্রাম বাজায়, ঋদ্ধিমান কাহন বাজায়, আরও অনেক কিছু ঋদ্ধিমানের হবি রয়েছে, কিন্তু আজকে যখন আমরা সুযোগ পেয়েছি কাহন নিয়ে এসেছে, তাহলে আজকে আমরা কাহনটা শুনবো।
2: তোমার

0: বাহ, তো দারুণ আজকে আমরা কাহন শুনলাম ঋদ্ধিমা। আজকে তাহলে অনেক গল্প হলো, আড্ডা হলো। আবারও কোনো একদিন নিশ্চয়ই তোমার সঙ্গে কোনো না কোনো অনুষ্ঠানে আমাদের কথা হবে।
1: একদম
0: ঠিক আছে। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, আরও অনেক ভালো ভালো কাজ করো। আমরা তোমাকে আরও আরও কাজে, নতুন নতুন কাজে, ছোট পর্দায়, বড় পর্দায়, সব জায়গায় যেন দেখতে পাই। অনেক শুভেচ্ছা রইল।
1: থ্যাংক ইউ।
0: বন্ধুরা, আজকে আমরা কথা বললাম এই বছরের 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শিশু চরিত্রের বিজেতা ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর আজকের এই অনুষ্ঠানটা নিশ্চয়ই আপনাদের সকলের খুব খুব ভালো লেগেছে। আমরা নিশ্চয়ই কথা বলবো আবারও অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বিদায় নিচ্ছি আমি তোমাদের দিদি স্বাগতা মণ্ডল মল্লিক। নমস্কার।
2: গ্রামের ছোটদের আসর এখানেই শেষ হলো। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
3: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
4: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
5: #YV56

আমি ডক্টর সন্দীপ চ্যাটার্জি, স্নায়ু শল্য চিকিৎসক এবং অধ্যাপক নিউরোসার্জারি বলছি। মস্তিষ্কের মাংস অথবা কোষের ব্যাধিত বৃদ্ধিকে ব্রেন টিউমার বলে। এই ব্রেন টিউমার মূলত দুরকমের হয়, ভালো টিউমার যেগুলোকে বলে বিনাইন অথবা ক্যান্সার জাতীয় টিউমার। কোনো রোগীর যদি কোনো চারিত্রিক পরিবর্তন ঘটে, কোনো অঙ্গের কোনো অংশে জোর কমে যায় অথবা খিঁচুনি হয়, এই তিনটেই মূলত ব্রেন টিউমারের অভিব্যক্তি। ব্রেন টিউমার বেশিরভাগই আজকের দিন সারানো যায়। বিনাইন ব্রেন টিউমার এবং বেশিরভাগ ক্যান্সার জাতীয় ব্রেন টিউমার অস্ত্রোপচার করে সম্পূর্ণভাবে রোগীরা আরোগ্য লাভ করতে পারেন। কিছু কিছু ক্যান্সার জাতীয় ব্রেন টিউমার আছে যার চিকিৎসা অস্ত্রোপচারের পরে আরও বিভিন্নভাবে করতে হয়, কিন্তু আজকে যা প্রযুক্তি আছে এই অস্ত্রোপচার করার জন্য, তাতে ব্রেন টিউমার থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করা যায়। ব্রেন টিউমারকে ভয় পাবার মতন কোনো কারণ আজকে নেই। ব্রেন টিউমার মানেই যে আর কিছু করা যাবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা।

নমস্কার, আমি ডাক্তার পার্বতী সেনগুপ্ত, শিশুরোগ বিশেষজ্ঞ এবং ব্রেস্ট ফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি। নতুন মায়েদের বলছি, সন্তানের

সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য আপনার সন্তানের 6 মাস বয়স অবধি শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এমনকি তাকে জলও খাওয়াবেন না। মায়ের দুধ শিশুর জন্য একমাত্র ও সম্পূর্ণ আহার। এতে আপনার সন্তান শরীরে, মনে এবং বুদ্ধিমত্তায় হবে সম্পূর্ণ সুস্থ এক মানুষ।

0: আমি প্রফেসর ডক্টর জয়দেব রায়, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান। মায়েদের উদ্দেশ্যে একটি কথা আমি জানাতে চাচ্ছি, মাতৃদুগ্ধের কোনো বিকল্প হয় না। এই মাতৃদুগ্ধের বাচ্চাকে খাওয়ালে এটা বাচ্চার তো বিভিন্ন ধরনের উপকার হয়েই থাকে, মায়ের উপকার হয় এবং ফ্যামিলিরও উপকার হয়। এই মাতৃদুগ্ধ বাচ্চা হওয়ার সাথে সাথেই শুরু করতে হবে, এক ঘন্টার মধ্যেই বাচ্চাকে স্তন্যপান করাতে হবে। তার কারণ, এর মধ্যে যে কলস্ট্রাম জাতীয় জিনিসটি থাকে সেটা বাচ্চার জন্য খুবই উপকারী। এবং ওই যে মাতৃদুগ্ধ খাওয়াতে আপনি শুরু করলেন, ছমাস পর্যন্ত মাতৃদুগ্ধ ছাড়া অন্য কিছু খাওয়াবেন না, জল শুদ্ধন খাওয়াবেন না, অন্য কিছু তো ছেড়েই দিন, জলও দেবেন না। আপনার যে মাতৃদুগ্ধ ঠিক হচ্ছে সেটা বোঝার জন্য উপায় হচ্ছে, দেখবেন শিশু 24 ঘন্টায় 6 বা তার বেশি ইউরিন করছে, এবং যখনই আপনি স্বাস্থ্য করতে যাবেন বা ডাক্তারের কাছে যাবেন, তখন যে যদি বাচ্চার ওজন করেন তাহলে দেখবেন বাচ্চার ওজন ঠিকমতো করে বাড়ছে। বাচ্চার ওজন যদি ঠিকমতো করে বাড়ে এবং বাচ্চার ইউরিন যদি 6 বা তার বেশি সময় হয়ে থাকে, তাহলে বুঝবেন আপনার দুধ ঠিকমতো হচ্ছে। 6 মাসের পর থেকে আপনি অন্যান্য খাবার শুরু করতে পারেন। তার কারণ, 6 মাসের পর থেকে এনার্জি নিডের জন্য, প্রোটিন নিডের জন্য, গ্রোথের জন্য অন্যান্য খাবারের দরকার হবে। শিশুকে স্তন্যপান করান, স্তন্যপানের কোনো কিছু বিকল্প হয় না।
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
3: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
4: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
5: #YV56

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি পায়রানি মুর্মু এবং সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন অসহযোগ আন্দোলনের গুরুত্ব সম্পর্কে, বলবেন ছায়া হেমব্রম। লোকগীতি ধানু হাঁসদা, সীতিশ রায় মুর্মু এবং সহশিল্পী বৃন্দ। 6:40 কিষাণবাণী রূপক অনুষ্ঠান সবুজ আঁচল, ভারতের লক্ষ্যে মহিলা কৃষক ডক্টর পল্লবী চট্টোপাধ্যায় সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক।

সাতটা বেজে দশ মিনিটে কৃষক ও তার পরিবার, মায়ের দুধ এ বিষয়ে ডাক্তার আনন্দচন্দ্রের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। বিচিত্র সংবাদ সাতটা বেজে তিরিশ মিনিটে, রাত আটটায় অনুরোধের আসর, আটটা বেজে তিরিশ মিনিটে স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন উপস্থাপনায় বিতান্দে। রাত নটায় কীর্তন মানসী ঘোষ দস্তিদারের কণ্ঠে, নটা বেজে পনেরো মিনিটে রজনীকান্তের গান অসীম কুমার ঘোষ, নটা বেজে তিরিশ মিনিটে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান মুখোমুখি, প্রখ্যাত কবি অরুণ মিত্রের সাক্ষাৎকার নিয়েছেন সুরজিৎ ঘোষ। রাত দশটায় অখিল ভারতীয় সঙ্গীত সভা, কর্ণাটকী সঙ্গীতের দ্বৈত পরিবেশনায় চিন্ময়া সিস্টার্স উমা এবং রাধিকা, আকাশবাণী চেন্নাই নিবেদন। এসরাজে লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন সমর্পিতা বসু। রাত এগারোটায় এগারোটা বেজে দশ মিনিটে বাংলা আধুনিক এবং ছায়াছবির গান। সঞ্চিত প্রচার তরঙ্গে একটু পরেই ছটা বেজে দশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, নজরুল গীতি শুনবেন শর্মিলা দত্তর কণ্ঠে সাতটা বেজে দশ মিনিটে, সাতটা বেজে তিরিশ মিনিটে দর্পণ উপস্থাপনায় রোশন মুরারকা, হিন্দি ছায়াছবির গান রাত আটটায়, আটটা বেজে পনেরো মিনিটে এ সপ্তাহের সংসদে, আটটা বেজে তিরিশ মিনিটে কাহাকাসা উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ, স্পটলাইট নটা বেজে ষোলো মিনিটে, রাত সাড়ে নটায় সাহিত্য ভারতী, রাত দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, রাত এগারোটা বেজে দশ মিনিটের অনুষ্ঠান হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে প্রধানত মেঘলা আকাশ, হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি, সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪%, সর্বনিম্ন ৭১%, বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি।

0: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
1: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
0: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিও ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
2: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে,
3: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
1: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
0: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
2: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগাস্ট।
1: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
4: #YV56 আকাশবাণী কলকাতা, এখন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা পনসায় মরে গেল তুরুই কেটুরে তুরুই মিটে রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তার মাখন এহবে না তেহিঞা সিঙ্গের বেড়া রিয়ার সান্তারি আখড়া তেহিন দ

0: পয়নানি সোমবারে মুরমুয়ার সাঁওতেন কুয়া পরব লাগলে সেরিং পে আঁজুমকে তাবনা সেরিং রেদয় তাহে কানা পয়রানি সোমবারে মুরমু নিত খবর
1: আকাশবাণী কলকাতা খবর পড়াই দিন দিলীপ হেমব্রম পশ্চিম বাংলার তেহেন গেলতুরিয়া দিশুয় লেখারিয়া এতহব হয়ে কানা মাডাং রেগে লয়ে কানা ডিজিটাল হরাতে বার ধাপরে নোয়া হড় লেখা কামি দো হয়োয়া পহিল ধাপরে গেলমড়ে আগস্ট হাবি নগরিয়া কো সেলফ এনুমারিশন মেনে আপনার তে সুপারিশ কামি হরারে sec.census.gov.in পোর্টাল রে বলো কাতে আপনার তেগে আপনারা তথ্যম নথি দাঁড়িয়ে নোয়া কামিহুরারিয়া দোসার ধাপরে গেতুরুই আগস্ট খন গেলপুন সেপ্টেম্বর হবি হাউজিং লিস্টিং মানে ওড়া ওড়ারে সেন কাতে তালিকারে সেলেদ আর লেখারিয়া কামি চালা তায়াম ধাপরে দো দারাকান শেরমারিয়া ফেব্রুয়ারি চন্দ্ররে মিট ঘরঞ্জ রেন সহেট কোয়া নিতুম উমের জানাং জাতি ধরম বাবদে ফাইলাও তথ্য

0: আন্দোলন যদিও বাং সফললি না, আজকাগে ওনা দো বন্ধ হইলি না। এনতেরহ ভারত রিনা ফুরগল লড়াই দিকাতে নোয়াডিনা এনেদ মেনা আকাদা। ভারত দিশম মানমিতালারে সাম্রাজ্যবাদ বিরুদ্ধে চেতাওনা আর ওনা পাসনাওড়ে নিউতুমান কামিহরায় এমাকা বোনা। নোয়া আন্দোলন তালাতে দিশম রেন মানমিক জমিদরিনা দিশুদিশে এমাবোনা। জাহারিনা অর্জদ তায়ম দারাম আন্দোলন করে নেল আম। গান্ধীজি ধর্মনিরপেক্ষ নেতালিকাতে উড়ুমলে নেয়। অসহযোগ আন্দোলন তালাতে জাতিয়ারি রাজারিরে জাতি ভেপে গে প্রথা আর জটে জপটে ইদিকাতে গান্ধীজি যাথাত লিখান মানমি লিকাতকো ঠৌকলে দেয়া। নোয়া আন্দোলনরে চাষিক কামিয়ক পঠুয় মাচে তীরল আর আপনারতে কামিকাতে আসুলানক ভারতরেন সানাম গাতাকরেন মার্মি জাস্তি কায়তে দাওক হাতাউলি দাম। গান্ধীজি অহিংসা আড়িরে বেশি জোর এম খাতির আডিগান তীরলগে ফুরল। নোয়া আন্দোলনরে চাষিক কামিয়ক পঠুয় মাচে তীরল আর আপনারতে কামিকাতে আসুলানক ভারতরেন সানমান গাতাকরেন মানমি জাস্তি কায়তে দাওক হাতাউলি দাম। গান্ধীজি অহিংসা আড়িরে বেশি জোর এম খাতির আডিগান তীরলগে ফুরগল লড়হই রেক ছেলেটলিনা। নোয়া আন্দোলন রেনা যতক্ষণ লইগান অর্জদ ভারত দিশম মানমি তালারে রাজারি সামাজিক চেতাওনা আর জাতিয়ারি দরদ ছিরজৌ। নোয়া আন্দোলন তালাতে তায়ম দাঁড়াম আইন অমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন করে না হর ডাহারে চিওলিদা।
1: আজমকে তাবনাপে বিন সপহল লড়াওনা বাবদ থুতি থুতি কিদায় ছায়া হেমব্রম। তেহেন আখড়া রিয়ার মুচাদ সেরে আজম লাহা আজম গদ লেগেবন গাপানা আখড়া কামিহরা। গাপা দো সিঙ্গে মাহা সান্তারি আখড়ারে সীতারানী হাস্তা সাঁওতেন কোয়া সেরেঞ সাঁওতে আজমোয়া। সান্তারি সাহেদরে নিউমান অনুলিয়ে কেবলরাম সরেন গাইগুমা এনেম বাবদ থুতি থুতিয়াই অনল হেমব্রম। ইনে বেগর আজমোয়া মহিম অক্তরিণী গাতে গে সারি গাতে নি সাতাম বাবু থুতি থুতিয়ায় পূর্ণেন্দু সরেন। গাপনা আখড়া কামি হরাপে আজমকে তাবনা মুচেদরে দম একটা পরব সেরিং বন আজম গদ লেগে সতীশ রায় মুর্মু আর সাঁওতেন কোয়া সাপড়াওতেনা সেরিং রেদ চূড়ামণি মুর্মু আর লক্ষ্মীমণি মুর্মু।

সতীশ রায় মুর্মু আর সাঁওতেন খোয়া সাপ্রাধীনা পরব সেরিঞ্জ পেঁয়াজুকে তাবনা সেরিঞ্জ কিন তাহেকানা চূড়ামণি মুর্মু আর লক্ষ্মীমণি মুর্মু।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। রাজ্য জুড়ে আজ সূচনা হয়েছে ষোড়শ জনগণনার সেলফ এনুমারেশন বা স্বগণনা প্রক্রিয়ার কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে এর সূচনা করেন। এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে সেলফ এনুমারেশনের কাজ হচ্ছে। অনলাইনে আবেদনকারীদের 34টি প্রশ্নের জবাব দিয়ে এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর এটি অষ্টম জনগণনা। জনগণনার সেলফ এনুমারেশন বা স্বগণনা প্রক্রিয়ার প্রথম পর্যায় চলবে 15ই আগস্ট পর্যন্ত। ac.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। আগামী 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর ফিল্ড এনুমারেশন করতে বাড়ি বাড়ি যাবেন জনগণনা নিযুক্ত সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রী জনগণনা কর্মীদের সঙ্গে সব রকমের সহায়তা করার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানান। রাজ্যে আগামী 3 মাসের মধ্যে 2.5 লক্ষ পড়ুয়া ইসকনের মিড ডে মিল পাবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতার তারাতলায় আজ ইসকন অন্নামৃত ফাউন্ডেশনের মিড ডে মিল কর্মসূচির সূচনা করে তিনি বলেন, অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করে স্কুলে স্কুলে মিড ডে মিল পৌঁছে দেবে ইসকন। ইসকন মিড ডে মিল সরবরাহ করায় রাঁধুনিদের আশঙ্কার কোনো কারণ নেই বলে মুখ্যমন্ত্রী জানান। মিড ডে মিল রান্না এবং বিতরণের কাজে তাদের যুক্ত করা হবে। চলতি মাস থেকেই তাদের বেতন 2000 টাকা থেকে বেড়ে হবে 3000 টাকা। শহর ও শহরতলিতে রাতে যাতায়াত সহজ করতে এবং যাত্রী সুবিধা বৃদ্ধিতে কলকাতার বিভিন্ন রুটে বাসের সংখ্যা ও পরিষেবা বৃদ্ধি পাচ্ছে। নীলগঞ্জ ডিপো হাওড়া সহ

0: বেশ কিছু গুরুত্বপূর্ণ রুটে রাজ্য পরিবহন নিগম WBTC রাত 10টায় শেষ বাস পরিষেবা দেবে। দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে ব্লক পাবলিক হেলথ ইউনিটের উদ্বোধন করলেন রাজ্যের অর্থ ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর তুলসী প্রামাণিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ভাষণে মন্ত্রী বলেন, ব্লক পাবলিক হেলথ ইউনিট চালুর ফলে রোগীদের বাইরে গিয়ে টেস্ট করাতে হবে না, রক্তের প্রায় 40-50 ধরনের পরীক্ষা হবে এই ভবনে। সদ্যজাত শিশুদের স্তন্যপান বিষয়ে সচেতনতা গড়ে তুলতে সারা বিশ্বের সঙ্গে এরাজ্যেও 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয়। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে প্রচার সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ি জেলাতেও প্রশাসনের তরফ থেকে ও জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কর্মসূচি নেওয়া হয়েছে। উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন এয়ার অ্যাপে।

আকাশবাণী কলকাতা কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 224 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে, আজ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা 7 থেকে 11 সেন্টিমিটার থাকছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কালিম্পং ও কোচবিহার জেলার দু একটি জায়গায়। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্র ঝড় হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 224 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের দু একটি অঞ্চলে। আগামীকাল হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 7 থেকে 20 সেন্টিমিটার, 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার দু একটি অঞ্চলে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দু একটি জায়গায়। আগামী 48 ঘন্টা ডিভিসি অঞ্চলে আবহাওয়ার কোনো সতর্কবার্তা নেই। আগামী দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কিষাণ বাণী।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा।
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: আপনারা শুনছেন কিষাণবাণী, যেখানে মাটির গন্ধে মেশে আগামীর স্বপ্ন, আর আমি রয়েছি আপনাদের বন্ধু শুভঙ্কর। শ্রোতা বন্ধুরা, আমরা তো সুপার হিরো বলতে মার্ভেল বা ডিসির সিনেমা বুঝি, তাই না? কিন্তু আজ আমি আপনাদের আলাপ করাবো এমন 5 জন সুপার ওমেনের সঙ্গে, যাদের হাতে কোনো ম্যাজিক ওয়ান্ড নেই, আছে কাস্তে আর কোদাল। হ্যাঁ, আজ কথা হবে বাংলার সেই 5 জন ডাকাবুকো নারী কৃষকের, যারা মাটির সঙ্গে আড়ি নয় বরং ভাব জমিয়ে সোনা ফলাচ্ছেন। বাঁকুড়ার লাল মাটি হোক বা সুন্দরবনের নোনা জল, এরা যেখানেই পা রাখছেন সেখানেই সবুজ বিপ্লব ঘটছে। কৃষিক্ষেত্রে বাংলার নারী শক্তির জয়গান নিয়েই আজ আমাদের বিশেষ নিবেদন রূপকানুষ্ঠান সবুজ আঁচল। গ্রন্থনা তনয়া বিশ্বাস, প্রযোজনা হর্ষ পাণ্ডে।
7: বন্ধুরা, আমরা যখন কৃষক শব্দটা শুনি, আমাদের চোখে সাধারণত ভেসে ওঠে রোদে পোড়া তামাটে রঙের কোনো পুরুষের অবয়ব। কিন্তু আজ আমরা সেই চেনা ছবির আড়ালে থাকা এক অদম্য শক্তির গল্প বলব। আমরা কথা বলব আমাদের কৃষি নির্ভর অর্থনীতির সেই চালিকা শক্তিদের নিয়ে, যারা পর্দার আড়ালে থেকে আমাদের অন্নের সংস্থান করে চলেছেন, অর্থাৎ আমাদের নারীরা। মাঠের কাদা মাটিতে বীজ বোনা থেকে শুরু করে ফসল ঘরে তোলা, গবাদি পশুর যত্ন নেওয়া, আর সেই সঙ্গে নিপুণ হাতে সংসার সামলানো, নারীর ছোঁয়া ছাড়া কৃষির এই চাকা একেবারে অচল। আজ আর তাঁরা কেবল সহযোগিনী নন, বরং তাঁরা আধুনিক খামারের ব্যবস্থাপক, উদ্যোক্তা এবং দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণকারী। প্রযুক্তির ছোঁয়ায় আজ আমাদের গ্রামের মা বোনেরাও ল্যাবে বীজের মান পরীক্ষা করছেন, বড় বড় ডেয়ারি ফার্ম বা অর্গ্যানিক চাষের বাগান গড়ে তুলেছেন, কিংবা ড্রোন দিয়ে খেতে সার ছিটানোর তদারকি করছেন। তাঁদের সেই লড়াইয়ের গল্প আপনাদের শোনাব। আপনারা কি জানেন, ভারতের কৃষিকাজে প্রায় 80% শ্রম দেন মহিলারা? অথচ কৃষক বললেই আমাদের চোখে ভেসে ওঠে একজন পুরুষের ছবি। কিন্তু এই চেনা ছবিটা বদলে দিয়েছেন বাংলার লড়াকু মায়েরা। এখন এমন একজনের গল্প আমি শোনাবো আপনাদের, যিনি শুধু লাঙল ধরেননি, বরং মাটির সোঁদা গন্ধে বুনেছেন নিজের স্বপ্ন। উত্তর চব্বিশ পরগনার হাবড়ার এক সাধারণ গ্রাম থেকে আজ তিনি আমাদের রাজ্যের গর্ব। তিনি আমাদের প্রিয় কৃষিকন্যা সমাপ্তি মণ্ডল। সমাপ্তির পথ চলাটা সহজ ছিল না। যখন সে ক্লাস এইটে পড়ে, তখনই তার বাবা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। লড়াইটা শুরু হয়েছিল সেই থেকেই। 1915 সালে যখন সে দ্বাদশ শ্রেণীর ছাত্রী, তখন মাথার ওপর থেকে বাবার ছায়া সরে যায়। অভাবের সংসার, কিন্তু

0: সমাপ্তি হার মানেনি, তাই পড়াশোনার পাশাপাশি হাতে তুলে নিয়েছিলেন কাস্তে কোদাল। 2019 ভূগোল বিষয়ে গ্র্যাজুয়েশন শেষ করার সঙ্গে চাষবাসকেও পেশা হিসেবে আপন করে নেন। সমাপ্তির এই অদম্য জেদ আর আধুনিক চাষাবাদের কৌশল তাঁকে এনে দিল বড় স্বীকৃতি। 2020 তিনি পান কৃষিকন্যা এবং কৃষক রত্ন সম্মান। সমাপ্তি তার জমিতে ক্রপ রোটেশন বা শস্য আবর্তন পদ্ধতি ব্যবহার করেন যাতে মাটির উর্বরতা বজায় থাকে। তার মতে আধুনিক যন্ত্রপাতি আর বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগই কৃষিকে লাভজনক করে তুলতে পারে। আপনারা জানলে অবাক হবেন, সমাপ্তি শুধু একজন সফল চাষিই নন, তিনি বর্তমানে একটি পার্ট টাইম চাকরিও করছেন এবং কঠোর পরিশ্রম করে চলেছেন কম্পিটিটিভ এক্সামের জন্য। লাঙ্গল ধরা হাতটা যেন কলম ধরতেও সমান দক্ষ হয়, এটাই তাঁর লক্ষ্য। শুনব সমাপ্তির কথা সমাপ্তির মুখেই।
1: নমস্কার, আমি সমাপ্তি মণ্ডল। আমি নর্মাল মেয়ে থেকে একজন মহিলা চাষী হয়ে উঠতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষকে। কারণ আমার মা থেকে শুরু করে আমাদের এগ্রিকালচার অফিসার প্রত্যেকের সহযোগিতা ছিল বলেই আজকে সমাপ্তি থেকে মহিলা চাষী সমাপ্তি হওয়ার সাহসিকতা দেখানোর চেষ্টা করতে পেরেছি। আমরা যখন শুরু করেছি চাষ, তখন প্রথমেই যেটা আমাদের মাথায় এসেছে কৃষির সঙ্গে প্রযুক্তির ব্যবহার, যার ফলে আমাদের শ্রমিক খরচা এবং বিভিন্ন আনুষঙ্গিক যে খরচাগুলো কমে যায় এবং তার ফলে আমরা চাষিরা লাভবান হতে পারি।
0: বাঁকুড়া বা পুরুলিয়ার গ্রামের দিকে তাকালে দেখা যায় কিভাবে মহিলারা বিষমুক্ত জৈব চাষে বিপ্লব আনছেন। তারা দেখাচ্ছেন যে রাসায়নিক ছাড়াই মাটিকে বাঁচিয়ে রেখে কিভাবে লাভের মুখ দেখা যায়। তাদের তেজ আর মাটির প্রতি টান আজ কর্পোরেট জগৎকেও ভাবিয়ে তুলছে। এবার আপনাদের আলাপ করাব কোচবিহার জেলার হোসেনারা বিবির সঙ্গে। কে তিনি শুনুন না তারই মুখে।
2: আমার নাম হোসেনারা বিবি, কোচবিহার ওয়ান ব্লক রায়পাড়া বাড়ি। আমি 2011 থেকে জিরো টিলেজ মেশিনে গম ভুট্টা পাট শস্য সব চাষ করি, আবার ট্রান্সপ্লান্টারে বিনা কর্ষণে ধান রোপণ করি, তার সঙ্গে সঙ্গে হাঁস মুরগি ছাগল পালন করি। আমার বাড়িতে আমি প্রচুর লোককে প্রশিক্ষণ দিয়েছি কৃষিকাজ করার জন্য, আর সবাই মিলে আমরা এখন করতেছি। ওখানে 350 বিঘা জমি বিনা কর্ষণে চাষ এখনো হইতেছে।
0: আলাপ করাবো আপনাদের আরেকজন মহিলার সঙ্গে, নদিয়ার তাপসী রায়। এবছর আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ এবং তাকে কৃষি অনন্যা পুরস্কারে ভূষিত করা হয়েছে।
3: নমস্কার ম্যাম, আমি তাপসী রায়। আমি 2001 থেকে চাষবাসের সাথে যুক্ত। আমি অনেক দিন ধরে চাষবাস করছি, কিন্তু তার মধ্যে এখন আমি বুঝে গেছি নতুন প্রযুক্তি ছাড়া চাষবাস করা সম্ভব নয়, তাই আমরা এখন বৈজ্ঞানিক প্রযুক্তিতে চাষাবাদ করছি। এবং আজকে নিজেকে আমি এমনভাবে তৈরি করেছি যে আমি নিজেও না হলেও 500 মহিলা কিষানকে দিদিকে ট্রেনিং দিই, স্যারেদের মাধ্যমেও দেওয়া করাই, যেগুলো আমি নিজে থেকে জানি বা পারি তাদেরকেও সেটা প্রশিক্ষণ দিয়ে থাকি। এমনভাবে আমি বাড়িটাকে তৈরি করেছি পুরো ইন্টিগ্রেটেড মোডে, যেখান থেকে আমার যে আমার সারুসুদের খরচ কমছে, আমার আয় দিনের পর দিন বাড়ছে, আমার মাটির স্বাস্থ্য ভালো হচ্ছে। আমার বিশ্বাস আমার আগামী প্রজন্ম চাষের উপরেই নির্ভরশীল হবে। আর আমি মনে করি যদি জমি থাকে চাষ করা যায়, তাহলে যে আমার ছোটোখাটো পোস্টে যে চাকরিগুলো মানুষ করে 10,000, 20,000, 30,000, সেই চাকরি করার দরকার হয় না। চাষটাকেই যদি আমরা একটা সার্ভিসের মতো করে ভাবি, তো আমি চাষটাকে ভীষণ ভালোবাসি। চাষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার চাষের চিন্তা ভাবনাই দিন কাটে।
0: সময় পাল্টাচ্ছে, এখনকার নারী কৃষকেরা শুধু কাস্তে কোদাল নয়, স্মার্টফোন আর ড্রোনও ব্যবহার করছেন। এখনকার কৃষি সখীরা মাটির স্বাস্থ্য পরীক্ষা করছেন ল্যাবরেটরিতে, ইন্টারনেটের মাধ্যমে জেনে নিচ্ছেন বাজারের দরদাম। মধ্যস্বত্বভোগীদের দাপট কমিয়ে সরাসরি অনলাইনে পণ্য বিক্রি করছেন তারা। এমনকি মৎস্য চাষ বা মাশরুম চাষের মতো আধুনিক ক্ষেত্রেও মহিলারা এখন প্রথম সারিতে। এই প্রসঙ্গেই আলাপ করাবো আপনাদের আরেকজন মহিলার সঙ্গে, পুরুলিয়ার লক্ষ্মী কর্মকার, যিনি একজন প্রোগ্রেসিভ ফার্মার।

0: লক্ষ্মীর কথাও তার মুখেই আপনাদের শোনাব।
1: আমি লক্ষ্মী কর্মকার, পুরুলিয়ার আমার বাড়ি। আমি এখন বাড়িতে বসে ভার্মি কম্পোস্ট আর মাশরুম চাষ করছি। মাশরুম চাষ কিন্তু খুবই লাভজনক, কারণ আমরা যে কোনো কৃষি কাজে আমরা 3 মাস পরে ফলন পাই, কিন্তু আমাদের মাশরুম চাষ 1 মাসের মধ্যে কিন্তু আমাদের হারভেস্টিং হয়, মানে সেখান থেকে আমাদের অর্থ উপার্জন শুরু হয়ে যায়। পুরুলিয়াতে যেহেতু জলের অভাব, মাটি কিন্তু শক্ত, সেই হিসাবে আমি কিন্তু বাড়িতে ভার্মি কম্পোস্ট চাষ করছি, যাতে আমি কেঁচো সার ব্যবহার করে আমার মাটির উর্বরতাকে বৃদ্ধি করতে পারি। আর হাঁস মুরগি পালনও করা হয়। 2018 সালে আমি সর্বভারতীয় স্তরে পুরস্কৃত হয়েছি, মাশরুম চাষে আমি ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছিলাম।
0: শোনাবো এখন এক অদম্য লড়াইয়ের গল্প, যা শুরু হয়েছিল এক অন্ধকার রাতে, কিন্তু আজ তা হাজার হাজার মানুষের ঘরে আলো জ্বালছে। মুর্শিদাবাদের এক সাধারণ মেয়ে থেকে অসাধারণ এক কৃষি যোদ্ধা হয়ে ওঠার গল্প মৌসুমী বিশ্বাস। আজ থেকে প্রায় 24 বছর আগেকার কথা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্রী স্বপ্ন দেখতেন সুন্দর ভবিষ্যতের, কিন্তু এক ঝড়ে সব উলটপালট হয়ে যায়। পথ দুর্ঘটনায় মারা গেলেন তাঁর বড় ভাই, যিনি ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে। পড়াশোনা ফেলে মৌসুমীকে ফিরে আসতে হলো গ্রামে। শোক করার সময়টুকুও ছিল না, কারণ পেটের টান আর ভবিষ্যতের অনিশ্চয়তা ছিল পাহাড় প্রমাণ। হাতে তুলে নিলেন ভাইয়ের ফেলে যাওয়া লাঙল আর কাস্তে। সেই সময় একজন মহিলার পক্ষে লাঙল ধরা ছিল অভাবনীয়, কিন্তু মৌসুমী দমে যাননি। তিনি হয়ে উঠলেন মুর্শিদাবাদের প্রথম নারী কৃষকদের একজন। রোদ হোক বা ঝড়, গত 2 দশক ধরে দিনে 10 ঘন্টারও বেশি সময় মৌসুমী কাটিয়ে দেন মাঠের বুকে। তবে তিনি আজ শুধু চাষিই নন, তিনি একজন বিজ্ঞানীও বটে। দীর্ঘ গবেষণার পর তিনি তৈরি করেছেন ধান বীজের এক নতুন জাত, এম জামিনী। এই বীজের বিশেষত্ব কি জানেন? এটি ফলন দেয় অনেক বেশি। সবচেয়ে বড় কথা, এতে রাসায়নিক সার আর কীটনাশকের প্রয়োজন হয় খুব কম, অর্থাৎ আমাদের থালায় যে ভাত আসছে তা অনেক বেশি নিরাপদ এবং বিষমুক্ত। তাই আজ শুধু মুর্শিদাবাদ নয়, ভিন রাজ্যের কৃষি বিজ্ঞানীরাও মৌসুমীর এই এম জামিনী বীজ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন। মৌসুমীর জমি এখন সবুজে মোড়া, পটল পেঁয়াজ নানান মৌসুমি সবজি, বিঘার পর বিঘা ভুট্টা ক্ষেত আর বিশাল কলার বাগান। মৌসুমী এখন একজন সফল কৃষি উদ্যোক্তা। যে অভাব একদিন তাকে পড়াশোনা ছাড়তে বাধ্য করেছিল, আজ তার হাত ধরেই হাজারো কৃষক আর্থিক স্বাবলম্বনের পথ খুঁজে পাচ্ছেন। শোনাব মৌসুমীর মুখেই মৌসুমীর কাহিনী।
1: নমস্কার, আমি মৌসুমী বিশ্বাস, বহরমপুর ব্লক মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমি দীর্ঘ 28 বছর আমি চাষের সঙ্গে যুক্ত। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, নিরুপায় হয়ে আমি চাষে হাত দিয়েছিলাম। আমি যখন প্রথম চাষে হাত দিই তখন আমার সংসার ছিল জিরো ব্যালেন্স। আজ 28 বছর পর আমি আমার 4 বিঘে জমি আমি নিজে কিনেছি, প্লাস আমি নিত্য নতুন চাষে আমার সবসময় মাথায় কাজ করে, মানে কিভাবে প্রোডাকশন বাড়ানো যায়, কিভাবে দেশের উন্নতি আসে, চাষের উন্নতি হয়, আমাদের উন্নতি হয়, সেই লক্ষ্যে আমি সবসময় কাজ করি। 20 বছর আগে প্রথমে আমার মাথায় আসে ধান চাষে প্রচুর জলের ব্যবহার হয়, এই জলটা কিভাবে কমানো যায়। আজ থেকে 30 বছর আগে আমরা কেউ জানতাম না যে আজকে আমাদেরকে জল কিনে খেতে হবে, কিন্তু আজ থেকে 30 বছর পর যখন আমাদের পরবর্তী প্রজন্মরা যখন চাষ করবে, চাষে তো তারা জল পাবে না, তাতে সীমিত জল ব্যবহার করে চাষকে উন্নতির পথে নিয়ে যাওয়া যায়, তার জন্য আমি কাজ করে চলেছি। আমার সমস্ত চাষি আছে, একজন চাষি যা থেকে ফল চাষ, ধান চাষ, সর্ষে, মুসুরি, গম, নিত্য নতুন, মানে যাতে প্রোডাকশন বাড়বে, দূর দেশের অন্যান্য রাজ্যে চাষি বন্ধুরা কিভাবে প্রোডাকশনটা বাড়াতে পারছে সেখান থেকে বীজটা আমি কালেকশন করি, করে আমার জমিতে আমি প্রথম আমি ফলাই, তারপরে সেখান থেকে বীজ যখন উৎপাদিত হয় আমি অন্যান্য চাষি বন্ধুদেরকে দিয়ে বিনা পয়সায় দিয়ে সাহায্য করে তাদের প্রোডাকশনটা বাড়ানোর লক্ষ্যে আমি এগিয়ে গেছি।
0: এই আত্মবিশ্বাসটাই আসল। যখন একজন নারী নিজের উপার্জনের সংসার চালান, তখন সমাজ তাকে সম্মান দিতে বাধ্য।

0: হয়। তাঁরা আজ কেবল গৃহবধূ নন, তাঁরা একজন অ্যাগ্রি অন্টারপ্রেনর বা কৃষি উদ্যোক্তা। তাই আজ আমরা যে চালের ভাত খাই বা যে দুধের গ্লাসে চুমুক দিই, তার প্রতিটা কণায় মিশে আছে কোনো না কোনো পরিশ্রমী মায়ের আশীর্বাদ, যারা নখের ডগায় মাটি মেখে আমাদের অন্ন যোগান, যারা গোয়াল ঘরে প্রদীপের শিখার মতো জ্বলে থাকেন। তাদের হাত ধরেই আগামীর ভারত আরো সবুজ, আরো সমৃদ্ধ হবে।
1: বন্ধুরা, যখন আমরা বলি সশক্ত ভারত, তখন সেই শক্তির একটা বড় অংশ জুড়ে রয়েছে আমাদের গ্রাম বাংলার সেই হাতগুলো, যারা শুধু ফসল ফলায় না, আগামীর অর্থনীতি গড়ে তোলে। এবার আমাদের আলোচনার থিম হল সশক্ত ভারতের লক্ষ্যে মহিলা কৃষক, অর্থাৎ লাঙল থেকে ল্যাপটপ, ক্ষেত থেকে বাজার। কিভাবে মহিলা কৃষকরা বদলে দিতে পারেন গ্রামীণ ভারতের চেহারা, আলোচনায় থাকছেন নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর মানসী চক্রবর্তী এবং পুষ্টিবিদ পল্লবী চট্টোপাধ্যায়। আর থাকছেন আমাদের প্রতিনিধি স্বাগতা মণ্ডল মল্লিক।
2: শ্রোতা বন্ধুরা, চাষবাস কি শুধু পুরুষদের কাজ? একেবারেই নয়। মাটির সুঁদা গন্ধে আজ মিশে আছে নারীর ক্ষমতায়নের গল্প। ঘরের লক্ষ্মী যখন মাটির কাণ্ডারি, তখন সমাজ বদলাতে বাধ্য। আজকে রেডিও আড্ডায় আমাদের বিষয় সশক্ত ভারতের লক্ষ্যে মহিলা কৃষক। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর মানসী চক্রবর্তী ও পুষ্টিবিদ পল্লবী চট্টোপাধ্যায়। আমরা দুজনকে স্বাগত জানাই।
3: নমস্কার।
4: নমস্কার
3: মানসীদি, আমি আপনার কাছেই প্রথমে আসবো। ভারতের কৃষি সমৃদ্ধির লক্ষ্যে মহিলা কৃষকদের ক্ষমতায়ন, সেটা কতটা করতে পেরেছি আমরা বা কতটা করার কথা ভাবতে পারছি আজকের দিনে দাঁড়িয়ে?
4: দেখুন, সমৃদ্ধি করা মানে ভারতবর্ষকে খাদ্য পুষ্টি সুরক্ষা তো দেবই, তাহলে কৃষির উৎপাদন দিয়ে, তাহলে কৃষির উৎপাদন এমন হবে যে উৎপাদনটা আমাদের সারা ভারতবর্ষকে খাওয়াতে পারবে সেই মাত্রায় আমরা অনেক কিছু পৌঁছতে পেরেছি। এখন হচ্ছে সেই মাত্রাটা আরো একটু বাড়ালে আমরা যাতে বিদেশে পাঠাতে পারি, তাহলে আমাদের অর্থনীতিতে স্বাবলম্বী হতে পারি। তাহলে মহিলারা যদি এই উৎপাদনে অংশগ্রহণ করেন, সেখান থেকে তাদেরও যাতে অর্থনীতি তিতে লাভ হয়।
3: ঠিক,
4: আসলে হয় কি, মহিলারা কৃষিতে অংশগ্রহণ করেন কিন্তু যেন মজুর হিসেবে।
3: হ্যাঁ, এবং এখানে আমি যেটা দেখলাম, কৃষি ক্ষেত্রে প্রায় 90% কাজই মহিলারা করছেন,
4: একদম,
3: কিন্তু তার স্বীকৃতি তারা পাচ্ছেন না, এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের যে বেতন বা পারিশ্রমিক সেটা পুরুষদের থেকে অনেকটাই কম।
4: আরেকটা হচ্ছে, যে মহিলা আয় করলেন, তার থেকে যে আয়টা করলেন, সেই আয়টা তিনি কিভাবে খরচ করবেন, এই বিষয়ে যতক্ষণ না তিনি সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার ক্ষমতায়ন কিন্তু হল না।
3: ঠিক,
4: এই একটা দিক। আরেকটা দিক হলো, আমরা তাকে যদি মানসিক ভাবে সুস্থ এই অবস্থাটা না দিতে পারে, এটার একটা বিষয়। দেখুন, যত কৃষির সমৃদ্ধি হচ্ছে, নানান রকম টেকনোলজি বলুন তো, সেই প্রযুক্তির কাজ বাড়ছে কার ঘাড়ে? দায়িত্ব কার ঘাড়ে বাড়ছে? মহিলার ঘাড়ে। এই যে প্রযুক্তির চাপ, এতে কিন্তু শারীরিক মানসিক চাপ বাড়ল,
3: মানে কোথাও গিয়ে একটা ব্যালেন্স নষ্ট হচ্ছে
4: একদম। এইটাকে আমরা বলি যে কায়িক পরিশ্রম বা মানসিক পরিশ্রম যে বেড়ে গেল, তার দিকে আমরা মেশিনটাকে কি এমন ভাবে তৈরি করলাম যেটা সেটা মহিলার মতো করে উপযোগী হলো? জেন্ডার ফ্রেন্ডলি, যে লিঙ্গই কাজ করুক না কেন, তার মতো করে হবে, সে কতটা কোমরটা বেঁকাবে, হ্যাঁ, কতটা তার স্ট্রেস হবে, এইগুলো মাপতে হয়।
3: ঠিক, এই জায়গা থেকে আমি পল্লবী ম্যাডামের কাছে আসি, যে এই মানসিক স্বাস্থ্য তো খানিকটা দাঁড়িয়ে রয়েছে শারীরিক সক্ষমতার উপরে। সেই শারীরিক সক্ষমতার ক্ষেত্রে পুষ্টি একটা খুব বড় বিষয়, সেই জায়গাটাকে কি করে আমরা ঠিক করতে পারি?
5: প্রথমেই বলবো, গ্রামীণ মহিলাদের পুষ্টি বিষয়ে প্রচুর অসচেতনতা রয়েছে এবং তাদের জ্ঞানটা অনেকটাই কম, তো সেই সচেতনতা তৈরিটা আমাদের করতে হবে তাদের মধ্যে। তারা যদি সচেতন হন, তাহলেই তারা তাদের শারীরিক স্বাস্থ্য ঠিক রাখতে পারবেন এবং পুষ্টির দিকে তারা ঠিকমতো নজর দিতে পারবেন। গ্রামের দিকে আমরা দেখি যে বাড়ির পুরুষদের বা ছেলেদের সবার আগে খেতে দেওয়া হয়, ভালো জিনিসটা তারাই প্রথমে পান, তারপর বাড়ির শিশু।

0: মশলা পান এবং সর্বশেষে মহিলারা পান, সুতরাং কম খাবার পান, মানে যতটা তাদের শরীরের প্রয়োজন তার থেকে তারা কম খাবার পান, তারা শেষে খেতে বসেন এবং তারা প্রচুর কাজও করেন। আর মহিলাদের প্রধান যে অপুষ্টির কারণ তাতে আমরা দেখি আয়রন ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া বা রক্তাল্পতা, এটাও খুব প্রধান একটি সমস্যা। তাদের খাবারের মধ্যে কোনো বৈচিত্র্য নেই বা ডায়েটরি ডাইভার্সিটি নেই, তো সেইটার খুব প্রয়োজন। আমরা বলি ব্যালেন্স ডায়েট, মানে একটা প্লেটকে আমরা যদি হাফ করি, তার একটা হাফে থাকবে নন স্টার্চি ভেজিটেবলস, আর একটা হাফকে আমরা যদি দুটো ভাগে ভাগ করি, মানে ওয়ান ফোর্থে থাকবে লিন প্রোটিন, মানে মাছ, চিকেন, ডিমের সাদা অংশ, এই জিনিসগুলো, এবং আরেকটা ওয়ান ফোর্থে থাকবে হোল গ্রেন সিরিয়ালস, মানে দানা শস্য, এই জিনিসগুলো। এবার সেই ব্যালেন্স যদি ঠিক না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল, আর তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই খেতে হবে।
1: বেশ, আমি মানসী ম্যাডামের কাছে আসি।
2: হ্যাঁ, ভারতবর্ষের পতাকাটাকে ভেবে নিই, একদম উপরে আমার গেরুয়া রং, সেটাকে আমরা খাবারের ক্ষেত্রে ধরে নিচ্ছি কমলা রং বা লাল রং, এইরকম কুমড়ো, আবার টমেটো ধরে নিলাম, গাজর হয়ে গেল, এবার লাল শাকও আমি ওখানে ভরে দিলাম। এছাড়া কি আছে, ডাল, মসুর ডাল হয়ে গেল রঙিন, তাহলে আমার উপরটা ভরে গেল। এবারে কি আছে, সাদা, তাহলে সাদাতে আমি এই সব শর্করা জাতীয় খাদ্য, মানে যাতে কার্বোহাইড্রেট আছে, শক্তি পাবো, সেগুলোকে দিয়ে দিলাম। এই চাল, মুড়ি, চিড়ে, আটা। এবারে একদম তলায় আসছি
1: সবুজ রং,
2: তাহলে সবুজে সব শাক ভরে দিই। হ্যাঁ, যখন যেমন পাবো নিয়ে নেবো,
1: বা সবুজ সবজি
2: সবজি হয়ে গেল। আচ্ছা, সাদা আটার মধ্যে একটা চক্র আছে,
1: ঠিক,
2: তাহলে চক্রটা হচ্ছে চাকামারি, আমাকে ঘোরাতে হবে, তাই তো? তাহলে ঘোরাতে গেলে আমার তেল লাগবে, তাহলে একটু তেল দিয়ে দেবো, আর একটা দণ্ড লাগবে, তাহলে দণ্ডটা হচ্ছে আমার চল।
1: বাহ, দারুণ, মানে এই যে একটা সুন্দর চিত্র মানসী দিদি তুলে ধরলেন, এটা যদি আমার মা বোনেরা একটু মনে রাখেন এবং যখন রান্না বান্না করছেন বা খাবার দাবার খাচ্ছেন, এই ছবিটা একটু মনে রাখবেন এবং নিজের জন্য সেইটুকুকে একটু সংগ্রহ করে নেবেন। এবারে আসি মানসী দিদি, এই যে সমৃদ্ধ ভারতের লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চলেছি, তাহলে সেক্ষেত্রে তো মহিলা কৃষক বন্ধু যারা রয়েছেন তাদের অর্থনীতিটাকেও আমরা মানে সশক্ত করতে হবে, সেটা কি করে করতে পারি?
2: এই যে মহিলাদের আমরা মজুর হিসেবে শুধু ভাবছি, অর্থাৎ তারা প্রযুক্তি জানে না, কেন না, তার সঠিক প্রশিক্ষণ নেই।
1: একদম,
2: ধরুন আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে তুলোর চাষ করাচ্ছি, মানে ধানের পরে, অন্য কোনো কিছু হয় না বলে। এখন এই তুলোর চাষটা করানোর সময় চাষি ভাইদের ট্রেনিং দিচ্ছি, চাষি বোনদের দিলাম না, কিন্তু যখন তুলোটা আমার কাছে বিক্রি করার জন্য এলো, কারণ আমরা ওইখানেই তুলোর বিক্রির ব্যবস্থা করছি যাতে চাষি বিক্রি করতে পারে, দেখছি তুলোর যে মান, কোয়ালিটি ভালো হলো না। এই যে ভালো হলো না, তাতে কি হলো, চাষি কিন্তু কম দাম পেল।
1: তার কারণটা কি এইটাই যে ট্রেনিং নিয়ে গেল ভাইরা, কিন্তু মাঠে নেমে আসলে কাজটা করছেন মহিলারা, আমার বোনেরা,
2: চাষের ডোজটা জেনে যাচ্ছে পুরুষটা, পুরুষটা বলে দিয়ে চলে গেল, মহিলা জানে না, যা বলছে অর্ধেক বুঝছে অর্ধেক বুঝছে না, হলো উল্টো। অথবা এই যে তুলো যখন শুকিয়ে রাখছে, কিভাবে রাখবে, কেমন ভাবে রাখবে, সেটা কিভাবে সংরক্ষণ করবে, একেবারেই মহিলারা জানেন না, যার ফলে হয়ে গেল মুশকিল যে তুলোর মানটা খারাপ হয়ে গেল। এই যে তুলোর মানটা খারাপ হয়ে গেল, তাহলে আমার ট্রেনিংটা দেওয়া উচিত ছিল চাষি বোনেদের, অর্থাৎ এখানে জেন্ডার অ্যানালিসিস, লিঙ্গ ভেদে আমরা ট্রেনিং প্রোগ্রাম বা প্রশিক্ষণ আয়োজন করবো, এবং সেটা আমরা করি না। যদিও এখন অনেক বেশি মহিলারা ট্রেনিং নিতে আসছেন, প্রযুক্তি শিখতে আসছেন, কিন্তু অনেক সময় যেটা হয়, মহিলাদের কথা শোনা হয় না। ধরুন আমি মাঠে ধান চাষ করব, তো ধানের কোন জাতটা আমি করব, এবারে ধানটা তো সবসময় আমরা বিক্রি করি না, খাবার জন্য খাই, এবারে কোন জাতটা বেশি ফোটে না, কোন গানটা খেতে বেশি ভালো, রান্না করতে কম জ্বালানি লাগবে, সেটা মহিলার বলা উচিত না, তাহলে সেখানে তার ডিসিশনটা বা তার মতামতটাও নেওয়া উচিত।
1: একদম। আচ্ছা, আমি এবার একটু পল্লবী ম্যাডামের কাছে আসছি। গ্রামের মহিলাদের তো বিশেষ করে রক্তাল্পতা দেখা যাচ্ছে, তো এই রক্তাল্পতা খুব সহজে হাতের কাছে কোন খাবারটা তারা নিজেদের রোজকার কাজের মধ্যে চট করে যদি একটু নিয়ে নিতে পারেন?
0: আমরা বলি গ্রিন লিফি ভেজিটেবলস বা সবুজ শাক সবজি, সেগুলো, তার সঙ্গে বিভিন্ন ধরনের বীজ ও বাদাম, যেগুলো তারা হাতের কাছে পেয়ে যাবেন, এগুলো তো কোনো খাবারের কথা। আর যদি মানে নন ভেজ থেকে চান তাহলে অর্গ্যান মিট বা এই ধরনের জিনিসগুলো হতে পারে, কিন্তু ভিটামিন সি রিচ খাবারের সঙ্গে এটাকে খেতে হবে, তাহলে অ্যাবজর্পশনটা ভালো হবে আয়রনের। ভিটামিন সি রিচ মানে কোনগুলো, যে কোনো টক ফল, আর তার সঙ্গে ইনহিবিটর যেগুলো, মানে ধরুন চা, কফি, এইগুলো আর কি ডিস্টার্ব করে আয়রন অ্যাবসর্পশনটাকে। তো আমরা যখন আয়রন রিচ কোনো খাবার খাবো, ভিটামিন সি রিচ কিছু দিয়ে, তখন আমরা

0: ঘন্টা থেকে 40 মিনিট আমরা কিন্তু চা কফি ক্যাফিন কিছু খাবো না।
1: আমি দেখেছি অনেক সময় সকালবেলা একটা খিচুড়ি বানিয়ে নেওয়া হলো, চাল ডাল বিভিন্ন রকম তরি তরকারি দিয়ে, এবং গ্রামদেশে এটা খুবই করা হয়। এই যে খাবারটা, এইটা কতটা পুষ্টিগুণে সমৃদ্ধ?
0: হ্যাঁ, এটা খুবই পুষ্টিগুণ একটা খাবার, কারণ আমরা জানি চালে অনেক লিমিটিং অ্যামাইনো অ্যাসিড আছে এবং ডালেও অনেক লিমিটিং অ্যামাইনো অ্যাসিড আছে। তার সঙ্গে আমরা দিচ্ছি সবজি খিচুড়িতে, সবজির জন্য আমরা ফাইবার কন্টেন্ট কিছুটা পাচ্ছি, তার সঙ্গে আমরা কিছু স্পাইসেস দিচ্ছি। আমরা জানি হলুদ হচ্ছে আমাদের, কার্কিউমিন রয়েছে হলুদে, তার সঙ্গে আমরা দিচ্ছি একটু ঘি বা কিছু, তাতে ফ্যাট কন্টেন্টটা আসছে। তো সব মিলিয়ে মানে একটা মানে ব্যালেন্স ডায়েটের উদাহরণ হিসেবে আমি বলতেই পারি, কিন্তু হ্যাঁ তার সঙ্গে একটু ননভেজ কিছু ইয়ে করলে প্রোটিন কন্টেন্টটা বাড়বে।
1: এই যে বছরটি, এই বছরটিকে আমরা জাতীয় মহিলা কৃষক বর্ষ হিসেবে পালন করছি, এর গুরুত্ব কতটা মানুষের?
2: আসলে এর মূল লক্ষ্য হলো যে আমাদের যাতে লিঙ্গ বৈষম্যতা ঠিক করা যায়। এই জিনিসটা কিভাবে আসবে? উভয়ের মজুরি সমান হতে হবে, উভয়ের প্রযুক্তিগত জ্ঞান সমান হতে হবে। মহিলাদেরকে প্রযুক্তিগত জ্ঞান ঠিক করে দিতে হলে আমাকে প্রশিক্ষণ দিতে হবে, তার মতো যন্ত্রপাতি দিতে হবে। আর একটা জিনিস, এই যে ওমেন এম্পাওয়ারমেন্ট শুধু বললাম যে প্রযুক্তিগত হবে না, তাহলে পরে আমাকে সেখানে মানসিক শারীরিক ভাবেও তার যাতে এম্পাওয়ারমেন্ট হয়, ঠিক সে ভালো থাকে সেদিকটাও দিতে হবে, যেটা আপনি বারবার বলছেন।
1: হ্যাঁ, একদমই তাই। সময় আমাদের আজকে শেষ হয়ে রয়েছে। আমরা আজকে কথা বললাম সশক্ত ভারতের লক্ষ্যে মহিলা কৃষক এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে স্টুডিওতে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর মানসী চক্রবর্তী এবং পুষ্টিবিদ পল্লবী চ্যাটার্জি। আমি দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই।
2: নমস্কার,
1: ধন্যবাদ।
3: বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং স্বপ্ন দেখতে থাকবেন।

0: কিষাণবাণী এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষক ও তার পরিবার।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি স্বাগতা শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন সকলে। আজ কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি, আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি। এবং আমার সাথে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তারবাবু, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু, ডাক্তার আনন্দচন্দ। ডাক্তারবাবু, আপনাকে প্রথমেই নমস্কার জানাই।
2: নমস্কার মা ভাই বোনেদের এবং শ্রোতা বন্ধুদেরও আমার নমস্কার।
1: ডাক্তারবাবু যখন এসেইছেন আজকে আমাদের সাথে, তাহলে নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা বুঝতে পারছেন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অবশ্যই আমাদের

স্বাস্থ্য সম্পর্কিত বিষয়। একটা খুব প্রচলিত গান, আপনাদের সকলের প্রিয় একটি গান আছে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। কি তাৎপর্যপূর্ণ গানটি, তাই না? আসলে বন্ধুরা, জানেন তো, এই আগস্ট মাসের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত এই যে সপ্তাহটি, এই সপ্তাহটি সারা বিশ্ব জুড়ে মাতৃদুগ্ধ সপ্তাহ।

0: করছে, আর সেই কারণেই আজকে আমরা ডাক্তারবাবুকে আমাদের সাথে নিয়ে এসেছি, জানবো বলে এবং আপনাদের জানাবো বলে যেই মাতৃদুগ্ধের গুরুত্ব কতটা। ডাক্তারবাবু, আমি যেরকম কথাটি বলে শুরু করলাম যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, কতটা তাৎপর্যপূর্ণ এই কথাটি, সেটা দিয়েই যদি আজকের অনুষ্ঠান আমরা শুরু করি।
1: ঠিকই, এই এটা এত একটা গুরুগম্ভীর এবং তাৎপর্যপূর্ণ পদক্ষেপ, যে কারণে সারা পৃথিবী জুড়ে ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক 1 আগস্ট থেকে 7ই আগস্ট পালিত হয়। প্রত্যেক বছরের মতন এবছরেও একটা থিম বাছা হয়। এবারের স্লোগান বা থিম হচ্ছে গিয়ে ক্লোজিং দ্য গ্যাপ, ব্রেস্ট ফিডিং সাপোর্ট ফর অল।
0: হ্যাঁ, আর এই যে কথাটি ডাক্তারবাবু বললেন, এই কথাটিকে মাথায় রেখেই আমাদের আজকের আলোচনার বিষয় মায়ের দুধ। শিশু যে সদ্য জন্মগ্রহণ করেছে, তার কাছে প্রথম খাদ্য হচ্ছে তার মায়ের দুধ। আমি ডাক্তারবাবুকে এই কথাটি আমার শ্রোতা বন্ধুদের জানিয়ে দেবার জন্য অনুরোধ করব যে এই যে মাতৃদুগ্ধ, সেটা একটা সদ্যজাত শিশুর কাছে কতটা গুরুত্বপূর্ণ, বা সেটাই কি একমাত্র সুষম আহার তার কাছে?
1: সুষম আহার তো বটেই, কিন্তু তার আগের থেকেও আমাদের জানতে হবে যে প্রথম যে একটু তেল তেল মতন, অনেকে বলে ছাঁচি দুধ, সেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলে থাকি কোলোস্ট্রাম। অনেকে কিন্তু আমরা দেখেছি গ্রাম বাংলার দিকে ওই স্তনের বোটা একটু মানে চাপ দিয়ে বার করে দেয়, সেটা কিন্তু একদম করা উচিত না। ওইটাই হচ্ছে গিয়ে প্রথম টিকাকরণ।
0: আচ্ছা,
1: ওটা এতই জরুরি যে ওইটাকে ফেলা তো যাবেই না, প্রত্যেকটা মিলিগ্রাম পর্যন্ত সেটাকে আহরণ করতে হবে, তাকে খেতে হবে। এবং সেটাই হচ্ছে গিয়ে যে কোনো শিশুর প্রথম আহার শুধু নয়, ওটাই হচ্ছে গিয়ে জন্ম টিকা।
0: আচ্ছা, তো যে প্রশ্নটা এর পরে আমার কাছে আসছে, আমার মনে আসছে, হয়তো আমার শ্রোতা বন্ধুদের কাছেও আসছে, যে আজকাল তো দেখা যায় যে বিভিন্ন সময়ে হাসপাতালে বা নার্সিংহোমে যে সদ্য শিশুটি জন্মায়, প্রায়শই দেখা যাচ্ছে যে তাকে ওই মায়ের প্রথম দুধটি দেওয়া হয় না, কৃত্রিম উপায়ে তাকে খাবার দেওয়া হয়।
1: না, কখনো এটা করা যাবে না। এটা যদি কেউ করে, এটা কিন্তু আইনতভাবে নিষিদ্ধ।
0: আইনতভাবে
1: নিষিদ্ধ।
0: যেরকম আপনারা সচেতন হয়ে যান, এটা কিন্তু সত্যি সত্যি আইনতভাবে নিষিদ্ধ ডাক্তারবাবু বলছেন।
1: আবার আমি দায়িত্ব নিয়ে বলছি, কোন রকম ভাবে কৌটোর দুধ প্রেসক্রাইব করা যাবে না। আবার বলছি, কোন রকম কৌটোর দুধ বা মিল্ক ফর্মুলি প্রেসক্রাইব করা, তার আইনগত কিছু কিছু বাধা আছে।
0: আচ্ছা,
1: করা যাবে না। এটা এতটাই তাৎপর্যপূর্ণ এই মায়ের দুধ যে আইন পাশ করে এটা গ্রহণ করতে হয়েছে যে কোন রকম ভাবে মায়ের দুধ ছাড়া অন্য কোনো দুধ দেওয়া যাবে না।
0: আচ্ছা, এই যে একটা সপ্তাহ ধরে আমরা মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করছি, এটা কি শুধুমাত্র আমাদের মতো উন্নয়নশীল দেশেই হচ্ছে, নাকি সারা পৃথিবী জুড়েই এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে?
1: সারা পৃথিবী জুড়ে এই 1 আগস্ট থেকে 7ই আগস্ট কিন্তু ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক পালিত হয়। এবং শুধু তাই নয়, এই যে অগাস্ট মাসটা, এই মাসটাও কিন্তু ব্রেস্ট ফিডিং মান্থ বলেও চিহ্নিত করা হয়েছে।
0: আচ্ছা,
1: অর্থাৎ জোর থাকবে প্রথম 7 দিন। কিন্তু দেখুন, যে কোনো জিনিস, আমরা যদি একটা গান শুনি, আমরা যদি একটা বাজনা শুনি, তার জের যেরকম একটু থেকে যায়, রেশটা থেকে যায়, এই যে এক সপ্তাহের যে আমাদের যত আমরা গ্রহণ করব, এক সপ্তাহ ধরে যে পদক্ষেপ গ্রহণ করব, সেটা রেশ কিন্তু পুরো মাস আরো 3টে সপ্তাহ থেকে যাবে।
0: আচ্ছা, তাহলে এই যে পৃথিবী জুড়ে এই সপ্তাহটি পালন করা হচ্ছে, সেই নিরিখে ভারতবর্ষ কোথায় দাঁড়িয়ে আছে?
1: এই ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক আরম্ভ হওয়ার পেছনে একটা কারণ আছে।

0: এই সেটাকে বলা হয় এই 1990 সালে একটা ইনোসেন্টি ডিক্লারেশন, একটা ইতালীয় কথা, সেখান থেকে এইটাকে তার কমেমোরেশনে এই ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক এটা গৃহীত হয়, প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দেশে এটা পালিত হয়, সেইটাকে মনে রাখার জন্যে এবারে আমি সেই যেহেতু ইনোসেন্টি ডিক্লারেশন তার মানে তার মধ্যে কিছু বার্তা ছিল, সেইটাকে আমি তর্জমা করে যদি বলি, বাংলায় যদি তর্জমা করে বলি, সেটা অবশ্যই ইংরেজিতে ছিল, অল উইমেন হ্যাভ দ্য রাইট টু অ্যান এনভায়রনমেন্ট দ্যাট প্রোটেক্টস, আমি তর্জমা করে যদি বলি, সমস্ত মহিলার এমন একটি পরিবেশের অধিকার রয়েছে যা তাদের শিশুদের কৃত্রিমভাবে খাওয়ানোর জন্যে বাণিজ্যিক চাপ থেকে সুরক্ষার অধিকার সহ বুকের দুধ খাওয়ানোকে রক্ষা করা, প্রচার করা এবং সমর্থন করা।
1: হ্যাঁ ঠিকই তো, মানে আমরা যদি প্রকৃতির অন্য অন্য জীবদের দিকে তাকাই, যারা স্তন্যপায়ী জীব, তারা কিন্তু প্রত্যেকেই তার সন্তানকে নিজের দুধ অর্থাৎ মাতৃদুগ্ধ পান করায়, একমাত্র মানুষই বোধহয় তার উল্টো পথে হাঁটা শুরু করেছে বা হাঁটার চেষ্টা করছে।
0: এই এখানে একটা কথাই আমার মনে আসে, আমার এক মাস্টারমশাইয়ের কথা, যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তার বাচ্চাকে কিন্তু তার বুকের দুধই দেয়, সে কিন্তু মধু বা জল এমনি করে দেয় না, সেই বাঘের বাচ্চা কিন্তু সেই রয়্যাল বেঙ্গল টাইগারই হয়।
1: এই জলের কথা যখন এলোই ডাক্তারবাবু, আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে ছোট শিশুকে সদ্যজাত থেকে ছ মাস বয়সের মধ্যে যে শিশু, সেই শিশুকে মায়ের দুধের পাশাপাশি কিন্তু জল দেওয়া হয়, সেটা কি উচিত?
0: না, একেবারেই উচিত না। আমরা বলে থাকি যে প্রথম ছ মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, অর্থাৎ প্রথম ছ মাস, জন্মের প্রথম ছ মাস যে কোনো শিশু শুধুমাত্র কিন্তু মায়ের বুকের দুধই খাবে।
1: আচ্ছা,
0: যখন থেকে সে বাইরের খাবার খেতে আরম্ভ করবে তখনই কিন্তু বাইরের থেকে জল দেওয়ার প্রশ্ন ওঠে।
1: আচ্ছা,
0: তার কারণ আপনি বলছেন সেটা বা আমরা বলছি সেটা দুধ, কিন্তু প্রকৃতি তার মধ্যেই কিন্তু তার পান করার মতন জল মিশিয়ে দিয়েছে।
1: আচ্ছা,
0: একটা দুধ কিন্তু একটা কোলয়েডাল সলিউশন, এটা কিন্তু অনেক জিনিস নিয়ে তৈরি, তো তার মধ্যে একটা বাচ্চার যা উপযুক্ত জলের পানীয় জলের দরকার সেটা কিন্তু সেই দুধের মধ্যেই আছে।
1: আর একটা বিষয় হচ্ছে যে এই মায়ের দুধ একটা শিশু কতদিন অবধি পান করতে পারে?
0: দেখুন, প্রথম ছ মাস তো আমরা বললাম যে শুধুমাত্র বুকের দুধ খাবে, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এর পরে সে অন্নপ্রাশন হয়ে গেল বা অনেকে মামা ভাত বলে, যে যেখানে যেরকম ভাবে বলে,
1: মানে সলিড ফুড খাওয়া শুরু হলো,
0: তার সাথে সাথেও কিন্তু এই মাতৃদুগ্ধ বন্ধ হবে না।
1: আচ্ছা,
0: এবং যতদিন সে পাবে, তার ভাগ্যে যতদিন আছে তার মায়ের বুকের দুধ, তাতে কোনো বাধা নেই। সেটা দুবছর তো বটেই, সে যদি তিন বছরও খেতে পারে, সবার তিন বছর স্তনে দুধ থাকে না, সব মায়েদের, কারুর যদি ভাগ্যে সেটা থাকে, আমাদের ডাক্তারি মত অনুযায়ী বা আমরা যারা চিকিৎসা বিজ্ঞানী তাদের কোনো আপত্তি নেই।
1: আচ্ছা, একটা ভ্রান্ত ধারণাই আমি বলবো আছে যে সন্তান জন্মের সাথে সাথেই নাকি সব মায়ের মাতৃদুগ্ধ তৈরি হয় না বা উৎপন্ন হয় না, এটা কি সত্যি?
0: এটা সত্যি একটা ভ্রান্ত ধারণা। তার কারণ হচ্ছে গিয়ে মাতৃদুগ্ধ তৈরি হতে আরম্ভ করে 5 থেকে 6 মাসের মধ্যেই,
1: মানে যখন সন্তান সম্ভবা
0: হচ্ছেন, কোয়াতি মা পেটের মধ্যে সন্তান যখন 5 থেকে 6 মাস, ভূমিষ্ঠ হতে অনেক দেরি আছে, আরো হয়তো 3-4 মাস দেরি আছে, মাতৃদুগ্ধ কিন্তু তখন থেকেই প্রকৃতি আরম্ভ করে দিয়েছেন।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এইবারে আমরা বিভিন্ন হাসপাতালে আমরা তো দেখি সব মায়ের কিন্তু সাথে সাথে একবারেই আসে না।
1: আচ্ছা,
0: সেটা এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম, কিন্তু দেখুন, তৈরি হওয়া এক জিনিস, বেরোনো ট্রান্সপোর্টেশনেরও তো একটা ব্যাপার আছে।
1: হ্যাঁ, মানে সেক্ষেত্রে কি ওই ব্রেস্ট ফিডিংটা চালু করতে হবে এবং সেইভাবেই মানে স্বাভাবিক পদ্ধতিতে দুধটা শিশু পাবে, তাই তো?
0: সাকলিং করতে দিতে হবে, অর্থাৎ সে স্তনে দিতে হবে, সে দুধ বেরোক আর না বেরোক, ওই বাচ্চা যখন স্তন নিয়ে একটু নাড়াচাড়া করতে আরম্ভ করবে, পিটুইটারি হরমোন যে আছে বা তাকে আমরা ব্যান্ড মাস্টার বলি আমাদের, সে কিন্তু আস্তে আস্তে শরীরটাকে প্রাইম করে দেবে, তৈরি করে দেবে।
1: আচ্ছা আচ্ছা।
0: এবং আস্তে আস্তে স্তনেও কিন্তু সেই বার্তা যাবে।
1: আচ্ছা।
0: এবং আস্তে আস্তে সেটা নিঃসরণ হতে আরম্ভ করবে, মাতৃদুগ্ধ। এবং এই ক্ষেত্রে একটা কথা বলে দিতে হবে যে প্রথমে ওই যে আমরা যেটা বললাম না, ছাঁচি দুধ বা কলোস্ট্রাম, সেটা কিন্তু দেখতে তেল তেল, সেটা সাদা নয়, দেখে মনে হয় না সেটা দুধ,
1: হলদেটে
0: হলদেটে, হ্যাঁ, তেল তেল, একটু হলদে হলদে তেলের মতন। কিন্তু আবার বলছি, ওটা কিন্তু ওইটা এত বেশি উপকারী এবং মূল্যবান, এইটা কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে মা মাসি দিদা ঠাকুমাদের এটা জানতে হবে, ওইটাকে কিন্তু ফেলে দেওয়া চলবে না, অবশ্যই খাওয়াতে হবে।
1: ডাক্তারবাবু, ধরুন অনেক সময় তো আমরা দেখতে পাই যে শিশু জন্মগ্রহণ করার পর তার মা মারা গেল, বা হয়তো মা কোনো কারণে একটা সাংঘাতিক কোনো অসুখে রয়েছেন বা অসুস্থ রয়েছেন, সেই ক্ষেত্রে কি করা যেতে পারে সেটা যদি একটু বলেন।
0: দেখুন, আমরা যদি আমাদের পুরাণে যাই, হ্যাঁ, আমি সামাজিক দিক থেকে বলছি, আমি ধর্মীয় দিক থেকে বলছি না, আমরা যদি পুরাণে যাই তাহলে দেখব যে অনেকেই তারা কোনো কারণে হয়তো মায়ের দুধ যদি না পেয়ে থাকে, আমাদের বাংলা ভাষায় এরকম আমরা জানি ম্যানা মা বলে অনেককে ডাকা হয়, অর্থাৎ ম্যান মা, হ্যাঁ, অর্থাৎ সে তার বায়োলজিক্যাল মা হয়তো নয়, কিন্তু তাকে দুধ দিয়ে মায়ের মতন লালন পালন করেছে।
1: এমনকি কোনো অসুখ আছে যে অসুখটা থাকলে সেই মায়ের দুধ তার বাচ্চাকে দেওয়া যাবে না?
0: হ্যাঁ, সেটা একটা আমাদের জেনে রাখা উচিত। তবে এইটা বেশি করে আমাদের মতন যারা শিশুবিজ্ঞানী বা চিকিৎসা বিজ্ঞানী, তাদের এটা জানতে আরো বেশি দরকার, তারাই সমাজকে সচেতন করে দেবে। যেরকম আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে HIV যদি হয়,
1: আচ্ছা,
0: হ্যাঁ, শুধু HIV নয়, HIV এইডস, ফুল ব্লোন এইডস যদি থাকে, তাহলে কিন্তু আমরা মানে একটু ডিসকারেজ করি ব্রেস্ট ফিড করতে। যেরকম COVID-19, এই যেটা করোনা সবে পেরিয়ে এলাম, তাতে কিন্তু আমরা ডিসকারেজ করে থাকি, ব্রেস্ট ফিডিং
1: মানা করা হয়।
0: তারপরে Hepatitis B, Hepatitis C, খুব সাংঘাতিক ধরনের যদি টিউবারকিউলোসিস মায়ের হয়ে থাকে, আমরা কিছু কিছু ক্ষেত্রে সেই দুধ দেওয়া বারণ করি,
1: যক্ষা বা টিউবারকিউলোসিস।
0: সব থেকে প্রধান কারণ হচ্ছে, এগুলো তো মায়ের রোগের কথা আমরা বললাম, কিছু কিছু বাচ্চা জন্মসূত্রের কারণে একটা রোগ নিয়ে জন্মায়,
1: আচ্ছা,
0: এটা জেনেটিক ডিজিজ,
1: আচ্ছা,
0: সেটাকে আমরা বলি গ্যালাক্টোসিমিয়া,
1: আচ্ছা,
0: অর্থাৎ তার সেই বাচ্চার যে কোনো রকমের দুধ খাওয়াই কিন্তু অপকারের, সেটা মাতৃদুগ্ধই হোক,
1: মানে দুধ জাতীয় যে কোনো জিনিস খাওয়াই,
0: দুধ জাতীয় যাতেই এই গ্যালাক্টোজ রয়েছে, হ্যাঁ, সেটা কিন্তু তার খাওয়া যাবে না।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষের দিকে ডাক্তারবাবু চলে এসেছি। এই যে পৃথিবীব্যাপী এই একটা সুন্দর পদক্ষেপ নেওয়া হচ্ছে, মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হচ্ছে, ভারতবর্ষে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কি কি নেওয়া হচ্ছে এবং তা কতটা পরিবর্তন আনতে পেরেছে, এইটা যদি একটু স্বল্প পরিসরে আমার বন্ধু বলে দেন।
0: দেখুন, আমরা 1990 সাল থেকে এইটা পৃথিবীতে এই ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইকের সাথে সাথে একটা মুভমেন্ট, এই যে ব্রেস্ট ফিডিং মুভমেন্ট, অর্থাৎ একজন মা তার শিশুকে স্তন্যপান করাবে সেটা যে কোনো জায়গায় হতে পারে, এর মধ্যে লজ্জার কিছু নেই। আমিও আমার মায়ের বুকের দুধ খেয়েই বড়।

0: পেয়েছি, এরকম প্রত্যেকেই, এটা তাদের অধিকার এবং সেই মায়েদেরও কিন্তু এটা অধিকার। আজকে কিন্তু এই এই মুভমেন্টের জন্য দেখুন আশেপাশে কিন্তু সবাই এটা নিয়ে আর মানে খুব সোচ্চার হয়ে লজ্জিত নয় এবং এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে সামাজিক দিক থেকে। আর আরেকটা জিনিস হয়েছে, আমাদের এই যে শিশু মৃত্যুর হার অনেকটা কমে গেছে আগের থেকে, হ্যাঁ, যেটাকে আমরা নিওনেটাল মর্টালিটি বলি। শুধু মর্টালিটি বললে হবে না, মর্টালিটি অ্যান্ড মর্বিডিটি অলসো, অর্থাৎ অসুখ করা, সেটা কিন্তু অনেক কমেছে। তার একটা প্রধান কম্পোনেন্ট বা অবদান আছে এই মাতৃদুগ্ধ পানের।
1: আচ্ছা,
0: সেটা কিন্তু এই বার্তাটা কিন্তু প্রত্যেকটা মায়ের মনে, প্রত্যেকটা আমাদের সামাজিক সমাজের যারা যারাই আমরা আছি না কেন, সেটা জেনে রাখতে হবে এবং ছড়িয়ে দিতে হবে।
1: সময়টা শেষ হয়ে এসেছে, এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের কথা। আরও অনেক কথা নিশ্চয়ই ডাক্তারবাবুরও বলার ছিল, আমারও শোনার ছিল, শ্রোতাবন্ধুদেরও শোনার ছিল, কিন্তু হলো না, সময় শেষ হয়ে এসেছে। আজকের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হবে। কথা বলছিলাম শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর আনন্দচন্দ্রর সাথে, মায়ের দুধ এই বিষয় নিয়ে আমি ছিলাম আপনাদের সাথে আপনাদের ভগিনী স্বাগতা। সকলে ভালো থাকবেন, সচেতন থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার ডাক্তারবাবু, আপনাকেও নমস্কার জানাই।
0: নমস্কার।

কৃষক ও তার পরিবার এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, একটু পরেই বিচিত্র সংবাদ।

আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। সৌন্দর্য প্রতিযোগিতা মানেই মানুষের কথা মনে পড়ে, কিন্তু সংযুক্ত আরব আমিরশাহীতে হয় উটের সৌন্দর্য প্রতিযোগিতা। বিচার করা হয় উটের ঠোঁট, ঘাড়, কুঁজ, চোখ এবং সামগ্রিক গঠনের ভিত্তিতে। বিজয়ী উটের মালিক পেতে পারেন বিপুল অঙ্কের পুরস্কার। এমনকি প্রতিযোগিতায় যাতে কেউ কৃত্রিমভাবে উটের সৌন্দর্য না বাড়াতে পারেন, সেজন্য আধুনিক প্রযুক্তির সাহায্যে পরীক্ষা নিরীক্ষাও করা হয়। আমাদের দেশে শামুককে সাধারণত খাবার হিসেবে খুব একটা বেশি ব্যবহার করতে দেখা যায় না, কিন্তু ফ্রান্সে এসকার্গো নামে শামুকের পদ অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর লক্ষ লক্ষ শামুক রান্না করে পরিবেশন করা হয় বিভিন্ন রেস্তোরাঁয়। রসুন, মাখন আর নানা ধরনের মশলা দিয়ে তৈরি এই পদ বিদেশি পর্যটকদের কাছেও বেশ আকর্ষণীয়। অর্থাৎ যে প্রাণীকে আমরা বাগানের অতিথি ভাবি, ফরাসিদের কাছে সেই আবার বিশেষ খাবার। পাহাড়ের চূড়া থেকে একটি গোল পনির গড়িয়ে দেওয়া হয়, আর সেটিকে ধরতে ছুটতে থাকেন প্রতিযোগীরা। এটাই ইংল্যান্ডের বিখ্যাত চিজ রোলিং প্রতিযোগিতা। সমস্যা হল, পনিরটি এত দ্রুত গড়ায় যে সেটিকে ধরা প্রায় অসম্ভব। ফলে বেশিরভাগ প্রতিযোগী গড়াগড়ি খেতেই বেশি ব্যস্ত থাকেন। চিকিৎসকরাও প্রস্তুত থাকেন, কারণ প্রতি বছরই ছোটখাটো চোট আঘাতের ঘটনা ঘটে। তবু এই শতাব্দী প্রাচীন ঐতিহ্যের জনপ্রিয়তা একটুও কমেনি। অনেকেই ভাবেন লম্বা হলে সুবিধার বুঝি শেষ নেই, বাস্কেটবল খেলতে সুবিধে, ভিড়ের মধ্য থেকেও সব দেখা যায়, ছবিতেও আলাদা নজর কাড়ে। কিন্তু এবার লম্বা হওয়াটাই যেন হয়ে গেছে অপরাধ। লন্ডনে সম্প্রতি একটি বিশেষ ডেটিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে সেখানে আয়োজকদের শর্ত শুনে অনেকেই তো হতবাক। 6 ফুট বা তার বেশি উচ্চতার কেউ এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। আয়োজকদের চুক্তি, অপেক্ষাকৃত কম উচ্চতার মানুষদের অনেক সময় ডেটিংয়ে আত্মবিশ্বাসের অভাব দেখা যায়, তাই তাদের জন্য স্বচ্ছন্দ পরিবেশ তৈরি করতেই নাকি এই উদ্যোগ। সামাজিক মাধ্যমে অবশ্য এই নিয়ে শুরু হয়েছে হাসি ঠাট্টা। কেউ লিখেছেন, এবার বুঝি মাথা নিচু করে হাঁটলেই হবে। আবার কেউ মন্তব্য করেছেন, লম্বাদের জন্য আলাদা ডেটিং ডিক চালু করা উচিত। তবে বিতর্ক যাই থাকুক, এই ব্যতিক্রমী নিয়মই অনুষ্ঠানটিকে বিশ্বজুড়ে আলোচনায় এনে দিয়েছে। বাড়ির অ্যাকোরিয়ামে থাকা গোল্ড ফিশটিকে অনেকেই পরিবারের সদস্যের মতোই যত্ন করেন, কিন্তু কোনো কারণে আর রাখতে না পারলে কি করেন? অনেকেই ভাবেন পুকুর বা নদীতে ছেড়ে দিলে মাছটিও স্বাধীন হবে আর নিজের দায়িত্বও শেষ। কিন্তু কানাডার অ্যালবার্টা প্রদেশের প্রশাসন বলছে এই ভালো কাজই বড় বিপদ ডেকে আনছে। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বাড়ির অ্যাকোরিয়ামে ছোট্ট যে গোল্ড ফিশটি দেখতে খুব নিরীহ লাগে, প্রাকৃতিক পরিবেশে গিয়ে সেটি অনেক বড় আকার ধারণ করতে পারে। শুধু তাই নয়, স্থানীয় মাছের খাবার খেয়ে ফেলে, ডিম নষ্ট করে আর জলজ পরিবেশের ভারসাম্যও বিঘ্নিত করে। সম্প্রতি কয়েকটি হ্রদে বিশাল আকারের গোল্ড ফিশ ধরা পড়েছে। সেগুলোর আকার দেখে অনেকেই প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে এগুলো সেই পরিচিত অ্যাকোরিয়ামের মাছ। তাই অ্যালবার্টা প্রশাসন নতুন প্রচার শুরু করেছে, ডোন্ট লেট ইট লুজ। ছোটবেলায় সবাই শুনেছি একদিনে 24 ঘন্টা, কিন্তু যদি বলা হয় পৃথিবী এবার সেই নিয়মে সামান্য বদল এনেছে, বিজ্ঞানীরা জানিয়েছেন এই সপ্তাহে পৃথিবীর ঘূর্ণন সামান্য দ্রুত হওয়ায় বছরের সবচেয়ে ছোট দিন রেকর্ড করা হয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, অফিসে যাওয়ার জন্য আপনাকে 1 সেকেন্ড আগে উঠতে হবে না, কারণ দিনের দৈর্ঘ্য কমেছে মাত্র 0.65 মিলিসেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডেরও 1000 ভাগের 1 ভাগের কম। প্রশ্ন হল, এতটুকু সময় নিয়ে এত আলোচনা কেন? বিজ্ঞানীরা বলছেন, আমাদের হাতঘড়িতে এর কোনো প্রভাব না পড়লেও জিপিএস ব্যবস্থা, স্যাটেলাইট, মহাকাশযান এবং অত্যন্ত সূক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্রের ক্ষেত্রে 1 মিলিসেকেন্ডও গুরুত্বপূর্ণ। তাই পৃথিবীর ঘূর্ণনের এই সামান্য পরিবর্তনও গবেষকদের কৌতূহলের বিষয়। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়া ক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে। অন্ধ্রপ্রদেশের ভোগপুরামে আজ আল্লুরি সীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে প্রদেয় করের অতিরিক্ত কিস্তি হিসেবে 1,09,019 কোটি টাকা মঞ্জুর করেছে। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ধৃত জৈশ ই মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডল ও তার সহযোগীরা দিল্লির যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভেও নাশকতার ছক কষেছিল বলে এসটিএফ জানিয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল 2026 লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেয়েছেন। কমনওয়েলথ গেমসে ভারতীয় বক্সার জ্যাসমিন লাম্বোরিয়া এবং প্রীতি পাওয়ার আজ নিজ নিজ বিভাগে সোনা জিতেছেন। 30টি পদক নিয়ে ভারত বর্তমানে তালিকার ষষ্ঠ স্থানে। বিশ্ববিখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পূর্জা পাকিস্তানের ব্রক পিকে ভয়াবহ তুষার ধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়া ক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। কর্ণাটকের মাইসুরুতে স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক যুব কেন্দ্র বিবেক স্মারকের উদ্বোধনের পর তিনি বলেন, স্বচ্ছতা অভিযান, জল সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে যুব সমাজকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। দেশের যুবরাই বিশ্ব উন্নয়নের চালিকা শক্তি হয়ে উঠছে বলে তিনি জানান।
1: স্বামী বিবেকানন্দী युवाओं की शिक्षा को राष्ट्र निर्माण का मजबूत आधार मानते थे। उन्होंने स्वयं में देखा था कि कैसे दुनिया के देश अपने युवाओं को शिक्षित बना रहे हैं, लेकिन दुर्भाग्य से तब भारत गुलाम था। उस दौर से लेकर अब तक भारत के युवा ने एक लंबी यात्रा तय की है। आज युवा दुनिया के विकास को गति दे रहा है। आज भारत की अर्थव्यवस्था सबसे तेजी से आगे बढ़ रही। भारत के युवाओं के सामर्थ्य से
0: 1892 সালে স্বামী বিবেকানন্দ

0: ঐতিহাসিক মাইসুরু সফরের স্মরণে এই স্মারক তৈরি হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, রাজ্যপাল থাবারচাঁদ গেহলাত এবং রামকৃষ্ণ মঠের সভাপতি শ্রীমদ স্বামী গৌতমানন্দজী মহারাজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিবেক স্মারকের চারপাশ ঘুরে দেখার পর শ্রী মোদী স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বলেছেন, পরিকাঠামো এবং শিল্পক্ষেত্রে অগ্রগতির ফলে অন্ধ্রপ্রদেশে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। স্বর্ণ অন্ধ্র ও বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। ভোগপুরমে আজ আল্লুরি সীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিমানবন্দর, সড়ক এবং পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় 18,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে। শ্রীমোদী নতুন বিমানবন্দরটিকে অন্ধ্রপ্রদেশের বিশেষ করে উত্তরঞ্চলে উন্নয়নের এক মাইলফলক বলে বর্ণনা করেন। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজুর নামাঙ্কিত এই বিমানবন্দর ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম এবং জনসেবামূলক কাজে অনুপ্রাণিত করবে। ভারতের অসামরিক বিমান চলাচল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হচ্ছে বলে শ্রীমোদী জানান। দেশে বর্তমানে বিমানবন্দরের সংখ্যা বৃদ্ধি পেয়ে 166 হয়েছে, 2014 সালে তা ছিল 74। উড়ান প্রকল্প সাধারণ নাগরিকদের জন্য বিমানের ভ্রমণকে আরও সাশ্রয়ী করেছে। 2047-এর মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অন্ধ্রপ্রদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
1: মুঝে পুরা বিশ্বাস হ্যায় আজ ইহাঁ জিতনে ভি প্রজেক্ট কি শুরুয়াত হুই হ্যায় জিনকি নীব রাখি গই হ্যায় ও সারে প্রজেক্ট স্বর্ণ আন্ধ্রা আর বিকশিত ভারত কে সংকল্প কো পুরা করনে মে বহুত বড়া যোগদান দেঙ্গে। আন্ধ্রপ্রদেশ বিকশিত ভারত কে সপনে কো পুরা করনে কে লিয়ে এক বহুত বড়া ঊর্জা স্রোত বন রহা হ্যায়। মে এক বার ফির ইন সবই পরিযোজনাও কে লিয়ে আন্ধ্রপ্রদেশ কে লোকো কো বহুত বহুত বধাই দেতা হুঁ।
0: প্রধানমন্ত্রী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প অভিযানের জন্য নেশামুক্ত যুব কর্মসূচির সূচনা করবেন। এর সঙ্গেই 100 সপ্তাহ ব্যাপী দেশের জনভাগিদারি প্রচারাভিযানের সূচনা হবে। দেশের 10,000-এরও বেশি স্থান থেকে যুবকরা এতে অংশগ্রহণ করবেন। মাই ভারত স্বেচ্ছাসেবক, মাই ভারত ন্যাশনাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক, যুব ক্লাব, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এনজিও, শিল্প সংঘের যুব শাখা এবং 125টিরও বেশি আধ্যাত্মিক প্রতিষ্ঠান ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেবে। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে প্রদেয় করের অতিরিক্ত কিস্তি হিসেবে 1,09,019 কোটি টাকা মঞ্জুর করেছে। রাজ্যগুলির উন্নয়নমূলক কাজে গতি বাড়াতেই এই উদ্যোগ। সবচেয়ে বেশি 19,208 কোটি টাকা পাচ্ছে উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে 7,866 কোটি টাকা। এই অর্থ পরিকাঠামো উন্নয়নের কাজে রাজ্যগুলি ব্যয় করতে পারবে বলে জানা গেছে। 2026-27 মূল্যায়ন বর্ষের জন্য চলতি বছরের 31 জুলাই পর্যন্ত 5,90,00,000 বেশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে বলে আয়কর দপ্তর জানিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে করদাতাদের ধন্যবাদ জানিয়ে আয়কর দপ্তর বলেছে, তাদের আস্থা এবং নির্ধারিত সময়ের মধ্যে আইটিআর দাখিল দেশের উন্নয়নে শক্তি যোগায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ধৃত জৈশ ই মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডল ও তার সহযোগীরা দিল্লির যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভেও নাশকতার ছক কষেছিল বলে এসটিএফ এর আইজি গৌরব শর্মা জানিয়েছেন। হামিম এবং তার বান্ধবী অর্পিতা সরকারের গ্রেপ্তারির পর তদন্তে এই তথ্য উঠে এসেছে বলে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী শর্মা জানান।
2: দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্ত্রে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দেওয়ার আস্কিং হিম ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল।
0: তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও টার্গেট করা হয়েছিল। দিনভর মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজরদারি করাই ছিল হামিমের কাজ। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে ধৃত অর্পিতাকে আজ বর্ধমান আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় বেশ কয়েকজন আবেদনকারীকে শংসাপত্র প্রদান করেছেন। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, গুজরাট ও রাজস্থানের মতো পশ্চিমবঙ্গ সরকারও সিএএ তে আবেদনের নিষ্পত্তি করতে পারবে। এ ব্যাপারে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারকে ছাড়পত্র দেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আশ্বাস দিয়েছেন, এক মাসের মধ্যেই রাজ্য সরকারকে সিএএ আবেদনের নিষ্পত্তির অনুমতি দেওয়া হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল 2026-এর লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেয়েছেন। মহারাষ্ট্রের পুণেতে আজ লোকমান্য বালগঙ্গাধর তিলকের 106তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে এই পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, দেশের জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করতে অজিত দোভাল অসাধারণ অবদান রেখেছেন। দেশের প্রতি তাঁর অবিচল সেবা ও ভালোবাসার স্বীকৃতি হল এই পুরস্কার।
3: अजीत डोभाल जी को पुरस्कार देने के लिए उन्होंने मुझे बुलाया। कोई व्यक्ति जब समाज के किसी भी क्षेत्र में बहुत बड़ा काम करता है तब वो व्यक्ति नहीं रह जाता, वो इससे आगे कई गुना आगे निकल जाता है। और समाज का दायित्व है, उत्तरदायित्व है कि ऐसी व्यक्तियों का सम्मान करना। ऐसी व्यक्तियों का जब सम्मान होता है तब समाज के कृतज्ञ भाव का तो एक प्रकार से निर्वहन होता ही है, क्योंकि जिन्होंने पूरा जीवन समाज के लिए दिया उनको पुरस्कृत करना वो समाज का उत्तरदायित्व है।
0: অজিত দোভাল বলেন, লোকমান্য তিলকের দেশপ্রেম, আত্মত্যাগ এবং দায়িত্ববোধের আদর্শ যুব সমাজকে অনুসরণ করতে হবে।
4: ভারত কা বিকাশ কই লোগোঁ কে লিয়ে, কই দেশোঁ কে লিয়ে, কই ইন্টারেস্ট কে লিয়ে, উনকে লিয়ে ইয়ে খাতা কে, দেশ কে ইন্টারেস্ট কো সোচিয়ে, দেশ কে ইন্টারেস্ট মে কাম করিয়ে, আপনি হর উসকো আপ আগে বড়াণে কে লিয়ে আগর একজুট হোকে চলেন তো উতনি দূর ভি নহীঁ হ্যায়। আজ হম বহুত ভাগ্যশালী হ্যায়, হামারে দেশ মে এক এসা নেতৃত্ব হ্যায়, हमारे देश के अंदर एक ऐसा वातावरण है कि जहां पर हम अपने आप को शक्तिशाली बना सकते हैं।
0: স্পেনের সেওতা সীমান্তে মরক্কো থেকে আগত অভিবাসীদের পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 67। গত এক সপ্তাহে মরক্কো থেকে প্রায় 50,000 অভিবাসী স্পেনে প্রবেশ করেছে। এদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তাদের দেশে অনিয়ন্ত্রিতভাবে অভিবাসীদের অনুপ্রবেশের এই ঘটনার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নকে এক জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের অনুপ্রবেশের ঘটনা প্রতিরোধ, অভিবাসীদের জন্য মানবিক সহায়তা সহ বিভিন্ন বিষয়ে ইউরোপের সমস্ত দেশকে একজোট হয়ে সিদ্ধান্ত নিতে হবে। গ্লাসকোতে কমনওয়েলথ গেমসে 8টি সোনা, 15টি রূপো এবং 7টি ব্রোঞ্জ সহ 30টি পদক নিয়ে ভারত বর্তমানে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। ভারতীয় বক্সার জ্যাসমিন লাম্বোরিয়া এবং প্রীতি পাওয়ার আজ নিজ নিজ বিভাগে সোনা জিতেছেন। মহিলাদের 54 কেজি বিভাগে প্রীতি কানাডার স্কারলেট ডেলগাডোরকে 5-0 পরাজিত করেন। মহিলাদের 57 কেজি বিভাগে উত্তর আয়ারল্যান্ডের মিখাইল ওয়ালশকে হারিয়ে 5-0 হারিয়ে দেন জ্যাসমিন। প্যারা অ্যাথলেটিক্সে পুরুষদের শর্টপার্ট F57 ইভেন্টে সোমন রানা সোনা এবং শুভম জুয়েল রূপো পেয়েছেন। বিশ্বখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল পূর্জা পাকিস্তানের ব্রডপিকে ভয়াবহ তুষার ধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। বয়স হয়েছিল 43 বছর। 14 পিক্স খ্যাত এই কিংবদন্তের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজ্ঞান প্রযুক্তি এবং ক্রীড়া ক্ষেত্রে দেশের অগ্রগতি যুব সমাজের হাত ধরেই চালিত হয়েছে। অন্ধ্রপ্রদেশের ভোগপুরামে আজ আল্লুরি সীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। খবর শেষ হলো।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই রাত 8টায় অনুরোধের আসর। স্পোর্টস এক্সট্রা টাইম সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন শুনবেন 8:30, উপস্থাপনায় বিতান দে। রাত 9টায় কীর্তন মানসী ঘোষ দস্তিদারের কণ্ঠে, রজনীকান্তের গানে অসীম কুমার ঘোষ 9:15। 9:30 সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান মুখোমুখি, প্রখ্যাত কবি অরুণ মিত্রের সাক্ষাৎকার নিয়েছেন সুরজিৎ ঘোষ। রাত 10টায় অখিল ভারতীয় সঙ্গীত সভা, কর্ণাটকি কণ্ঠসঙ্গীতে দ্বৈত পরিবেশনায় চিন্ময়া সিস্টার্স উমা এবং রাধিকা, আকাশবাণী চেন্নাইয়ের নিবেদন। রাত 11টায় এস রাজে লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন সমর্পিতা বসু, বাংলা আধুনিক এবং ছায়াছবির গান রাত 11:10।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরে রাত 8টায় শুনবেন হিন্দি ছায়াছবির গান এ সপ্তাহের সংসদে 8:15। 8:30 কাহাকাশা উপস্থাপনায় সৈয়দ আয়াজ আহমেদ, স্পটলাইট রাত 9:16, 9:30 সাহিত্য ভারতী, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, হিন্দি ছায়াছবির গান রাত 11:10। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
1: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
0: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
2: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
3: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
1: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
0: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
2: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
1: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।

0: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো। ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
1: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
0: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য জুড়ে আজ সূচনা হয়েছে দেশের ষোড়শ জনগণনার সেলফ এনুমারেশন বা স্বগণনা প্রক্রিয়ার কাজ। রাজ্যপাল আর এন রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানুষকে জনগণনায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ ইস্কনের মিড ডে মিল প্রদান কর্মসূচির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী তিন মাসের মধ্যে রাজ্যে 2.5 লক্ষ পড়ুয়া ইস্কনের মিড ডে মিল পাবে বলে জানিয়েছেন তিনি। রাজ্যে উন্নয়নমূলক কাজের গতি বাড়াতে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে প্রদেয় করের অতিরিক্ত কিস্তি বাবদ 7,866 কোটি টাকা বরাদ্দ করেছে। বর্ধমান থেকে ধৃত জৈশ জঙ্গি হামিদ মণ্ডল দিল্লি যন্তর মন্তরে হামলা ছক কষেছিল বলে রাজ্য পুলিশের এসটিএফ জানিয়েছে। হামিমের বান্ধবী অর্পিতা সরকারের 14 দিনের পুলিশ হেফাজত। মেরামতের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় বন্ধ থাকছে। আসি বিস্তারিত খবরে। রাজ্য জুড়ে আজ সূচনা হয়েছে দেশের ষোড়শ জনগণনা সেলফ এনুমারেশন বা সব গণনা প্রক্রিয়ার কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সূচনা করেন। এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে সেলফ এনুমারেশনের কাজ হচ্ছে। অনলাইনে আবেদনকারীদের 34টি প্রশ্নের জবাব দিয়ে এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর এটি অষ্টম জনগণনা। জনগণনা সেলফ এনুমারেশন বা স্বগণনা প্রক্রিয়ার প্রথম পর্যায় চলবে 15 আগস্ট পর্যন্ত। ac.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। আগামী 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর ফিল্ড এনুমারেশন করতে বাড়ি বাড়ি যাবেন জনগণনায় নিযুক্ত সরকারি কর্মীরা। রাজ্যপাল আর এন রবি জাতীয় জনগণনায় রাজ্যের সকল নাগরিককে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। আজ লোকভবন থেকে প্রকাশিত এক বার্তায় রাজ্যপাল বলেন, এই জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি। দেশের জনসংখ্যা ও পরিবার সম্পর্কিত সঠিক তথ্য পাওয়া গেলে তা আগামী দিনে উন্নততর পরিকল্পনা গ্রহণ, প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি নিজেও সেলফ এনুমারেশন ফর্ম পূরণ করেছেন বলেও জানিয়েছেন রাজ্যপাল। এদিকে মুখ্যমন্ত্রী জনগণনা কর্মীদের সঙ্গে সব রকমের সহায়তা করার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানান। তিনি বলেন, সেলফ এনুমারেশন প্রক্রিয়ায় রাজ্যবাসী দেওয়া তথ্য গোপন এবং আইনগতভাবে সুরক্ষিত থাকবে।
2: এই তথ্য সম্পূর্ণ গোপনীয়, আইনগতভাবে সুরক্ষিত, শুধুমাত্র পরিসংখ্যান পরিকল্পনা উন্নয়নের জন্য ব্যবহৃত হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহার করার সুযোগ এক্ষেত্রে নেই। এই যে ব্যাপক একটি অভিযান যা আমাদের সংবিধান স্বীকৃত বিকশিত ভারতের লক্ষ্যে সেন্সাস সফল হোক এই প্রার্থনা করছি।
1: গুজরাট ও রাজস্থানের মতো পশ্চিমবঙ্গ সরকারও সিএএতে আবেদনের শীঘ্রই নিষ্পত্তি করতে পারবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। আজ নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নাগরিকত্ব সংশোধনী আইন সিএএর আওতায় বেশ কয়েকজন আবেদনকারীকে সার্টিফিকেট প্রদান করেছেন। সিএএতে আবেদন প্রক্রিয়া আরও সরল করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিগত তৃণমূল কংগ্রেস সরকার সিএএর নামে মানুষকে ভুল বুঝিয়েছিল বলেও তিনি জানান। শ্রী অধিকারী বলেন, সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, বরং নাগরিকত্ব দেওয়ার আইন। এখনও পর্যন্ত 2,30,605 জন সিএএর আওতায় নাগরিকত্বের আবেদন করেছেন। 23,956 জন তাদের শংসাপত্র পেয়েছেন। নদিয়া জেলায় সবথেকে বেশি 10,151টি শংসাপত্র দেওয়া হয়েছে বলেও আজ মুখ্যমন্ত্রী জানান। রাজ্যে আগামী তিন মাসের মধ্যে 2.5 লক্ষ পড়ুয়া ইস্কনের মিড ডে মিল পাবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতার তারাতলায় আজ ইস্কন অনামৃত ফাউন্ডেশনের মিড ডে মিল কর্মসূচির সূচনা করে তিনি বলেন, অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করে স্কুলে স্কুলে মিড ডে মিল পৌঁছে দেবে ইস্কন।
3: আজকে যে 44,000 শিক্ষার্থীকে খাওয়ার আমরা দিলাম, সোমবার দিন পারলে একবার আপনারা গিয়েও একটু স্বাদ নিয়ে আসবেন খাওয়ারটা কেমন হলো, তাহলেই বুঝতে পারবেন পরিবর্তনটা শুধু ঝান্ডার হয়নি, পরিবর্তনটা শুধু দলের হয়নি, পরিবর্তনটা ব্যবস্থারও হয়েছে।
1: কলকাতা পুরসভা এলাকার 500 স্কুলে 44,000 ছাত্রছাত্রীকে আজ থেকে মিড ডে মিল দেওয়া শুরু হয়েছে। পড়ুয়াদের রাজ্য সরকার আলাদাভাবে মিড ডে মিলের ডিম পৌঁছে দেবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন। ইস্কন মিড ডে মিল সরবরাহ করায় রাঁধুনীদের আশঙ্কার কোনো কারণ নেই বলেও মুখ্যমন্ত্রী জানান।
3: একজন রাধুনি মা দিদি বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তার রান্নার প্রক্রিয়াতে, বিতরণের প্রক্রিয়াতে তাদেরকে যুক্ত করবে, এবং যুক্ত করা শুধু নয়, আমরা তাদেরকে আগের সরকার মাত্র 2,000 টাকা দিত, আমরা আগস্ট মাস থেকে তাদেরকে 1,000 টাকা বাড়িয়ে 3,000 টাকা করে দিয়েছি।
1: আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, মুখ্য সচিব মনোজ আগরওয়াল প্রমুখ। রাজ্যগুলির উন্নয়নমূলক কাজে গতি বাড়াতে কেন্দ্রীয় সরকার প্রদেয় করের অতিরিক্ত কিস্তি বরাদ্দ করেছে। আগামী 10ই আগস্টের নির্ধারিত নিয়মিত কিস্তির পাশাপাশি রাজ্যগুলির জন্য অতিরিক্ত 1,09,19 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে 7,866 কোটি টাকা। এই অর্থ পরিকাঠামো উন্নয়নের কাজে রাজ্যগুলি ব্যয় করতে পারবে বলে জানা গেছে। তোলাবাজি নিয়ে দলের নেতাকর্মীদের ফের সতর্ক করে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য। আজ রাজারহাটে IIT খড়গপুর রিসার্চ পার্কে উদ্যমী সমাগম অনুষ্ঠানে যোগ দিয়ে সমীকবাবু একথা বলেন।
4: আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারবো।
1: প্রশ্নপত্র ফাঁস এবং ছাত্রছাত্রীদের উপর পুলিশি নিগ্রহের অভিযোগ তুলে প্রদেশ কংগ্রেসের 2টি শাখা আজ কলকাতায় বিক্ষোভ দেখিয়েছে। INTUC সেবা দল এবং প্রদেশ মহিলা কংগ্রেস আজ মধ্য কলকাতার বউবাজারে মিছিলের আয়োজন করে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বর্ধমান থেকে ধৃত জয়েশ জঙ্গি হামিম মণ্ডল নিরাপত্তা বাহিনীর উর্দি ব্যবহার করে দিল্লির যন্তর মন্তরের নাশকতায় ছক কষেছিল বলে রাজ্য পুলিশের SDF জানিয়েছে। হামিম এবং তার বান্ধবী অর্পিতা সরকারের গ্রেপ্তারির পর তদন্তে এমনটাই উঠে এসেছে বলে জানিয়েছেন SDF-এর IG গৌরব শর্মা। ধৃত জঙ্গির সঙ্গে তার বান্ধবী অর্পিতা সরকারের হোয়াটসঅ্যাপ চ্যাট বিশ্লেষণ এবং দুজনকে জিজ্ঞাসাবাদের পর উঠে এসেছে যে পাকিস্তানি একটি গোষ্ঠী মুখ্যমন্ত্রীকে টার্গেট করার ছক কষেছিল।
5: আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে।
1: উল্লেখ্য, বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম বর্তমানে পুলিশ হেফাজত রয়েছে। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে ধৃত তার বান্ধবী অর্পিতা সরকারকে আজ বর্ধমান আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশ হেফাজত দিয়েছেন। বীরভূমের পলাতক পাথর ব্যবসায়ী শেখ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের ভাগ্নে শেখ ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে নেপাল সীমান্ত লাগোয়া এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। কলকাতা মেট্রোর এসপ্লানেড স্টেশন সম্প্রসারণের জন্য আগামী 26 আগস্টের মধ্যে ধর্মতলার বিধান মার্কেট খালি করে দিতে বলেছে পুর কর্তৃপক্ষ। এই মর্মে 528 জন ব্যবসায়ীকে নোটিশ দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের জন্য মাউন্টেড প্যাডক মাঠে অস্থায়ীভাবে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। মেরামতির কাজের জন্য আগামীকাল 2রা আগস্ট বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু আরও এক দফায় বন্ধ থাকছে। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই সেতুতে সমস্ত রকমের যান চলাচল বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের পক্ষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কবি লেখিকা তথা মানবাধিকার কর্মী তসলিমা নাসরিনকে আজ কলকাতার রবীন্দ্র সদনে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এরাজ্যে প্রতিটি মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, পাশাপাশি রাজ্যে তসলিমার নিরাপত্তা দায়িত্ব মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী হিসেবে তিনি নেবেন বলেও শুভেন্দুবাবু জানিয়েছেন। রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত বলেন, যে পরিস্থিতিতে তসলিমাকে কলকাতা ছাড়তে হয়েছিল তার পুনরাবৃত্তি হবে না। তসলিমা নাসরিন তাঁর বক্তব্যে বলেন, মতের ভিন্নতাই সভ্যতার বৈশিষ্ট্য। তিনি রাজ্যে কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে আসেননি বলেও উল্লেখ করেন লেখিকা। উত্তরবঙ্গে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের আজ 107তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে সকালে ক্লাব তামুতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল ও সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীকে ক্লাবের পক্ষ থেকে ভারত গৌরব সম্মাননা প্রদান করা হচ্ছে। প্রাক্তন অধিনায়ক বলাই মুখোপাধ্যায় ও তরুণদেরকে দেওয়া হচ্ছে জীবনকৃতি সম্মান। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য জুড়ে আজ সূচনা হয়েছে দেশের ষোড়শ জনগণনা সেলফ এনুমারেশন প্রক্রিয়ার কাজ। কলকাতায় আজ ইস্কনের মিড ডে মিল প্রদান কর্মসূচির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শেষ হল।
6: আসামের বৃষ্টি শিলাবৃ

0: দুর্ঘটনা, সেই সব চিন্তা থেকেও মুক্তি পাও।
1: পিএম ফসল বীমা যোজনা সে করিব 2,00,000 কোটি রুপিয়ে ক্লেম কে রূপ মে কিষানো কো মিলে।
2: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপল্লি ধুলাইতপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে এই আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করব, যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বীমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হব, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হব।
3: খরিফ ফসল বীমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
4: ব্যাংক শাখা, বীমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
3: ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।
0: ফসল বীমা করাও, সুরক্ষা কবচ পাও।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন অনুরোধের আসর। আজ অনুরোধের আসরে প্রথম গানটি শ্যামল মিত্রের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন গোলাহাট বর্ধমান থেকে সত্যদর্শন দত্ত।

শুনছেন অনুরোধে রাসুর। পরের গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন মাড়ো মানকর পূর্ব বর্ধমান থেকে অম্বরীশ ও বাণী বন্দ্যোপাধ্যায়।

কাজুড়া গ্রাম পশ্চিম বর্ধমান থেকে নিমাই মিশ্র ও মীনাক্ষী মিশ্রের অনুরোধে পরের গানটি মান্না দের কণ্ঠে।

অনুরোধের আসরে পরের গানটির শিল্পী সুদাম বন্দ্যোপাধ্যায়। গানটি শুনতে চেয়েছেন আলমবাজার বরানগর কলকাতা ৩৫ থেকে দিলীপ কুমার পাড়ুই।

অনুরোধের আসরে পরের গানটি শ্যামল মিত্রের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন বাসুবাটি সিঙ্গুর থেকে তপন চক্রবর্তী।

শুনছেন অনুরোধের আসর। পরের গানটি সাগর সেনের কণ্ঠে। গানটি শুনতে চেয়েছেন মানিক বাঁধ হুগলি থেকে সুদীপ কুমার পাল।

0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 1 আগস্ট অর্থাৎ শনিবার। আর শনিবার রাত 8:30 মানেই আপনারা জানেন এক্সট্রা টাইম, স্পোর্টস এক্সট্রা টাইমে আজ আপনাদের সঙ্গে আমি রয়েছি বিতান্দে। খেলার দুনিয়ার নানান খবর নিয়ে আজকে রয়েছে আপনাদের সঙ্গে। পাড়া সপ্তাহে কি কি খেলা হলো, সেই সমস্ত খেলার খতিয়ান, তার খবরাখবর আলোচনা জানাবো আপনাদের। অর্থাৎ গোটা সপ্তাহ জুড়ে যেভাবে আমরা খেলাকে উদযাপন করলাম, আমাদের ক্রীড়াঙ্গনের বিশেষ বিশেষ খবর সহ যা যা তথ্য আপনাদের জানানো হয়েছে তারই সামগ্রিক পর্যালোচনা আজ এক্সট্রা টাইমে। তাই প্রথমেই চলে আসবো একেবারে সোমবার থেকে শুরু হওয়া বিভিন্ন খেলার খবরে। আপনারা জানেন শ্রোতা বন্ধুরা, চলছে কমনওয়েলথ গেমস, আর কমনওয়েলথ গেমসে ভারতের পদক জয় যেরকম অব্যাহত রয়েছে সেরকম একের পর এক নজির হয়ে চলেছে, সেই সমস্ত খবরে আসব। তবে তার পাশাপাশি থাকবে ক্রিকেট ফুটবল সহ আরও একাধিক খেলার খবর। প্রথমে চলে আসবো কমনওয়েলথ গেমসের খবরে। মীরাবাই চানু আবারও সোনা জিতলেন। আপনারা জানেন আমাদের ভারতের সোনার মেয়ে বলে পরিচিত মীরাবাই চানু, তিনি ভারোত্তোলন অর্থাৎ ওয়েট লিফটিংয়ে চ্যাম্পিয়ন হলেন, গোল্ডেন একাধিক রেকর্ডও, সোনার হ্যাট্রিক করল ভারত। যেভাবে তিনি দাপটের সাথে তৃতীয় কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন, তাতে এই প্রশ্ন উঠতেই পারে উদ্বোধনী অনুষ্ঠানে তাকে দেশের পতাকা হাতে লাভলিনা বরগোহাঁইয়ের সঙ্গে গোটা দলকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল, সেই নেতৃত্ব কি তিনি দিচ্ছেন ভারতকে এবারেও? 2018 গোল্ড কোস্ট এবং 2022 বার্মিংহাম কমনওয়েলথ গেমসে চ্যাম্পিয়ন চানু এদিন স্ন্যাচে প্রথম প্রয়াসে 82 কেজি ওজন তুলতে গিয়ে অবশ্য ফাউল করেন, কিন্তু সেই মুহূর্ত কিছুক্ষণ পরে ভুলে গিয়ে দ্বিতীয় প্রয়াসে একই ওজন তুলে তিনি ভেঙে দেন কমনওয়েলথ গেমস রেকর্ড, যা তাকে তৃতীয় সোনা জয়ের পথে এগিয়ে দেয়। এখানে থামলেন না, তৃতীয় প্রয়াসে 85 কেজি তুলে নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড গড়লেন। এরপর ক্লিন অ্যান্ড জার্কে 105 কেজি ওজনে দ্বিতীয় প্রয়াসে তুলেও গড়লেন রেকর্ড, মোট 190 কেজি ওজন তুললেন চানু। এটিও কিন্তু অবিস্মরণীয় শ্রোতা বন্ধুরা। কেবল মীরাবাই চানুই নন, তার পাশাপাশি আরও একাধিক সোনা ভারতের ঝুলিতে এলো গোটা সপ্তাহ জুড়ে। 2020 টোকিও অলিম্পিক্সের উপজয়ী এবং প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চানু কমনওয়েলথ গেমসে প্রথম পদক জিতেছিলেন 2014 গ্লাসগোয়ে। তার পাশাপাশি অবশ্যই যার কথা বলতে হয়, চতুর্থ পদক ভারতের হয়ে জিতলেন রাজা মুথুপান্ডি, তিনিও ভারোত্তোলনে পেলেন রূপো। পুরুষদের 65 কেজি বিভাগে রাজা মোট 286 কেজি ওজন তুলে চমকে দিলেন। অন্যদিকে বক্সিংয়ে এই দিন মহিলা এবং পুরুষ দুই বিভাগেই কোয়ার্টার ফাইনালে উঠলেন যথাক্রমে প্রীতি পাওয়ার এবং যাদুমণি। এর পাশাপাশি আপনাদের জানাবো নজির গড়ল ভারত, সিরিজ সেরা হলো বৈভব, 3-0 তারা জয় পেল জিম্বাবুয়ের সঙ্গে। ম্যাচ এবং সিরিজ সেরা হলেন বৈভব সূর্যবংশী। ব্যাট ধরলে যেন নজির গড়ছেন একের পর এক, হারারে স্পোর্টস ক্লাবের মাঠ তার কাছে অবশ্যই শুভ, তা আবারও প্রমাণিত হলো এই রবিবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে 80 বলে 175 রানের বিধ্বংসী ইনিংস খেলে দেশকে জিতিয়েছিলেন বৈভব। এই মাঠে সিনিয়র দলে তার রানের খরা কেটেছিল প্রথম টি-টোয়েন্টিতে, আবারও ব্যাটে ঝড় উঠল বিষয় কিশোরের, মাত্র 49 বলে করলেন 81 রান এবং তার সৌজন্যেই ভারত তুলল 5 উইকেটে 192 রান। জবাবে জিম্বাবুয়ে আটকে গেল 7 উইকেটে 157 রানে। 35 রানে জিতে সিরিজ 3-0 করলেন শ্রেয়াস আইয়াররা। এই 3-0 সিরিজ জেতার পর স্বাভাবিকভাবে ভারত একটুখানি আত্মবিশ্বাসী এবং পরবর্তী সিরিজ এবং পরবর্তী ম্যাচের জন্য বৈভব যে তৈরি এটাও মনে করাই যাচ্ছে, কিন্তু তার ফিটনেসের দিকে নজর রাখতে হবে বলে মনে করছেন অভিজ্ঞ ক্রিকেটাররা। খেলার সংক্ষিপ্ত স্কোর ছিল, জিম্বাবুয়ে করেছিল 20 ওভারে 157 রান, 7 উইকেট হারিয়েছিল তারা, ভারত মাত্র 5 উইকেটে 192 রান তুলেছিল। অন্যদিকে মেজর লিগ সকারে রবিবার ইন্টার মায়ামির হয়ে অভিষেক ঘটেছে ব্রাজিলের মিডফিল্ডার ক্যাসেমিরোর, তার অভিষেক ম্যাচে মনফিলের বিরুদ্ধে 1-0 জেতে মায়ামি। খেলার খবর নিয়ে তো থাকছি, টেস্ট ম্যাচ নিয়ে আসবো বিশেষ সংবাদে। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে হতে চলা টেস্ট সিরিজের আগে বুমরার ফিটনেস নিয়ে কিন্তু চর্চা চলছে, যদিও তাকে প্রথম একাদশে রাখা হয়েছে কিন্তু তিনি এখনও পুরোপুরি সুস্থ নন, তাই তার হাঁটুর চোট কতটা সমস্যা তৈরি করতে পারে সেই দিকেও কিন্তু নজর থাকবে।
নজর থাকবে পাকিস্তানকে হারিয়ে এশিয়া সেরা ভারত চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ছেলেদের FIH যুব হকি 5S এশিয়ান চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছে ভারত রোমাঞ্চকর ফাইনালে 3-1 ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে অপরাজিত হয়ে চ্যাম্পিয়ন হল ভারত। পাশাপাশি প্রথমবার অনুষ্ঠিত হতে চলা FIH যুব হকি 5S বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল ভারত। কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিশনে রবিবার কলকাতা পুলিশকে 3-1 হারিয়ে দিয়েছে ওয়ারিএসি কে। আগামী মাসে হকি বিশ্বকাপের আগে ভারতীয় দল 3 দিনের জন্য সুইজারল্যান্ড প্রস্তুতি শিবিরে করবে মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি অ্যাপটনের প্রশিক্ষণ কেন্দ্রে। অন্যদিকে যেহেতু জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারত সিরিজ জিতল, তাই ICC T20 র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান ফিরে পেল তারা। খবরের উদযাপন একাধিক, খেলার খবর বন্ধুরা, যে ভারত কিন্তু এই মুহূর্তে পদক তালিকায় 10ম স্থানে রয়েছে। মীরাবাই চানুর কথা আপনাদের জানিয়েছিলাম, তার পাশাপাশি জানাবো প্যারা শর্টপাটে সোনা পেলেন শর্মিলা, হাই জাম্পে রূপো পেলেন সর্বেশ। গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোমবার দিন মেয়েদের প্যারা শর্টপাটে সোনা জিতেছেন ভারতের শর্মিলা ধানকার, 9.81 মিটার ছুঁড়েছেন। মাত্র 6 বছর আগে প্যারা শর্টপাট খেলতে শুরু করেছিলেন শর্মিলা। একই দিন হাই জাম্পে অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছে ভারতের সর্বেশ কুশারের, 2.25 মিটার লাফিয়ে রূপো নিশ্চিত করেছেন তিনি। এই একই দিনে 53 এবং 58 কেজি বিভাগে জোড়া পদক পেয়েছে ভারত। 53 কেজিতে রূপো পেয়েছেন জ্ঞানেশ্বর যাদব, এরপর 58 কেজি বিভাগে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন বিন্দিয়ারানী দেবী, 2 বিভাগে সোনা জিতেছেন নাইজেরিয়ার মহিলারা। কমনওয়েলথ গেমস এর কোয়ার্টার ফাইনালে ওঠার পথে পাকিস্তান গিয়েছিলেন ভারতীয় বক্সার যাদুমণি সিং। রবিবার রাত পাকিস্তানের সুমামা রেহমানকে 5-0 ফলে হারিয়ে দেন তিনি। পাশাপাশি যে খবরে আসবো, ভারতের শুটিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই সপ্তাহ, কারণ এশা সিং সোমবার হ্যাংজাওয়ে ISSF বিশ্বকাপ মহিলাদের 25 মিটার স্থল ইভেন্টে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মানু ভাকেরকে টেক্কা দিয়ে সোনা জিতেছেন এশা। উচ্চমানের এবং উত্তেজনাপূর্ণ একটি ফাইনালে স্নায়ুর চাপ বজায় রেখে পোডিয়ামের শীর্ষে জায়গা করে নিয়েছেন 21 বছর বয়সী এই শুটার। অন্যদিকে কঠিন লড়াইয়ের পর ব্রোঞ্জ পেয়েছেন মনু। একই বিভাগে ভারতীয় শুটারদের জোড়া পদক জয় স্বভাবতই দেশের জন্য

বিশেষ করে শুটিং এর জন্য তো বটেই অত্যন্ত খুশির খবর। প্রসঙ্গত আপনাদের জানাবো শ্রোতা বন্ধুরা, 2023 সালের এশিয়ান গেমসে এই কেন্দ্রেই কিন্তু 4টি পদক জিতেছিলেন এশা। অন্যদিকে জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জেতার পর এইবার তার লক্ষ্য এশিয়ান গেমস। আপনারা বুঝতেই পারছেন কার কথা বলছি, সেখানে যদি ভালো খেলতে পারেন তাহলে অলিম্পিক্সে তো সুযোগ পাবেন, আর সেই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চান না অনাহাত সিং। তিনি জানিয়েছেন চ্যাম্পিয়ন হয়ে তার ভালো লেগেছে বটে, তবে তার লক্ষ্য এশিয়ান গেমস এবং সেখানে ভালো প্রতিপক্ষদের বিরুদ্ধে ভালো কিছু ফলাফল করে তিনি যাবেন অলিম্পিক্সের জন্য, সেই চেষ্টাই থাকবে। বিশ্বের 20 নম্বর তথা ভারতের প্রথম তারকা শনিবার রাতে 11-3, 11-7, 11-9 ফলে হারিয়ে দিয়েছেন মিশরের রুকায়া সালেমকে। আসবো ডুরান্ড কাপের খবরেও। মোহামেডান এবং এফসি বেনারসের মধ্যে হওয়া টান টান একটি খেলায় এফসি বেনারসকে 4-0 একেবারে চূর্ণ করে 135তম ডুরান্ড কাপে যাত্রা শুরু করেছে মোহামেডান স্পোর্টিং। জোড়া গোল করেছেন লাল রেম সাঙ্গা। অন্যদিকে ইস্টবেঙ্গলে জেমির সতীর্থ ইকোনো মিডিস, অস্ট্রেলিয়ার 2 সতীর্থকে খেলতে দেখা যাচ্ছে বাংলার 2 চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে। মোহনবাগান সুপার জায়ান্টসে রয়েছেন জেমি ম্যাকলারেন। ইস্টবেঙ্গলে সোমবারে 2 বছরের চুক্তিতে সই করলেন তার প্রাক্তন সতীর্থ ক্রিস ইকোনো মিডিস। এছাড়াও মশাল বাহিনীতে 2 বছরের চুক্তিতে এলেন জাতীয় দলের ডিফেন্ডার নরেন্দ্র গাহলাত। অন্যদিকে কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে শীর্ষ বাছাই ভারতের পুরুষ ও মহিলা দল দাপটে জয় দিয়ে অভিযান শুরু করেছে। তারা মালদ্বীপকে 3-0 হারিয়ে দিয়েছে। বাংলার সুতীর্থা মুখোপাধ্যায় হারান ফাতিমা আলীকে, যশস্বিনী ঘোরপাড়ে জয় ছিনিয়ে নেন রাফা নাজিমের বিরুদ্ধে। একটি অবসরের খবরেও আসবো শ্রোতা বন্ধুরা। অবসর ঘোষণা করলেন স্লোভেনিয়া রেফারি স্লাভগো ভিনচিচ। বিশ্বকাপের ফাইনালে স্পেন বনাম আর্জেন্টিনা ম্যাচের রেফারিকে আর দেখা যাবে না ম্যাচ পরিচালনা করতে। আবার আসবো ডুরান্ড কাপের খবরে এবং বিশেষ খবর আপনারা প্রায় সকলেই জানেন, সেই খবরের দিকে আমাদের নজর থাকবে। কলকাতা লীগের ইউকেএসসিকে 1-0 ব্যবধানে পরাজিত করল মোহনবাগান সুপার জায়ান্টস। সুহেল বাটের একমাত্র গোলে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে জয় পেল তারা। ম্যাচে জোড়া লাল কার্ড থাকলো, অফসাইডে গোল বাতিল হলো, পেনাল্টি থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল, অন্যায্যভাবে পেনাল্টি দেওয়ার দাবিও উঠেছে। মোহনবাগান দিবসের আগের বিকেলে উৎসবের আবহ আলো ঝলমলে শতাব্দী প্রাচীন ক্লাবে ছিল, কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর সেই পরিবেশ অনেকটাই বদলে গেল। কলকাতা লীগে মোহনবাগানের কোচ বাস্তব রায় প্রথম দলের কাউকেই খেলাননি, কিন্তু ইউকেএসসির প্রথম একাদশে ছিলেন নারায়ণ দাস, জবি জাস্টিন, বিদ্যাসাগর সিংয়ের মতন একাধিক অভিজ্ঞ ফুটবলার। তবে উত্তপ্ত ম্যাচের পাশাপাশি কলকাতা লীগে পাঠচক্রকে 5-1 বিপুল ব্যবধানে হারাল ইস্ট বেঙ্গল। সারাদিন ধরে আকাশে মেঘের ঘনঘটা ছিল, তার মাঝে মাঝেই ছিল প্রবল বেগে বৃষ্টির পূর্বাভাস এবং সেটা ঘটল। আর ইস্টবেঙ্গল মাঠের উপরের আকাশে মঙ্গলবার দুপুরে ঘন কালো মেঘের মাঝেই যেন উজ্জ্বল হয়ে উঠল আকাশ। কে আকাশ? শ্রোতা বন্ধুরা, আকাশ হেমরম, তার হাত ধরলেন উত্তম হাসদা। আকাশ এবং উত্তম জুটিতে 4 গোলের সৌজন্যে টানা 4 ম্যাচ জিতে 12 পয়েন্ট নিয়ে কলকাতা লীগের শীর্ষে চলে গেল ইস্টবেঙ্গল। অন্যদিকে রান না দিয়ে টানা 5 ওভারে উইকেট নিয়ে নজির গড়লেন ওয়েস্ট ইন্ডিয়ার ক্রিকেটার গ্রিভস। 150 বছরের টেস্ট ইতিহাসে একেবারে অবিশ্বাস্য রেকর্ড বলা চলে, টানা 5 ওভারে 5 উইকেট, প্রত্যেকটি মেডেন ওভার। এই বিরল কৃতিত্বের নজির গড়লেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস। ত্রিনিদাদ এবং টোব্যাগোয় ব্রায়ান লারা স্টেডিয়ামে পাকিস্তানকে একেবারে একা হাতে ধ্বংস করে দিলেন ক্যারিবিয়ান এই পেসার। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ তোলে 311 রান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা বেশ ভালোই ছিল, কিন্তু গ্রিভসের বিধ্বংসী বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত 282 রানেই প্রথম ইনিংস শেষ হয়ে গেল পাকিস্তানের। শুরুর দিকে একটু বেশি রান দিচ্ছিলেন, সপ্তম ওভারে বল করতে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। বোল্ড করে ড্রেসিং রুমে ফেরালেন 109 করা সান মাসুদকে, নিজের পরের ওভারে এসে তুলে নিলেন আমির জামালের উইকেট। এরপর ইনিংসের 68, 70 এবং 72তম ওভারে বল করতে এসে প্রতি ওভারে একটি করে উইকেট নেন গ্রিভস। ড্রেসিং রুমে ফিরিয়ে দেন আলি উসমান, মোহাম্মদ রিজওয়ান এবং মোহাম্মদ আব্বাসকে। তার পরিসংখ্যান বলছে 11 ওভারে 6টি মেডেন দিয়ে মাত্র 27 রানে 5টি উইকেট নেন গ্রিভস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ হয়ে যায় 181 রানে 5 উইকেটে

মোহাম্মদ আব্বাস ইনিংস শেষ করে দেন। আসবো ফুটবলের খবরে, জিদানকেই নতুন কোচ ঘোষণা করল ফ্রান্স। ফরাসি ফুটবল সংস্থার সদর দফতর থেকে জানানো হয়েছে, ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হলেন জিনেদিন জিদান। 1998 সালে ফ্রান্সকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেন। এইবার তিনি কিলিয়ান এমবাপ্পেদের হেডসারের ভূমিকায়। দীর্ঘদিনের অবসান ঘটিয়ে, অনেক জল্পনার অবসান ঘটিয়ে লে ব্লুদের ডাগ আউটে ফিরছেন সেই দেশের অন্যতম সেরা ফুটবল ব্যক্তিত্ব। 54 বছর বয়সী জিদান দায়িত্ব নিচ্ছেন তার অধিনায়ককে সরিয়ে। 1998-এ ফ্রান্সের অধিনায়ক ছিলেন দেশ। 2026 বিশ্বকাপে ফ্রান্সের চতুর্থ স্থান অর্জনের পর 14 বছরের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি টেনে কোচের পদ ছাড়লেন তিনি। 2018 সালে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছিলেন কোচ হিসেবে। দেশর সফল অধ্যায়ের পরেই দায়িত্ব নিচ্ছেন জিদান। জিদানের সাফল্য কিন্তু খুব একটা কম নয় শ্রোতা বন্ধুরা, কারণ 2 মেয়াদ মিলিয়ে রিয়াল মাদ্রিদকে কোচ হিসেবে তিনি 3টে চ্যাম্পিয়ন্স লিগ এবং 2টি লা লিগা খেতাব জিতিয়েছেন। এবার ফ্রান্সকে ট্রফি জেতাতে পারেন কিনা সেটাই এখন দেখার। আসবো আবারও কমনওয়েলথ গেমসের খবরে। কমনওয়েলথ গেমসে মঙ্গলবার নজির গড়েছেন গুলবীর সিং। পুরুষদের 10,000 মিটারে রূপো জিতেছেন তিনি। প্রথম ভারতীয় হিসেবে এই বিভাগে পদক জেতার নজির গড়েছেন। প্রবল বৃষ্টির মধ্যে নিজের লক্ষ্যে স্থির থেকে তিনি শেষ করেছেন 27.4978 সেকেন্ডে। সোনা জেতেন অস্ট্রেলিয়ার কাই রবিনসন। ভারত তোলানো এদিন পদক এসেছে 29 বছর বয়সী হরজিন্দার কৌর। মেয়েদের 69 কেজি বিভাগে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক দুই বিভাগেই নতুন গেমস রেকর্ড গড়ে রূপো জিতেছেন। স্ন্যাচে 101 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 126 কেজি। ওজন তুলেছেন তিনি। পুরুষদের 100 মিটারে কমনওয়েলথ গেমস রেকর্ড গড়ে সোনা জিতেছেন 9.83 সেকেন্ডে। পুরুষদের 55 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে যাদুমণি 5-0 ফলে হারিয়ে দিয়েছেন জাম্বিয়ার মুয়েঙ্গো মুয়ালেকে, তবে হেরে গিয়েছেন প্রবীণ হুড়া। সাঁতারে ভারতের শ্রীহরি নটরাজন 100 মিটার ব্যাক স্ট্রোকের সেমিফাইনালে উঠলেও ফাইনালে উঠতে পারেননি। অন্যদিকে চুক্তি শেষ হওয়ার আগে ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন রায়ান তেন্ডুলকারকে। শোনা যাচ্ছে সাদা বলে ভারতের ইংল্যান্ড সফরের পরেই তিনি সরে দাঁড়িয়েছিলেন, তবে ভারতীয় বোর্ড তাকে 2027 সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাব তিনি গ্রহণ করেননি। যুব ব্যাডমিন্টনের খবরেও আসবো শ্রোতা বন্ধুরা, আপনাদের জানাবো। অনূর্ধ্ব 13 এবং অনূর্ধ্ব 15 রাজ্য চ্যাম্পিয়নশিপের ব্যাডমিন্টন একটি উত্তেজক পর্যায়ে রয়েছে। অনূর্ধ্ব 13 বিভাগে ছেলেদের বিভাগে জিতেছেন ঈশান পাল, রেয়াংস বড়াল, ঋষভ মান্না এবং রোশেন রহমান। মেয়েদের বিভাগে জয় পেয়েছেন অহনা শ্রীমানি, ঈশানী মণ্ডল, শরণ্যা গুপ্ত এবং রাহিণী চট্টোপাধ্যায়। ওভার্সকে জয় উৎসর্গ করলেন অধিনায়ক চেজ। পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন সুখের হল না বাবর আজমের। ওয়েস্ট ইন্ডিজের দুরন্ত পেস আক্রমণের সামনে ভেঙে পড়ল তাদের ব্যাটিং। 90 রানে তারা হেরে গেল। জয়ের জন্য 211 রান তাড়া করতে নেমে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে গেল মাত্র 120 রানে, যেখানে বাবর 58 রানে অপরাজিত থাকলেন। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে জেডেন সিলস পেলেন 5টি উইকেট। ডাস্টিন গ্রিভস প্রথম ইনিংসে টানা 5 ওভারে কোনো রান না দিয়ে 5 উইকেট তুলে নজির করেছিলেন। দ্বিতীয় ইনিংসও পেলেন 2টি উইকেট। এই নিয়ে বিদেশের মাঠে টানা 8 নম্বর টেস্ট হারল পাকিস্তান এবং এটি তাদের সব থেকে খারাপ পরিসংখ্যান। দলীপ ট্রফির দল ঘোষণা হয়ে গেল বুধবার। সেই দিন সিএবিতে নির্বাচনী বৈঠক করলেন পূর্বাঞ্চলের নির্বাচকেরা। দলের অধিনায়ক করা হল ঈশান কিষাণকে, সহ অধিনায়ক বিস্ময় কিশোর, বৈভব সূর্যবংশী। বাংলার প্রথম ম্যাচ 23 আগস্ট উত্তর পূর্ব ভারতের সঙ্গে। বাংলা থেকে 6 জন ক্রিকেটারকে দলে রাখা হয়েছে। রয়েছে নাফিমুন ঈশ্বরন, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আহমেদ, সুরাজ সিন্ধু জয়সওয়াল, মোহাম্মদ শামি এবং মুকেশ কুমার। তবে বাংলার আকাশদীপ অভিষেক পোড়েলের জায়গা হল না। শাহবাজ আহমেদ, সুরাজ সিন্ধু জয়সওয়াল, মোহাম্মদ শামি, মুকেশ কুমার, ঈশান কিষাণ অধিনায়ক, কুমার কুশাগ্র, শিখর মোহন, অনুকূল রায়, বিরাট সিং, শুভ্রাংশু সেনাপতি, বৈভব সূর্যবংশী, দেনিশ দাস, অভিজিৎ সরকার। আর নতুন রেকর্ড গড়ে কমনওয়েলথে সোনা পেলেন দিলীপ, রূপো পেলেন শ্রী শঙ্কর অ্যাথলেটিক্স থেকে। বক্সিং কমনওয়েলথ গেমসে বুধবার ভারতের দিনটা ছিল খুবই ভালো। বুধবার তারা দুরন্ত কিছু পরিসংখ্যান তৈরি করেছিল। প্যারা অ্যাথলেটিক্সে ছেলেদের 100 মিটারে সোনা জিতেছেন দিলীপ মাহাদু গাভিট।
10.71 সেকেন্ডে দৌড় শেষ করে গোল্ডেন নতুন

গেমস রেকর্ড ওই বিভাগে রূপ পেলেন ভারতেরই মোহাম্মদ বাসিল মারসিঙ্গানাথ। তিনি 100 মিটার শেষ করলেন 10.83 সেকেন্ডে। লং জাম্পে রূপ জিতলেন মুরলী শ্রীশঙ্কর, তিনি 8.09 মিটার লাফালেন, সোনা পেলেন জামাইকার তাজে গেল। অ্যাথলেটিক্সে সাফল্যের দিন দুরন্ত ছন্দে ছিল ভারতের বক্সাররা। বুধবার আরও 5 ভারতীয় বক্সার তারা সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন, ফলে বক্সিং থেকে ভারতের নিশ্চিত পদকের সংখ্যা দাঁড়ালো 9টি, যা 2022 বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতের বক্সিংয়ে পদকের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে। সেমিফাইনালে উঠেছেন সাক্ষী চৌধুরী, অরুন্ধতী চৌধুরী, সচিন সিওয়াচ, অঙ্কুশ পাঙ্ঘাল এবং নরেন্দ্র বেরওয়াল। এর আগে শেষ 4 জায়গা করে নিয়েছিলেন লাভলিনা বারগোহাঁই, প্রিয়া ঘাঙ্ঘাস, প্রীতি পাওয়ার এবং যাদুমণি সিং। প্যাকের জন্য ভারতের একটি সুন্দর দিন ছিল, কারণ জাতীয় রেকর্ডধারী আনিমেষ কুজুর মরসুমের সেরা সময় শেষ করে 200 মিটারের সেমিফাইনালে উঠেছেন। 23 বছরে কুজুর প্রথম রাউন্ডের চতুর্থ হিটে 20.46 সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। সামগ্রিকভাবে সপ্তম স্থান থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে কঠিন লড়াই ছিল, ফের শীর্ষে শুভমান। একদিনের ক্রিকেটের ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এলেন ভারতের অধিনায়ক শুভমান গিল, তবে চমক দেখা গেল বৈভব সূর্যবংশী র্যাঙ্কিংয়ে। জিম্বাবুয়ে সফরে জোড়া অর্ধশতরান করার পর টি টোয়েন্টিতে 230 ধাপ এগিয়ে 48 নম্বরে উঠে এলো এই বিস্ময় কিশোর। আর যেহেতু দুষ্কাতের কথা আপনাদের জানিয়েছিলাম, তিনি ভারতীয় সহকারী কোচের পদ ছাড়ার 24 ঘন্টার মধ্যেই নাইট রাইডার্স পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন নতুন ভূমিকায়। হেড অফ ক্রিকেট স্ট্র্যাটেজির প্রধান হিসেবে যোগ দিয়েছেন রায়ান টেন দুষ্কাতে। অন্যদিকে ফুটবল দুনিয়ায় অবশ্যই একটি মন খারাপ করার খবরও রয়েছে আজকের সপ্তাহান্তে। ব্রাজিলের হয়ে আর খেলবেন না নেইমার। নরওয়ের বিরুদ্ধে 1-2 হেরে বিশ্বকাপের শেষ 16 থেকে ব্রাজিলের বিদায়ের পর মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমার দা সিলভা স্যান্তোস জুনিয়র। ইঙ্গিত দিয়েছিলেন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর কোপা সুদামেরিকানার নকআউট প্লে অফে ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিরুদ্ধে স্যান্তোস এফসির 4-2 জয়ের রাতে জোড়া গোল করলেন নেইমার। ম্যাচের পরে জানিয়ে দিয়েছেন ব্রাজিলের জার্সিতে আর খেলার কথা ভাবছেন না। দুঃখের খবর তো বটেই, কারণ দীর্ঘদিন ভারতীয় ক্রিকেটকে তিনি অনেক কিছু দিয়েছেন এবং শেষ পর্যন্ত অবসর ঘোষণা করেছেন টেস্ট ক্রিকেট থেকে অজিঙ্ক্য রাহানে। জানিয়েছেন বিরাট তাঁর প্রিয় বন্ধু, প্রিয় সতীর্থ। তার অবসরের বার্তা স্বাভাবিকভাবেই ক্রিকেট প্রেমী, বিশেষ করে টেস্ট ক্রিকেট প্রেমীদের জন্য যথেষ্ট দুঃখের খবর। তবে দীর্ঘদিন ধরেই তিনি ফর্মে ছিলেন না, জাতীয় দলের সুযোগও পাচ্ছিলেন না, অনিয়মিত হয়ে পড়েছিলেন এবং সেখান থেকে হয়তো এই সিদ্ধান্ত নিলেন অজিঙ্ক্য রাহানে। দীর্ঘদিন ধরে ভারতীয় দলে না থাকার কারণে বৃহস্পতিবার সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। সমাজ মাধ্যমকে জানালেন এই 38 বছর বয়সী ক্রিকেটার, পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের জার্সিতেও তাঁকে আর দেখতে পাওয়া যাবে কিনা সেই নিয়েও কিন্তু রয়ে প্রশ্ন। বিরাট কোহলি জানান অসাধারণ ক্রিকেট জীবনের অভিনন্দন বন্ধু, তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার জন্য গর্বিত, কারণ রাহানের ফিল্ডিং অসাধারণ ছিল বলে মনে করেছেন। স্লিপে তার মতন ফিল্ডার পাওয়া খুবই সৌভাগ্যের বিষয় এমনটাও তিনি মনে করেছেন এবং টেস্টে তার প্রিয় ব্যাটিং সঙ্গী ছিলেন রাহানে এমনটাও জানিয়েছেন বিরাট। আর এক কিংবদন্তি সচিন তেন্ডুলকর জানিয়েছেন দলের জন্য সবসময় কঠিন পরিশ্রম করতে তৈরি ছিলেন এবং শান্ত মাথায় ঠান্ডাভাবে যেভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলতেন তা অবশ্যই আত্মবিশ্বাস যোগাবে তরুণদের। ভারতের জার্সিতে 85 টেস্ট, 90টি একদিবসীয় ক্রিকেট এবং 20টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন রাহানে। টেস্টে তার রান সংখ্যা 5,077, শতরানের সংখ্যা 12টি, একদিনের ম্যাচে করেছেন 2962 রান, রয়েছে 3টি শতরানও। অন্যদিকে ফাইনালে উঠলেও নিরাজের কিন্তু স্বপ্ন পূরণ হলো না, সেই খবর নিয়ে আমরা আসব। তবে এই মুহূর্তে কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিশনের খবরে আসবো আপনাদের জন্য, জানাবো মোহামেডান স্পোর্টিং 2-0 হারিয়ে দিল সুরুচি সংঘকে। 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 2 নম্বরে থাকলো মোহামেডান। দ্বিতীয়ার্ধে মোহামেডানকে আবারও এগিয়ে দিয়েছিলেন সেই লাল রেমসাঙ্গা, ফারদিন আলী মোল্লা করলেন 2-0। আর বিশেষ যে খবরের দিকে নজর থাকবে, যুব ভারতীতে হতে চলেছে ব্রাজিল বনাম ভারতের ফুটবল ম্যাচ। শারদোৎসবের আগে বাংলায় এবার সাম্বা উৎসব। আগামী 3রা অক্টোবর যুব ভারতীতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল প্রথমবার খেলবে ভারতীয় দলের বিরুদ্ধে। 1977 সালে ইডেনে
কসমস হয়ে মোহনবাগানের বিরুদ্ধে ফুটবল সম্রাট পেলের খেলার সাক্ষী ছিল ক্রীড়াপ্রেমীরা। 2011 সালে যুব ভারতী উত্তাল হয়েছিল আর্জেন্টিনা জার্সিতে ভেনেজুয়েলার বিরুদ্ধে।

মধ্যে লিওনেল মেসির খেলা, যেটি কিন্তু ব্রাজিলের জাতীয় দলের খেলা দেখার পূর্ণই ছিল। আর কলকাতার মাটিতে ভারতীয় দল খেলবে জিকো, নেইমার, ভিনিসিয়াসদের দেশের বিরুদ্ধে, যেন কল্পনারও অতীত ছিল। অবশেষে সেই যাবতীয় জল্পনা কল্পনা ঘটল অবসান। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে বৃহস্পতিবার সরকারিভাবে জানানো হলো, আগামী 3রা অক্টোবর যুব ভারতীতে ভারতের বিরুদ্ধে খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। জল্পনা সত্যি হলো অবশেষে। ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্বে এলেন সিএসকের প্রাক্তন কোচ স্টিভেন ফ্লেমিং, পাশাপাশি দ্বিতীয় দফায় অধিনায়কের দায়িত্ব পেলেন জো রুট। মার্কাস ট্রেসকথিক অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে থাকবেন আসন্ন পাক সিরিজে, যা শুরু হচ্ছে হেডিংলেতে 3 সপ্তাহের মধ্যেই। অন্যদিকে চর্চায় থাকছেন ভোজিনা। বিশ্বকাপে কেপভারদের গোলকিপার ভোজিনা নজর কেড়ে নিয়েছেন সবার। বিশ্বকাপের পর তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন চিলির ক্লাব কোলো কোলোতে। তবে যেই নামে তিনি বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন, সেটাই হয়তো দেখা যাবে না তার ক্লাব জার্সিতে, কারণ চিলি প্রিমিয়ার ডিভিশনের নিয়ম অনুসারে ফুটবলারদের জার্সিতে থাকবে তাদের উপাধি। শেষ পর্যন্ত প্রবল ঠান্ডা এবং প্রতিকূল পরিস্থিতি যেন বাধা হয়ে দাঁড়ালো। নীরজ চোপড়া সহ বাকি জ্যাভলিন থ্রোয়াররা সে আবহাওয়ার কথায় জানিয়েছিলেন। শেষের আধ ঘন্টায় অন্তত হাওয়ার কারণে অনেক প্রতিযোগী জ্যাভলিন 80 মিটারের বেশি পার করতে পারল না, ফলে পদকের ভাগ্য নির্ধারণ হয়ে গেল দ্বিতীয় থ্রোতেই। প্রথম থ্রো ফাউল করার পর দ্বিতীয়বারে বাজিমাত করলেন শ্রীলঙ্কার রুমেশ পাথির আগে। তিনি ছুড়লেন 89.75 মিটার, সেখানেই তার সোনা জয় প্রায় নিশ্চিত হয়ে গেল। ভারতের যাবতীয় আশা ভরসা নীরজ চোপড়ার প্রথম থ্রো গিয়েছিল 80.97 মিটার দূরে। দ্বিতীয় থ্রোতে মরশুমের সেরা 85.83 মিটার, এবং সেটাই রূপো এনে দিল নীরজকে। তৃতীয় থ্রোতে সেরকম ছন্দে তাকে দেখা গেল না, তবে শেষ থ্রোয়ে বাজিমাত করলেন ভারতের জসবীর সিং। নিজের এবং মরশুমের সেরা থ্রো ছিল তাঁর 85.41 মিটারে ব্রোঞ্জ নিশ্চিত করলেন। এদিকে ইতিহাসের পাতায় নাম তুললেন অস্মিতা দে। প্রথম ভারতীয় হিসেবে জুডোয় সোনা পেলেন তিনি। 23 বছর বয়সী অস্মিতা শুক্রবার ফাইনালে হারিয়েছেন কানাডার হেইদি কুয়াজকে। কিছুক্ষণ পরে হর্ষ সিংও ফাইনালে জিতলেন, ফলে একদিনে পরপর দুই খেলোয়াড় সোনা পেলেন। অতীতে কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতীয়রা 5টি রূপো এবং 6টি ব্রোঞ্জ জিতেছিলেন। এদিন বক্সিংয়ে 5 জন ভারতীয় পদক নিশ্চিত করলেন। মহিলাদের 70 কেজি বিভাগে ওয়েলসের রোসি এক্লেসকে হারিয়ে চমক দিলেন অরুন্ধতি চৌধুরী। এদিন জেসমিন লাম্বোরিয়া, প্রীতি পাওয়ার, অন্তিম পঙ্ঘাল, যাদবমণি সিং উঠলেন ফাইনালে। অন্যদিকে ভারতের ক্রিকেট দলের জন্য সুখবর, ফিটনেস পরীক্ষায় পাশ করল বুমরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 টেস্টে সিরিজের আগে ভারতীয় দলে যেন অনেকটাই স্বস্তির খবর। ডান হাঁটু ফুলে যাওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচ তিনি খেলতে পারেননি। তারপর থেকে শ্রীলঙ্কা সফরে বুমরাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছিল সংশয়। সেই দিনের পর বুমরার চোট যে সম্পূর্ণ ঠিক হয়েছে তা বোর্ডের সংবাদ সংস্থাকে জানানো হলেও বুমরা ফিট ছিলেন কিনা সেই নিয়ে সর্বশেষ খবর পাওয়া যাচ্ছিল না। তবে শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় পাশ করলেন বুমরা, এবং বুমরার ফিরে আসা অবশ্যই ভারতের টেস্ট দলের জন্য ভীষণ সুখবর। অন্যদিকে একটি খারাপ খবরও এই সপ্তাহের সপ্তাহান্তে আপনাদের জানাবো শ্রোতা বন্ধুরা। 66 বছর বয়সে প্রয়াত হলেন বারেসি। প্রয়াত বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার ইতালির ফ্রাঙ্কো বারেসি। জানা গিয়েছে ফুসফুসে একটি টিউমার হয়েছিল তার, ক্যান্সার ধরা পড়ে, এবং অস্ত্রোপচারের পর তিনি জানিয়েছিলেন যে তার সুস্থ হতে সময় লাগবে। 1960 সালে লম্বার্সিতে জন্মগ্রহণ করেন ফ্রাঙ্কো বারেসি। 14 বছর বয়সে এসি মিলানের যুব দলে সুযোগ পান। 1978 সালে 18 বছর পূর্ণ হওয়ার আগেই ডাক পান মূল দলে। 22 বছর বয়সে অধিনায়ক হন। 80 এবং 90-এর দশকে এসি মিলানের হয়ে 3 বার ইউরোপিয়ান কাপ সহ 6 বার ইতালীয় লিগ জেতেন। বিশ্বকাপে বারেসির অভিষেক হয় 1990 সালে ঘরের মাঠে। 4 বছর পর আমেরিকা বিশ্বকাপে তার নেতৃত্বেই ফাইনালে উঠেছিল ইতালি। হাঁটুর অস্ত্রোপচারের মাত্র 20 দিন পরে ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে 120 মিনিট বারেসির অবিশ্বাস্য লড়াই ছিল একেবারে রূপকথার মতো, কিন্তু দেশকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন তার পূরণ হয়নি। ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে টাইব্রেকারে গোল করতে পারেননি তিনি। ইতালির হয়ে 12 বছরে 81টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন 1টি, এসি মিলানের হয়ে 719টি ম্যাচ খেলেছেন। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে শুক্রবার ছিল 2টি ম্যাচ। প্রথম ম্যাচে রেইনবো অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে 2-1 জিতে ইউনাইটেড স্পোর্টস ক্লাব ইউনাইটেডের হয়ে গোল করেন এম শ্রীনাথ এবং আমান আলোয়াত। ইস্ট বেঙ্গলের 8 গোল ডুরান্ডের মান নিয়ে উঠে গেল প্রশ্ন, কারণ একেবারে অবিশ্বাস্যভাবে সিআইএসএফকে 8-0 চূর্ণ করে দিল ডুরান্ড কাপ ইস্ট বেঙ্গল।

অপ্রতিরোধ পিভি বিষ্ণু সিআই এসএফ প্রোটেক্টরসের বিরুদ্ধে 8-0 জয়ে নিজের হ্যাট্রিক করলেন, গোল করালেন দুটি 107তম প্রতিষ্ঠা দিবসের 24 ঘন্টা আগে শুক্রবার রাতে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে বিধ্বংসী ইস্ট বেঙ্গল 1 ডজন গোলও দিতে দিতে পারত। মোহনবাগান সুপার জায়ান্টসের কাছে ডার্বি হেরে ডুরান্ড কাপ যাত্রা শুরু করা ইস্ট বেঙ্গলকে শেষ 8-এ ওঠার আশা বাঁচিয়ে রাখার জন্য সিআইএসএফ এর বিরুদ্ধে জিততেই হতো। আর সেই জেতা এমন অবিশ্বাস্য অনেকেই কল্পনা করতে পারেনি। অন্যদিকে আফ্রিকা মহাদেশে 24 বছর পর বসতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের আসর। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়ের যৌথ উদ্যোগে আগামী বছর বিশ্বকাপ আয়োজন করা হবে। এদিন জোহানেসবার্গে এক অনুষ্ঠানে বিশ্বকাপের জন্য নির্বাচিত 12টি কেন্দ্রের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। 2027 বিশ্বকাপে সব থেকে বেশি ম্যাচ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। সেই দেশের 8টি শহরের 8টি কেন্দ্রে হবে বিশ্বকাপের ম্যাচ। মাঠগুলি হল জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ান, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লুমফন্তে, পার্ল এবং ইস্ট লন্ডন। জিম্বাবুয়েতে হবে 3টি ম্যাচ, 3টি কেন্দ্রে হবে ম্যাচ, হারারে, বুলাওয়ে এবং ভিক্টোরিয়া ফলস। নামিবিয়ার উন্ধোকে হবে সেই দেশের ম্যাচ। শ্রোতা বন্ধুরা, এক্সট্রা টাইম আজ এই পর্যন্তই। শুনতে থাকবেন ক্রীড়াঙ্গন, শুনতে থাকবেন স্পোর্টস এক্সট্রা টাইম।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন কীর্তন, শিল্পী মানসী ঘোষ দস্তিদার, পদকর্তা যদুনাথ।

মানসী ঘোষ দস্তিদারের কণ্ঠে এতক্ষণ শুনলেন কীর্তন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন রজনীকান্তের গান, শিল্পী অসীম কুমার ঘোষ।

অসীম কুমার ঘোষের কণ্ঠে এতক্ষণ শুনলেন রজনীকান্তের গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রসার তরঙ্গের।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি মুখোমুখি।
1: সে এক হাস্যকর সময় ছিল, আমরা রাতের পর রাত বাইরে এসে মেঘলা আকাশটা দেখতাম আর মনের ইচ্ছেগুলো মোলায়েম করে মেলে ধরতাম, যদি ঘুমট ভাঙে। খোড়াই করা ঝাপসা ভ্রুকুটি আরও জমে উঠত, ঠোঁটে ঠোঁটে, বুকে বুকে, আঙুলে জোড়ে, টাটকা ক্ষতগুলোর কানায় কানায় সমস্ত ফাঁক ভর্তি করে আকাশ জুড়ে থমথম করত ভ্রুকুটি। তার দিকে তাকিয়ে আমাদের হাঁফ ধরত।
0: আপনারা শুনবেন প্রখ্যাত ফরাসিবিদ কবি অরুণ মিত্রের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সুরজিৎ ঘোষ। এই সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়েছিল 26 জুলাই 1990।
2: আচ্ছা অরুণদা, ঠিক কোন বিশেষ পরিবেশ বা ঘটনার ধাক্কায় আপনি কবিতা লেখার জগতে এসে পড়লেন, সেটা কি আজ সঠিক চিহ্নিত করতে পারেন?
1: সঠিকভাবে চিহ্নিত করা একটু কঠিন, কারণ খুব একটা ধরাছোঁয়ার মতন বাস্তব ঘটনা এর পেছনে নেই, কিন্তু পরিবেশ আছে, সেটা যদি একটা ঘটনা হিসেবে ধরা যায় তাহলে আমি বলবো যে আমি প্রথম কবিতা লিখি একটা বর্ষামুখর দিনে। খুব বৃষ্টি পড়ছিল, ঘরের মধ্যে বসেছিলাম, আমার বয়স তখন 13-14 হবে, তা বৃষ্টিটা দেখে কীরকম মনে মধ্যে হতে থাকলো যে আমি কিছু বলতে চাই, বলার ইচ্ছে হলো খুব। তখন কাগজ পেন্সিল ছিল, বসে বসে একটা কবিতার মতো কিছু লিখে ফেললাম, তাতে অবশ্য ছন্দও ছিল, মিলও ছিল, সে কবিতা হিসেবে হয়তো সেটা কিছুই নয়, কিন্তু এইটাই আমার প্রথম কবিতার চেষ্টা।
2: সেই কবিতা কি কোথাও প্রকাশিত হয়েছিল?
1: না, প্রকাশিত হয়নি, আমার সে সম্বন্ধে একটু সংকোচও ছিল যে প্রকাশিত হওয়া কি ঠিক হবে, কারণ তেমন হয়তো কিছু হয়নি, আর তাছাড়া তখন সুযোগও কম ছিল, তখন এত কিশোর পত্রিকা বা বালক বালিকাদের জন্য কোনো মুখপত্র গোচির কিছু ছিল না।
2: না, কিন্তু তারপরে মানে পাকাপাকিভাবে বড় কবিতার আসরে আপনি কোন সময় আসলেন, কিভাবে একটু যদি বলেন।
1: সেটা ক্রমে অবশ্য আরও কবিতা আমি সেই রকম লিখে যেতে লাগলাম সেই বালক বয়সেই, কিন্তু পরে আমার তা থেকে বলা যেতে পারে আর একটুখানি ভালো কবিতা বলা যেতে পারে সেই সময় দেখলাম, সেটা বেশ কয়েক বছর বাদে, তখন মনে হলো হয়তো কিছু প্রকাশ করা যেতে পারে। আমি এখানে একটা কথা বলবো, তখন জসীমউদ্দিন যিনি বাংলাদেশের কবি, তিনি কলকাতায় থাকতেন, তার সঙ্গে আমার আলাপ হয়েছিল, তো সেই খাতায় লেখা আমার সব কবিতা তাকে আমি দেখিয়েছিলাম, তো জসীমউদ্দিন আমাকে বলেছিলেন যে তো ভালো কবিতা তুমি দাও না কেন পত্রিকায়।
2: আচ্ছা, এই যে ক্রমশ আপনি যুবক হয়ে উঠছেন এবং আপনার কবিতাও আরও পরিণত হচ্ছে, মানে সেই যৌবনের উন্মাদনার বয়সে আপনাদের, আপনার কবিতার সেই মানসিক গঠন পর্বের দিনে কোনো বিশেষ ব্যক্তিত্ব বা কোনো মতবাদ বা কোনো পরিবেশ কি আপনার উপর প্রভাব ফেলছিল?
1: হ্যাঁ, প্রভাব তো নিশ্চয়ই ফেলছিল, আমি বলবো সাধারণভাবে বলতে গেলে আমি বলবো মানুষের প্রভাব, অর্থাৎ আমার মন সবসময় মানুষকে জড়িয়ে ধরেছে, যে মানুষকে আমি আমার চোখের সামনে দেখতাম, যার কথা শুনতাম এবং যার অবস্থার কথাও আমার গোচরে আসতো, এবং সমস্ত চিন্তাটা আমার সেই মানুষকে ঘিরে আবর্তিত হতো। অতএব যখন সমস্ত পৃথিবীতে একটা সংকটকাল উপস্থিত হলো, মানুষের ভবিষ্যৎ প্রায় বিপন্ন হয়ে পড়ে এরকম মনে হলো, তখন সেটাই আমার সমস্ত কাব্যচিন্তা, আমার প্রকাশের ভাবনা প্রভাবিত করেছে।
2: মানে আপনি বিশ্বযুদ্ধের সময়কালের কথা বলছেন?
1: হ্যাঁ, বিশ্বযুদ্ধের সময়, এবং তখন যে মতাদর্শ সমস্ত মানুষকে এক করে দেখেছে, সমস্ত মানুষের মুক্তির জন্য ভেবেছে, সেই মতাদর্শ অনিবার্যভাবে আমাকে আকর্ষণ করেছিল।
2: আচ্ছা, সেই সময় তো আপনাদের যে আড্ডার কথা আমরা আপনাদের বিভিন্ন লেখায় পড়েছি, তার থেকে জানতে পারি যে আপনাদের মধ্যে খুব নাটক, সঙ্গীত ইত্যাদি অনেক কিছু চর্চা হতো, তা এই সমস্ত চর্চা কি আপনার লেখালেখিকে কোনোভাবে অনুপ্রাণিত করেছে?
1: হ্যাঁ, আমি একটা খুব জীবন্ত আবহাওয়ার মধ্যে থাকতাম বলা যেতে পারে, আমরা তখন সাধারণ রোডে থাকতাম, সে বাড়ি তখনকার প্রখ্যাত সাংবাদিক সত্যনাথ মজুমদারের, সেখানেই আমি থাকতাম, এবং আমাদের সেই বাড়িতে সাহিত্যিক, শিল্পী, অভিনেতা অনেকেরই খুব ভিড় হতো, যারা কালকালে খুব পরিচিত, বিখ্যাত। তখনই সেই বাড়িতে সবসময় আমাদের কথাবার্তা, আলোপ আলোচনা, নিছক আড্ডাও হতো। সেটা খুব একটা বড় সহায়ক পরিবেশ ছিল বলা যেতে পারে আমার সমস্ত কাজ ভাবনা চিন্তার পেছনে।
2: হ্যাঁ, কিন্তু আমার প্রশ্নটা ছিল যে এই সময় আপনারা যে সঙ্গীত চর্চা করেছেন বা নাট্য চর্চা করেছেন, সেগুলো আপনার কবিতায় কোনো সরাসরি প্রভাব ফেলেছে কিনা?
1: সরাসরি প্রভাব ওইভাবে কবিতার উপরে পড়েছে বলে আমার মনে হয় না, কিন্তু যদি সঙ্গীতের কথা ধরা যায় তাহলে বলবো যে সঙ্গীতের সঙ্গে আমি মনে করি কবিতার একটা গভীর আত্মীয়তা আছে, অর্থাৎ যেখানে মন এবং কানের প্রশ্ন এসে যায় তখন সঙ্গীতের সঙ্গে তার একটা সাদৃশ্য তো নিশ্চয়ই আছে। সেটা আমি ভীষণ সঙ্গীত ভালোবাসতাম, বরাবরই এখনও বাসি, এবং সেই সঙ্গীত প্রীতি নিশ্চয়ই কাজ করেছে আমার এই লেখার পেছনেও, তার ছন্দ, তার ধ্বনিবোধ ইত্যাদি এসব ব্যাপারে।
2: আচ্ছা, এই সমস্ত কথাগুলো থেকে যা জানা যাচ্ছে যে আপনারা একটা বিশেষ আদর্শ বা বিশেষ ভালোবাসা থেকে আপনি সাহিত্য রচনা করে চলেছেন, তার পেছনে আপনার রজত মুদ্রার ঝনঝনানি তেমন শোনা গেছে বলে তো জানা নেই, এক্ষেত্রে আপনার কোনো পারিবারিক শান্তিভঙ্গ হয়নি?
1: না, তা হয়নি, অবশ্য রজত ঝনঝনানি ছিল না, রবীন্দ্রনাথ বর্ণিত কবির অবস্থাও আমার ঠিক হয়নি, কারণ অতখানি গঞ্জনা আমার স্ত্রী আমাকে কখনো দেননি। না দেওয়ার একটা কারণও ছিল, কারণ তিনি নিজেও লেখিকা ছিলেন, লেখকের অবস্থাটা বুঝতেন। বরং আমি বলবো যে লেখিকা হিসেবে তার সামনে যে ভবিষ্যৎ ছিল, যে সম্ভাবনা ছিল স্বীকৃতির এবং খ্যাতির, সেটা উনি বিসর্জনই দিয়েছিলেন যাতে আমার পথে কোনো বাধা না আসে, কারণ সংসার তো দেখতে হবে। আমাদের এমন অবস্থা নয় যে একেবারে স্বামী স্ত্রী দুজনে মিলি সাহিত্য চর্চা করছি, সংসারের দিকে তাকে না তাকালে চলে, সুতরাং তাকেই তাকে করতে হয়েছিল।
2: আচ্ছা, আরেকটা কথা অনেকদিন ধরে জানবার ইচ্ছে আছে, সেটা হচ্ছে যে দীর্ঘকাল ধরে আপনি ভারত ও ফরাসি সংস্কৃতির মধ্যে যোগসূত্র রচনা করে চলেছেন নানাভাবে, অনুবাদে, প্রবন্ধে, বক্তৃতামালায়। আপনি যখন সর্বন বিশ্ববিদ্যালয়ে ছিলেন বা দীর্ঘকাল ফ্রান্সে কাটিয়েছেন, সেই কারণে বা ফরাসি পঠন পাঠনের জন্য ফরাসি কাব্য এবং সংস্কৃতি কি আপনার সৃজন ক্ষমতা বা আপনার যে কবিতা তার উপরে কোনো স্থায়ী ছাপ ফেলেছে বলে আপনি মনে করেন?
1: অবশ্য খুব নির্দিষ্টভাবে প্রভাবের কথা বলতে হলে সেটা বলার দায়িত্ব সমালোচকদের, যে লেখে তার পক্ষে সেটা তো বলা মুশকিল। তবে এটা ঠিকই যে ফরাসি সংস্কৃতি এবং ফরাসি সাহিত্যের সঙ্গে আমার পরিচয় আমাকে কোনো কোনো বিষয়ে অত্যন্ত শক্তি দিয়েছে বলবো, আমি সমর্থন জুগিয়েছি। যেমন বাঁধা ধরাভাবে লেখা, যে গতানুগতিকা তা অনুসরণ করে চলা, সেই পথ থেকে আমি যে সরে আসতে পেরেছি পরে এবং নিজের কথা নিজের মতন করে বলার চেষ্টা করেছি, তা খানিকটা সেই জোর বা সেই বিশ্বাস

0: আত্মবিশ্বাস আমি বলবো, যেটা আমি সংগ্রহ করেছি ফরাসি সাহিত্যের থেকেই। কারণ আমার সামনে এমন সব আদর্শ দেখেছি যারা ওই সব গ্রাহ্য করেনি, কোনো শৃঙ্খলকে মানেননি, তারা শৃঙ্খল ভেঙেছেন এবং নতুন পথে যাত্রা করার চেষ্টা করেছেন। সেই শক্তি, সেই জোরটা
1: আপনি ওখান থেকে সংগ্রহ
0: করেছি আমি।
1: আচ্ছা, আপনার প্রকাশিত যে কবিতার বইগুলো, অর্থাৎ প্রান্তরেখা, উৎসের দিকে, উৎসের দিকে দুটো ভার্সন বেরিয়েছিল, ঘনিষ্ঠতা, মঞ্চের বাইরে মাটিতে, আরেক আরম্ভের জন্য, প্রথম পলি শেষ পাথর,
0: না আরেক আরম্ভের জন্য আমার
1: কবিতার বইয়ের নাম,
0: কবিতার নাম সুদূরাতে,
1: সুদূরাতে শব্দ নয়, প্রথম পলি শেষ পাথর, খুঁজতে খুঁজতে এত দূর, যদিও আগুন ঝড় ধস
0: ধসানা,
1: আমি হাঁটছি রক্ত পায়ে,
0: এটা কাহিনীটা সংকলন অবশ্য মৌলিক কবিতাও আছে তাতে, এই আমি হাঁটছি রক্ত পায়ে যেটা।
1: এই সমস্ত বইগুলোর মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কোন পর্যায়টা?
0: সে বলা মুশকিল, কারণ যখন একটা লেখার পর্ব শেষ হয়, বই বেরোয়, তখন মনে হয় যে আগের বইগুলো চেয়ে এগুলো ভালো, আবার পরে যখন বেরোয় অন্য বই, তখন মনে হয় না আগের বইকে, আগের সব কবিতাকে ছাড়িয়ে যাচ্ছে, এটা এইটাই বোধ হয় ভালো, সেই মুশকিল। তবে এটা আমি বলি যে কোনো কোনো মুহূর্তে কোনো কোনো কবিতা আগেরই হোক বা পরেরই হোক ভালো লাগে, সে খুবই ভালো লাগে।
1: তা আপনার এই মুহূর্তে যে কবিতা খুব ভালো লাগে, তার মধ্যে একটা কবিতা যদি আপনি আমাদের শোনান, সাম্প্রতিক লেখা হতে পারে।
0: হ্যাঁ, আচ্ছা আমি পড়ছি একটা, তবে সম্প্রতিকালেরই বলা যায়, একদম হালের নয়, সেই কবিতাটা আমি পড়ছি। কবিতাটার নাম হচ্ছে সাদা ভাত মুঠোয়। আমি সাদা ভাত মুঠোয় তুলছি, আর আমার ওপর অন্ধকার ঝাঁপিয়ে পড়ছে, তর্জন গর্জন মাঠ থেকে ছুটে এসে ঘরের মধ্যে, আমি হাত ওঠাচ্ছি ঝড়ে, আমি ভাবছি ঝিরঝিরে বাতাসটা আমার, পালকগুলো আমার, ঝাউয়ের ঝাড়ি আমের বোল আমার, ভাবতে ভাবতে আমি ডুবছি চোরা টানে, আমি ঠোঁটে রাখছি দিল খোলা আওয়াজ, যাতে হাজারটা পাঁজর দোলে, যাতে চোখের ঠুলি খসে, সব স্বচ্ছ কথা তো আমার, আমার পাহাড়ে ময়দানে রাস্তার মোড়ে তাদের ঠিকরে দেবার জন্যে আমি মুখ খুলছি, আর আমার গলায় বসছে জঙ্গলের নখ। সরলতা, তুমি আমাকে নিয়ে এ কোন গহর দিহায়।
1: আচ্ছা অরুণদা, আপনার কবিতায় মাঝে মাঝে মানে ঘনিষ্ঠতাপেও দেখেছি, মঞ্চের বাইরে মাটিতে তো খুবই দেখেছি, পরবর্তী কবিতাতেও দেখছি, যে কোনো একটি বিশেষ নাম বা চরিত্র ঘুরে ফিরে আসে, একটা গল্পের আবহ তৈরি হয়ে যায়। যেমন এই মুহূর্তে বুলা বা কামিলা চরিত্রের কথা মনে পড়ছে, এটা কি কোনো বিশেষ একটা চরিত্র, না আপনি সচেতনভাবে এটা একটা আঙ্গিক রীতি হিসাবে ব্যবহার করেন?
0: না, আঙ্গিক রীতি হিসেবে ব্যবহার করি না, একটা নাম এবং তাকে ঘিরে বাস্তবেই হোক আর কল্পনাতেই হোক আমার একটা নির্মিত মূর্তি তৈরি হয়, তৈরি করি আমি সেখানে, যে তাকে ঘিরেই কথাগুলো বলা। অবশ্য যেখানে সত্যিকার সেই বাস্তব আছে, সভাপতি তাকে অতিক্রম করে তার পরিধি ছাড়িয়ে আমার কথা চলে যায়, তার তাৎপর্য অনেক অন্যরকম হয়ে দাঁড়ায়।
1: না, আমি যেমন ধরুন এই বুলা চরিত্রটা আপনার মঞ্চের বাইরে মাটিতে আছে, শুধু রাতের শব্দ নয় আছে, এটা কি বিশেষ একটি কোনো নারীর চরিত্র, না এই শব্দটাকে বা এই নামটাকে আপনি ব্যবহার করছেন?
0: না, যেমন বুলা শব্দটা ব্যবহার করছি, বুলা আমার নাতনির নাম, আমার মেয়ের মেয়ের নাম, যে ছোটোবেলায় আমাদের কাছে ছিল। এখন তার নামটাকে অবলম্বন করে আমি অনেক কথা বলেছি, অনেক কবিতা লিখেছি, কিন্তু ঠিক একেবারে যদি বলা যায় যে ঠিক এই ঘটেছিল একে ঘিরে, তা নয়, তার নামকে অবলম্বন করেছি ঠিকই, আমার আবেগ অনেকখানি তা থেকে উচ্চারিত হয়েছে, কিন্তু সে কোথায় চলে গেছে সে তার দৃষ্টান্ত হিসেবে
1: একটা কবিতা যদি পড়ে।
0: হ্যাঁ, আমি কবিতা পড়তে পারি এখানে একটা, এটা বেরিয়েছিল শুধু রাতের শব্দ নয় বইতে, নাম হচ্ছে গর্জনের সামনে। গর্জনের মুখে একটা তারা কাঁপছে, তাকে দেখার পরেই আমরা বেরিয়েছিলাম বুলা আর আমি, এতক্ষণ হাঁটছিলাম আমরা সারা পথ, নানান কথা বলছিলাম, মানুষ, চড়ুই,

0: টগর, জল, কাঠবিড়াল, আমরা আর ওই তারা, সবটাই তো আমাদের ভালো লাগা। আমরা বুঝেছি আমাদের যে বুদ্ধি আছে তা দিয়ে কোনো হিসেব মেলানো যায় না। আমরা তাই এইভাবেই বলি, তোমার সঙ্গে চলতে আমার ভালো লাগে, তোমার সঙ্গে দেখতে আমার ভালো লাগে, তোমার সঙ্গে ভাবতে আমার ভালো লাগে। তারাটা যখন সবে ফুটেছে তখন আমরা বেরিয়েছিলাম, আমরা কোনো কিছু থেকেই আলাদা হয়ে যাইনি। এই দিন এবং এর আগের সবগুলো দিন এবং সবগুলো সন্ধে আর রাত আমরা আমাদের সঙ্গে জড়িয়ে নিয়েছিলাম, আমরা কথা বলছিলাম, কথাগুলো যেন জুড়ে জুড়ে এক সাঁকো, তার ওপর দিয়ে আমাদের সমস্ত ইচ্ছে, সমস্ত বোঝাবুঝি পারাপার করছিল। কষ্ট কি ছিল না? ভীষণভাবেই ছিল। খাবারের দোকানের কাছে ভিকিরি ছেলেটা কোনো দিন আমাদের নজর আড়ায়নি, এবং ঘরে বাইরে যত যাচ্ছে তাই চিৎকার আমরা শুনেছি, সব আমাদের কানে লেগেছিল। তবু আমরা তাদের ছাপিয়ে উঠছিলাম। এই সমস্তকে শুধরে নেওয়া আর একটা সময়ের কথা আমরা ভাবছিলাম, বলছিলাম। আমাদের বলা এবং শোনা অনেক কবিতার বাজনা আমাদের উছলে তুলেছিল। আমরা হাঁটতে হাঁটতে কত দূরে এসেছি, যত দূরই হোক ফিরবার ভাবনা আমাদের মাথায় নেই, কিন্তু ওই তারা এখন কাঁপছে। আমি বুলার হাত শক্ত করে ধরে দাঁড়িয়েছি, আমরাও গর্জনের সামনে।
1: বুঝলাম আপনি যেটা বলতে চাইছিলেন, এখানে বুলার নামটা ব্যবহার হয়েছে কিন্তু কোনো বিশেষ অনুষঙ্গে সেভাবে নয়, কিন্তু একটা আলাদা শরীরী চেহারা পেয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে বিশেষ একটা নাম দিতে। আচ্ছা অরুণদা, আপনি তো অনেক ফরাসি কবিতা মূলত অনুবাদ করেছেন, তাছাড়া ফরাসি প্রসঙ্গে অনেক প্রবন্ধ রচনা করেছেন। আপনি জুল সুপারভিয়েল, স্যাজেন পার্স, জাক প্রেভের, আবার সার্থ, এলসা ত্রিওলে অনেক অনুবাদ করেছেন। এই মুহূর্তে কি সেরকম কোনো প্রধান ফরাসি লেখককে নিয়ে আপনি কোনো চিন্তা করছেন বা কোনো বই লেখার কথা ভাবছেন?
0: হ্যাঁ, আমি ফ্রান্সের অন্যতম প্রধান কবি যিনি এখন প্রয়াত, সেই লুই আরাগন সম্বন্ধে লিখেছি।
1: এমনিতে মানে আমি আপনার কাছে বহুবার, আমরা অনেকেই শুনতে পেয়েছি আপনি র্যাবোর কবিতা যখন আবৃত্তি করে শোনাবেন আমাদের, যে আমি তারা থেকে তারায় হাত টাঙিয়েছি, তার মূল ফরাসি আপনার মুখে আমরা শুনেছি, সেরকম কোনো পংক্তি যদি আপনার এই মুহূর্তে মনে পড়ে বা আপনার কোনো প্রিয় ফরাসি কবিতার অনুবাদ যদি আমাদের একটুখানি শোনান।
0: আমি এখানে বলি কিছু ছত্র ফরাসিতে বলছি, কারণ আমি তো প্রস্তুত নই, কোনো ফরাসি বই সঙ্গে আনিনি। অতএব আমার মনে যা আছে, র্যাবোর একটা বিখ্যাত কবিতা আছে যার নাম লোবাতো ইভ, মানে মাতাল নৌকো, তার শেষের দিকের চারটি ছত্র বলার চেষ্টা করছি আমার যতদূর মনে আছে, হয়তো একটা একটু ভুলচুক হতে পারে কিন্তু হবে না বলি মনে করি।
1: বলছেন?
0: হ্যাঁ, তবু বলছি স্মরণ করে ফরাসিতেই বলছি, তারপরে অবশ্য আমি বাংলাতে বলবো মানেটা। Si je désire une eau d'Europe, c'est la flash noire et froide où vers le crépuscule embaumé, un enfant accroupi plein de tristesse lâche un bateau frêle comme un papillon de mai. Et c'est la line. Par mané hache ami jodi europeer kono jol kamona kori tale shak chotto thanda pukur যার পাশে এক বিষণ্ন বালক হাঁটু গিড়ে বসে কাগজের নৌকো ভাসিয়ে দেয়, যে নৌকো মে মাসের প্রজাপতির মতোই ভঙ্গুর।
1: এটা তো মুখে মুখে বললেন, আমি একটা ফরাসি কবিতার আপনার করা অনুবাদ শুনতে চাইছি একটু।
0: আচ্ছা, অনুবাদ যেটা রয়েছে আমার কাছে পড়ি, এটা খুব বড় একজন ফরাসি কবির লেখা, যার নাম হচ্ছে স্যাজন পেয়ার্স। আরাগন যার কথা বললাম, তার মতে স্যাজন প্যাস হচ্ছেন এই শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কবি মানে ফ্রান্সের কথা। যাই হোক।

0: ওঁর এই কবিতাটা আমি পড়ছি, এর নাম হচ্ছে, উনি গদ্যেই লিখতেন, আমাদের ভাবনা ইতিমধ্যেই, আমাদের ভাবনা ইতিমধ্যেই রাত্রি থাকতে উঠে পড়ে বড় তাঁবুর মানুষদের মতো, যারা দিন হবার আগেই বাঁ কাঁধে তাদের জিন বয়ে লাল আকাশের নিচে হাঁটে। এই আমাদের ফেলে চলা জায়গা, মাটির ফল আমাদের পাঁচিলের নিচে, আকাশের জল আমাদের চৌবাচ্চায়, এবং পাথরের মস্ত জাঁতাগুলো বালির উপর পড়ে। হে রাত্রি, উপহার কোথায় নিয়ে যেতে হবে, কোথায় রাখতে হবে স্তুতি? আমরা হাতের ডগায় চেটোর উপরে সদ্য ডানা গজানো পাখির ছানার মতো তুলে ধরি মানুষের এই অন্ধকার হৃদয়কে, যেখানে ছিল আগ্রহ, ছিল উদ্দীপনা, আর কত অপ্রকাশিত ভালোবাসা। হে রাত্রি, শোনো, শূন্য প্রাঙ্গণে এবং নির্জন তোরণের নিচে পবিত্র ধ্বংসস্তূপ আর চূর্ণ প্রাচীন বল্মিকের মাঝখানে গুহাহীন আত্মার প্রবল রাজ পদক্ষেপ, যেন ধাতুর চত্বরে সিংহের বিচরণ। অতিবৃদ্ধ বয়স এই তো আমরা, মানুষের হৃদয়ের পরিমাপ নাও।
1: অরুণদা, একটা কথা এই এতক্ষণ ধরে আপনার কবিতা শুনতে শুনতে মনে হচ্ছিল, জিজ্ঞেস করাটা ঠিক হবে কিনা করবো,
0: ভালো,
1: সেটা হচ্ছে আপনি তো প্রায় বলতেন, আজকেও বললেন যে আপনাদের সেই সঙ্গীতের আবহাওয়ার কথা, আপনাদের সেই ভীষণ জ্যান্ত সেই নাটকের আবহাওয়ার কথা, আপনি নিজে সঙ্গীত চর্চা করতেন আমরা জানি, আপনি তো ব্যক্তিগতভাবে নিরীশ্বরবাদী, জন্মান্তরেও বিশ্বাস করেন না, তা ধরুন কথার কথা যদি আপনাকে আরেকটা জন্ম আরেকভাবে শুরু করতে বলা হয়, তাহলে কি আপনি তখন ওই কবিতা লিখবেন, না গান গাইবেন, না অন্য কোনো বৃহৎ অর্থে অর্থকরী কাজে নিজেকে নিযুক্ত করতে চান?
0: আমি খুব নির্দিষ্ট করা মুশকিল, আরেকটা জন্ম আমি জন্মাবো কি না তাই তো জানি না। আচ্ছা, যদি জন্মাই তো এই কথা বলতে পারি যে অর্থ উপার্জনের পথে আমি যাবো না, যত কষ্টই আমার হোক, এই এই জীবনে যত কষ্ট পেয়েছি পেয়েছি, মেনে নিয়েছি, তার জন্য যে খুব আমি এটা অনুশোচনা আছে বা অনুতপ্ত তা আমি নই। যদি আরেকটা জন্ম পাই তাহলে আমি এই জায়গা বলা হয় শিল্প, শিল্পের পথেই থাকব, এবং আমার প্রবল আকর্ষণ সঙ্গীত এবং কাব্য দুই দিকেই, এর কোনো মাঝামাঝি পথ তো হয় না। আমার জীবনে সঙ্গীতের আকর্ষণ এককালে খুবই প্রবল ছিল, যে একটু সঙ্গীতের দিকে গিয়েছিলাম, বেশি না, কিন্তু পরে আমার মনে হলো এটা দু নৌকোয় পা দেওয়ার মতন, এদিকে কাব্যের প্রতিও খুব আকর্ষণ, তা আমাকে একটা বেছে নিতে হবে, অর্থাৎ একদিকে যাব আমি। এবং সেই সময় এও মনে হলো যে আমার সেই সঙ্গীত ক্ষমতা নিয়ে বোধহয় আমি জন্মাইনি, বড় বড় সঙ্গীতজ্ঞদের সম্বন্ধে এরকম শুনি আর কি, সুতরাং বোধহয় সঙ্গীতটা আমি নিয়ে চলতে পারবো না, সুতরাং সেখানে আমি সঙ্গীতকে বিদায় দিতে হলো। বিদায় দিতে হলো মানে আমার নিজের চর্চার দিক থেকে, কিন্তু সঙ্গীতের প্রতি আমি এখনও সমানভাবে আকৃষ্ট,
1: মানে আরেকবার সুযোগ পেলে
0: হ্যাঁ, তখন সঙ্গীতের একটা প্রবল প্রতিদ্বন্দ্বিতা থাকবে, জানি না কি হবে, বোধহয় কাব্য করে যাওয়াই ভালো,
1: শেষ পর্যন্ত কবিতাকে ছাড়বেন না
0: মনে হয় না,
1: এটাই জানতে চাই,
0: অন্য কিছু যদি করতে পারা যায় অন্য জন্মে, তাই কবিতার জন্মান্তর ঘটাবার চেষ্টাই করব।
1: ঠিক আছে অরুণদা, আর একটা প্রশ্ন শুধু আপনাকে করব, যে আপনি তো আমাদের দেশের প্রায় সবগুলো ভালো ভালো সাহিত্য পুরস্কারই পেয়েছেন, রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার সবই পেয়েছেন, এই পুরস্কারগুলো পেয়ে আপনার তখন কিরকম মনে হয়েছে? এখন এতদিন বাদে প্রশ্নটা করছি,
0: পুরস্কার পেয়ে অবশ্য এটা ঠিকই যে পায় তার কিছু আর্থিক সুবিধা হয় এই পর্যন্ত, তাছাড়া আর কি আমি মনে করি যে পুরস্কার যদি কারো পেতে হয় তার কম বয়সে পাওয়া উচিত, আমি যে বয়সে পুরস্কার পেয়েছি তাতে আমি পুরস্কার না পেলেও কিছু হতো না, আমার যা যদি কিছু খ্যাতি হয়ে থাকে বা যদি কিছু সমাদর হয়ে থাকে সে পুরস্কার না পেয়েই হয়েছে, পুরস্কারে সেটা হয়তো স্বীকৃত হয়েছে এই পর্যন্ত। তবে এর চেয়ে অল্প বয়সে পেলে অনেক সুবিধা হয়, যে যে লেখে তার অন্তত এগিয়ে যাওয়ার

0: সে খুব সুবিধা হয়, উৎসাহ পায়, সেই অবস্থাও খানিকটা সৃষ্টি হয় যাতে সে লিখে যেতে পারে। সেটা আমার মনে হয় সবসময় অল্প বয়সেদেরই পুরস্কার দেওয়া উচিত, এত বয়সে পুরস্কার দেওয়ার কোনো মানে হয় না একদিন।
1: খুব ভালো লাগলো অনুদা আপনার সঙ্গে এতটা সময় ঘরোয়াভাবে কাটাতে পেরে। অনেক প্রশ্ন করেছি আপনাকে, হয়তো কখনো কখনো শালীনতার সীমা ছাড়িয়েই, সেটা আমাদের অধিকারের দাবিতে আপনার উপর করেছি।
2: শুনলেন ফরাসি সাহিত্য বিশেষজ্ঞ কবি অরুণ মিত্রের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছিলেন সুরজিৎ ঘোষ।
3: আমি এত বয়সে গাছকে বলছি, তোমার ভাঙা ডালে সূর্য বসাও। হা হা, আমি গাছকে বলছি। অন্ধকার হয়েছে আর আমি নদীকে বলছি, তোমার মরা খাতে পরি নাচাও। হা হা, আমি নদীকে বলছি। খরায় মাটি ফেটে পড়ছে আর আমি হাঁটছি রক্ত পায়ে, যদি দু একটা বীজ ভিজে ওঠে। হা হা, যদি দু একটা।
2: সাক্ষাৎকার আমাদের সংগ্রহশালা থেকে নিয়ে শোনানো হলো। এই সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়েছিল 26 জুলাই 1990। মুখোমুখি অনুষ্ঠান এখানেই শেষ করছি।

0: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
1: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
0: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
2: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
3: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
1: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
0: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
2: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
1: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
4: #YV56।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha@gmail.com। অনুগ্রহ

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন।

কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন এসরাজ, শিল্পী সমর্পিতা বসু।

এতক্ষণ শুনলেন এসরাজ, শিল্পী সমর্পিতা বসু। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান এবং আধুনিক গান। প্রথমে আধুনিক গান। প্রথম গানটির শিল্পী মান্না দে।

জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান, প্রথমে অটোগ্রাফ ছবির গান। প্রথম গানটি শিল্পী শ্রেয়া ঘোষাল।

অরিন্দ চট্টোপাধ্যায়ের গাওয়া এই গানটি দিয়ে আজ বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রসার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। কলকাতা ও তার আশেপাশের আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী চব্বিশ ঘন্টার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 94% এবং সবচেয়ে কম 71%। গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে ছিটে ফোঁটা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কথিকা ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার পড়বেন অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডল। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা শিশু মিত্র নিয়ন্ত্রণে মাতৃদুগ্ধ বলবেন ডাক্তার সুমন পোদ্দার। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় অমিতকিরণ বন্দ্যোপাধ্যায় ও সুচিস্মিতা গুপ্ত। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইন্দ্রাণী সাহা। 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ, শুনবেন অনুষ্ঠানটির তৃতীয় পর্ব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:30 শিশুমহল উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত। 10:30 গানের ভেলা উপস্থাপনা সঞ্চয়িতা দা। 11:00 যুবনের অনুষ্ঠানে একুশে সাহিত্য উপস্থাপনা অস্মিতা রায় ও অর্পণ চিহ্ন। 12:00 সঙ্গীত শিক্ষার আসর পরিচালনা পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 12:15 নজরুল গীতি, শিল্পী অরিত্র দাশগুপ্ত। 12:33 গল্পদাদুর আসর উপস্থাপনা শান্তম চক্রবর্তী। 1:45 দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদের গান, দুটোয় অনুরোধের আসর। 2:30 নাটক যুদ্ধযাত্রা প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনা বিতান দে। 5:30 যুবাণীর অনুষ্ঠান। 6:05 সমতলী অনুষ্ঠান। 6:38 যাত্রা অগ্নি কন্যা। 7:30 সমীক্ষা। 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার। 8:30 পত্রপাঠ রোগ বিদায় প্রযোজনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ। 8:55 এ মাসের গান। 9:00 শিক্ষাঙ্গন থেকে শিব্য শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন প্রিয়সা গঙ্গোপাধ্যায়। রাত 9:30 নজরুল গীতি, শিল্পী অরিত্র দাশগুপ্ত। 9:45 লোকগীতি, শিল্পী শম্পা বিশ্বাস। 10:00 রবিবাসীর অখিল ভারতীয় সঙ্গীত সভা। 11:00 আধুনিক গান, শিল্পী ইন্দ্রাণী সাহা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পর এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:15 সুবোধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি, শিল্পী গোপাল রায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইন্দ্রাণী সাহা। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস। 6:45 ভক্তিগীতি, শিল্পী অরিত্র দাশগুপ্ত। 7:10 যুবাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় আখি মুখোপাধ্যায়। 8:30 হিন্দি শিক্ষার আসর বাগধারা উপস্থাপনা সবিতা পোদ্দার। 9:00 গিটার, শিল্পী বিপ্লব দাস। 9:20 লোকগীতি, শিল্পী শম্পা বিশ্বাস। 9:40 রাস্তারা উপস্থাপনায় সবিতা পোদ্দার। 10:15 বাংলা আধুনিক গান। 10:30 বৃন্দগান শিক্ষার আসর। 12:00 সুরভি উপস্থাপনায় সবিতা পোদ্দার। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী অনিমা দাস। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 আধুনিক গান, শিল্পী ইন্দ্রাণী সাহা। 5:20 উর্বশী উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা অভিষেক মণ্ডল। 7:10 গিটার, শিল্পী শান্তনু সেনগুপ্ত। 7:30 দর্পণ উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 8:00 হিন্দি ছায়াছবির গান।

আট বেজে 15 মিনিটে নানা রঙের গান, 8:30 মিনিটে স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 মিনিটে স্পটলাইট, 10:30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা অভিষেক মণ্ডল, 11:10 মিনিটে হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন।